0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতকৃত সূরা ইউসুফের 106 নম্বর আয়াত থেকে 109 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তাদের অধিকাংশই আল্লাহর প্রতি ঈমান আনে না, তবে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেই ঈমান আনে। তারা কি এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে গেছে যে আল্লাহর সর্বগ্রাসী আজাব তাদেরকে আবৃত করে ফেলবে, অথবা তাদের প্রতি আকস্মিকভাবে কেয়ামত এসে পড়বে অথচ তারা টেরো পাবে না? আপনি বলুন, এটাই আমার পথ। আমি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি প্রমাণের উপর কায়েম থেকে, আমি ও আমার অনুসারীরাও। আল্লাহ মহান পবিত্র, আমি মুশরিকদের দলভুক্ত নই। আমি আপনার পূর্বে জনপদবাসীদের মধ্য থেকে যত রাসূল প্রেরণ করেছি তারা সবাই ছিল পুরুষ মানুষ, তাদের কাছে ওহি পাঠাতাম, তারা কি জমিনে ভ্রমণ করেনি যাতে তারা দেখতে পেত কিরূপ হয়েছিল তাদের পূর্ববর্তীদের পরিণতি? আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসই উত্তম। তবে কি তোমরা এতটুকুও বুঝো না? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় যৌবনে ইবাদতের গুরুত্ব, বলছেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান সালেহি।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ও সালাতু সালাম আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। যৌবন মানব জীবনের সবচেয়ে মূল্যবান ও শক্তিশালী সময়। এ সময়ে মানুষের শারীরিক শক্তি, মানসিক উদ্যম এবং কর্মক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে থাকে, কিন্তু একই সঙ্গে প্রবৃত্তির টান, শয়তানের কুমন্ত্রণা এবং দুনিয়াবী আকর্ষণও সবচেয়ে বেশি থাকে। তাই যে যুবক কঠিন সময়ে আল্লাহর আনুগত্যে নিজেকে নিয়োজিত রাখে তার মর্যাদা আল্লাহর নিকট অত্যন্ত উচ্চ। যৌবন সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাবারক তাআলা বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল আর আমি তাদের হেদায়েত আরো বৃদ্ধি করে দিয়েছিলাম। এই আয়াতে আল্লাহ তাআলা আসহাবে কাহাফের যুবকদের ঈমান ও ত্যাগের প্রশংসা করেছেন। এটি প্রমাণ করে যে যুবকদের ইবাদত ও দ্বীনের প্রতি অবিচলতা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। পবিত্র কোরআনুল কারিমে আরো ইরশাদ হয়েছে, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ দাও এবং নিজেও তার উপর দৃঢ় থাকো। যৌবন থেকেই সালাত ও ইবাদতের অভ্যাস গড়ে তোলার প্রতি এই আয়াতে কারিমায় উৎসাহ প্রদান করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পাঁচটি প্রশ্নের জবাব ব্যতীত কোন মানুষ কিয়ামতের ময়দানে সামনে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে অন্যতম হল যে তার যৌবন কোথায় ব্যয় করেছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যৌবন একটি বিশেষ নেয়ামত, আল্লাহর হিসাব আদালতে নেবেন। ইবাদাতে ব্যয়িত জীবন সফল আর গুনাহে নষ্ট হওয়া যৌবন ক্ষতির কারণ। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি যৌবনকালের সময়টা ইবাদাতে পার করবে আরশের নিচে ছায়ার ব্যবস্থা আল্লাহ তাবারক তাআলা করবেন। এ মর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াউমা লা ইযিল্লা ইল্লা যিল্লুহু ওয়া শাবাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার স্থান দেবেন, সেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে একজন হলো সেই যুবক যে আল্লাহর ইবাদাতের মধ্যে বেড়ে উঠেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটি জিনিসকে পাঁচটির আগে গনিমত মনে করো, তার মধ্যে অন্যতম হলো বার্ধক্যের আগে তোমার যৌবনকে মূল্যায়ন করো। যৌবন চিরস্থায়ী নয়, বার্ধক্য আসার আগে ইবাদত তওবা অনেক আমলে নিজেকে সমৃদ্ধ করতে হবে। যৌবনের প্রবল কামনা বাসনার সময়ও হযরত ইউসুফ আলাইহি সালাতুসসালাম আল্লাহ ভীতির কারণে গুনাহ থেকে বেঁচেছিলেন। এটি যুবকদের জন্য অনন্য আদর্শ। সাহাবায়ে কেরামদের জীবন এমন ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশব ও যৌবনে ইসলাম গ্রহণ এবং সারা জীবন দিনের জন্য উৎসর্গ করেছেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ বিলাসিতা ত্যাগ করে ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। ইসলামের ইতিহাসে যুবকরাই দিনের প্রধান বাহক ছিলেন। যৌবন আল্লাহর প্রদত্ত একটি অমূল্য আমানত। এই সময় যদি নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দাওয়াত, ইলম অর্জন এবং নেক আমলে ব্যয় করা হয় তবে দুনিয়া ও আখেরাতের সফলতা নিশ্চিত, কিন্তু যদি এই সময় গুনাহ, অবাধ্যতা প্রবৃত্তির অনুসরণে নষ্ট করা হয় তবে কিয়ামতের দিন কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুব সমাজকে ইবাদত, তাকওয়া ও দ্বীনের পথে পরিচালিত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল যৌবনে ইবাদতের গুরুত্ব, বললেন মুফতি মোহাম্মদ মিজানুর রহমান সালেহী। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

0: রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নাত পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন দুলাল চক্রবর্তী।
2: ওম নমো ভগবতে বাসুদেবায়, শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ওম দেহ সদা সবিত্র মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট, কেউরবান কনককুণ্ডলবান কিরীটহারী হিরণময় বপুদ্রিত। শ্রী ভগবান উবাচ, জাতিষ্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুব জন্ম মৃত্যুষ্য চ, তস্মাত অপরিহার্যে অর্থে নতং শোচিতং ন অহর্ষি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, জন্ম গ্রহণ করলেই মরতে হবে, এই সংসারে কেউ স্থায়ীরূপে বসবাস করে না, এই সংসার স্থায়ীরূপে বসবাস করার স্থান নহে, এখানে যেমন আসতে হয় তেমনি এই মায়া মোহ ছেড়ে এই সংসার থেকে চলে যেতে হয়। এই চিরন্তন সত্যের দিকে মানুষের জীবন প্রতিনিয়ত ধাবিত হচ্ছে। হে অর্জুন, এটা পরম সত্য, এই সত্যকে রোধ করার কোনো উপায় নেই, এই চিরন্তন সত্য, এ ঘটবে। মায়াবদ্ধ জীব, সংসারে মোহিত জীব, যে যেমন কর্ম করে সে কর্ম অনুযায়ী সে জন্মগ্রহণ করে আবার মৃত্যুবরণ করে, এই বিধান কেউ রোধ করতে পারে না, এই বিধি রোধ করা অসাধ্য। সুতরাং যা ঘটবে, যা অবশ্যই হবে, তা নিয়ে দুঃখ করা উচিত নয়। দেহ নষ্ট হয়ে যায়, দেহ জীর্ণ হয়ে যায়, কিন্তু দেহ অভ্যন্তর স্থিত যে আত্মা, আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই, আত্মার ক্ষয় নেই, আত্মা অবিনাশী ও সর্বব্যাপী। মানুষ মৃত্যুবরণ করলে তার শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা নষ্ট হয় না, আত্মা নূতন দেহ ধারণ করে। আত্মাকে জানার পর পণ্ডিত ব্যক্তিরা মৃত্যুর জন্য শোক বা দুঃখ করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, ফলের জন্য আশা না করে নিষ্কাম কর্ম করো, নিষ্কামভাবে কর্ম করলে চিত্ত শুদ্ধ হয়, সেই শুদ্ধ চিত্ত বা মন ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি কর্মফল আমাকে অর্পণ করো এবং পবিত্র শাস্ত্র অনুযায়ী নিজ নিজ কর্ম করো, তুমি সাম্যবুদ্ধি সমভাব অবলম্বন করে তোমার মনপ্রাণ আমাতে সমর্পণ করো। কর্মফল ত্যাগ গীতার পরমবাণী, এতে চিত্ত শুদ্ধ হয়, শুদ্ধ মনে ঈশ্বর বাস করেন। ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, তোমার নিজ ধর্ম হল যুদ্ধ করা, সুতরাং ধর্মযুদ্ধ করা তোমার শ্রেষ্ঠ কর্ম, যুদ্ধ ছাড়া ক্ষত্রিয়ের পক্ষে শ্রেষ্ঠ কর্ম আর কিছু নাই। ধর্ম রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, সমাজ রক্ষার জন্য, স্বদেশ রক্ষার জন্য, প্রজা রক্ষার জন্য যে ধর্মযুদ্ধ, তা হল স্বধর্ম, ইহা শাস্ত্রের অনুশাসন। হে পার্থ, এই ধর্মযুদ্ধ তোমার সামনে উপস্থিত হয়েছে, ইহা স্বর্গের দ্বার স্বরূপ। সর্বে সন্তা সুখিন, সর্বে সন্তা নিরাময়, জগতের সমস্ত প্রাণী সুখী হোক, জগতের সমস্ত প্রাণী আরোগ্য লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন দুলাল চক্রবর্তী।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12, সূর্য অস্ত যাবে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 ও FM 102 মেগাহার্স।

0: প্রিয় শ্রোতা বন্ধু, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা ৩টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজে প্রচার করা হবে। সকাল 8:30 শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু শুনবেন বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ শুনবেন রাত 9:05। আন্তবেতার নাট্য অনুষ্ঠানে শুনবেন রংপুর কেন্দ্রের নাটক চেতনার অতীত রাত 10টায়। রচনা হোসনে আরা বেগম, প্রযোজনা জবাইতুল ইসলাম।
1: এবারে এফএম এর অনুষ্ঠান এফএম 92 মেগাহার্টজ এ সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্টজ এ বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্টজ এ সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভোরের গান। শিল্পী অপু আমান, গীতিকার মাইনুল কারিগর, সুরকার বিনোদ রায়।

0: ভোরের গানটি শুনলেন, শিল্পী ছিলেন অপু আমান, গীতিকার মায়নুল কারিগর, সুরকার বিনোদ রায়।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, আজ এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী ফাতেমাতুজ জোহরা।

নজরুল সঙ্গীত শুনছেন ফাতেমাতুজ জোহরার কণ্ঠে। শিল্পী এবারে গিয়েছেন তেপান্তরের মাঠে বদু চায় হে।

0: স্টুডিও রেকর্ডে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ফাতেমাতুজ জোহরা।
1: আজ দশই আষাঢ়। আষাঢ় মানেই তো বর্ষাকাল, আর বর্ষা হচ্ছে রবীন্দ্রনাথের অন্যতম একটি প্রিয় ঋতু। আর বর্ষা যখন চলছে, তখন রবীন্দ্রনাথের বর্ষার গান আমরা অবশ্যই শুনব। চলুন শুনে আসি বর্ষার রবীন্দ্রনাথের গান।

যে ভালো কাজ করতে চান, ভাবছেন শুরু করবেন, আবার ভাবছেন কেউ এলো কি এলো না, যদি কেউ না আসে, যদি কেউ না আসে সেক্ষেত্রে রবীন্দ্রনাথের এই গানটা শুনে দেখুন মহাদেব ঘোষের কণ্ঠে।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলাম মহাদেব ঘোষের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, শুভেচ্ছা নিন। সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলাই তো জীবন। ষড়ঋতুর এই কৃষি প্রধান বাংলাদেশে অনেকেই কৃষিকাজের উপর নির্ভরশীল, আর কৃষিখাত একটি গুরুত্বপূর্ণ খাত। দেশের সমষ্টিক অর্থনীতিতে যেমন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র দূরীকরণ, মানব সম্পদ উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় এই খাতের ভূমিকা অনস্বীকার্য। কৃষি হোক আমাদের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত, এমনই প্রত্যাশায় মেলে ধরছি আজকের কৃষি সমাচার। সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, কাজু বাদাম অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটি বাদাম, যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জনপ্রিয়। আজ অনুষ্ঠানের শুরুতেই আমার বাংলা পর্বে রয়েছে বাংলাদেশে কাজু বাদাম চাষের সম্ভাবনা নিয়ে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছে তানিয়া সুলতানা। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এখানে যেরকম নানা রকম ফসলের চাষাবাদ হয় তেমনি কিছু বাদাম জাতীয় ফসলেরও চাষাবাদ হয়। কাজু বাদাম এমনই একটি সুস্বাদু এবং বিদেশি ফসল যেটি বাংলাদেশে উৎপাদনের বেশ সম্ভাবনা রয়েছে। আজ আমরা কথা বলবো বাংলাদেশে কাজু বাদাম চাষের সম্ভাবনা নিয়ে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মুসাম্মাদ সেলিনা আখতার, উৎপাদন অর্থনীতিবিদ, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন বাই সিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
2: ধন্যবাদ আপনাকে।
1: শুরুতে আপনার কাছে কাজু বাদামের অর্থকরী গুরুত্ব সম্পর্কে জানতে চাইব।
2: আমাদের দেশে অর্থকরী ফসল হিসেবে কাজু বাদামের অনেক বেশি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, কারণ খাদ্যমানের দিক দিয়ে কাজু বাদাম সুস্বাদু, অতি পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। শুধু বাদাম হিসেবেই নয়, বাদামের উপরের অংশের ফল থেকে জুস, ভিনেগার এবং অ্যালকোহল তৈরি করা যায়। এছাড়া বাদামের খোলস দিয়ে তেল তৈরি হচ্ছে এবং এই তেল জৈব বালানাশক তৈরি করা সম্ভব, যা নিরাপদ ফসল ও খাদ্য উৎপাদনে অত্যন্ত জরুরি। বর্তমানে কাজু বাদাম মিষ্টান্ন শিল্পে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এটি কেক, মিষ্টি, বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এবং চকলেটের স্বাদের জন্য ব্যবহৃত হয়।
1: এই পর্যায়ে জানতে চাইব বাংলাদেশে কাজু বাদাম চাষের সম্ভাবনা কেমন।
2: কাজু বাদাম একটি দ্রুত বর্ধনশীল, চিরসবুজ, লবণ ও খরা সহনশীল উদ্ভিদ। কাজু বাদাম চাষের জন্য যেরকম মাটি, তাপমাত্রা ও বৃষ্টির দরকার, তার সম্পূর্ণ বৈশিষ্ট্য রয়েছে পাহাড়ি এলাকায়। তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সহ চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বৃহত্তর সিলেট, টাঙ্গাইল, শেরপুরের পাহাড় ও টিলা এলাকায় এর প্রচুর চাষের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের অন্যান্য সীমান্তবর্তী পাহাড়ি এলাকার মাটিও কাজু বাদাম চাষের জন্য উপযোগী। পাহাড়ি এলাকায় প্রায় নভেম্বর থেকে এপ্রিল মে মাস পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয় না, অর্থাৎ 5-6 মাস পাহাড়ি এলাকা ভূমি বৃষ্টিহীন অবস্থায় থাকে। আবার এখানে সেচ দেওয়ারও তেমন কোনো সুযোগ সুবিধা নেই, তবুও সে অবস্থায় কাজু বাদাম বেশ ভালো ফলন দিয়ে থাকে। আবার দেখা যায় যে পাহাড়ি এলাকার জমির দাম অনেক কম এবং এখানকার বসবাসকারীগণ খুবই কর্মঠ এবং পরিশ্রমী। এই জনবলকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা কাজু বাদাম চাষে আরও বেশি আমাদের দেশে সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানকার মানুষ আগে থেকে কাজু বাদাম চাষের জন্য অনেক বেশি অভিজ্ঞ, এটাকে আমরা কাজে লাগাতে পারি। এটি চাষে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। পাহাড়ি এলাকায় যেমন কতগুলো পতিত জমি পড়ে থাকে, সেখানে আমরা খুব অনায়াসে অল্প পরিচর্যায় আমরা কাজু বাদাম চাষ করতে পারি। সামান্য পরিচর্যা করা হলে 1 হেক্টর জমি থেকে প্রায় 1.5 থেকে 2 টন কাজু বাদাম পাওয়া সম্ভব। বান্দরবানের মধ্যে সবচেয়ে বেশি ফলন হচ্ছে থানচি উপজেলায়, মোট আবাদের 50% হয় এই উপজেলায়। এছাড়া আরও দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে কাজু বাদামের অনেক সম্ভাবনা দিক খুলে যাচ্ছে। সুতরাং যদি সঠিক ব্যবস্থাপনা আমরা গ্রহণ করতে পারি তাহলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল কাজু বাদাম চাষের জন্য এক অপার সম্ভাবনা অঞ্চলে পরিণত হতে পারে।
1: আপনার কাছ থেকে আমরা শুনছিলাম বাংলাদেশে কাজু বাদাম চাষের অপার সম্ভাবনার কথা, যে ভালো সম্ভাবনা রয়েছে, কিন্তু ভালো ফলন পাওয়ার জন্য আমাদের দেশে কাজু বাদামের চাষে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বর্তমানে।
2: কাজু বাদাম চাষে যেমন আমাদের সম্ভাবনা রয়েছে, সেরকম ভাবে আমাদের কাজু বাদাম উৎপাদনের পাশাপাশি প্রসেসিং এর উপরেও গুরুত্ব আরোপ করছে সরকার। দেশে কাজু বাদাম প্রসেসিং এর জন্য কয়েকটি কারখানা স্থাপিত হয়েছে, যেখানে দেশে উৎপাদিত কাজু বাদামের প্রসেসিং হচ্ছে। এই কারখানাগুলোতে প্রায় প্রতি বছর 300 টন কাজু বাদাম প্রসেস করা হচ্ছে। কাজু বাদাম যদি আমরা চাষ সম্প্রসারণ বাড়াতে পারি এবং কারখানাগুলো ঠিকমতো প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে সেখানে অনেক বেশি আমরা শ্রমিক নিয়োগ দিতে পারবো এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে পারবে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইব আন্তর্জাতিক বাজারে কাজু বাদামের চাহিদা কেমন?
2: আন্তর্জাতিক বাজারে কাজু বাদামের প্রচুর চাহিদা রয়েছে এবং দিন দিন এই চাহিদা বেড়ে চলেছে। আমরা যদি কাজু বাদাম প্রসেস ঠিকমতো করতে পারি তাহলে আমরা আধুনিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করা হলে আমরা আবার আকর্ষণীয় মূল্যে এই কাজু বাদামগুলো আমরা বিদেশে রপ্তানি করতে পারব। এতে দেশের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা উপার্জন হবে এবং সাথে সাথে আমাদের কর্মসংস্থানেরও উন্নতি হবে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, শতব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনার দেওয়া তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে।

0: ভাই সাহেব, আমরাই সি মেয়ে দেখতে, আপনি মেয়ে না দেখাইয়া আমাকে ঘর বাড়ি দেখাইতেছেন, ব্যাপারটা কি?
1: না ব্যাপার আর কিছু না ভাই সাহেব, আপনারা আইসেন হঠাৎ কইরা, খবর না দিয়া। আমার মেয়েটারে চুল বান্ধনের সময় দেবেন তো নাকি?
2: না না ঠিক আছে, আমার ভালোই লাগতেছে। ভাই সাহেব দেখি মুরগিও পালেন?
1: হ্যাঁ, এইগুলো হলো আমার ডিম পাড়া মুরগি, উন্নত জাত। সংসারে সব মিল্লা মানুষ আমরা পাঁচজন, মুরগি রাখছি আটটা, পাঁচ ছয়টা ডিম রোজ পাই। আসেন এই দিকে আসেন।
2: আরে এই টুক গাছে পেঁপে ধরছে?
1: এইটার জাতই এমন, গাছ ছোট পেঁপে ধরে মেলা, আর মিষ্টিও খুব। আর ওইগুলা ওইগুলা পেয়ারা গাছ, কাজী পেয়ারা।
0: মেয়ের চুল বান্ধা হয় নাই?
2: আপনি তো ছটফট করেন কে?
1: জি হইলে তো ডাক দিব।
2: ভাই সাহেব,
1: হ্যাঁ,
2: পুকুরে ভাসতেছে কি?
1: দম নিতেছে, তেলাপিয়া মাছ, কয়েক জাতের পোনা ছাড়ছি।
2: আরে গরু আছে দেখতেছি।
1: চাষা মানুষ গরু থাকবো না? দুইটা হালের বলদ, একটা দুধের গাই। আসেন আসেন, ওই ঘরের পিছন দিকটায় যাই।
0: মেয়ের চুল মনে হয় বান্ধা হয়ে গেছে,
2: ওইলে ডাক দিব তো।
1: জি জি জি, এই যে দেখতেছেন, এটা শাক সবজির বাগান, বছরের বারো মাসই কিছু না কিছু পাই। হিসাবে ধরেন গিয়া দৈনিক এক কেজির মতন শাক সবজি এই বাগান থেকে পাই।
2: ভাই সাহেব, আপনি দেখতেছি বাড়ির এক বিগত জায়গাও ফেলায় রাখেন না।
1: জি জি, সবই পুষ্টির প্রয়োজনে, যা দেখলেন সবই আমার পরিবারে পুষ্টি যোগায়। আসেন ভাই সাহেব, এবার এবার মেয়ে দেখেন, তার চুল বান্ধা হইছে।
0: ভাই সাহেব, তার আর দরকার নাই, যে মেয়ের বাপের এত গুণ, এত কামের মানুষ, তারে আমি না দেখেই পছন্দ করলাম, কি করো ফিকের মা?
2: উচিত কথা, বাপের গুণ মেয়ে তো কিছু হইলেও পাইছেই।
1: আসলে আসলে যা দেখলেন সবই আমার মেয়ের বুদ্ধিতেই করা।
2: তাইলে তোর কথাই নাই, মেয়ে সাক্ষাৎ লোক।
0: হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন, এইবার বিয়ার দিন তারিখ ঠিক করি।
1: চলেন ভাই সাহেব।
2: ভাই সাহেব না, কোন বেয়াই সাহেব?
1: বেয়াই সাহেব।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, এরই সাথে সময় হলো বিদায় নেওয়ার। আসুন সুস্থ থাকতে পুষ্টিকর খাবার গ্রহণ করি, নিয়মিত শরীরচর্চা অব্যাহত রাখি, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা।
1: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা আজহারুল ইসলাম রনি, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, দশে আষাঢ়, আটই মহরম, চব্বিশে জুন। বাংলাদেশ বেতার, খবর পড়ছে সালমা আক্তার মিনু। শুরুতেই শিরোনাম। আজ চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠিত হবে। বৈশ্বিক নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিলেন্স, বললেন শিক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ করার নির্দেশনা দিল দেশটির সেনেট। ইরানের প্রেসিডেন্ট বললেন দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা নয়। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে উজবেকিস্তানকে 5-0 গোলে হারাল পর্তুগাল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আজ চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠিত হবে। সেখানে বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন বিষয়ভিত্তিক পলিসি নিয়ে আলোচনা হবে। এদিকে গতকাল চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার ডাভোস নামে পরিচিত নিউ চ্যাম্পিয়ন্সের 17তম বার্ষিক সভায় পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক এক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা লাখ লাখ মানুষের জন্য বিশ্ব নেতৃবৃন্দকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে লাগানোর এবং অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার সময় এসেছে, যাতে বিশ্ব ভবিষ্যতের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের 31তম অধিবেশন COP31 এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবে এবং এ লক্ষ্যে বাংলাদেশ তার দায়িত্ব পালনে প্রস্তুত। তারেক রহমান জোর দিয়ে বলেন, COP31 জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কর্মকাঠামো, সনদ এবং প্যারিস চুক্তির লক্ষ্য ও চেতনাকে পুনরুজ্জীবিত করতে হবে। জলবায়ু সহিষ্ণুতা গড়ে তোলা কোন এক দেশের একার পক্ষে সম্ভব নয়, উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর জন্য প্রয়োজন অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন ও সম্মিলিত অঙ্গীকার। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তিনটি অগ্রাধিকারের উপর জোর দেন। সেগুলো হল ক্ষয়ক্ষতি তহবিল কার্যকর, জলবায়ু তহবিল আরও সহজলভ্য করা এবং প্রশমনের পাশাপাশি অভিযোজনের উপর গুরুত্ব দেওয়া। এদিকে গতকাল চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোয়েস জোভিংগির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো বদ্বীপ রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষ রোপণের পাশাপাশি প্রায় 20,000 কিলোমিটার নদী ও খাল পুনর্খননের মাধ্যমে পানির প্রবাহ পুনরুদ্ধার, বন্যার ঝুঁকি হ্রাস এবং পরিবেশ সুরক্ষায় উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% নবায়নযোগ্য উৎস হতে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। এদিকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন তারেক রহমান সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীগণ। গতকাল স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশ ভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান নৈশ ভোজে অংশ নেন। এর আগে এদিকে দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং যাবেন প্রধানমন্ত্রী। তিনি আগামীকাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং শুক্রবার চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে দেশে ফিরবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সেদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই সৌজন্যকে দুদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। তিনি গতকাল তাঁর দুই দিনের কুয়ালালামপুর সফর শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, মালয়েশিয়ার সরকার ও বন্ধু প্রতিম জনগণের পক্ষ থেকে প্রদত্ত বন্ধুত্ব, আন্তরিকতা ও সৌজন্যে বাংলাদেশ গভীরভাবে অভিভূত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘস্থায়ী সুসম্পর্ক পুনর্ব্যক্ত এবং বৃহত্তর সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির প্রতি উভয়ের অঙ্গীকার সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ পেয়েছে গুরুত্বপূর্ণ কিছু দ্বিপক্ষীয় চুক্তি এবং অর্থনৈতিক অংশীদারিত্বের প্রতিশ্রুতি। তবে চুক্তি দ্রুত বাস্তবায়নের মাঝেই এর চূড়ান্ত সফলতা নির্ভর করছে বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই দেশের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সম্পর্ক জোরদারের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে বিনিময় হয়েছে দুটি দ্বিপক্ষীয় দলিল। প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক তানভীর হাবিব বলেন, বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে দুই দেশ 2027 সালের মধ্যে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA সম্পাদনের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করেছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া পেট্রোনাস, আজিয়েটা এবং এয়ার এশিয়ার মতো মালয়েশিয়ার শীর্ষ পাঁচ বৃহৎ শিল্পগোষ্ঠীর বাংলাদেশে জ্বালানি, টেলিযোগাযোগ ও অবকাঠামো খাতে বিনিয়োগের জোরালো প্রতিশ্রুতিও নতুন সম্ভাবনা তৈরি করেছে।
3: প্রথমে যদি বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে আমরা ফোকাস করি, তাহলে দেখতে পারবো যে শুধুমাত্র বাংলাদেশ থেকে লেবার মাইগ্রেশনের অ্যাঙ্গেল থেকে বাংলাদেশ সম্পর্কটাকে না দেখে মালয়েশিয়া নিজেই চাচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কটাকে আরো নিবিড়ভাবে পরিচর্যা করতে। সেক্ষেত্রে আমরা দেখছি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন করার একটা পরিকল্পনা হয়েছে, প্রতিরক্ষা খাতে জয়েন্ট কমিটি অন ডিফেন্স কোঅপারেশনের পরিকল্পনা আমরা সাইন করেছি। একই সাথে খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাজার বাণিজ্য চুক্তি করা।
2: রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়াকে পাশে পাচ্ছে বাংলাদেশ। তাছাড়া বিশ্বের বৃহত্তম বাণিজ্য জোট RCEP-তে বাংলাদেশের অন্তর্ভুক্তি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আবেদনে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিষয়টিকে কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের বড় ধরনের কৌশলগত সাফল্য বলে মনে করছেন এই বিশেষজ্ঞ।
3: দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে যদি আঞ্চলিক সম্পর্কে দেখি, বাংলাদেশ অনেকদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে যে আসিয়ান এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক প্রোগ্রাম যেটাকে বলে বা প্ল্যান যেটাকে বলে RCEP, এই দুইটা আঞ্চলিক ফোরামের মধ্যে যুক্ত হতে, যাতে বাংলাদেশের কূটনৈতিকভাবে গুরুত্ব আরো বেড়ে যায় এবং একই সাথে এই দুইটা ফাউন্ডেশনাল যে আঞ্চলিক যে সংস্থা আছে তাদের সহায়তা লাভ করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হবে, কারণ আমরা তাদের যে ইন্টারনাল যে মার্কেটগুলোতে আছে সেখানে আমরা অ্যাক্সেস পাব।
2: তবে চুক্তির দ্রুত বাস্তবায়নের উপরই এই সফরের চূড়ান্ত সাফল্য নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানব সম্পদ গঠনের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তিনি গতকাল জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বিকেলে পুনরায় শুরু হয়। বৈঠকের শুরুতে প্রশ্ন, জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হয়। খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী সংসদকে জানান, সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ডিজিটাল পদ্ধতিতে ধান ক্রয়ের জন্য কৃষক অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ প্রান্তিক কৃষক ঘরে বসেই ধান বিক্রির আবেদন করতে পারছেন বলে জানান তিনি। এদিকে সংসদে গতকাল আগামী 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির প্রথম সভায় এই নির্দেশনা দেন। মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ সহ সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জুলাই আগস্টে মানবতা বিরুদ্ধে অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, তবে দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা তা সম্পূর্ণ আদালত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার। গতকাল তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
4: আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায় সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে, তো সরকার সেখানে ব্যবস্থা নেবে।
0: স্থানীয় নির্বাচন প্রসঙ্গে ডাক্তার জাহিদুর রহমান বলেন, চলতি বছরের 26 সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। সম্ভাবনাময় কয়েকটি খাতকে সুনির্দিষ্ট পরিকল্পনা ও নীতিগত সহায়তার মাধ্যমে দেশের রপ্তানি আয় $150 বিলিয়ন উন্নীত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি গতকাল রাজধানীর সিড্ডা মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের সব শর্ত পূরণ করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মূল চ্যালেঞ্জ হচ্ছে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা এবং পরবর্তী ধাপে অগ্রসর হওয়ার সক্ষমতা অর্জন করা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটাল ভিজিলেন্স নিশ্চিত করা হবে। তিনি গতকাল চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে প্রশ্ন ফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে বলে জানান তিনি। যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন উপলক্ষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাজিয়া মিছিল বের করা ও শোকানুষ্ঠান পালন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা, যান চলাচল নিয়ন্ত্রণ ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, আগামী শুক্রবার দেশে পবিত্র আশুরা পালিত হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের রাষ্ট্রীয় মালিকানাধীন কার্গো জাহাজ এমভি বাংলার জয়যাত্রা সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায়, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও জাহাজটির কর্মকর্তা কর্মচারীদের সাহসিকতা, দক্ষ নৌপরিচালনা এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ের সার্বক্ষণিক তদারকির ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। বাংলাদেশে বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ডিজিটাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্ম। একসময় বিভিন্ন অনুমোদন পেতে বিনিয়োগকারীদের যেখানে 1.5 থেকে 2 মাস অপেক্ষা করতে হতো, এখন অনেক সেবা মিলছে মাত্র 7 থেকে 10 কার্যদিবসে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ পুরোপুরি কার্যকর করা গেলে দেশি বিদেশি বিনিয়োগ আরও বাড়বে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: বাংলাদেশে বিনিয়োগের পরিবেশকে আরও বিনিয়োগ বান্ধব করতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এরই অংশ হিসেবে বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস বা ওএসএস প্ল্যাটফর্ম। আবেদন জমা দেওয়া, ফি পরিশোধ, আবেদন ট্র্যাকিং এবং অনুমোদন গ্রহণ সবকিছুই এখন ঘরে বসে অনলাইনে করা সম্ভব হচ্ছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বিডার জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু হানিফ,
7: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস বা OSS প্ল্যাটফর্ম বিনিয়োগকারীদের জন্য একক ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে কাজ করছে। বর্তমানে OSS এর মাধ্যমে 47টি সরকারি সংস্থার 142টিরও বেশি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে, যার মধ্যে বিডার নিজস্ব 40টি সেবা রয়েছে।
6: বিডার তথ্য অনুযায়ী নতুন ব্যবস্থার ফলে সেবা প্রদানের সময় কমেছে এবং সেবার গতি বেড়েছে প্রায় 6 গুণ। OSS প্ল্যাটফর্মকে আরো বিনিয়োগ বান্ধব করে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
7: সম্প্রতি রয়্যালটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি এবং আউটওয়ার্ড রেমিটেন্স অনুমোদন সেবা সম্পূর্ণ অনলাইনে আনা হয়েছে, ফলে আগে যেখানে একটি আবেদন নিষ্পত্তি করতে 1.5 থেকে 2 মাস সময় লাগত, এখন তা মাত্র 7 থেকে 10 কার্যদিবসে সম্পন্ন হচ্ছে।
6: এই উদ্যোগের প্রশংসা করেছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ বেতারকে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান বলেন,
8: OSS যেটা ওয়ান স্টপ সার্ভিস, এটা একটা ভালো উদ্যোগ। এই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আপনার এই সময়টাকে অনেক কমায় আনা। এছাড়া আপনার অনেক ক্ষেত্রে ব্যাংক বা অনেক প্রতিষ্ঠানের সার্ভিস এইভাবে ওয়ান স্টপ সার্ভিস এখন করে ফেলছে। এইটার ক্ষেত্রে যদি ওয়ান স্টপ সার্ভিস এটা করা যায়, সেটা যদি করে তাহলে বিনিয়োগ অনেক বাড়বে।
6: ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়া যত সহজ ও দ্রুত হবে, ততই বাড়বে বিনিয়োগকারীদের আস্থা, আর সেই আস্থা নতুন কর্মসংস্থান, শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথকে আরো সুগম করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসাদুজ্জামান নূর,
1: বাংলাদেশ বেতার। এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে যুদ্ধ বন্ধ বা দেশটিতে সামরিক অভিযান অব্যাহত রাখার পূর্বে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করতে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। গতকাল সিনেটে 50-48 ভোটে প্রস্তাবটি পাশ হয়। এ সময় ডেমোক্র্যাটদের পাশাপাশি একাধিক রিপাবলিকান সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। এই ভোটাভুটির মাধ্যমে উভয় দলের সদস্যদের যুদ্ধের প্রতি অনাস্থা প্রকাশিত হয়। 1973 সালের যুদ্ধ ক্ষমতা প্রস্তাব কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো এই ভোটাভুটির মাধ্যমে একজন মার্কিন প্রেসিডেন্টকে সামরিক অভিযান বন্ধ করতে কংগ্রেসের উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ান বলেছেন দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালীতে আর কোনো মার্কিন নৌ অবরোধ থাকবে না। তিনি জোর দিয়ে বলেছেন ইরান পারমাণবিক পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে, যদিও ইরানি কর্মকর্তারা বিবৃতি দিয়েছেন যে দেশটি পারমাণবিক পরিদর্শনে সম্মত নয়। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল 5-0 গোলে হারিয়েছে উজবেকিস্তানকে এবং বোস্টনে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। এদিকে আজ কানাডার টরন্টোতে ক্রোয়েশিয়া 1-0 গোলে পানামাকে পরাজিত করে। এছাড়া সকাল 8টায় মেক্সিকোতে কলম্বিয়া কঙ্গোর মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:12 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:50। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আজ চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠিত হবে। বৈশ্বিক নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর। টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ করার নির্দেশনা দিল দেশটির সিনেট। ইরানের প্রেসিডেন্ট বললেন দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা নয়। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে উজবেকিস্তানকে 5-0 গোলে হারালো পর্তুগাল। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
10: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
11: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সুখের ঠিকানার আজকের প্রাবন্ধ পর্বে। প্রিয় বন্ধুরা, একটি শিক্ষিত এবং পরিকল্পিত পরিবার একটি শিক্ষিত এবং পরিকল্পিত সচেতন জাতি গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই বিষয়টি বিবেচনায় রেখে সরকার পরিবার পরিকল্পনার সকল ধরনের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। নানা ধরনের পরিবার পরিকল্পনার পদ্ধতি মানুষ বিনামূল্যে গ্রহণ করতে পারছেন তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র থেকে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে অথবা উপজেলা পরিবার পরিকল্পনার অফিস থেকে। বন্ধুরা, সুখের ঠিকানার প্রামাণ্য পর্বে আমরা বিভিন্ন অঞ্চলে পরিবার পরিকল্পনার যে সেবাগুলো পৌঁছে গেছে তারই বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি। এই ধারাবাহিকতায় আমরা চলে এসেছি ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলায়। এই ফরিদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে এখানকার প্রান্তিক পর্যায়ের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে পরিবার পরিকল্পনার সেবা। তারা আগ্রহী হয়ে উঠছেন পরিকল্পিত পরিবার গঠনে। আমরা এখানে বিভিন্ন জনের সাথে কথা বলবো, তাদের অভিজ্ঞতা অনুভূতি আমরা জানার চেষ্টা করবো এবং তারা কেমন সেবা পাচ্ছে এই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরবো। চলুন কয়েকজন সেবাগ্রহীদের সাথে প্রথমে কথা বলি। আপনার নাম কি?
12: আমার নাম রিক্তা।
11: আপনি আজকে কি সেবা নিতে এসেছেন?
12: আমি গর্ভবতী সেবা নিতে এসেছি।
11: নিয়েছেন?
12: জি।
11: এই প্রথম আসলেন নাকি আগে এসেছিলেন?
12: আমি প্রথম।
11: এখানের সেবার মান কেমন সামগ্রিকভাবে?
12: আলহামদুলিল্লাহ খুব ভালো।
11: আপনি সন্তুষ্ট?
12: হ্যাঁ, আমি সন্তুষ্ট।
11: আপনি বিয়ে করেছেন কত বছর হলো?
12: আমি বিয়ে করেছি 8 মাস চলতেছে।
11: 8 মাস চলছে। প্রথম সন্তান নিচ্ছেন?
12: জি।
11: এই প্রথম সন্তানকে নিয়ে কি ভবিষ্যৎ স্বপ্ন দেখেন?
12: ভবিষ্যতে চাই যে ও পৃথিবীতে আসার পরে মানুষ করব, ভালোভাবে মানুষকে কিছু একটা করতে চাই।
11: আচ্ছা, এই সময়টিতে, গর্ভের এই সময়টিতে একটু বিশেষ যত্নের প্রয়োজন আপনার, এবং আপনার পরিবার কি আপনাকে বিশেষভাবে খেয়াল রাখছে?
12: হ্যাঁ, রাখতেছে, যতদূর সম্ভব রাখতেছে।
11: খাওয়া দাওয়ার ব্যাপারে যত্নশীল?
12: হ্যাঁ।
11: আপনি নিজে কি সচেতন এই সময়টিতে?
12: জি।
11: কোনো জটিলতা কি মনে হচ্ছে, ওনারা কি বলছে?
12: ওনারা না বলছে, জানলার মধ্যে ভালোই আছে।
11: আপনি কয়টি সন্তান নিতে চান ভবিষ্যতে?
12: আমার ভবিষ্যতে 2টা নেওয়ার ইচ্ছা আছে।
11: আর বেশি নিতে চান না?
12: না।
11: কেন?
12: কেন, কারণ সামর্থ্য বুঝার কি, আমার সামর্থ্য 2টা নেওয়ার ইচ্ছা ও 2টা এই জন্য।
11: বেশি সন্তান যারা নেয় তাদের কি কি সমস্যা?
12: অনেকে সমস্যা আছে, খাওয়াইতে কষ্ট হয়, পালতে কষ্ট হয়, মানুষ করতে পারে না, তখন ওই যে মানে কোনো না কোনো সমস্যার জন্য মানে আটকা পড়ে যায়, পড়াশোনা করে মানুষ করতে পারে না, এটাই আর কি আমি মনে করি। তো এই জন্য আমি 2টা নিতে চাই, যাতে আল্লাহর রহমতে মানুষ করতে পারি এই জন্য।
11: আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। বন্ধুরা, আমরা কথা বলছি আরো একজনের সাথে। আপনার নাম কি?
13: অনন্যা।
11: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছেন?
13: আমি, আমার হাজবেন্ড আর আমার একটা বাচ্চা।
11: বিয়ের বয়স কত বছর হলো?
13: 7 বছর।
11: 7 বছর, একটি বাচ্চা নিয়েছেন, পরিকল্পিত এবং সুন্দর একটি পরিবার বলা চলে।
13: জি জি জি।
11: এই যে ছোট পরিবার রাখছেন, এজন্য কি আপনি কোনো পদ্ধতি গ্রহণ করছেন?
13: হ্যাঁ, অবশ্যই পদ্ধতি গ্রহণ করছি।
11: কি পদ্ধতি গ্রহণ করছেন?
13: আমার হাজবেন্ড কন্ডম ইউজ করে, আমরা কন্ডমের ধারায় পদ্ধতি গ্রহণ করি। আর কন্ডম এমন একটা জিনিস যে কোনো একজনের রোগ আরেকজনের শরীরে প্রবেশ করতে পারে না, সব দিক দিয়ে ভালো আছে, সেফ।
11: আপনি আমাদের একটু বলবেন, আমার ছোট পরিবার, এই ছোট পরিবার থাকাতে আপনি কি কি সুফল পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন?
13: ছোট পরিবার থাকাতে আমার একটা বাচ্চাকে আমি যে পরিমাণ টেক কেয়ার করতে পারবো, 2টা বাচ্চা যদি পরপর একই সাথে 2টা বাচ্চা হয়, ওই পরিমাণ টেক কেয়ারটা করা যায় না। আর এই ফলে দেখা যায় একটা বাচ্চার জন্য আরেকটা বাচ্চা অপুষ্টিতে ভুগতেছে। এই জন্য একটা বাচ্চার মাঝখানে আরেকটা বাচ্চা যদি অন্তত 3 বছর থেকে 4 বছরের গ্যাপ থাকে, তাহলে 2টা বাচ্চাই পুষ্টি থাকে এবং ভালো থাকে, এবং মাও ভালো থাকে, মা শিশু দুজনই সুস্থ থাকে।
11: নতুন যারা দম্পতি আছেন, নবদম্পতি, তাদের উদ্দেশ্যে কি বলতে চান?
13: নতুন দম্পতিদের উদ্দেশ্যে বলতে চাই যে ঠিক আছে, নতুন দম্পতি অনেকেই চায় যে আমার তাড়াতাড়ি একটা কনসেপ্ট করা দরকার, কিন্তু তারপরও 1 বছর যাতে গ্যাপ থাকে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটা হওয়ার জন্য, যে অনেক সময় অনেক ফ্যামিলিতে অনেক সমস্যা হয়, জন্য নতুন দম্পতি মিনিমাম 1 বছর ডিস্টেন্স রাখে, তারপরে কনসেপ্ট করে।
11: আপনাকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, কথা বলছি আরো একজন সেবাগ্রহীতার সাথে। আপনার নাম জানতে চাই?
14: আমার নাম শিখা দাস।
11: ছেলে মেয়ে কয়জন আছে?
14: এই প্রথম বাচ্চা।
11: প্রথম বাচ্চা? আচ্ছা, বা কয় মাস হলো?
14: এখন 10 মাস চলতেছে।
11: তার মানে আর কয়েকদিন পরে সে পৃথিবীতে আসবে। ওকে নিয়ে আপনার কি স্বপ্ন, কি পরিকল্পনা?
14: পড়াশোনা শিখাতে চাই, পৃথিবী দেখবে, ভালো মানুষ হবে।
11: বন্ধুরা, আমরা কথা বলছি আরো একজন সেবাগ্রহীতার সাথে। আপনার নাম কি?
15: অঞ্জুমান। আপনি বিয়ে করেছেন কত বছর হলো?
13: ৬ বছর।
15: পরিবারে কে কে আছেন?
13: ২ মেয়ে ১ ছেলে, হাজবেন্ড।
15: সুন্দর ছোট পরিবার এবং পরিকল্পিত পরিবার। কি জন্য এই ছোট পরিবার রাখছেন?
13: ছোট পরিবার সুবিধা হচ্ছে, আমি যদি ফ্যামিলি বড় হয় আমি তাদেরকে খাওয়াইতে পারবো না, দেখাশোনা করতে পারবো না। আমার ছোট পরিবার হলে আমি তাদেরকে ঠিক মতো খাওয়াইতে পারবো, দেখাশোনা করতে পারবো, নিজেরও একটু কষ্ট কম হবে।
15: এই যে ছোট পরিবার রাখছেন, আপনি কি কোনো পদ্ধতি গ্রহণ করছেন?
13: জি।
15: কি পদ্ধতি গ্রহণ করছেন?
13: কপাটি।
15: কেমন এই পদ্ধতি গ্রহণের পর আপনি কেমন অনুভব করছেন?
13: খুবই ভালো।
15: কতদিন হলো আপনি পদ্ধতি গ্রহণ করছেন?
13: ৬ মাস।
15: আপনি ভালো থাকবেন। কথা বলছি সেবা প্রদানকারী একজনের সাথে, আপনার নাম পরিচয়টি আপনার মুখ থেকে শুনতে চাই।
16: আমার নাম শিরিন আক্তার, আমি FWV।
15: এখানকার মানুষের পরিবার পরিকল্পনা মানে পরিকল্পিত পরিবার গঠনের দিকে আগ্রহ কেমন?
16: আগ্রহ ভালো, পরিবার কোন পদ্ধতিতে আগ্রহ ভালো।
15: আপনারা এখান থেকে কি কি সেবা দিচ্ছেন?
16: ফ্যামিলি প্ল্যানিংটা আমাদের মোট ৭টা পদ্ধতি। প্রথম হলো, ২টা হলো স্থায়ী পদ্ধতি, ১টা হলো পুরুষ বন্ধাকরণ NSB বলি যেটাকে আমরা, আর একটা আছে মহিলা বন্ধাকরণ যেটাকে টিউবেক্টমি বলি আমরা। এটা একবার স্থায়ী, এটা আর বাচ্চা হবে না। আর অস্থায়ী পদ্ধতি আছে আমাদের ৫টি, তার ভিতরে ২টি আছে স্বল্প দীর্ঘমেয়াদী স্থায়ী পদ্ধতি। তার ভিতরে ১ নম্বর হলো IUD, ইন্টারইউটেরাইন ডিভাইস, এটা হলো মহিলাদের জরায়ুতে পড়াতে হয়, এটা ১০ বছর মেয়াদ। এটা একটা কপাটি পড়লে ১০ বছর বাচ্চা হওয়া থেকে সে বিরত থাকবে, বিনা হরমোনাল, হরমোন নাই, এটার ভিতরে কোনো হরমোন নাই, এটা ফরেন বডি হিসাবে কাজ করে, এটা ভালো একটা পদ্ধতি। আর একটা হলো দীর্ঘমেয়াদী ইমপ্লান্ট, ইমপ্লান্টটা ৩-৫ বছর মেয়াদ, ২টা কাঠি, এটা ৩-৫ বছর সে বাচ্চা হওয়া থেকে বিরত থাকে। এই ২টা হলো দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি। আর ৩টা আছে আমাদের স্বল্পমেয়াদী, এটার ভিতরে ১ নম্বর আছে ডিপো পরিবেরা, আমাদের স্বস্তি নামে আমাদের সাপ্লাই আছে, সরকারি গভর্নমেন্ট সাপ্লাই, এটা স্বস্তি ডিপো পরিবেরা, এটা ৩ মাস বা ৯০ দিন পরপর নিতে হয়। আর আরেকটা আছে খাবার বড়ি সুখী, সুখী বইটা প্রতিদিন খেতে হয়, এটা কম্বাইন্ড পিল, কম্বাইন্ড পিল মানে এটা এস্ট্রোজেন প্রোজেস্ট্রন ২টা, এটা এই জন্য এটাকে কম্বাইন্ড পিল বলি। আর একটা পিল আছে আমাদের আপন, আপনটা হলো যারা বুকের দুধ খাওয়ায় এমন মাদের, ডেলিভারি পরপরই আমরা ওইটা দিতে পারি ৬ মাস পর্যন্ত। এই বইটা খেলে সাধারণত বুকের দুধ কমে না, এই জন্য স্বল্পমাত্র ওইভাবেই গভর্নমেন্ট তৈরি করছে, এটা দেওয়া যা। আর একটা আছে হলো কন্ডোম, এটা হলো পুরুষদের জন্য যারা ইউজ পছন্দ করে সে কন্ডোম। এই ৭টা আমাদের ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতি আছে, এটাই এই ৭টা পদ্ধতি আমরা দিয়ে থাকি।
15: অনেক ভালো থাকবেন আপনি। প্রিয় বন্ধুরা, আমাদের আয়োজন মালার এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন ফরিদপুর সদর উপজেলার সম্মানিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোহাম্মদ মাহমুদ হাসান খান। এই ফরিদপুর সদর উপজেলায় পরিবার পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে আপনার থেকে জানতে চাই।
17: ধন্যবাদ। আসলে ফরিদপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম অত্যন্ত সুচারুরূপে এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের সরকার তার যে অভীষ্ট লক্ষ্যমাত্রা, এই অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনের জন্য পরিবার পরিকল্পনা বিভাগের ফরিদপুর সদরের একেবারে প্রান্তিক পর্যায়ে জনগণ যেন এই পরিবার পরিকল্পনা সেবা পেয়ে তাদের পরিবারকে পরিকল্পিতভাবে গঠন করতে পারে, সেই জন্য সরকারের যে দেওয়া যে কমোডিটিসগুলো সেইগুলো যথাযথভাবে পৌঁছে দিচ্ছে, পাশাপাশি তাদেরকে কাউন্সিলিং করছে, তাদের পরিবার যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, স্বাস্থ্য শিক্ষা সব কিছু নিয়ে এই ধরনের মোটিভেশনাল ওয়ার্ক আমাদের যেমন হচ্ছে, পাশাপাশি সরকারি যে প্রণোদনাগুলো আছে এগুলো তাদের প্রান্তিক পর্যায়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে।
15: জি, অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন।
17: জি, ধন্যবাদ আপনাকেও।
15: বন্ধুরা, দেখতে দেখতে ঘোরে কাটা জানান দিচ্ছে, আমাদেরকে বিদায় নিতে হবে ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলা থেকে। আগামী পর্বে অন্য কোন উপজেলার পরিবার পরিকল্পনার ইতিবৃত্ত আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিকল্পিত পরিবার গঠনের ব্যাপারে নিজেদের পাশাপাশি অন্যকেও সচেতন করে গড়ে তুলবো, এই প্রত্যয়ে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। যাবার আগে বলতে চাই, আজকের সুখের ঠিকানা গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
18: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশাত্মবোধক গান শুনবেন। প্রথম শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

আপনারা শুনছেন দেশের গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারের গানটি শুনবেন নাসরিন আক্তার বিউটির কণ্ঠে। গানটির রচয়িতা গোলাম সারোয়ার, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: আর হলে যে যখন সৃজনশীল ছবিটা আমি দেখি, তখন আমি ভাবতাম, ইস, এখানে বসে আমি পর্দায় দেখছি সেই গানটা, দেব আনা আনা, তখন ভাবতাম যে এখানে যদি আমি থাকতাম কেমন হতো।
1: সেই সঙ্গত কারণে কিন্তু প্রশ্ন এসেই যায়, তা আপনি নায়ক নায়িকার ছবি দেখে ভাবতেন আমি থাকলে কেমন হতো? আপনি দেখতেও ভীষণ সুন্দরী, তাহলে ভিলেন কেন হলেন?
0: আসলে এটা আমার হাতে ছিল না, প্রথম থেকে যদি সেভাবে একক নায়িকা হয়ে আসতাম হয়তো থেকে যেতাম। আর আমাকে প্রথমেই দেয়া হয়েছিল একটি পাহাড়ি মেয়ের ভূমিকায় সাইড ক্যারেক্টারে, যার জন্য বোধহয় আর হয়ে ওঠেনি। আর দরজাল ক্যারেক্টারটা আমি ভালো করেছিলাম, তখন আর আমাকে সহজ ক্যারেক্টারটা দেয়া হয়নি, বলছে তুমি এটাই ভালো করছো, এটাই করো।
1: এবং আপনি কিন্তু শতভাগ সফল। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে যদি প্রথম সারির খল অভিনেত্রী দু তিনজনকে ধরা হয়, আপনি কিন্তু প্রথম দিকেই থাকবেন নিঃসন্দেহে, এটা বলার অপেক্ষা রাখে না। সৃষ্টিকর্তা বোধহয় এটি লিখে রেখেছিলেন।
0: জি, সেটাই, ভাগ্যের উপকারও হাত নেই, আমিও সেটা মেনে নিই।
1: কিন্তু এই চরিত্রগুলো অভিনয় করতে চ্যালেঞ্জিং ব্যাপার।
0: অবশ্যই, আমি তোমাকে ভালোবাসি বলতে সহজ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না বা তোমার সাথে যে ঝগড়া করবো, উচ্চস্বরে কথা বলবো, স্বরটাও সেরকম লাগবে, টিউনটা, তারপরে ডেলিভারির যে একটা আপ ডাউন, অ্যাক্টিং এর মারপ্যাচ, এটা থাকতে হবে অবশ্যই। একটা ভালো অভিনেতা অভিনেত্রী না হলে খল চরিত্রে কখনই সে সাফল্য লাভ করবে না।
1: এবং পর্দার রিনা খানকে আমরা সবাই ভয় পেলেও বাস্তবে রিনা খানকে আমরা কিন্তু কেউ ভয় পাই না। কেন পাই না? রিনা খান কেমন আসলে?
0: আসলে বাস্তবে তো আমি শুধুই রিনা। আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই, ক্যামেরা মানে চরিত্র, মানে আমার সেই চরিত্রের মধ্যে আমি ঢুকে যাই। যদি খল চরিত্র হয় রিনা খান, এবং সফট ক্যারেক্টারও করি অনেক, করি না যে তা না, কিন্তু সবাই বলে যে আপনাকে এটাই মানায়, আপনি এটাই ভালো করেন, কিন্তু আমি সফট ক্যারেক্টারও ভালো করি। যেমন নারায়ণ ঘোষ মিতার একটা ছবি ছিল দাসের ঘর, তো সেই কবে 82 কি 83 সালের কথা, আমি অন্ধ ছিলাম, অনেক সুন্দর ক্যারেক্টারটা ছিল, ওইটাও প্লে করেছিলাম, কিন্তু ঘুরে ফিরে আমাকে সেই দরজাল ক্যারেক্টারে নিয়ে আসলো ডিরেক্টররা।
1: দীর্ঘ অভিনয় জীবনে অনেক ছবিতে অভিনয় করেছেন, কোন ছায়াছবিতে অভিনয়ের পর রিনা খানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি?
0: সবুজ সাথী, এটাই, কারণ এটা দত্তদারই ছবি, সেকেন্ড ছবি,
1: সুভাষ দত্ত,
0: সুভাষ দত্ত ওনার প্রথম ছবি ছিল, সোহাগ মিলন আমি করেছি, এরপরে আরো করেছি, তারপর ওনারই এটা সবুজ সাথী। এই ছবিতেই কিন্তু আমাদের জসীম ভাই ভিলেন ছিলেন, ভিলেন থেকে হিরো হলেন, এবং সুপারহিট ছবি, এটাই সেই ছবি,
1: এবং পরবর্তীতে তিনি জনপ্রিয় একজন নায়ক হলেন। আপনারা যখন অভিনয় আসেন, ওই সময়টা কিন্তু মেয়েদের জন্য অভিনয় আসাটা খুব একটা সহজ ব্যাপার ছিল না, পরিবার থেকে কি আপনাকে আসতে উৎসাহিত করেছিল, কোনো বাধা পাননি?
0: না, আমার এই ব্যাপারে কোনো বাধা ছিল না, কারণ আমার আম্মাই চাইতেন যে আমি অভিনয় করি এবং এই পেশায় আসি, তখন তার পেশা না, এই জগতে আসি, পরে তো নেশা থেকে পেশা হলো। তো আমার পরিবার থেকে কোনো এমনি বাধা ছিল না, আমার আব্বাও কোনোদিন বাধা দেয়নি, আম্মাও না।
1: আপনি একসময় খেলাধুলা করতেন, ভালোবাসতেন, তো একেবারে ছেড়ে দিলেন কেন খেলাধুলাটা?
0: আসলে খেলাধুলাটা করলে খেলাধুলাই করতে হবে, সবসময় প্র্যাকটিস করতে হবে, খেলাধুলা করলে টিং টিং আর শুকনা থাকে, ওই দুইটা একসাথে আসলে হয় না। ছবির জন্য সময় দিতে গিয়ে আমার ওই অন্যদিকে খেলাধুলা, পড়াশোনা, এই সব কিছু আসলে অফ হয়ে গেল।
1: এবার একটু মজার প্রসঙ্গে আসি, দীর্ঘ ক্যারিয়ারে আপনি ছায়া ছবিতে, মানে সিনেমায় সিনিয়র জুনিয়র অনেককে মানসিক শারীরিক নির্যাতন করেছেন, তো এই কাজগুলো করতে গিয়ে কখনো কোনো বিব্রতকর পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে কিংবা কোনো মজার ঘটনা?
0: না, আমার হাতে অবশ্য ব্যালেন্স আছে, আমি যাই করি, আমার হাতে কোনোদিন কেউ আঘাত পায়নি, দুই একটা ছোট্টখাট্টো ছাড়া, কিন্তু আমি নিজেই তো আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। আমাকে রোজি ভাবি একটা থাপ্পড় দিয়েছিলেন তাসের ঘর ছবিতে, এক থাপ্পড়ে আমার দুটো চোখে লেন্স ছিল তখন ইন্ডিয়ান লেন্স, আমি পড়ে গেলাম 5 হাত দূরে এবং দুটো লেন্স আমার চোখ থেকে বের হয়ে গেল, তারপরে শুটিংই বন্ধ, কয়েকদিন আমাকে রেস্ট নিয়ে চোখ ঠিক করে, তখন তো কাঁচের লেন্স ছিল, অন্ধ ছিলাম ওই ক্যারেক্টারটা আসতে হলো। আরও একটা ঘটনা, জাফর ইকবাল ভাই লক্ষ্মীর সংসার ছবিতে তার ছোট বোন ছিলাম আমি, তো শাবানা আপাকে অত্যাচার করি দেখে আমাকে এমন জোরে একটা থাপ্পড় দিল, 5 আঙ্গুলের দাগ বসাচ্ছিল, শুটিং এর পরেও 11:00 পর্যন্ত শুটিং করছি, আমাকে সেটা মেকআপ করে মেকআপ করতে হলো দাগগুলা। তো এরকম আমি অনেক থাপ্পড় খেয়েছি, কিন্তু আমার কাছ থেকে এরকম থাপ্পড় কেউ খায়নি।
1: আপনি দীর্ঘ ক্যারিয়ারে অনেক প্রথিতযশ অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছেন, কাদের সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন?
0: সবার সাথে আমি কাজ করেছি, শাবানা আপার সাথে খুব ফ্রেন্ডলি ছিলাম, তারপরে শাবনুরের সাথেও, মৌসুমীর সাথেও, তবে শাবানা আপার, শাবনুর,

0: ওদের সাথে বেশি মজা করতাম।
1: এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনার ছবিগুলোতে আপনি খুব গোছানো থাকেন, ভিলেন হলেও আপনার গেটআপ অনেকটা নায়িকাদের মতোই গোছানো থাকে, এই ব্যাপারটা কিভাবে আয়ত্ত করলেন?
0: আসলে এটা আমি নিজে থেকেই করেছি, কারণ আমাকে দেখবে পর্দায়, আমি যদি আমাকে সেভাবে উপস্থাপন না করতে পারি তাহলে তো আমার ঐতিহ্য থাকলো না।
1: এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাব, পরিবারে কে কে আছে?
0: আমার হাজবেন্ড আছে, দুটো ছেলে আছে, ছোট ছেলের ঘরে একটা নাতি আছে ওয়াসি,
1: তাকে নিয়ে আপনার অনেক সময় পার হয়।
0: ওয়াসি ভাই বোন আছে, সবার যার যার সংসার হয়ে গেছে এখন। এখন আমি আমার ছোট ছেলের বউকে নিয়েই থাকি, ছোট ছেলে চলে গেল সেদিন জার্মান, তো বড়টা তো আমেরিকাতেই থাকে, তো এখন দুটো ছেলে ছাড়া আমি বউ আর নাতিকে নিয়েই আছি।
1: আচ্ছা, অবসর সময় কি করতে ভালোবাসেন?
0: ঘরে যখন থাকি তখন একটু সেলাই করি, একটু রান্না করি, একটু গাছে পানি দেই, আর বাবু আছে এখনো আসি, ওকে নিয়ে তো সময় কেটে যায় আমার, ওকে নিয়ে বাইরে যাই, দাদা এটা খাবো, দাদা ওই তো চলো চলো সাইকেল চালায়, ওর সাইকেলটা নিয়ে চলে যাই গাড়িতে করে, এভাবেই সময় কেটে যায়।
1: জীবনের এই পর্যায়ে এসে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় প্রাপ্তি কতটুকু, অপ্রাপ্তি কতটুকু?
0: না, আমার প্রাপ্তি ষোলোয়া নাই।
1: এখনকার প্রজন্মে যারা অভিনয় আসতে চায়, তারা যদি রিনা খানকে দেখেই আসতে চায় যে আমি তার মতো অভিনয় করতে চাই, এরকম দক্ষ হতে চাই, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
0: এখন যারা আসবে তাদের টাইম জ্ঞান, মানে সময়ের ব্যাপারটা মাথায় রাখতে হবে, এবং ভদ্র হতে হবে, ধৈর্যশীল হতে হবে, শ্রদ্ধাটা,
1: বিনয়টা,
0: হ্যাঁ বিনয়টা, এগুলো থাকতে হবে।
1: আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এত কষ্ট করে বাংলাদেশ বেতারে আপনি এসেছেন। প্রিয় শ্রোতা, আজকের আমাদের সঙ্গে ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান, পর্দায় যাকে আমরা নানা রূপে দেখি। আজ জানলাম তার জীবনের কিছু অজানা গল্প এবং একজন মানুষ হিসেবে তার ভাবনা অনুভূতির কথা। আজ বিদায় নিতে হচ্ছে, আবারও কথা হবে নতুন কোনো প্রিয় মানুষকে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: তানিয়া সুলতানের উপস্থাপনায় শুনছিলেন প্রিয় মানুষ প্রিয়জন পর্ব, এবারে উৎসবে বাংলাদেশ পর্ব। এই পর্বে আজ আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাব নব্বইয়ের দশকের গ্রামের শৈশবের আনন্দে। মেঠো পথে ঘুরে বেড়াত এক জাদুকরের মতো মানুষ, কাঁধে কাঠের বাক্স বায়োস্কোপ, এর ভেতরে লুকিয়ে থাকত নায়ক নায়িকার ছবি, পশু পাখির দৃশ্য আর গান। আইসক্রিম আর হাওয়াই মিঠাইয়ের সঙ্গে বায়োস্কোপ দেখা ছিল শৈশবের এক অনন্য আনন্দ।
1: আজ সেই সরল আনন্দ হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে তা এখনো ভাসে, চোখের কোণে হাসি ফোটায়। গ্রামের মেঠো পথে আজ আর বায়োস্কোপ আসে না, তবুও শৈশবের সেই সরল আনন্দের স্মৃতি আমাদের মনকে আলোড়িত করে। আসুন বন্ধুরা, সেই মুহূর্তগুলো আবার স্মরণ করে আনন্দে ভাসি আজকের উৎসবে বাংলাদেশ পর্বের সাথে। এ পর্বের গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
2: বছর দশেক আগে একটা গান নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মুখে মুখে ফিরত। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। দলছুট ব্যান্ডের কণ্ঠে কবি কামরুজ্জামান কামুর লেখা গানটি আজও আমাদের মনের ভিতর গুনগুন করে বেজে ওঠে নিজের অজান্তেই। বিশেষ করে গ্রাম বাংলার জনপদে বেড়ে ওঠা মানুষকেই তো বটেই, যারা শহরের চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন যাপন করেন, তারাও এ ধরনের গান গেয়েছেন মনে মনে। বায়োস্কোপ একসময় সাধারণ মানুষের কৌতূহল আর বিস্ময়ের একটা উপকরণ ছিল। আসলে আধুনিক সিনেমার প্রারম্ভিক সংস্করণ হচ্ছে বায়োস্কোপ। বায়োস্কোপকে সাধারণত গ্রাম বাংলার সিনেমা হল বলা হয়। বায়োস্কোপের শাব্দিক অর্থ হচ্ছে চলচ্চিত্র বা ছায়াচিত্র। সেলুলয়েড ফিল্ম আবিষ্কারের পরবর্তী সময়টাই ছিল বায়োস্কোপের স্বর্ণযুগ। বায়োস্কোপ হল একটি প্রাক সিনেমা যুগের ঐতিহ্যবাহী বিনোদন যন্ত্র, যা বাক্সের লেন্সের মধ্য দিয়ে দর্শককে স্থির চিত্রে দ্রুত পরিবর্তনের মাধ্যমে চলমান দৃশ্য বা ছোট চলচ্চিত্র দেখানো হয়ে থাকে। বলা যায় বায়োস্কোপ হল একটি মুভি প্রজেক্টার, যা 1895 সালে জার্মান উদ্ভাবক ও চলচ্চিত্র নির্মাতা ম্যাক্স স্কলাদানেস্কি এবং তার ভাই এমিল স্কলাদানেস্কি তৈরি করেছিলেন। এর গঠন পদ্ধতি সিনেমার মতো জটিল নয়। এটি একটি বাক্স বিশেষ, যার ভিতর লেন্স এবং আলোর উৎস থাকে। অপারেটর হাতল দিয়ে ঘুরিয়ে দ্রুত ছবি পরিবর্তন করতে থাকেন, যা লেন্স দিয়ে দেখলে মনে হয় ছবিগুলো নড়াচড়া করছে। ছোট্ট সেই চার কোণা বাক্সের তিন দিকে চারটি, ছয়টি এবং আটটি ছোট ছোট গোল জানালা থাকে, যা থাকে আতসী কাচে ঢাকা। দর্শক এই কাচের উপর চোখ রেখেই দেখতে পারেন বায়োস্কোপের ছবি। ভিতরে প্রদর্শিত ছবিগুলো আকারে বড় দেখায় এবং নিকটবর্তী মনে হয়। মেলা বা গ্রামেগঞ্জে বায়োস্কোপওয়ালারা বক্সের লেন্স দিয়ে দর্শককে দৃশ্য দেখানোর সময় খঞ্জনি বা করতাল বা ডুগডুগির আওয়াজ করেন এবং দৃশ্যগুলো প্রাণবন্ত করে তোলেন। এ সময় ছবির তালে তালে ছড়া গাওয়া হয়, যেমন কি চমৎকার দেখা গেল, তারপরেতে চলে এলো, ইত্যাদি ইত্যাদি। সাধারণত দেশ বিদেশের দর্শনীয় স্থান, ঐতিহাসিক ঘটনা বা পৌরাণিক কাহিনীর স্থির চিত্র বা ছোট ফুটেজ এতে দেখানো হয়, যেমন তাজমহল, মিশরের পিরামিড, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট পিএলও নেতা ইয়াসির আরাফাত ইত্যাদি। এছাড়া বাংলার ইতিহাস, রাজা বাদশাহদের জীবন কাহিনী, ঐতিহাসিক নিদর্শন, বিখ্যাত ব্যক্তির জীবনী, মক্কা মদিনা, এসবই হচ্ছে বায়োস্কোপের প্রদর্শন সূচি। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, বিদেশি উদ্যোক্তা স্টিফেন্স 1896 সালে একটি থিয়েটার দলের সঙ্গে কলকাতায় আসেন এবং বায়োস্কোপ প্রদর্শন করেন। এরপর তার উদ্দীপনা এবং অনুপ্রেরণায় মানিকগঞ্জের হীরালাল সেন 1898 সালে বাণিজ্যিকভাবে দেশের বিভিন্ন স্থানে বায়োস্কোপ দেখানো শুরু করলে এটি হয়ে ওঠে অনন্য এক বিনোদন মাধ্যম। 1898 সালে 17 এপ্রিল ঢাকায় প্রথম বায়োস্কোপ প্রদর্শনের প্রমাণ তথ্য সাপ্তাহিক ঢাকা প্রকাশ পত্রিকায় প্রকাশিত হয়, যা সদরঘাটে দেখানো হয়। প্রাথমিক যুগের বায়োস্কোপ সেখানে শুধু ছবি দেখানো যেত, যেটাকে নির্বাক বায়োস্কোপ বলা হতো। পরে উন্নত সংস্করণে শব্দ বা কণ্ঠস্বর যুক্ত করা হয়েছে, যেটাকে বলা হয় টকি। বাংলাদেশের সমস্ত এলাকায় একসময় ছেলেমেয়েদের বিনোদনের উৎস ছিল বায়োস্কোপ। আজও বৈশাখী মেলা, লোকজ উৎসব বা গ্রামীণ মেলাগুলোতে দুই একজন বায়োস্কোপওয়ালার দেখা মেলে, তারা তাদের পুরনো কাঠের বাক্স নিয়ে হাজির হয়ে যান, নতুন প্রজন্মকে আনন্দ দেন। বর্তমানে বায়োস্কোপ নামটি ওটিটি প্ল্যাটফর্ম বা সিনেমার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নাম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে, যা পুরনো ঐতিহ্যের নামটিকে আধুনিক প্রজন্মের কাছে পরিচিত করেছে। সময় সভ্যতার বিবর্তনে বিলুপ্ত গ্রামীণ জনপদের লোকজ সংস্কৃতি ছিল বায়োস্কোপ। পুরনো দিনের বায়োস্কোপের দিনগুলো চলে গেছে বহু দূরে। সারাদেশে বায়োস্কোপ দেখা এখন আর বলতে গেলে চোখেই পড়ে না, একেবারে বিলুপ্ত হয়ে গেছে এই বায়োস্কোপ। তবে বায়োস্কোপের স্মৃতি আজও আমাদের মনকে কাতর করে তোলে। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া বাংলার বিনোদনের এই লোকজ মাধ্যমটি টিভি বা আকাশ সংস্কৃতি স্যাটেলাইটের সহজলভ্যতার কারণে বলতে গেলে প্রায় উঠেই গেছে। সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো পৃষ্ঠপোষকতা না থাকায় এই লোকজ সংস্কৃতিটি কেবল জাদুঘরে বা বিশেষ ঐতিহ্যের মেলায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। বর্তমানে মানুষের বিশেষ করে ছেলেমেয়েদের বিষয়ের জায়গাটা কমে গেছে। বর্তমান যুগে খুব সহজেই ছেলেমেয়েরা সব কিছু পেয়ে যাচ্ছে, বিশেষ করে ইন্টারনেটের বদৌলতে। ইতিহাসের খেরো খাতায় বায়োস্কোপ জমা থাকলেও গ্রামীণ বাঙালি জীবনের স্মৃতি আজও আমাদেরকে কাতর করে তোলে।

0: শুনছিলেন উৎসবে বাংলাদেশ পর্ব। শ্রোতা বন্ধুরা, অনেক তো কথা হলো, এবারে সুরের ভুবনে আপনাদের স্বাগতম। আজকে দর্পণের শেষ আয়োজন আমাদের গান পর্বে শুনব বাংলা গানের অন্যতম পথিকৃৎ দ্বিজেন্দ্রলাল রায়ের একটি কালজয়ী গান।
1: দেশপ্রেম, প্রকৃতি, মানবতা ও ঐতিহ্যের মেলবন্ধনে তাঁর গান আজও সমানভাবে সমাদৃত। বাংলা গানের ভাণ্ডারকে তিনি সমৃদ্ধ করেছেন অসংখ্য অমর সৃষ্টির মাধ্যমে। আজ শুনব তাঁর লেখা ও সুর করা গান আজি নতুন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও। শিল্পী তানিয়া মান্নান।

0: শ্রোতা বন্ধুরা, ডিএল রায়ের গান শুনতে শুনতে আমরা চলে এলাম আজকের দর্পণের একেবারে শেষ প্রান্তে। বিদায় নেব এখনই, আর শেষ কথায় জানিয়ে যাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি তামান্না সিদ্দিকী
1: এবং আমি আহসান হাবিব বাপ্পি, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
2: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে শাহরিয়ার মুস্তাফা। আজ চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠিত হবে। সেখানে বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন বিষয়ভিত্তিক পলিসি নিয়ে আলাপ আলোচনা হবে। এদিকে গতকাল চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার ডাভোস নামে পরিচিত নিউ চ্যাম্পিয়ন্সের 17তম বার্ষিক সভায় পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক এক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা লাখ লাখ মানুষের জন্য বিশ্ব নেতৃবৃন্দকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে লাগানোর এবং অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার সময় এসেছে, যাতে বিশ্ব ভবিষ্যতের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরে তুরস্কে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের 31তম অধিবেশন COP31 এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবে এবং এই লক্ষ্যে বাংলাদেশ তার দায়িত্ব পালনে প্রস্তুত। গতকাল চীনে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোয়িস জভিঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো বদ্বীপ রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন তারেক রহমান সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীগণ। গতকাল স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান নৈশভোজে অংশ নেন। এদিকে দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগামীকাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং শুক্রবার চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে দেশে ফিরবেন। আগামী শুক্রবার দেশে পবিত্র আশুরা পালিত হবে। যথাযথ ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন উপলক্ষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে তাজিয়া মিছিল বের করা ও শোকানুষ্ঠান পালন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গতকাল পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়ার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা, যান চলাচল নিয়ন্ত্রণ ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে যুদ্ধবন্ধ বা দেশটিতে সামরিক অভিযান অব্যাহত রাখার পূর্বে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করতে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। গতকাল সিনেটে 50-48 ভোটে প্রস্তাবটি পাশ হয়। এই সময় ডেমোক্রেটদের পাশাপাশি একাধিক রিপাবলিকান সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। এই ভোটাভুটির মাধ্যমে উভয় দলের সদস্যদের যুদ্ধের প্রতি অনাস্থা প্রকাশিত হয়। 1973 সালে যুদ্ধ ক্ষমতা প্রস্তাব কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো এই ভোটাভুটির মাধ্যমে একজন মার্কিন প্রেসিডেন্টকে সামরিক অভিযান বন্ধ করতে কংগ্রেসের উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীতে আর কোনো মার্কিন নৌ অবরোধ থাকবে না। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান পারমাণবিক পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে, যদিও ইরানি কর্মকর্তারা বিবৃতি দিয়েছেন যে দেশটির পারমাণবিক পরিদর্শনে সম্মত নয়। খেলা খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপে মেক্সিকোতে এখন কলম্বিয়া কঙ্গোর মোকাবেলা করছে। এছাড়া ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল 5-0 গোলে হারিয়েছে উজবেকিস্তানকে এবং বোস্টনে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। আজ কানাডা টরন্টোতে ক্রোয়েশিয়া 1-0 গোলে পানামাকে পরাজিত করে। সবশেষ আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগের দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনটালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন মোহাম্মদ রাশেদ উদ্দিনের কণ্ঠে। প্রথম গানের গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার উজ্জ্বল সিনহা।

0: আধুনিক গান শুনলেন মোহাম্মদ রাশেদ উদ্দিনের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন পল্লীগীতি শুনবেন শাহনাজ বেলির কণ্ঠে। শিল্পী প্রথমে গেয়েছেন রাধারমণ দত্তের গান।

0: দুখদি পল্লিগীতি শুনলেন, শিল্পী ছিলেন শাহনাজ বেলি, বাংলাদেশ বেতার ঢাকা।
1: কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সুফলা বাংলাদেশ। শস্য ফসল মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মৌকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমান সরকার। এ ঋণ মৌকুফ করা হলে আনুমানিক 12 লাখ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবে এবং মৌকুফ করা হবে প্রায় 1,500 কোটি টাকা। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হবেন এবং ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন। কৃষক রক্ষা পাবে স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে। কৃষি ঋণ মৌকুফে দৃঢ় অঙ্গীকার, কৃষকের পাশে আছে বর্তমান সরকার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, চলমান মাইক্রোফোন। আজকের বিষয়, খাল খনন কর্মসূচি। সুপ্রিয় শ্রোতা,
3: মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গৃহীত দেশব্যাপী খাল খনন কর্মসূচির আওতায় আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খনন এবং পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে 3,636 মাইল খাল খনন করেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন।
2: সুপ্রিয় শ্রোতা, বর্তমান সরকার ক্ষমতায় এসে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, একজন নাগরিক হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন?
4: বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, দেশ জুড়েই আসলে ছড়িয়ে ছিটিয়ে যথেষ্ট নদী নালা খালবিল রয়েছে, অর্থাৎ এই সকল খাল জলাপথ বা আমাদের জীবনের কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে দখল, ভরাট বা অব্যবস্থাপনার কারণে এগুলো যেমন নিজস্ব জৌলুস হারিয়ে ফেলেছে, তেমনি আমাদের দৈনন্দিন জীবনে অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক বাজে প্রভাব ফেলেছে। সামান্য বৃষ্টিতেই আসলে জলাবদ্ধতা তৈরি হয়, ফসল নষ্ট হয়, কৃষি জমিগুলো স্বাভাবিকত্ব হারিয়ে ফেলে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার মতো ঘটনা রয়েছে, ফলে ব্যবসা বাণিজ্যেও একটা বড় ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, নানাবিধ সমস্যা রয়েছে। সুতরাং এই যে এই সমস্যাগুলো থেকে উত্রানোর জন্য খাল খনন যে কর্মসূচিটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সম্প্রতি নিয়েছে এবং এটা তার নির্বাচনী ইশতেহারেও ছিল, এত দ্রুতই তিনি এই কর্মযজ্ঞটা শুরু করবেন, এটা অ্যাপ্রিসিয়েট করবার মতো।
2: মানুষের জীবনে খাল খনন কিভাবে উপকারে আসবে? এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা বলছিলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিনি কিন্তু কাজ শুরু করেছেন এবং তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি 1977 সালে এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আবারও খাল খনন কর্মসূচি শুরু হলো, কিভাবে দেখছেন?
4: না, নিঃসন্দেহে আপনি যেটা বলছিলেন যে তার পিতা দেশ স্বাধীনের পরে বিষয়টি সর্বপ্রথম গভীরভাবে অনুধাবন করেন যে আসলে জলাবদ্ধতা তৈরি, ফসল নষ্ট হয়ে যাওয়া অর্থনৈতিক একটা বিপর্যয়ের অন্যতম কারণ, এবং তিনি শুধু এই বিষয়টা অনুধাবনই করেননি বরং এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য যে সমাধান হিসাবেই কিন্তু তিনি খাল খননের উদ্যোগটা গ্রহণ করেন। 1976 সালে প্রথম 1 নভেম্বর তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যশোরের শার্শা উপজেলার উলাশি ও রঘুনাথপুর এলাকায় প্রতীকীভাবে মাটি কেটে এই কর্মসূচির পাইলট প্রকল্পটা শুরু করেছিলেন এবং 1977 সালে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই কর্মযজ্ঞটা শুরু হয়। এই প্রকল্পটির উদ্দেশ্যই ছিল বহুমাত্রিক, আপনি একটা জায়গায় আটকে রাখতে পারবেন না। খাল খনন কর্মসূচিটা চলমান ছিল, তাতে করে যে সমস্যাগুলোর মোকাবেলা করা সম্ভব হয়েছে বা এর থেকে সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির বড় সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও সেটা স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে বহু রকম উন্নয়ন প্রকল্প বা কর্মসূচির ঘোষণা করা হলেও বিভিন্ন সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাধাগ্রস্ত হয় বা কোনোটা পুরো সফলতার মুখ দেখেনি। তবে নতুনভাবে যেহেতু তারেক রহমান এইটা শুরু করেছেন, তার বাবার রেখে যাওয়া কাজটা, আশা করি যে তিনি এটা নিয়ে বেশ ভালো কাজ করবেন এবং সফলতার মুখ পুরোপুরি দেখাবেন জনগণকে। খাল খনন কর্মসূচির মাধ্যমে আসলে কি কি ধরনের সুবিধাগুলো জনগণ পাবে বা বর্তমান সময়ের এই নাগরিক সমাজ সমাজে এটার পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। দেখুন, জলাবদ্ধতা দূরীকরণের কথা বলছিলাম, এর ফলে খালের নাব্যতা ফিরিয়ে আসবে, বর্ষার অতিরিক্ত যে পানি সেটা দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা হবে, সেচ ব্যবস্থার উন্নয়ন হবে, শুষ্ক মৌসুমে যেমন কৃষিকাজের জন্য সেচ সুবিধা নিশ্চিত করা, যার ফলে অনাবাদি যে জমিগুলো সেগুলো আবাদের আওতায় আসবে, মৎস্য সম্পদ বৃদ্ধি হবে নিশ্চয়ই, খালগুলোতে সারা বছর পানি থাকবে, ফলে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, গ্রাম অঞ্চলের নৌ যোগাযোগ ব্যবস্থা যেহেতু সহজতর সেই জায়গাগুলোতে কৃষি পণ্য আনা নেওয়ার ব্যবস্থায় একটা ভালো পরিবেশ তৈরি হবে, উপকৃত হবে, জীবন মানের উন্নতি হবে। এই খাল খনন কর্মসূচি, জলাশয়গুলোকে পরিষ্কার করা, পুকুর খনন বলেন, বৃক্ষরোপণ বলেন, এগুলো তো আপনার দৈনন্দিন জীবনের জন্য সবচেয়ে বড় চাহিদা, মৌলিক চাহিদাগুলো যেগুলো সেগুলো তো রয়েছেই, এই মৌলিক চাহিদাগুলোকে খুব বড়ভাবে প্রভাবিত করবে নিঃসন্দেহে।
2: বিশ্বের অনেক দেশ খাল খনন করে এগিয়ে গেছে, এবং আমাদের দেশ কতটুকু এগিয়ে যাবে বলে আপনি মনে করেন এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে?
4: আমাদের দেশে তো রাজনৈতিক পট পরিবর্তন বলেন, সময়ের পরিবর্তন বলেন, সেই সময়ের পরিবর্তন, রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিভিন্ন কর্মসূচি কিন্তু ইতোমধ্যেই বাধাগ্রস্ত হয়েছে, সফলতার পুরো মুখ দেখেনি। সফলতার পুরো মুখ যদি এই খাল খনন কর্মসূচি দেখে, এর একটা সম্ভাবনার কিন্তু পুরোটাই যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে বহির্বিশ্বেও কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এবং আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের চেয়েও খুব ভালো সুযোগ বা সম্ভাবনার জায়গা বাংলাদেশে রয়েছে।
2: মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি উদ্বোধন করে তিনি যে সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে সেচ সংকট দূর করা, কৃষি উৎপাদন বৃদ্ধি করা, বন্যা প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং এছাড়াও বৃক্ষরোপণ রয়েছে, এবং প্রথম ধাপে 1204 কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা সত্যি ভূয়সী প্রশংসার দাবিদার।
4: সেই প্রশংসার দাবিদার বলেই কিন্তু আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যখন তিনি নির্বাচন পূর্ববর্তী সময়ে তার নির্বাচনী ইশতেহারে বিষয়টি নিয়ে এসেছিলেন, তখনই আসলে ভাবা হয়েছিল যে তিনি যদি নির্বাচনে জয়লাভ করেন, বাংলাদেশের নতুন করে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হবেন, সুতরাং তার মধ্যে নতুন কিছু পরিকল্পনা অবশ্যই অ্যাপ্লাই হবে, এবং নতুনত্ব সবসময়ই আপনার জন্য একটা রোমাঞ্চকর হয়। এর সাথে যদি আপনি পুরনো কিছু যুক্ত করতে পারেন, যেগুলো অতীতে আপনাকে ভালো সুবিধা দিয়েছে, সব ভালো ফলাফল দিয়েছে, তাহলে দুটো মিলে ষোলকলাপূর্ণ হয়। যেহেতু একটা সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কাজটা সূচনা করেছিলেন এবং তার একটা সম্ভাবনা দেখেছেন, যদিও সেটার পুরোপুরি অ্যাপ্লাই করার সুযোগ হয়নি, মাঝে বড় একটা গ্যাপ হয়েছে, ওটাকে যদি আপনি এখনকার সাথে লিঙ্ক আপ করে এগিয়ে নিতে পারেন, তাহলে সফলতার ষোলকলাপূর্ণ হবে, এটা নিশ্চিত থাকে।
2: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দায়িত্ব গ্রহণের মাত্র 27 দিনের মাথায় তিনি এই খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেন, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে, অর্থাৎ প্রায় 49 বছর আগে এই খাল খনন কর্মসূচি কিন্তু হাতে নিয়েছিলেন। অর্থাৎ নতুনত্বের যে দ্বার উন্মুক্ত হলো এবং বাংলাদেশের বিশেষ করে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে সফলতা আপনি কতটুকু দেখতে পাচ্ছেন?
4: আমরা লক্ষ্য করেছি সেটা গত 16 মার্চ, যেটা বাবার মতোই নিজে কোদাল হাতে দিনাজপুরের

0: জন্য কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। এখন এই কাজটা কতটা সফলভাবে শেষ হবে বা তিনি উপরে একা, তিনি শুধুমাত্র লিড দেবেন, তার সাথে যারা রয়েছেন তাদেরকেও এই কাজের জন্য প্রপার গাইডলাইন থাকতে হবে, প্রপারলি কাজ করতে হবে, তাহলেই এই সফলতাটার সঠিকভাবে আমরা এর প্রতিফলন দেখব।
1: ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা আরো একজনের সঙ্গে কথা বলছি। খাল খনন কর্মসূচিতে আপনার মতামত কি এবং মানুষ কতটুকু উপকৃত হবে বলে মনে করেন?
2: আমি শিহাবুদ্দিন, আমি বর্তমানে প্রধানমন্ত্রী যে খাল খনন প্রজেক্ট হাতে নিয়েছে এটার জন্য আমি খুবই আশাবাদী। এই খাল খনন প্রজেক্ট কার্যকর হলে বিভিন্ন ধরনের আমরা উপকার পাব, যেমন পানি সংকট সমাধান হবে, আমাদের খাল বিল নদী নালাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নতুন করে যদি খাল খনন করা হয় তাহলে বিভিন্ন জায়গায় পানি সরবরাহ করা সহজ হবে, আমাদের কৃষকরা উপকৃত হবে, অনেক জমি খরার কারণে চাষাবাদ হচ্ছে না সেই সব জায়গাগুলোতে চাষাবাদ করা সহজ হবে এবং আমাদের মাছ চাষের জন্য আমাদের জেলে ভাইরা খুব উপকৃত হবে। খাল খননের সবচেয়ে বড় আরেকটা সুবিধা হচ্ছে যে আমাদের যাতায়াত ব্যবস্থার অনেক উন্নয়ন হবে, কারণ খালের দুই পাড় দিয়ে সুন্দর রাস্তা তৈরি হচ্ছে, এই সব রাস্তাগুলো খুবই উপকার হবে। আমি মনে করতেছি যে সরকার এবং জনগণের সাথে একটা আস্থা বৃদ্ধি পাবে, সরকার নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা বাস্তবায়ন করার মাধ্যমে সরকারের সাথে খুবই একটা আস্থার জায়গা তৈরি হবে এবং আমরা আশা করব যে সরকার এইভাবে আরো উন্নয়ন অনেক প্রজেক্টগুলো হাতে নেবে এবং যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো বাস্তবায়ন হলে আমাদের দেশের অনেক অর্থনৈতিকভাবে উন্নতি হবে।
1: ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলবো আরো একজনের সঙ্গে। মাননীয় প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচির কাজ হাতে নিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই খাল খনন কর্মসূচিকে?
3: আমরা এর মাধ্যমে যেগুলো সুযোগ সুবিধা ভোগ করতে পারবো বলে আমরা মনে করছি, সে সুবিধার আওতায় কৃষি জমির পরিমাণ বাড়ানো যেতে পারে, এর দ্বারা পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, খালের উৎস থেকে নদী পর্যন্ত পানির অবাধ প্রবাহ নিশ্চিত করা যাবে, এর ফলে সর্বোপরি কৃষি মৎস্য পরিবেশের সার্বিক উন্নতি নিশ্চিত করবে এই খাল খনন কর্মসূচি।
1: অনুষ্ঠান উপস্থাপনায় আমি এম এ মুরাদ, সম্পাদনায় এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনায় মোহাম্মদ দুলাল হুসাইন।
4: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এবারে শোনাতে চাই নজরুল সঙ্গীত, শিল্পী সিফাতে মঞ্জুর।

0: স্টুডিও রেকর্ডে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন সিফাতি মনজুর। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, বৃক্ষ আমাদের বন্ধু, তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি, প্রকৃতির ভারসাম্য রক্ষা করি, পরিবেশ সুন্দর করি।
1: একই সঙ্গে বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ঘেরে দেশটিকে আমরা আরও সবুজময় করে গড়ে তুলব, এমনই সুপ্রত্যাশা। এ পর্যায়ে শোনাব বৃক্ষরোপণের গান। গানটির শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। আজ চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠিত হবে। সেখানে বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন বিষয়ভিত্তিক পলিসি নিয়ে আলাপ আলোচনা হবে। এদিকে গতকাল চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার ডাভোস নামে পরিচিত নিউ চ্যাম্পিয়ন্স এর ১৭তম বার্ষিক সভায় পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক এক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা লাখ লাখ মানুষের জন্য বিশ্ব নেতৃবৃন্দকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে লাগানোর এবং অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার সময় এসেছে, যাতে বিশ্ব ভবিষ্যতের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। গতকাল চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোয়িস জভিঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো বদ্বীপ রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন তারেক রহমান সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীগণ। গতকাল স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশ ভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান নৈশ ভোজে অংশ নেন। এদিকে দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগামীকাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে দেশে ফিরবেন। প্রবাসী বাংলাদেশীদের জন্য নন রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট NRCTA নামে নতুন একটি ব্যাংক হিসাব সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা দেশে রেমিট্যান্স ভিত্তিক টাকা হিসাব পরিচালনার পাশাপাশি বিনিয়োগ, আমানত সংরক্ষণ এবং মূলধন ও মুনাফা সহজে বিদেশে প্রত্যাবাসনের সুযোগ পাবেন। এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক গতকাল এ তথ্য জানায়। সার্কুলার অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটে প্রবাসী বাংলাদেশিরা সঞ্চয়ী, চলতি ও মেয়াদী আমানত সহ বিভিন্ন ধরনের NRCTA হিসাব খুলতে পারবেন। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানো রেমিট্যান্স এবং বৈদেশিক মুদ্রা হিসাব থেকে টাকায় রূপান্তরিত অর্থ এসব হিসাবে জমা রাখা যাবে। ইরানে যুদ্ধ বন্ধ বা দেশটিতে সামরিক অভিযান অব্যাহত রাখার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করতে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। গতকাল সিনেটে 50-48 ভোটে প্রস্তাবটি পাশ হয়। এ সময় ডেমোক্র্যাটদের পাশাপাশি একাধিক রিপাবলিকান সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর ফলে উভয় দলের সদস্যদের যুদ্ধের প্রতি অনাস্থার প্রতিফলন ঘটল। ১৯৭৩ সালের যুদ্ধ ক্ষমতা প্রস্তাব কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো একজন মার্কিন প্রেসিডেন্টকে সামরিক অভিযান বন্ধ রাখতে কংগ্রেসের উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীতে আর কোনো মার্কিন নৌ অবরোধ থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছেন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপে মেক্সিকোতে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়া 1-0 গোলে DR কঙ্গোকে পরাজিত করেছে। এদিকে আজ কানাডার টরন্টোতে ক্রোয়েশিয়া 1-0 গোলে পানামার বিরুদ্ধে জয়লাভ করেছে। এছাড়া ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল 5-0 গোলে হারিয়েছে উজবেকিস্তানকে এবং বোস্টনে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের এখনকার আয়োজন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহাম্মদ মামুনুল ইসলাম।

0: মোহাম্মদ মামুনুল ইসলামের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যন্ত্রসঙ্গীতের আয়োজনে এ পর্যায়ে গিটারে লঘু সুর শুনবেন। বাজিয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে লঘুসুর শুনলেন, বাজিয়েছেন মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল, আষাঢ় মাস। বর্ষাকাল বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আসুন আমরা প্রত্যেকে একটি ফলদ, একটি বনজ, একটি ভেষজ বৃক্ষরোপণ করি। গাছ শুধু যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে তা কিন্তু নয়, অনেক সময় প্রাকৃতিক দুর্যোগে যাতে ক্ষয়ক্ষতি কম হয় সেজন্য কিন্তু গাছের যথেষ্ট ভূমিকা থাকে। এছাড়াও গাছ আমাদের বিপদের বন্ধু। অর্থনৈতিক সমস্যায় গাছ বিক্রি করে আমরা কিন্তু সমস্যা সমাধান করতে পারি, তাই আসুন বেশি বেশি বৃক্ষরোপণ করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী রুমানা ইসলাম, প্রথম গানের গীতিকার হোসনে রাজ বেগম জলি, সুরকার মোহাম্মদ ইসহাক।

0: দোকানে আধুনিক গান শুনলেন রুমানা ইসলামের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 102 মেগাহার্স এবং এফএম 90 মেগাহার্সে। আষাঢ়ের মেঘলা আকাশ, প্রকৃতি স্নিগ্ধ সুন্দর, কদম এবং কেয়ার মিষ্টি সৌরভে আমন্ত্রণ দ্বিতীয় পালার অধিবেশনে। উপস্থাপনায় রয়েছি জি এম তারিক, সুবর্ণা আরফিন, রাবিয়া সুলতানা শিউলি। প্রকৌশল নির্দেশনায় রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সাজ্জাদ হোসেন খান, আফরোজা আক্তার, লুৎফুন নাহার মেরি এবং এস এম আল জুবাইর। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এখন রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী অভিজিৎ সাহা।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অভিজিৎ সাহা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী আতিয়া আলিম, গীতিকার ও সুরকার কানাইলাল শীল।

0: পরপর দুখানি পল্লিগীতি শুনলেন আছি আলিমের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন খাল খননের গান সমবেত কণ্ঠে। গানের কথা লিখেছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: খাল খননের গানটি শুনলেন।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। বৃক্ষ একটি জীবন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সেতু হালদার। আজ চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স অনুষ্ঠিত হবে। সেখানে বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। এতে বিভিন্ন বিষয়ভিত্তিক পলিসি নিয়ে আলাপ আলোচনা হবে। এদিকে গতকাল চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার ডাভোস নামে পরিচিত নিউ চ্যাম্পিয়ন্স এর 17তম বার্ষিক সভায় পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু নেতৃত্ব শীর্ষক এক অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা লাখ লাখ মানুষের জন্য বিশ্ব নেতৃবৃন্দকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিকে কাজে লাগানোর এবং অঙ্গীকারকে ফলাফলে পরিণত করার সময় এসেছে, যাতে বিশ্ব ভবিষ্যতের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে। এছাড়া গতকাল চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিও আলুইস জোভিঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা বাংলাদেশের মতো বদ্বীপ রাষ্ট্র এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর সহযোগিতায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর দেয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীগণ। গতকাল স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশ ভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান নৈশ ভোজে অংশ নেন। এদিকে দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেজিং এ যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগামীকাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিং পিংয়ের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাতে দেশে ফিরবেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য নন রেসিডেন্স কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট NRCTA নামে নতুন একটি ব্যাংক হিসাব সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা দেশে রেমিট্যান্স ভিত্তিক টাকা হিসাব পরিচালনার পাশাপাশি বিনিয়োগ, আমানত সহ সংরক্ষণ এবং মূলধন ও মুনাফা সহজে বিদেশে প্রত্যাবাসনের সুযোগ পাবেন। এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক গতকাল এ তথ্য জানায়। সার্কুলার অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটে প্রবাসী বাংলাদেশিরা সঞ্চয়ী, চলতি ও মেয়াদী আমানত সহ বিভিন্ন ধরনের NRCTA হিসাব খুলতে পারবেন। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠানো রেমিট্যান্স এবং বৈদেশিক মুদ্রা হিসাব থেকে টাকায় রূপান্তরিত অর্থ এসব হিসাবে জমা রাখা যাবে। ইরানে যুদ্ধবন্ধ বা দেশটিতে সামরিক অভিযান অব্যাহত রাখার আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করতে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সেনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। গতকাল সেনেটে 50-48 ভোটে প্রস্তাবটি পাশ হয়। এ সময়ে ডেমোক্র্যাটদের পাশাপাশি একাধিক রিপাবলিকান সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর ফলে উভয় দলের সদস্যদের যুদ্ধের প্রতি অনাস্থার প্রতিফলন ঘটল। 1973 সালের যুদ্ধ ক্ষমতা প্রস্তাব কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো একজন মার্কিন প্রেসিডেন্টকে সামরিক অভিযান বন্ধ রাখতে কংগ্রেসের উভয় কক্ষে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীতে আর কোনো মার্কিন নৌ অবরোধ থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে, তবে ইরানি কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছেন। খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপে মেক্সিকোতে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়া 1-0 গোলে কঙ্গোকে পরাজিত করেছে। এদিকে আজ কানাডার টরন্টোতে ক্রোয়েশিয়া 1-0 গোলে পানামার বিরুদ্ধে জয়লাভ করেছে। এছাড়া ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল 5-0 গোলে হারিয়েছে উজবেকিস্তানকে এবং বোস্টনে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে বৈশাখী বেতার শ্রোতা সংঘ, মহির খারুয়া, গফরগাঁও, ময়মনসিংহ। সঞ্চালনায় মৌসুমী ঘোষ।

0: প্রিয় শ্রোতা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের শ্রোতা ক্লাবের নিয়মিত আয়োজন সেতুতে আপনাদের সাথে রয়েছি আমি মৌসুমী ঘোষ, এবং আমার সাথে আজ রয়েছেন বৈশাখী বেতার শ্রোতা সংঘ মহির খাড়ুয়া গফরগাঁও ময়মনসিংহ। শুরুতেই কেমন আছেন আপনারা?
1: জি আলহামদুলিল্লাহ ভালো আছি।
0: প্রথমে যদি আমি একটু করে সবার পরিচিতিটা জেনে নিই, প্রথমে আপনার পরিচয়টা দিয়েই শুরু করি।
1: আমি মোহাম্মদ শরীফ উদ্দিন, প্রতিষ্ঠাতা ও সভাপতি বৈশাখী বেতার শ্রোতা সংঘ।
2: আমি ইকবাল আহমেদ সজীব, সদস্য বৈশাখী বেতার শ্রোতা সংঘ।
3: আমি মুসাম্মদ শামি আক্তার, নারী সম্পাদিকা বৈশাখী বেতার শ্রোতা সংঘ।
4: আমি মাহিদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক বৈশাখী বেতার শ্রোতা সংঘ।
5: আমি মাজাহারুল ইসলাম শিমুল, সদস্য বৈশাখী বেতার শ্রোতা সংঘ।
0: শুরুতেই একটু জেনে নিতে চাচ্ছি, এক কথায় আগ্রহ থেকে বলা যায় যে এই যে আপনাদের নামটা বৈশাখী বেতার শ্রোতা সংঘ, এই নামটার পেছনে আসলে কোন উদ্দেশ্য ছিল যে আপনি এই বৈশাখী নামটা দিয়ে নামকরণ করেছেন?
1: আসলে বাংলা সংস্কৃতি ও নববর্ষের চেতনাকে ধারণ করে বেতার শ্রোতাদের একত্রিত করার উদ্দেশ্যে এর নামকরণ বৈশাখী বেতার শ্রোতা সংঘ রাখা হয়েছে।
0: যা খুব ভালো লাগলো যে এখানে আপনি বাংলা সংস্কৃতির ধারাটাকে আসলে বহমান রাখার জন্য বা এই জিনিসটা মানুষের মাঝে আরো বেশি সুন্দর করে ছড়িয়ে দেওয়ার জন্য নামটা রেখেছেন। কত সালে আপনি আপনার এই সংঘটা প্রতিষ্ঠা করেছেন?
1: আমাদের বৈশাখী বেতার শ্রোতা সংঘ 2005 সালে প্রতিষ্ঠিত হয়।
0: 2005 সালে যখন আপনি এটা প্রতিষ্ঠা করেছেন, এটার আগে থেকে কি যদি একটু আপনার সম্পৃক্ততার কথাটা একটু বলতেন যে আপনি কত বছর ধরে বেতারের সাথে সম্পৃক্ত রয়েছেন?
1: আমি খুব ছোটকাল থেকেই রেডিওর সাথে সম্পৃক্ত ছিলাম এবং রেডিওর প্রতি একটি আলাদা ভালো লাগা এবং ভালোবাসা কাজ করত। নিয়মিত পত্র লেখার পাশাপাশি বাংলাদেশ বেতার থেকে প্রচারিত অনুষ্ঠানমালা নিয়মিত শুনতাম। সেই আগ্রহ থেকে এবং আমার পরিবার পরিজন যারা আছেন তাদের বেতারের প্রতি আগ্রহ এবং ভালোবাসা দেখে আমার মধ্যে সেই ভালোবাসা জাগ্রত হয় এবং আমি বেতারের সাথে সম্পৃক্ত হই।
0: আপনাদের এখানে বর্তমানে কতজন রয়েছেন যারা কাজ করছেন আপনার সাথে?
1: বর্তমানে আমাদের বৈশাখী বেতার শ্রোতা সংঘে 21 জন সদস্য রয়েছে।
0: এটা যখন প্রতিষ্ঠা করেছেন তখনও কি 21 জন ছিল নাকি তখন সংখ্যাটা আরো কম ছিল?
1: তখন 14 জন ছিল, এর মধ্যে অনেকেই বর্তমানে প্রবাসে আছেন, অনেকেই বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত হয়ে পড়ার পরে এখন বেতার থেকে কিছুটা দূরে আছেন, তবে নিয়মিত না লেখলেও তারা বৈশাখী বেতারের সাথে এখন সম্পৃক্ত আছেন।
0: আমরা যদি এখানে আমাদের একজন আপু রয়েছেন যিনি নারী সম্পাদিকা হিসেবে রয়েছেন তার কাছে একটু যাই, স্টুডেন্ট হিসেবে রয়েছেন আপনি,
3: জি,
0: পাশাপাশি আবার আপনি পড়াচ্ছেন,
3: জি।
0: আচ্ছা, আপনি কাদেরকে পড়ান, মানে বাচ্চাদেরকে পড়াচ্ছেন?
3: হ্যাঁ, বাচ্চাদেরকে পড়াচ্ছি, এটা একটা স্কুল।
0: কত বছর থেকে আপনি এখানে আছেন?
3: এখানে 2 বছর যাবত।
0: কি কি অনুষ্ঠান শুনেন বেতারের একটু বলেন না?
3: মহানগর, দর্পণ, ঘানের ডালি, ঝংকার, বিনিময়, উত্তরণ, এগুলো আমি শুনি।
0: আপনি শুনেন?
3: জি।
0: আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একজন ভাইয়া রয়েছেন, ওনার নাম মাঝারুল ভাই। আপনি যদি একটু ছোট করে বলতেন যে আপনি কোন কোন অনুষ্ঠান আমাদের বেতারের উপভোগ করে থাকেন।
6: ধন্যবাদ আপনাকে। আমি আসলে ছোট থেকে রেডিও শুনি, তখন বাণিজ্যিক কার্যক্রম খুব বেশি শুনতাম, তারপর যখন দেখলাম যে না, বাণিজ্যিক কার্যক্রম শুধু গান, বিনোদন ইত্যাদি অনুষ্ঠান হয়, এরপরে দেখলাম যে সচেতনতা বিষয়ে যদি কোনো অনুষ্ঠান হয়, ঢাকা কেন্দ্রে অনেকগুলো অনুষ্ঠান প্রচার করে, আর সরকারের প্রচার প্রচারণার ক্ষেত্রে প্রচারণা অনুষ্ঠানটা খুবই ভালো লাগে, কারণ এখানে বাংলাদেশের টপ মানে সবাই বড় বড় লোক আসে এবং ওনাদের কথা শুনতে বেশ ভালোই লাগে। তারপরে সমী পশু আছে, চিঠি পত্রের জবাবের একটা অনুষ্ঠান আছে, মহানগর দর্পণ তো আছেই, আরেকটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে যে সৈনিক ভাইদের অনুষ্ঠান ধুরবার, এটা এখনো শুনি, খুব ভালো লাগে।
0: শুধু আসলে শোনার জন্য না, এখান থেকে আসলে অনেক শিক্ষাও নেওয়া যায়। এখানে একজন ভাইয়া আছেন, আমাকে বলছিলেন আপনি গানের ডালি নিয়ে একটা কথা বলছিলেন, তখন আমিও একটা সময় গানের ডালি শুনেছি এবং এখনো আমার এটা খুব পছন্দের একটি অনুষ্ঠানের তালিকায় রয়েছে, আপনি যদি আপনার অনুভূতিটা একটু বলেন।
4: ধন্যবাদ। আমি যখন ক্লাস 1 বা 2 পড়ি তখন আমি ওই সভাপতি আছেন শরীফ ভাই, তো ওনার বাড়িতে প্রায় আসা যাওয়া করতাম, উনি আমাকে দেখালেন যে আসলে এখান থেকে অনুরোধ করে বিভিন্ন গান শোনা যায়। প্রথমে এটা অবাক হলাম যে আসলে এইটা কিভাবে সম্ভব, যে রেডিওতে গান বাজছে আমার অনুরোধে গান বলবে কিভাবে সম্ভব এটা। তারপর উনি দেখালেন যে চিঠি দেওয়ার মাধ্যমে গানটা আসলে চিঠি দেওয়ার মাধ্যমে চিঠি পড়ে তারপর নাম সহ বলা হয়, আবার কি গান আমি অনুরোধ করছি ওটাও বলা হয়। এটা দেখে আমি অবাকের সর্বোচ্চ পর্যায়ে গেলাম, আসলে রেডিওতে আমার নাম বলছে, আমার আপু ছিল তাদের নাম বলছে,
0: এবং ওই সময়টাতে এটা তো আসলে কল্পনারও বাইরে ছিল। হ্যাঁ হ্যাঁ,
4: আমি অবাক হয়েছিলাম। রেডিওতে প্রথম শোনা অনুষ্ঠানই আমার হলো গানের ডালি। তারপর যেহেতু আমি ক্রীড়াপ্রেমী মানুষ, সেহেতু বিভিন্ন খেলার ধারাভাষ্য, বাংলাদেশের ক্রিকেট খেলা হতো বা ফুটবল খেলা, এগুলার ধারাভাষ্য শুনতাম, আর এর সাথে সাথে এই বাংলাদেশ সেনাবাহিনী বা এই সামরিক বাহিনীকে নিয়ে একটা অনুষ্ঠান হতো দুর্বার, আমি ওইটাও আমার ভালো লাগতো, যেগুলো দেশাত্মবোধক গান হতো, এগুলো আমার খুব আমি পছন্দ করতাম। আমার মনে আছে আমার আব্বু একটা ছোট একটা রেডিও এনে দিয়েছিল, মানে ঢাকা চাকরি করতো, তো আমি বলে দিয়েছিলাম যে আমার জন্য একটা রেডিও এনে দিও। তারপর ছোট একটা রেডিও এনে দিয়েছিল, তো এটার মধ্যে বারে বারে ব্যাটারি পাল্টাতে হতো। ব্যাটারি পাল্টাতে গিয়ে দেখতাম যে একদিন থেকে দুই দিন সর্বোচ্চ চলতো, তারপর এটা বন্ধ হয়ে যেত। কারণ আমি খুব শুনতাম, মানে রেডিও যে স্টার্ট করতাম আমি বন্ধ করতাম না। তারপর আব্বু কি বলবে, আম্মু কি বলবে যে এতবার ব্যাটারি চেঞ্জ করে দেবো, এটা তো একটা আর্থিক চাপের বিষয় আছে একটা। তারপর আমি নিজে আব্বু আমাকে যে টিফিনে টাকা দিত ওইখান থেকে সেভ করে, তারপর হ্যাঁ সেভ করে, তারপর আমি এই ব্যাটারি কিনতাম রেডিও শোনার জন্য।
0: তার মানে একদম খুব ছোটবেলা থেকে আসলে আপনার আগ্রহটা রয়েছে বেতারের প্রতি। এখন আমরা একটু ইকবাল ভাইয়ের কাছে যাব। ভাই, আপনি যদি একটু ছোট করে বলতেন যে বেতারের সাথে আপনার সম্পৃক্ততা বা আপনি কোন কোন প্রোগ্রাম বেতারে শুনে থাকেন।
2: আমার বাড়িতে যখন বেতারে যখন গান হইতো, তখন গান শুনে শুনে আগ্রহ প্রকাশ, গান শুনবো, গান শুনি। আব্বা রেডিও শুনছে তখন শুনছি, এরপরে অনুষ্ঠান গানের ডালি, দর্পণ, উত্তরণ এগুলো শুনছি, এরপরে বিভিন্ন ছায়াছবির গান, এগুলো বেশি শুনতাম আর কি। ছায়াছবির গানগুলো ভালো লাগতো।
0: আমরা চলে যাচ্ছি একটু ভাইয়ের কাছে, শরীফ উদ্দিন ভাই, যিনি আমাদের সভাপতি হিসেবে রয়েছেন এই সংঘের। এই যে এই সংঘ থেকে এখন পর্যন্ত কি কি কাজ আপনারা করেছেন?
1: আমরা আমাদের বৈশাখী বেতার শ্রোতা সংঘের মাধ্যমে মাদক বিরোধী কর্মকাণ্ড, বৃক্ষরোপণ অভিযান, ইপটিজিং প্রতিরোধ করার যে সকল কার্যক্রম, আমরা সামাজিক সচেতনতার মাধ্যমে সেগুলি ব্যাপকভাবে প্রচার করি।
0: আচ্ছা, ছোট করে যদি একটা গান শুনে নিই তাহলে কেমন হবে? ভালো হবে না?
6: বেশ ভালো হয়।
0: তো কে একটু শোনাতে চাচ্ছেন একটু বলেন তো, ছোট করে আপনি বলতে চাচ্ছেন?

জানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশেছি ভালো, সে কথা তুমি যদি জানতে।

0: সাধারণ একটি গান শুনিয়েছেন শরীফউদ্দিন ভাই আমাদেরকে। এবার একটু আগে আপনি বলছিলেন যে আপনি বিভিন্ন কর্মসূচি নিয়েছেন, সম্প্রতি যদি কোনো কর্মসূচির কথা একটু জাস্ট আমাদের সামনে তুলে ধরেন।
1: ধন্যবাদ। গত 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আমাদের বৈশাখী বেতার শ্রোতা ক্লাব চত্বরে 2টা ফলদ এবং 1টা বনজ গাছের চারা রোপণ করি, এবং আসছে বর্ষা মৌসুমে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে গাছের চারা রোপণের প্রতি উৎসাহ প্রদান এবং গাছের উপকারিতা এ নিয়ে সেমিনার করার পরিকল্পনা নিয়েছি, এবং বিনামূল্যে চারা বিতরণ এবং এটার পরিচর্যা সম্পর্কে আমরা সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করব। এছাড়া সামাজিকভাবে বিভিন্ন সামাজিক অনাচার, সামাজিক ব্যাধি যা কিছু আছে সেই সকল বিষয়ে আমাদের বৈশাখী বেতার শ্রোতা সংঘ সর্বদা সোচ্চার এবং সর্বত্র নিয়োজিত।
0: আপনাদের এই সংঘ থেকে কি আপনারা কোনো সভা করা হয়, সপ্তাহে একদিন বা মাসে একদিন সবাই বসে সবার সাথে কুশল বিনিময় করা?
1: আমরা বৈশাখী বেতার শ্রোতা ক্লাবের উদ্যোগে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করে থাকি। বৈশাখী যেহেতু আমাদের শ্রোতা সংঘের নাম, আমরা বৈশাখ মাসে যে আমাদের গ্রামের যে বাজার আছে এখানে আমরা মেলা হলে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। এছাড়াও বিভিন্ন কালচারাল প্রোগ্রাম ওকেশনে আমরা নাটিকা এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আয়োজন করে থাকি।
0: এখন আমরা চলে যাচ্ছি একটু সজীব ভাইয়ের কাছে। সজীব ভাই একটি গান শোনাবেন আমাদের সবাইকে।

0: অনেক সুন্দর একটি গান শুনলাম। মাজহারুল ভাই, আমরা আগে ছোট করে শুনেছি, এখন যদি আরেকটু সুন্দর করে আপনি আরেকটু গুছিয়ে বলতেন যে আপনাদের এই যে সংঘ, শ্রোতা সংঘ, এটার উদ্দেশ্য সম্পর্কে আপনার দৃষ্টিতে এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন?
1: বেতারের প্রচারিত অনুষ্ঠান সমূহের মতামত প্রদান, শ্রোতাদের মধ্যে বন্ধন সৃষ্টি, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন সেমিনার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে আয়োজন করা। আমি একদিন একটা অনুষ্ঠান শুনছিলাম, সমাজসেবা অধিদপ্তরের সম্মানিত রেজিস্ট্রার ছিল, যেহেতু ওটা ফোন ইনের অনুষ্ঠান, দুটা বিষয়ে যাই। তো জামালপুর থেকে এক ভদ্রলোক ফোন দেয় যে আমার বাবার এত বয়স কিন্তু কোনো বাতাটা পায় না। তো রেজিস্ট্রার বলছিল যে আগামী দুই ঘন্টার মাঝে আপনার বাবার ঘরে কার্ডটা চলে যাবে। আসলে রেডিও যে কত দ্রুত কাজ করে, আসলে আমার জীবনে এটা আসলে নজিরবিহীন ঘটনা না। রেডিও বিশাল কিছু, আসলে যখন কারেন্ট থাকে না তখন রেডিও একমাত্র মাধ্যম যে আমরা সবার কাছে দ্রুত সময়ে পৌঁছে দিতে পারি।
0: বেতারের আপনারা কি এখানে আজকেই প্রথম এসেছেন নাকি এর আগে এসেছেন?
1: হ্যাঁ, আজকেই প্রথম।
0: সবাই কি আজকে প্রথম এসেছেন?
2: জি, আজকে।
0: কেমন লাগছে এখানে প্রথম এসে?
3: খুব ভালো লাগছে,
0: খুব ভালো লাগছে। এখানে এসে দেখে এর আগের অনুভূতি আর আজকের অনুভূতির মধ্যে পার্থক্যটা কি মনে হচ্ছে?
4: আগে আসলে আমাদের বাস্তব অভিজ্ঞতা ছিল না, রেকর্ডিং কিভাবে হয়, যে বেতার কেন্দ্রের যে লাইভ টেলিকাস্ট কিভাবে হয়, বাস্তব পরিটুকু তো করি নাই। কিন্তু এই প্রথম যে আমরা স্টুডিওর মধ্যে প্রবেশ করার একটা সুযোগ পেলাম, খুব ভালো লাগছে।
3: কিভাবে প্রচার হতো এটা তো জানতাম না, এমনি যে রেডিওতে শুনতাম, কিন্তু এখন সরাসরি আপনার সাথে কথা বলতেছি, আমাদের কথা প্রচার হবে, নিজের কাছে খুবই ভালো লাগতেছে, খুবই ধন্য লাগতেছে।
1: আমাদের
4: কাছে একটা সেলিব্রিটি টাইপ লাগতো, যে নায়ক নায়িকারা যেমন ওইটাও যারা ভয়েস দেয় রেডিওতে বা সংবাদ পাঠিকা যারা আছে তাদের, আমার মনে হতো যে একটা সেলিব্রিটি টাইপ, ওই টাইপের।
0: এখন দেখে মনে হচ্ছে যে না, তারাও নর্মাল আপনাদের
3: মানুষ, এরকম
4: এখন মনে হচ্ছে রক্ত করা মানুষ, আমাদের হাগে মনে হচ্ছে একটা সেলিব্রিটি টাইপ, এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে তাদের মধ্যে,
3: অন্যরকম লাগতো আর কি।
0: আসলে যখন আমাদের কোনো কিছু দেখা হয় না, সরাসরি চোখে যখন দেখা হয় না, তখন তাদেরকে নিয়ে বা সেই বিষয়গুলো নিয়ে না একটু অন্যরকম মনে হয় যে এটা কেমন হবে, এটা কেমন হবে। বাট একবার যখন সামনাসামনি আমাদের সবার দেখতে পাই যে কোনো জিনিসই, তখন অনেক কিছু নর্মাল লাগে, সবকিছু মনে হয় না এটা তো একদমই সাধারণ, আমাদের মতোই সবাই, আমাদের মতোই কথা বলছে, আমাদের মতোই সবকিছু।
5: শ্রোতা বন্ধু যারা এই মুহূর্তে আমাদেরকে রেডিওতে সরাসরি শুনছে, তারা হয়তো বা জানেন না যে যিনি আমাদের উপস্থাপিকা আজকে খুব মিষ্টি ভাবে কথা বলতেছেন, উনি কিন্তু দেখতে কিন্তু ওনার কথার থেকেও উনি সুন্দর।
0: না, একটা মানুষের আসলে দেখার থেকেও আমার কাছে মনে হয় তার মানসিকতা, এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই যে আপনারা সবাই আজকে এখানে এসেছেন, আপনাদের যে ভালো যে অনুভূতির কথাগুলো আপনারা বলছেন, এগুলো যখন আমাদের শ্রোতা বন্ধুরা শুনবেন, তারাও কিন্তু আসতে উৎসাহ বোধ করবেন। যেমন আপনি একটু আগে বললেন যে এর আগে দেখিনি কেমন হবে না হবে, অনেকের মধ্যে কিন্তু এরকম একটা ধারণা আছে। তো এই যে আপনি যে স্বতঃস্ফূর্ত ভাবে যে কথাটা আপনি বললেন, এটার মাধ্যমে কিন্তু অনেকে আবার আগ্রহ প্রকাশ করে এখানে আসবে, যেটা খুব ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি। আপনার কাছে একটু যাই যে আপনি এখানকার কোন কোন প্রোগ্রামগুলো আসলে শুনেন বা মনে হয় যে না এই প্রোগ্রামগুলো আপনার জায়গা থেকে আরো কিভাবে হলে ভালো হতো, শরীফ উদ্দিন ভাই আপনার কাছ থেকে একটু জেনে নি।
5: আসলে বাংলাদেশ বেতার থেকে প্রচারিত বিভিন্ন প্রোগ্রাম, এছাড়াও বিভিন্ন উপকেন্দ্র, বিভিন্ন প্রেরণ কেন্দ্র, এছাড়া আঞ্চলিক কেন্দ্রগুলি যে রয়েছে, আমরা প্রায় অ্যাপসের মাধ্যমে এখন সকল কেন্দ্রের তথ্য, বিনোদনমূলক কিংবা সাংস্কৃতিক সামাজিক যে অনুষ্ঠান, সচেতনতামূলক অনুষ্ঠান হয়, আমরা সবই শুনতে পারি। কিন্তু ঢাকা বেতার কেন্দ্রের অনুষ্ঠান না শুনলে মনে হয় আমাদের তৃপ্ততা আসে না। সেই ক্ষেত্রে আমি খুব ছোট থেকেই বেতারের সাথে সম্পৃক্ত আছিলাম। এখানে অনুষ্ঠানগুলির মধ্যে মহানগর, তারপরে সকালবেলা 8:30 হতো দর্পণ, চিঠিপত্রের অনুষ্ঠান বিনিময়, ডাকবাক্স, তারপরে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান উত্তরণ, এছাড়াও ময়মনসিংহ বেতারের প্রচারিত সোনালি সুর, হ্যালো ময়মনসিংহ, আমার কাছে ভীষণ ভালো লাগে। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত কৃষি, ছাড়া জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানসমূহ আমরা নিয়মিত শুনি। সুখী পরিবার, এসগুরি ছোট পরিবার, এ সংক্রান্ত যে অনুষ্ঠানমালা প্রচারিত হয়, এগুলো শুনে আমরা এবং আমাদের সারাউন্ডিং যারা আছেন, চারপাশে যারা আছেন, তারা খুবই উপকৃত হয়ে থাকেন। কৃষিভিত্তিক যে অনুষ্ঠান, মানে কৃষি চাষ করেন যারা, যারা কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত আছেন, বিভিন্ন ফোন ইন অনুষ্ঠান হয়, আমরা সরাসরি অংশগ্রহণ করে বিভিন্নভাবে আমরা উপকৃত হয়ে থাকি।
0: আপনার কাছে কি মনে হয় যে আর কোনো প্রোগ্রাম বেতারের যদি হতো, তাহলে হয়তো বা আপনার এলাকার মানুষজন আরো বেশি ভালো কোনো কিছু পেতেন বা ভালো জ্ঞান লাভ করতে পারতেন?
5: সময়ের সাথে বাংলাদেশ বেতারের অনেক পরিবর্তন এসেছে, অনেক পরিবর্তন হয়েছে। আমরা আশা করি বাংলাদেশ বেতার তার দ্যুতি ছড়িয়ে, যারা আমরা বেতারের মাধ্যমে উপকার কিংবা সুফল ভুগি, বাংলাদেশ বেতার আরও যোগ উপযোগী বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সরকারের বিভিন্ন গ্রহণ করা সেবা আমাদের দ্বারগোড়ায় পৌঁছে যাবে। আমার একজন রেডিও লিসেনার একটু আগে বললেন যে সমাজসেবা একটা কার্যক্রম অনুষ্ঠান চলাকালীন সময়েই সম্পন্ন হয়েছে, এই ধরনের নানা উদ্যোগ যদি আমরা জানতে পারি কিংবা বেতারের মাধ্যমে প্রচার হয় তাহলে আমরা উপকৃত হব।
0: মানে এই ধরনের সমাজ সেবা বা জনগণের স্বার্থে যে কাজগুলো এই ধরনের অনুষ্ঠান যদি বেশি হয় তাহলে মনে হয় আর একটু বেশি ভালো হয় আসলে। আচ্ছা, এখন এই যে আপনার বৈশাখী বেতার শ্রোতা সংঘর মেইন স্লোগানটা কি আসলে?
5: আমাদের বৈশাখী রেডিও লিসেনার্স ক্লাব শুরু করি, আমাদের মূল স্লোগানটা ছিল আসুন আমরা সবাই মিলে রেডিও শুনি, এবং আমরা বিভিন্ন লিফলেটের মাধ্যমে পোস্টারিংয়ের মাধ্যমে সেটি ব্যাপকভাবে প্রচারণা চালাই এবং খুব দ্রুততার মাধ্যমেই আমরা শ্রোতা ক্লাবের আওতায় যে শ্রোতারা আছেন তারা সদস্যপদ লাভ করেন, যারা না শুনেন যারা শুনেন সবাই বৈশাখী বেতারের ছায়াতলে চলে আসেন। এবং আমরা বৈশাখী বেতার শ্রোতা সংঘের মাধ্যমে আমাদের সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা সম্পন্ন করেছি, আমরা বর্তমানেও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষ, জোরে পড়া শিক্ষার্থী, সেই সাথে যারা সমাজে খেটে খাওয়া মানুষ তাদের পাশে আমরা আমাদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করি যেন আমরা সবাই মিলেমিশে একত্রে ভালো থাকতে পারি।
0: কখনো কোনো প্রতিকূলতা ফেস করেছেন এটার জন্য যে কোনো দেখা যাচ্ছে কোনো একটা ভালো কাজ আপনি করতে গেছেন কিন্তু অন্য জায়গা থেকে হয়তো বাধা এসেছে?
5: না, আমরা কোনো প্রতিকূলতা আমাদের এই শ্রোতা ক্লাবের মধ্যে আমরা ফেস করিনি। এখানে যারা গ্রামের জনপ্রতিনিধি কিংবা ইউনিয়নের জনপ্রতিনিধি আছেন তারা সার্বিকভাবে আমাদের
0: এই কার্যক্রম,
4: আমাদের যে গ্রাম বা আশেপাশের এরিয়া আছে ওটা শিক্ষার দিক দিয়ে আগে থেকেই অনেক এগিয়ে আছে, তো এই কারণে বাল্য বিবাহ যে আছে এটার যে অপকারিতা এই সম্পর্কে তারা অনেক অবগত, আগে থেকে অবগত, তো সেহেতু বাল্য বিবাহের প্রচলনটা আমাদের এদিকে
5: নেই বলে চলে।
4: আবার আমাদের যে গ্রাম আছে নারী শিক্ষার দিক দিয়েও আরো এগিয়ে আছে,
3: সব দিক দিয়ে এগিয়ে আছে।
0: একটু চিঠি লেখার কথাটা শুনি, যে কেন আপনি চিঠি এখানে লিখলেন, কিসে পড়তেন আপনি যখন চিঠি লেখা?
5: আমি তখন ইন্টারমিডিয়েট পড়াশোনা করি, দেখতাম যে আমার যারা সিনিয়ররা আছেন তারা তাদের গানের অনুরোধ করলে গান তো বাজানো হয় ইভেন তার নামটা পর্যন্ত প্রচার করা হয়, যে গ্রাম থেকে লিখতেছেন যে পোস্ট অফিস থেকে লিখতেছেন সেটা সহ এখানে প্রচার করা হয়, সেই আগ্রহ থেকে আমরাও অনুভব করি যে আমরা লিখলে আমাদের এটাও প্রচার হবে
0: এবং নাম প্রকাশিত হবে, এলাকার নাম প্রকাশিত হবে।
5: এবং ওই সময়টাতে এতটাই জনপ্রিয় ছিলাম ইভেন এখন অনেকের সাথে জানাশোনা আছে, এখন তারুণ্যের উদ্দীপনায় এখন নতুন শ্রোতাদের ভিড়ে হয়তোবা যারা প্রবীণরা আছেন অনেকটাই পিছনে আছেন, কিন্তু আমরা যখন বেতারের সাথে চিঠির মাধ্যমে সম্পৃক্ত ছিলাম এখন একটা কমেন্টস করলে তার নাম পড়া যায়, আমরা পোস্ট অফিসে পোস্টমাস্টারে এখানে আমরা যে চিঠি পোস্ট কার্ডের মাধ্যমে চিঠি পোস্ট করে আসতাম আমরা সপ্তাহ মাস দিনক্ষণ অপেক্ষা করতাম কখন আমাদের নাম প্রচার হবে। আমি একটা অভিজ্ঞতার কথা বলি, যখন সকাল 10টায় গানের ডালি প্রচার হতো ওই সময়টাতে আসলে সরাসরি গানের ডালি শোনার কোনো সুযোগ আমাদের ছিল না, তখন ট্যাপ আছে যে আমরা রেডিও মানে ক্যাসেট প্লেয়ার বলি গ্রামাঞ্চলটাকে, ট্যাপ বলা হয়, এই রেডিওর যে অনুষ্ঠান সেটা ক্যাসেট প্লেয়ারে টোটাল অনুষ্ঠানটা রেকর্ড করে রাখা হতো এবং পরবর্তী সময়ে অবসরে শিক্ষা কার্যক্রম শেষ করে আমরা এটা শুনতাম, এবং সেই যে অনুভূতি এটা হয়তো এখনকার শ্রোতারা সেটা অনুধাবন করতে পারবে।
4: হ্যাঁ, আসলে আমার একটা স্মৃতি আছে যে অনুষ্ঠান 10টার সময় হতো আমি স্কুলে চলে যেতাম, তো আমার চিঠিতে আমার নাম সহ লিখেছে, তো আমি অপেক্ষা করছি যে আসলে কবে আমার নামটা অ্যানাউন্স করবে, তো ওই সময় তো ওইটা আমি তো আমার স্কুলের টাইম আর কি আমি স্কুলে চলে যেতাম, সুজি ভাই বলতেছে যে নিপুন তোমার, আমার ডাকনাম নিপুন, তো নিপুন তোমার নাম তো এক বলছি তুমি তো শুনতে পারো না, আমি এই নিয়ে হট্টগোল অবস্থা যে আমার নাম তো বলে নাই, আমার নাম বলছে আমি শুনতে পারি নাই,
0: মানে কি আফসোস তখন এটা নিয়ে, তখন তো এই বিষয়গুলো অনেক বেশি সেনসিটিভ ছিল, খাওয়া দাওয়া করতেছিল না, আমার এত মনের মধ্যে
4: সারা দিন মন খারাপ, তারপর এই শরীর ভাই বলতে
3: শরীর ভাই আমি শুনলাম না।
5: আসলে এখন আপু যেহেতু আমরা এখন আমরা অ্যাপসে রেডিও শুনি, বিভিন্ন রেডিওর যে অনুষ্ঠানগুলি আমরা অ্যাপসে শুনি, ওই সময়টাতে আমরা রেডিও শুনতাম রেডিওতে, সরাসরি রেডিওতে শুনতাম,
0: এবং তখন আমাদের কারো কাছে আসলে এই যে স্মার্টফোন ছিল না, এত এত বেশি টেকনোলজিও তো ছিল না,
5: আমরা পোস্ট কার্ডে চিঠি পোস্ট করতাম, একটা পোস্ট কার্ড কিনলে তখন এক টাকা লাগতো, এটা শুনলে এখন হাস্যকর মনে হলেও আমরা আমাদের টিফিনের টাকা বাঁচিয়ে কিংবা আমার যারা সিনিয়ররা আছেন এখানে, আমার একজন সিনিয়র শ্রোতা এখানে উপস্থিত আছেন, ওনারা তখন আয় উপার্জনের সাথে সম্পৃক্ত ছিলেন, ওনারা পোস্ট কার্ড ডোনেট করতেন,
0: তারপর যেটা বলছেন তারপর কি মানে ফাইনালি কি আপনি নামটা শুনতে
4: তারপর শরীফ ভাই এসে কলেজ থেকে আসছে বলতেছে যে ও কান্না করে কে, এই বলতেছে যে আমার নাম বলছে আমি শুনতে পারি নাই, তারপর ওই বলতেছে না সমস্যা নাই আমি রেকর্ড করা আছে তো সজীব ভাই তুমি বলো নাই, না একটু মজা করলাম আর কি, তারপর আমার ওই পুরো অনুষ্ঠান কোন সময় আমার নাম বলছে এটা তো আসলে জানা নাই, পুরো অনুষ্ঠানটা আমার সামনে প্লে করছে, তারপর আমি ওইটা শুনছি, শুনে শান্ত হয়েছি, তারপর
0: আচ্ছা এই যে আপনি চিঠি লিখেছেন এটা লেখার কতদিন পর হচ্ছে আপনি এই রিপ্লাইটা পেয়েছেন, মানে আপনার অনুরোধের গানটা শোনানো হয়েছে?
4: এটা মোটামুটি
0: খুবই অল্প সময়ে দ্রুততার সাথে আপনি ওই বিষয়টা জানতে পেরে যাবেন। আসলে আপনাদের সাথে কথা বলে এত ভালো লাগছে যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ভালো লাগছে যে মনে হচ্ছে যেন আরো ঘন্টার পর ঘন্টা জানি আপনাদের সাথে কথা বলি, আপনাদের গল্পগুলো শুনি, এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন তারাও যেন আরো বেশি শুনতে পায় আপনাদের গল্পগুলো এবং এখানে আসতে উদ্বুদ্ধ হন। তারপরও আজকে তো আমাদের চলে যেতে হবে, কারণ এটাই নিয়ম। পরবর্তীতে কখনো না কখনো অবশ্যই আপনারা বেতারে আসবেন, যেহেতু বেতারের বিভিন্ন প্রোগ্রাম আপনারা শুনেন, সেহেতু হয়তো কোনো না কোনো প্রোগ্রামে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে। এই বলে আমি মৌসুমিমও আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই আপনাদের সাথে খুব শীঘ্রই আবারও কথা বলার সুযোগ হবে, এবং অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি জাস্ট আপনাদের শুভেচ্ছা বার্তা যেটা রয়েছে সেটা যদি আরেকবার একটু আমাদের শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরেন, এই অনুরোধটুকু রাখতে চাচ্ছি।
5: ধন্যবাদ। শ্রোতা ক্লাব বেতার ও শ্রোতাদের মধ্যে সেতু বন্ধন তৈরি করে দেয়। আজ বাংলাদেশ বেতারের আমন্ত্রণে সেতু অনুষ্ঠানে যোগ দিতে পারায় আমরা খুবই আনন্দিত। অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বেতার কর্তৃপক্ষকে, বৈশাখী বেতার শ্রোতা সংঘ গফরগাঁও ময়মনসিংহকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে আজকের এই সেতু অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার ভালোবাসাময় শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি। মিসেস সুমা শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক বৈশাখী বেতার শ্রোতা সংঘ, মানিকগঞ্জের বেতার বন্ধু মেহেদী হাসান মামুন ভাই, খুলনার বেতার বন্ধু তাবারাকা, সেই সাথে ময়মনসিংহের মোখলেসুর রহমান ছোটন এবং সাকিব হাসান বিদ্যুৎকে, এছাড়াও আমাদের বৈশাখী বেতার শ্রোতা সংঘের সকল শ্রোতা যারা দেশে এবং দেশের বাহিরে এখন কর্মের তাগিদে আছেন, সবাইকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অশেষ ধন্যবাদ শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, এবং বেতার কর্তৃপক্ষকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রোতা ক্লাবকে এরকম সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ সবাইকে।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু, অংশগ্রহণে বৈশাখী বেতার শ্রোতা সংঘ, মহির খারুয়া, গফরগাঁও ময়মনসিংহ, সঞ্চালনায় মৌসুমি ঘোষ, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে, ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। হ্যাঁ বন্ধুরা, গ্রীষ্মে শেষে বর্ষার আগমনে বুকের ভেতরে রিমঝিম বাজলেও খেয়াল রাখবেন আপনার শিশু সন্তানের দিকে। বর্ষায় ডোবা ও পুকুরগুলো পানিতে ভরে বিপজ্জনক হয়ে ওঠে। শিশুরা যেন কোনো ক্রমেই মনের আনন্দে পানিতে নামতে না চায়, তাহলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যা কারোরই কাম্য নয়। এজন্য এই সময়টায় আমরা সবাই শিশুদের প্রতি একটু বেশি সচেতন থাকব। সেই সাথে এই আষার মাস কিন্তু গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। এই সময়ে বৃষ্টিপাত বেশি হওয়ায় গাছপালা দ্রুত বৃদ্ধি পায় এবং নতুন চারা রোপণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। নববর্ষার শীতল স্পর্শে ধরণীকে শান্ত, শীতল ও শুদ্ধ করতে বর্ষা আসে আমাদের মাঝে। আমরা এই বর্ষাকে কাজে লাগিয়ে আমাদের চারপাশের পরিবেশকে সুস্থ, সুন্দর ও নিরাপদ করে তুলব। হ্যাঁ বন্ধুরা, সবাইকে বর্ষার কদমকে আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আয়োজনের শুরুতেই শুনব একটি সাক্ষাৎকারমূলক আলোচনা, পরিবার পরিকল্পনা সেবা প্রাপ্তির স্থান এবং সেবা দানকারীর ভূমিকা। সাক্ষাৎকার গ্রহণে ফারজানা ইয়াসমিন লুবনা।
1: পরিবার পরিকল্পনা সেবা প্রাপ্তি স্থান এবং সেবা দানকারীর ভূমিকা, এ বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ইন্দ্রাণী দেবনাথ, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাই, পরিবার পরিকল্পনা বলতে আমরা কি বুঝি?
2: পরিবার পরিকল্পনা বলতে আসলে আমরা অনেকেই ভাবি যে বোধহয় শুধু জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা, পরিবার ছোট রাখা, আসলে ব্যাপারটা কিন্তু সেরকম না। পরিবার পরিকল্পনা হচ্ছে স্বামী স্ত্রী তাদের ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক, আর্থিক সব প্রেক্ষাপট বিবেচনা করে তারা সচেতনভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যে তারা কখন বাচ্চা নিবেন, কয়টা বাচ্চা নিবেন এবং এই যে বাচ্চা নিবেন বিরতি কতদিনের হবে মাঝখানে, এই ব্যাপারগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া পরিকল্পিতভাবে, এটা হচ্ছে পরিবার পরিকল্পনা।
1: তার মানে যে সংসার জীবনের শুরু থেকে পরিকল্পিতভাবে যে ব্যবস্থাটি নেবে তারা, সেই ব্যবস্থাটাই হচ্ছে পরিবার পরিকল্পনা। পরিবার পরিকল্পনা ব্যবস্থায় সুবিধাগুলো কি কি?
2: আমাদের প্রতিটি গর্ভ যদি পরিকল্পিত হয় তাহলে কি হবে, মায়ের স্বাস্থ্য ভালো থাকবে, বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে। অনেক সময় অপরিকল্পিতভাবে যদি আমরা গর্ভধারণ করে ফেলি তখন দেখা যায় যে অনেকে গর্ভপাত করান, এক্ষেত্রে কিন্তু মাও একটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যান। অপরিকল্পিতভাবে গর্ভধারণ করলে নানা রকম ঝুঁকিও থাকে। তো সেজন্য পরিকল্পিত পরিবারের সুবিধা হচ্ছে যে আমি জেনে বুঝে আমার যখন সঠিক সময় বাচ্চা নেওয়ার তখন আমি বাচ্চা নিতে পারি, এবং আগে থেকে একটা প্ল্যানিং তো থাকতেই হবে, মানসিক প্রস্তুতি থাকতে হবে, মায়ের শারীরিক প্রস্তুতি থাকতে হবে, আর্থিকভাবেও একটা প্রস্তুতির এখানে ব্যাপার আছে। তারপরে আরও যে ব্যাপারটা যে একটা বাচ্চা নেওয়ার পরে আমরা বলি যে কমপক্ষে 3 বছরের বিরতি দিয়ে দ্বিতীয় বাচ্চাটা নিতে। এটা কেন বলি, কারণ আপনারা জানেন যে 2 বছর পর্যন্ত কিন্তু আমরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর কথা বলি। তো এই যে একজন বাচ্চাকে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন, তারপরে উনি আবার গর্ভবতী হবেন, তো এরপরে যখন ওই বাচ্চাটা পৃথিবীতে আসবে তখন 2টা বাচ্চার মধ্যে কিন্তু বয়সের গ্যাপ 3 বছর হয়ে যাচ্ছে। তো যে 3 বছরের আগে যদি একটা বাচ্চা চলে আসে তখন কি হবে, প্রথম যে বাচ্চাটা ছিল তাকে ঠিকমতো বুকের দুধও খাওয়াতে পারবে না, তারপরে তার শরীরের উপর থেকেও তো একটা ধকল যায় একটা বাচ্চা হলে, তো
1: যত্নের বিষয়টা
2: থাকে, সে নিজের যত্নটাও নিতে পারবে না, যে বাচ্চাটা আগের আছে তাকেও সে ঠিকমতো যত্ন করতে পারবে না, আবার যে বাচ্চাটা আসছে তার যত্ন নেওয়াও কিন্তু তার জন্য ডিফিকাল্ট হয়।
1: সেই সাথে বোধহয় অর্থনৈতিক একটা ব্যাপার থাকে বাচ্চার
2: লালন পালন করার।
1: এবং অসুবিধাগুলো কি কি?
2: আমরা যদি অপরিকল্পিতভাবে বাচ্চা নিই তাহলে যেটা সমস্যা, যে বাচ্চা ওই যে যদি আমি গর্ভপাত করাতে চাই, দেখা যাচ্ছে গর্ভপাত করতে যে মা অনেক সমস্যায় পড়ছে, বাচ্চা লালন পালন করার সুযোগটা কম থাকে। আর এখন তো দেখা যাচ্ছে যে মেয়েরা অর্থনৈতিক কর্মকাণ্ডে খুব বেশিভাবে জড়িত।
1: হ্যাঁ,
2: এই যে 2টা বাচ্চা বাসায় রেখে যাবে, কে লালন পালন করবে, তারপরে আমি যদি মাঝখানে বিরতি না দিই, আমি যদি বাচ্চাদেরকে ঠিকমতো বুকের দুধ খাওয়াতে না পারি, বাচ্চাদের কিন্তু শারীরিক এবং মানসিক বিকাশ সঠিকভাবে হবে না।
1: পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার পরিকল্পনা সেবা দানকারীর যে ভূমিকা সেই সম্পর্কে কি ভূমিকা রাখছে?
2: পরিবার পরিকল্পনা অধিদপ্তর একেবারে মানুষের দোরগোড়ায় এই সেবাটা পৌঁছে দেওয়ার জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। যেমন আপনারা জানেন যে আমাদের কিন্তু একেবারে অনেক আগে থেকেই আমাদের এই কার্যক্রমে শুরু থেকেই স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করা হয়, যেটা একেবারে মানুষের বাড়িতে যেয়ে সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করা হয়। এর সাথে ইপিআই কার্যক্রমও এর সাথে থাকে। তো এখান থেকে একজন মা তার বাচ্চাকে টিকা দিতে আসতে পাচ্ছেন ইপিআইতে, আবার স্যাটেলাইট ক্লিনিক থেকে সে সেবা পাচ্ছেন। স্যাটেলাইট ক্লিনিক থেকে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, সাধারণ রোগীদের সেবা, কিশোর কিশোরীদের সেবা, সব ধরনের সেবা কিন্তু এখানে থেকে তারা পাচ্ছেন। এর পরবর্তীতে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একটা করে স্বাস্থ্যকেন্দ্র আছে বেশিরভাগ জায়গায়, এখানেও কিন্তু এই ধরনের সেবা এরা পান এবং এখানে দক্ষ সেবাদানকারী আছে। এবং এই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র থেকে স্বাভাবিক প্রসব সেবা সেটাও কিন্তু দেওয়া হচ্ছে। পরিবার পরিকল্পনা ক্ষেত্রে সেবাদানকারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখনও আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়ে গেছে বা এই ব্যাপারটা একটু মানুষজন মনে করে একটু লজ্জার, একটু সহজ হতে চায় না।
1: তো আমার সংস্কারের যে বিষয়টা আমাদের মাঝে এখনো রয়ে গিয়েছে, ওই জায়গা থেকে বের হয়েছে কি অনেকাংশে?
2: হ্যাঁ, কুসংস্কারের জায়গাটা থেকে আমরা অনেকটাই বের হয়ে আসছি, কিন্তু যে ব্যাপারটা যে এই যে পরিবার পরিকল্পনা ব্যাপারটা নিয়ে খোলামেলা কথা বলা, জানা, এই ব্যাপারটাতে এখনো আমাদের মধ্যে লজ্জাবোধ সংকোচবোধ কিন্তু কাজ করে। অনেক সময় দেখা যায় যে অনেকে বিয়ের পরপর কোথায় যাবেন, হ্যাঁ, বা কোথায় গেলে তার যে চাহিদা সেটা পূরণ হবে, সেটা জানার অভাবেই কিন্তু অনেকে গর্ভবতী হয়ে যাচ্ছেন। তো সেবাদানকারী এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারা যেহেতু একটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার, একেবারে খুব ব্যক্তিগত একটা ব্যাপার নিয়ে তারা কাজ করে, তারা কিন্তু এরকমভাবে ট্রেন্ড, তারা খুব সুন্দর করে তাদেরকে কাউন্সিলিং করে যাতে খুব খোলামেলাভাবে তারা তাদের সমস্যাগুলো আমাদের সেবাদানকারীর সাথে শেয়ার করতে পারেন। এবং আমাদের সেবাদানকারী যারা থাকেন তারাও সর্বোচ্চ চেষ্টা করেন তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা, সেবা দিয়ে, পরামর্শ দিয়ে। এবং এই যে দম্পতি যারা আসেন তাদের কাছে কিন্তু আমাদের এই যিনি সেবাদানকারী তার ফোন নাম্বারটা দিয়ে দেওয়া হয়। আমাদের রেজিস্ট্রেশন যখন আমরা করি কাপল রেজিস্ট্রেশন, তখন ওই দম্পতির ফোন নাম্বারও কিন্তু আমাদের কাছে থাকে। তো পরবর্তীতে যে কোনো সমস্যা হলে উনি কিন্তু আমাদের সেবাদানকারীর সাথে সরাসরি কথাও বলতে পারেন।
1: আরেকটি বিষয় যেটি হচ্ছে যে এই যে পরিবার পরিকল্পনা সেবাগুলো দেয়া হয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে, এই সেবাগুলো কি বিনামূল্যে দেয়া হয় নাকি এর অর্থের বিনিময়ে দেয়া হয়?
2: এই সেবাগুলো বিনামূল্যেই দেওয়া হয়, তবে আমরা যে কন্ডোমটা দেই সেই কন্ডোমের একটা মূল্য আছে, সেটা খুবই কম। এক পিস কন্ডোমের দাম 10 পয়সা করে নেওয়া হয়, অর্থাৎ আমি যদি কোনো দম্পতিকে 12টা কন্ডোম দেই এক মাসের জন্য, তার কাছ থেকে মাত্র 1.20 টাকা নেওয়া হয়। আর সমস্ত সেবা, অন্যান্য যে পদ্ধতি দেওয়া হয় সমস্ত সেবাই বিনামূল্যে দেওয়া হয়, এবং আমরা যে স্বাভাবিক প্রসব সেবা দেই এটাও বিনামূল্যে দেই। তাছাড়া যখন কেউ স্থায়ী পদ্ধতি নিতে আমাদের কাছে আসেন তখন কিন্তু তাদের ক্ষতিপূরণ ভাতা, অর্থাৎ উনি যে স্থায়ী পদ্ধতি নিলেন উনি 2 দিন কাজ করতে পারবেন না, সেজন্য একটা আনুষঙ্গিক একটা টাকাও তাদেরকে দিয়ে দেওয়া হয়।
1: তার মানে আমরা বলতে পারি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার পরিকল্পনা বিষয়ে জনগণের একদম তৃণমূল পর্যায়ে দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বিনামূল্যেই ধরতে গেলে স্বাস্থ্যসেবাটি। আপনারা যেহেতু এই অঙ্গনে কাজ করেন কেমন সাড়া পান?
2: অবশ্যই সারা খুব ভালো, তারা আসে আমাদের কাছে। আর অনেকে ভাবে যে আমরা বোধহয় শুধু পরিবার পরিকল্পনা সামগ্রী শুধু দিয়ে থাকি, আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। আমরা মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরীদের সেবাও কিন্তু দিয়ে থাকি। এছাড়া এখন দেখা যাচ্ছে বন্ধাত্ব অনেক বেড়েছে, তো আমাদের মোহাম্মদপুরে একটা স্পেশালাইজড হসপিটাল আছে, মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার, ওখানে কিন্তু এই বন্ধাত্ব রোগীদেরও বিশেষভাবে সেবা দেওয়া হয়। এছাড়া ওখানে নর্মাল ডেলিভারি হয়, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ডেলিভারি করানো হয়। এছাড়া অন্যান্য গাইনির যে সমস্যাগুলো থাকে মেয়েদের, এই ব্যাপারগুলোতেও কিন্তু সেবা দেওয়া হয়, ভায়া টেস্ট করানো হয়। আমাদের বিশেষায়িত হসপিটাল আরও আছে, আজিমপুরে আছে, মিরপুরে আছে, এখান থেকে এই পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা রিলেটেড সমস্ত সেবা কিন্তু এখান থেকে বিনামূল্যে দেওয়া হয়।
1: তার মানে তৃণমূল পর্যায় থেকে তো পাচ্ছেই এবং শহরকেন্দ্রিকভাবেও পাচ্ছে এই সেবা। এবারে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে পরিবার পরিকল্পনা পদ্ধতি এবং পরিবার পরিকল্পনা সেবা দানকারী, এই দুই সেবা মধ্যে আপনারা কিভাবে সমন্বয় করছেন?
2: পরিবার পরিকল্পনা যে পদ্ধতিগুলো আছে আপনারা হয়তো জানেনই যে আমাদের অধিদপ্তর থেকে আমরা 7টা পদ্ধতি দিয়ে থাকি, এবং এই 7টা পদ্ধতির জন্য কিন্তু বিভিন্ন পর্যায়ে সেবাদানকারী আছেন। যেমন স্বল্প মেয়াদী পদ্ধতি, খাবার বড়ি, কন্ডোম, ইনজেকটেবলস, এসব ক্ষেত্রে খাবার বড়ি, কন্ডোম আমাদের যারা FWA আছেন, যারা বাড়িতে বাড়িতে গিয়ে সেবা দিয়ে থাকে, তারা খাবার বড়ি কন্ডোম বিতরণ করে থাকে। ইনজেকশনের ক্ষেত্রে দেখা যায় যে প্রথম ডোজ ইনজেকশনটা একজন ভিজিটর দিয়ে থাকেন FWV, তার পরবর্তী ডোজগুলো কিন্তু FWA এর মাধ্যমে দেওয়া যেতে পারে। আইইউডি সেবাটা FWV দিয়ে থাকেন, এটা FWC থেকে দেওয়া হয় অথবা ক্যাম্প থেকে আমরা দেই। আর ইমপ্লান্ট এবং পুরুষ ও মহিলা বন্ধকরণ যে সেবা, এই সেবাগুলো একদম একেবারে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে থাকেন।
1: ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন পরিবার পরিকল্পনা সেবা প্রাপ্তির স্থান এবং সেবা দানকারীর ভূমিকা সম্পর্কে। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন ইন্দ্রাণী দেবনাথ, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
0: সুপ্রিয় শ্রোতা, অনেক তো কথা হলো, চলুন এবারে মনটাকে একটু রাঙিয়ে তুলি গান দিয়ে। জনসংখ্যা বিষয়ক একটি গান শুনব, যে গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ রাশিদ উদ্দিন, কথা সাজিয়েছেন মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ, সুর করেছেন SM আব্দুল আওয়াল।

শ্রোতা বন্ধুরা, আমরা প্রতিদিন যেভাবে সাধারণ কর্মকাণ্ড ও চিন্তা ভাবনা করে থাকি এবং আবেগ অনুভূতি প্রকাশ করি, সেটাই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন। জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা যা আপনাকে দুঃখ আর আনন্দ দুই একসাথে দেয়। জীবনে চলার পথে সুখ দুঃখ কষ্ট আরাম আয়েস সবকিছুই থাকে, আর এই সবকিছুকেই জয় করে তবেই আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয়। শ্রোতা, এবারে জীবন কথা পর্বে শুনব দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনার রূপক। উচ্চারণে পারভিন আহসান মিলি।

কালাম একটা দোকানের সেলসম্যান, মাসিক বেতন 10,000 টাকা, সন্তান সংখ্যা 4টি, 3 ছেলে 1 মেয়ে, নিজেরা দুজন সহ পরিবারের লোক সংখ্যা 6 জন, ছোট্ট একটা ভাড়া করা ঘরে ওদের বসবাস। বউ কুলসুমের সারাদিন ফুরসত মেলে না, কাউকে মুখে তুলে খাওয়াচ্ছে, কাউকে গোসল করাচ্ছে, কারো কান্না থামাচ্ছে। এরই মাঝে সংসারের কাজ, রান্নাবান্না, বড়টাকে টেনে টুনে স্কুলে নিয়ে যাওয়া, সবই চলছে মেশিনের গতিতে। বাচ্চাগুলোও কম যায় না, পিঠাপিঠি ভাই বোন, কাজেই ওদের ঝগড়াঝাটি মারামারি থামানো সেও যেন এক বিরাট কাজ। ছোটটির বয়স 2.5 বছর, বড়টির 8। এরই মাঝে ওরা 4টি ভাই বোন, সবকটাই হয়েছে দুষ্টের শিরোমণি। যেখানে ওরা থাকে সেখানেই যেন হাট বাজার বসে যায়। বাসা ভাড়া নিতে গেলে বাড়িওয়ালা প্রথমেই জিজ্ঞেস করে ছেলেপুলে কয়জন, উত্তর শুনেই না করে দেয়। বলে বাচ্চা কাচ্চা বেশি থাকলে ঘর নষ্ট হয়, চেঁচামেচি হয়, এতে করে অন্যান্যদের নালিশ শুনতে হয়। একথা শুনে ভীষণ কষ্ট হয় কালাম কুলসুমের, সাধ্য তো নাই একটা ভালো বাসা ভাড়া নেবার। ছোট্ট একটা খুপড়ি ঘরে কোন রকমে মাথা গোজার ঠাঁই খোঁজে, সেটাও সহজে মিলতে চায় না। দূরে কোথাও যেতে হলে বাসে উঠেও দুর্ভোগের শেষ নেই। 4টা বাচ্চা সামলাতে সামলাতে যাত্রীদের চোখ রাঙানি সহ্য করতে হয়, নানান উপহাস আর টিকা টিপ্পনি শুনেও না শোনার ভান করে থাকতে হয়। কালাম মিয়ার মাথা নিচু হয়ে যায়। ওদেরও ইচ্ছা ছিল না বড় সংসার গড়বার, কিন্তু সময় মতো সচেতন না হওয়ায় এবং জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকেই আজ এই পরিণতি। এখন পেছন ফিরে তাকালে মনে হয়, আহারে যদি সময়টা ফিরিয়ে আনা যেত। যখন একজন অসুস্থ হয় ওষুধ কেনার পয়সা থাকে না, যখন দিনের পর দিন ওদের পাতে মাছ মাংস কিংবা ভালো কোনো খাবার তুলে দিতে পারে না, যখন ঈদের সময়েও বাচ্চাগুলো নতুন জামা পায় না, তখন চোখ ফেটে কান্না আসে কুলসুমের। কালাম নিজেদের ভুলটা বুঝেছে, এখন ওরা স্বামী স্ত্রী, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে বোঝায় দয়া করে জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ভালোভাবে জানেন এবং বিয়ের পরপরই পরিবার পরিকল্পনার মাধ্যমে সুখের একটা সংসার গড়ে তোলেন। কারণ বেশি সন্তান মানেই বেশি সমস্যা, আয় রোজগার সময় আদর ভালোবাসা সবকিছুই তখন ভাগ হয়ে যায়। পরিবার ছোট হলে জীবনটা হবে সুস্থির, শান্তির এবং কল্যাণমুখী। জনসংখ্যা নিয়ন্ত্রণ শুধু সরকারি দায়িত্ব নয়, এটা আমাদের সবার সচেতনতার অংশ।

শ্রোতা, আমাদের আয়োজন কেমন লাগছে জানিয়ে আমাদের কাছে চিঠি এবং ইমেল করতে পারেন। চিঠি লেখার ঠিকানা: ডাকবাক্স প্রযত্ন পরিচালক, জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদের ইমেল আইডি betarphnc1207@gmail.com। বন্ধুরা, এবারে জনসংখ্যা বিষয়ক একটি গান শোনা যাক আঞ্জুমান আরা শিমুলের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন আব্দুল লতিফ ইমদাদুল, সুর করেছেন মোহাম্মদ রেজওয়ান পারভেজ।

0: শ্রোতা বন্ধুরা, প্রাত্যহিক জীবনের নানান প্রসঙ্গ কথা আর খানিক সুরের ছোঁয়ায় কখন যেন আমরা আজকের অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি আমাদের প্রান্তিক পরিবেশনা বেতার কার্টুন। চলুন শুনি।
1: দেখো আপা, সর্দিটা ঠিক তোমার মতন হয়েছে আর নাকটা পাইছে দুলা ভাইয়ের।
2: দেখছি, কিন্তু আমার শরীরটা ভালো লাগতেছে না রে। এইবার বড় বেশি কষ্ট হইতাছে, কাহিল লাগতাছে, মাথাটা ঘুরাইতাছে।
1: দুলা ভাই
3: বলো, আমি না
1: খাম্বার মতন খাড়ায় না থাকা জানতো? আপার লাইগা কিছু ভালো খাবার নিয়ে আসেন তো।
3: আচ্ছা, অহনে আনতাছি।
1: কি হইলো এই, আবার ফিরে আসেন কেন?
3: মুড়িয়া সানা শুনি আসি।
1: আসলে আপনার মতো ব্যাককেল মানুষ এই যুগে
2: কি এর ব্যাককেল? কামাই রোজগার ঠিক মতো করতে না পারলেও একটা কাম ঠিকই নিষ্ঠার সাথেই।
3: আরে চুপ করো না, কি খাইবা কও।
2: আমার খাওনের কথা ভাবতাছি না, ভাবতাছি কি খাওয়ামো। আরো একখান নতুন মুখ চিন্তা লাগে না?
3: কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। মুখ দিচ্ছেন যিনি, খাউন দিবেন তিনি।
2: ভাবের কথা কই না তো, আগের তিনডারে কি খাউন দিতাস, সবগুলা মেরা মেরা।
1: মেরাসমাস মানে অপুষ্টিতে ভুগতাছে।
3: আমি নিজে তো মেরা।
2: বিড়ালের মতো মিনমিন করো, আরেক সময় তো বাঘের।
3: আরে আমার শর্মিন্দা করে কি সুখ পাইতাছো?
1: আরে তোমরা দুইজন তো দেই হাসপাতালের মধ্যেই তর্কাতর্কি শুরু করছো, আশপাশের রোগীরা কি কইবো আফা?
3: চুপ করো তো আমিনা, ডাক্তার আফার লোকে বড় ডাক্তার হইতাছে, ভাববো বুঝি আমরা অসুখী দম্পতি।
2: বংচং করো না তো, এতগুলো বছর পার করলাম।
3: আরে
4: কি অবস্থা, এই যে আপনি কেমন আছেন? হ্যাঁ দেখি বাচ্চা কেমন আছে।
2: এই যে
4: যত্ন নিতে হবে অনেক, আর মায়ের রিপোর্টে দেখছি অনেক কিছুরই ঘাটতি আছে। আর আপনি আপনি
3: যে যে আমি
4: বাচ্চার বাপ
3: যে একমাত্র।
4: আরে পরে শুনবো, একমাত্র না দুইমাত্র। আসেন, নমস্তে, আসেন আসেন আমার রুমে আসেন,
3: একটু পরে যাবো ডাক্তার স্যার।
4: আচ্ছা
3: ডাক্তার স্যার, কি জানি কইলেন টিউবেকটমি, বাপ হইছি বইলা খালি আমার নিয়ে ক্যান্টানাটানি করেন ডাক্তার সাহেব।
4: আরে পুরা কথাটা শোনেন আগে, চাইলে আপনাকেও এনএসভি করে দিতে পারি, তবে এখন আপনার স্ত্রীর জন্য টিউবেকটমি করানো ভালো সময়। টিউবেকটমি মহিলাদের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেহেতু আপনাদের অলরেডি তিনটা বাচ্চা আছে, সেহেতু আর বাচ্চা না হলে আপনার স্ত্রীর স্বাস্থ্যও ঠিক থাকবে, বাচ্চাগুলোও ভালো থাকবে, ভালোভাবে খেয়ে পরে বড় হতে পারবে। দেখেন, ভেবে দেখেন।
3: ভাবতেছি স্যার, আপনি বলেন।
4: বাচ্চার জন্মের দুই দিনের মধ্যে টিউবেকটমি করা খুব সহজ আর নিরাপদ। 15-20 মিনিটের মধ্যে ছোট্ট একটা অপারেশন করতে হয়, 100% নিশ্চিত আর সন্তান হবে না, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই। স্বাভাবিকভাবে অপারেশনের 4 ঘন্টা পরেই বাড়ি ফিরে যেতে পারে, কি বলেন আপনি?
3: জমিনার একটু জিগে আসিগা।
4: আচ্ছা ঠিক আছে, যান, সিদ্ধান্ত জানাবেন, কারণ এটা ডাক্তার দিয়ে হাসপাতালে অথবা স্বাস্থ্যকেন্দ্রেই করাতে হয়।
0: শ্রোতা বন্ধুরা, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিনের খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণে প্রোটিন জাতীয় খাবারের পাশাপাশি ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল ও মৌসুমী শাকসবজি রাখি। সেই সাথে বন্ধুরা, ডেঙ্গু প্রতিরোধেও সচেতন থাকা চাই। বাড়ির ভেতরে, বাইরে ও আশেপাশে কোথাও যেন একটানা 3 দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে সতর্ক নজর রাখুন। পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখুন আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। আমাদের মনে রাখতে হবে, প্রতিষেধকের চেয়ে প্রতিরোধই উত্তম। সবাই মিলে এই বিষয়ে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনা সম্ভব, এই শুভ প্রত্যাশায় বলে যাই একেবারে শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ফাহমিদা খান, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দেশটির দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন। স্থানীয় সময় সকালে দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী যোগদান করেছেন। সম্মেলনে আসা বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তিনি কথা বলছেন। এই ফোরামে অংশ নেয়া চীনা বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ও প্রত্যক্ষ ধারণা লাভ করবেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে বৃহৎ পরিসরে উদ্ভাবন। সম্মেলনে সভাপতিত্ব করছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আইলস জভিঙ্গি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিচ্ছেন তারেক রহমান। এর আগে গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোয়িস জভিঙ্গি। চীনের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে সৌর বিদ্যুৎ উৎপাদনে কর সুবিধা দেওয়া হয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০% নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময় আলোয়িস জভিঙ্গি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিজ্ঞতা ও উদ্যোগ বৈশ্বিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন কার্যক্রম আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অর্থায়নকারী সংস্থাগুলোর আগ্রহ বাড়াবে। তিনি বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী ও সরকার প্রধান। গতকাল স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান নৈশভোজে অংশ নেন। এদিকে দালিয়ানে ব্যস্ত সময় পার করার পর বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আগামীকাল চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন। প্রবাসী বাংলাদেশীদের জন্য নন রেসিডেন্ট কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট এনআরসিটি নামে নতুন একটি ব্যাংক হিসাব সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা দেশে রেমিটেন্স ভিত্তিক টাকা হিসাব পরিচালনার পাশাপাশি বিনিয়োগ, আমানত সংরক্ষণ এবং মূলধন ও মুনাফা সহজে বিদেশে প্রত্যাবর্তনের সুযোগ পাবেন। বাংলাদেশ ব্যাংক গতকাল এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানায়। প্রজ্ঞাপন অনুযায়ী তফসিলি ব্যাংকগুলো অফশোর ব্যাংকিং ইউনিটে প্রবাসী বাংলাদেশীরা সঞ্চয়ী, চলতি ও মেয়াদী আমানতসহ বিভিন্ন ধরনের এনআরসিটিএ হিসাব খুলতে পারবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীতে আর কোনো মার্কিন নৌ অবরোধ থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, ইরান পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে, তবে ইরানি কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছেন। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপে মেক্সিকোতে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়া 1-0 গোলে কঙ্গোকে পরাজিত করেছে। এদিকে আজ কানাডার টরেন্টোতে ক্রোয়েশিয়া 1-0 গোলে পানামার বিরুদ্ধে জয়লাভ করেছে। এছাড়া ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগাল 5-0 গোলে হারিয়েছে উজবেকিস্তানকে এবং বোস্টনে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

0: মানব পাচার একটি গরহিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন। এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশে যাওয়া থেকে বিরত থাকুন। মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন।
1: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, আগুনের ব্যবহারে সতর্ক হন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন, ছেলে মেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না, বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরা যেখানে সেখানে ফেলবেন না। আগুন থেকে সাবধান থাকুন। হাতের কাছে দু বালতি পানি ও এক বালতি বালি রাখুন এবং আগুন লাগলে সূচনাতেই তা আগুনে নিক্ষেপ করুন। বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করুন। গৃহের বৈদ্যুতিক তার মাঝে মাঝে পরীক্ষা করুন, পুরনো তার বদলে ফেলুন। তেল জাতীয় আগুনে পানি দেবেন না। বালি, ভেজা মোটা কাপড় বা ভেজা কম্বল দিয়ে আগুন চাপা দিন। পরনের কাপড়ে আগুন লাগলে সঙ্গে সঙ্গে মাটিতে গড়াগড়ি দিন বা ভেজা মোটা কম্বল দিয়ে জড়িয়ে ধরুন। ভুলেও দৌড়াবেন না, তাহলে আগুন বেড়ে যাবে।
0: স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি বেশি গাছ লাগাই। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারার যত্ন নিন। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 90 MHz, FM 106 MHz এবং FM 102 MHz-এ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে.
1: বাংলাদেশ বেতার ঢাকা. আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে. ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে. দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন.
0: বাংলাদেশ বেতার ঢাকা. পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি. ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশন কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে প্রচার হবে। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10।
2: কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার প্রচারিত হবে সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তবেতার নাট্যানুষ্ঠানে শুনবেন রংপুর কেন্দ্রের নাটক চেতনার অতীত, শুনবেন রাত 10:00। রচনা হোসনে আরা বেগম, প্রযোজনা জোবাইদুল ইসলাম। জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান FM 92 মেগাহার্জে সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শুনলেন পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে প্রতিবন্ধী বন্ধুদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু। আজকের বিষয়, প্রতিবন্ধীদের যানবাহনে চলাচলের ব্যবস্থাপনা। সঞ্চালনে ডাক্তার রেজাউল আলম খান।

0: প্রিয় বন্ধুরা কেমন আছেন? হাত বাড়লে বন্ধু অনুষ্ঠানটি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের নিয়মিত আয়োজন। এই অনুষ্ঠানে প্রতিবন্ধী ভাই বোন যে কোনো বয়সের নানা তথ্য জানবার একটা সুযোগ, এবং আমরা আশা করি যে জীবনমানকে সুন্দর করতে বিশেষ করে যানবাহনে চলাচল করার ব্যবস্থাপনা এটা খুব সহজ হওয়াটা জরুরি, আর কোথায় ভুল ত্রুটি আছে সেটাও আলোচনার মধ্যে প্রকাশ করা দরকার। কারণ নিজে নিজে জানলে তো হবে না, যেখানে সমস্যা পাচ্ছেন জানাবে। আজকে এ বিষয় নিয়ে স্টুডিওতে উপস্থিত আছেন যিনি নির্বাহী পরিচালক সিএসআইডি জনাব খন্দকার জহুর আলম। দীর্ঘদিন তিনি রেডিও টেলিভিশনে তিনি এই ব্যবস্থাপনা নিয়ে সংগ্রাম করছেন, সমালোচনা করছেন, এবং গঠনমূলক যে সমাধান সেগুলো তিনি বলে যাচ্ছেন। একটা খুব বড় ধরনের সেমিনারে তিনি ছিলেন, সেই ব্যস্ততার মাঝে তিনি উঠে এসেছেন আমাদের অনুষ্ঠানে কথা বলবার জন্য। খন্দকার জহুর আলম কেমন আছেন?
1: জি ভালো, আপনি কেমন আছেন?
0: ভালো আছি, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়,
1: ধন্যবাদ আপনাকে,
0: প্রতিবন্ধীদের যানবাহনে চলাচলের ব্যবস্থাপনা। যানবাহনে চলাচলের ব্যবস্থাপনা এটা বললে এত দুর্বিষহ, এত যন্ত্রণাদায়ক কথা শুনতে হবে। প্রিয় শ্রোতা, আমরা শুনতে চাই, আপনারা বলুন, প্রশ্ন করবেন, আমরা সে অপেক্ষা আছি। হাত বাড়লে বন্ধু আপনাদের প্রিয় অনুষ্ঠান, খন্দকার জহুর আলম আমাদের সাথে আছেন। এই যে বিষয়টা নির্বাচন করা হয়েছে, আপনি কিভাবে দেখছেন?
1: না, এটা একটা খুব যুগোপযোগী বিষয়। বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় এবং আমাদের জীবনযাত্রায়
0: চলাচল করতেই হবে।
1: আমাদের যে কোনো সুযোগ সুবিধা পেতে হলে চলাচলের কোনো বিকল্প নাই। কিন্তু বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একেবারেই সীমিত। আপনি একটি রাস্তা খুঁজে পাবেন না যেখানে আপনি হুইল চেয়ার নিয়ে চলতে পারবেন, একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তার নিরাপদ রাস্তা পার হতে পারবে। শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা তারা কমিউনিকেট করতে পারছে না টু দি পুলিশ কিংবা ট্রাফিকের সাথে। বাংলাদেশে একটি বাস খুঁজে পাবেন না, পাবলিক ট্রান্সপোর্ট আর প্রাইভেট ট্রান্সপোর্ট, যেখানে আপনি হুইল চেয়ার নিয়ে বাসে উঠতে পারবেন। আপনি যদি রেলওয়ে স্টেশনে যান, আপনি বগিতে আপনার হুইল চেয়ার ঢুকানোর কোনো সুযোগ নাই। নদীপথ সবচেয়ে বেশি এখন চ্যালেঞ্জিং, এবং বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ এখনও নদীপথে চলাচল করে। সে নদীপথে কিন্তু টার্মিনালগুলোতে প্রতিবন্ধী মানুষের চলাচলের কোনো রকম ব্যবস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি। এবং সেই সাথে যদি আপনি, যাদের টাকা পয়সা আছে, আমরা যারা এয়ারপোর্ট ইউজ করি, এয়ারপোর্ট অ্যাক্সেসিবল না এখন পর্যন্ত। তবে আমাদের কাছে সুখের বিষয় যেটা, সেটা হলো যে বাংলাদেশের বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, এই বিষয়টি বুঝেন এবং উনি জানেন, উনি যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর কিংবা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এগুলো নজরে আনার চেষ্টা করি। জি
0: ধন্যবাদ। একটা সুখবর বলতেই হয় যে বর্তমানে মেট্রো রেল চলছে। এই মেট্রো রেল স্টেশনে না গেলে বোঝা যাবে না যে প্রতিবন্ধী, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য কি চমৎকার ব্যবস্থা করা হয়েছে। এবং সেখানে গেলে বুঝতে পারবেন হলুদ আলাদা বসানো আছে, যেটা একজন দৃষ্টি প্রতিবন্ধী পা দিয়ে দিয়ে মেপে কতদূর যাব, বা ডানে যাব না বামে যাব, কোথায় যে স্কেলেটার, এই সম্পর্কে জানতে চাই।
1: বাংলাদেশে এটা একটা আমাদের জন্য সুখবর অবশ্যই, যে একমাত্র মেট্রো রেল অ্যাক্সেসিবল, আপনার সেখানে লিফটের ব্যবস্থা করা আছে, সেখানে আপনি যেটা বললেন যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চলাচলের সুযোগ করে রাখা হয়েছে।
0: জি,
1: এটা এটা
0: অনেকে এটা জানে না,
1: আসলে এটা তা না, এটা আসলে তা না, এটা ট্যাকটেল, এটা দিয়ে আসলে প্রতিবন্ধী মানুষ, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা তাদের যাতায়াতের জায়গাটা খুঁজে পাবে।
0: ইভেন গাড়িতে ওঠার যে অংশটা সেটাও
1: চিহ্নিত করা আছে,
0: তিনি বুঝতে পারবেন যে আমাকে এখন গাড়িতে উঠতে, গাড়ি এসে গেলে সবাই উঠছে, আমি উঠব।
1: এবং হুইল চেয়ারের বগি, আলাদা বগিও আছে যেখানে করা আছে,
0: খুব সহজে।
1: এবং সম্প্রতি সরকার আবার প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 25% ভাড়া রিডিউস করেছেন। এটা নিয়ে অবশ্য একটু সরকারের ব্যাখ্যার প্রয়োজন আছে। আমাদের অনেক প্রতিবন্ধী ব্যক্তিরাই এই প্রশ্নটা আমাকে করেন যে কেউ বলছেন 50%, কেউ বলছেন 25%, আসলে কোনটা?
0: কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে যে প্রেক্ষাপট, মেট্রো রেলের যে সুবিধে, অর্থাৎ খুব দ্রুত মতিঝিল থেকে উত্তরা, কিন্তু এই যে স্টেশনে গেলে আমি কোন দিক দিয়ে হাঁটবো, একটা হুইল চেয়ার নিয়ে কোন দিক দিয়ে উঠবো এবং একদম সে গাড়ি পর্যন্ত নিচ থেকে যাওয়া সম্ভব?
1: সম্ভব, এবং এটা একসময় প্রথম দিকে আরো বেশি গাইড ছিল, মানুষকে ওরা ইয়ে দিত, মানে একটা নির্দেশনা দিত, এখন সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে।
0: আমাদের দেশে খুব বেশি প্রত্যাশা করা ঠিক নয়, জ্ঞান অর্জন করতে হবে,
1: রাইট,
0: এবং অর্জনটা শিক্ষায়, বুদ্ধিতে এবং মেধাতে, পাশাপাশি সুযোগ নেওয়ার ব্যাপারও। আমরা অতিরিক্ত সুযোগটা খুব প্রত্যাশা করি, আমি কতটুকু পেতে পারি সেটা কিন্তু আমরা ভাবি না। সেই আলোকে বলছিলাম যে বর্তমানে আমাদের দেশে মেট্রো রেলে যে একটা ব্যবস্থা, আমার কাছে অবাক লাগে যে প্রতিটা স্টেশনে সে নিচ থেকে, মাটি থেকে তিনতলায় উপরে যে রেলগাড়ি আসে, সেই পর্যন্ত একজন দৃষ্টি প্রতিবন্ধী খুব অনায়াসে
1: যেতে পারবেন,
0: কাউকে প্রশ্ন না করে,
1: এবং হুইল চেয়ারও যেতে পারবেন, এটা কোনো সমস্যা,
0: এটা একটা বিশেষ টাইলস করা আছে,
1: আছে, এটা যেতে পারবেন, এটা কোনো
0: সমস্যা নেই। আমরা অনেকে হলুদ টাইলস খুব মজা পাই যে হলুদ সুন্দর, তা নয়, এটা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য একটা চমৎকার,
1: এটা একটা উৎকৃষ্ট উদাহরণ। তবে সরকারকে আরো একটু ভাবতে হবে যে মানুষ, প্রতিবন্ধী মানুষ বাসা থেকে বের হয়ে মেট্রো রেল স্টেশনে তাকে আসতে হবে, সেই যাতায়াতের পথটা যেন সুগম হয়, যেটা আমি বলছিলাম যে অ্যাক্সেসিবল বাস কিংবা অ্যাক্সেসিবল যাতায়াত ব্যবস্থা যেন
0: দিন আসবে,
1: একটা দিন আসবে।
0: আপনি যে কথা বললেন, আমরা বিদেশে কখনো, কানাডা, আমেরিকা যারা গেছে, আমরা যারা ঘুরে আসছি, অবাক কাণ্ড যে তাদের যানবাহনের ব্যবস্থাপনা, একজন প্রতিবন্ধী ব্যক্তি সাধারণ লোকের মতো তিনি অধিকার পান
1: একদম।
0: আর সবচেয়ে বড় কথা কি জরুর ভাই, আমাদের দেশে এত জনসংখ্যা, ঘর থেকে নামলেই অটোরিকশা, এত চাপাচাপি, ওর ভয়ে ঘরে পালাতে হয়, বাজারঘাটে যাবো কি, ওর অত্যাচারে নিজে সরে দাঁড়াতে হয়।
1: আমাদের বন্ধুরা, আমরা যারা সকালে হাঁটার চেষ্টা করতাম, এখন কিন্তু অনেকেই,
0: একটা ফোন এসছে, কথা বলি। হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি পরিচয় দিন। হাজি মোহাম্মদ মিন্টু, আমাদের নিয়মিত শ্রোতা, প্রশ্ন করুন। জি,
2: আমার প্রশ্ন হচ্ছে, দৃষ্টি প্রতিবন্ধী যে ঘরের ভিতরে এবং যানবাহনে এবং খোলা মাঠে চলাফেরার জন্য যে একটা চশমা বাইক ছিল আর কি, ডিজিটাল,
0: আমাদের আজকের যে বিষয়টি, প্রতিবন্ধীদের যানবাহনে চলাচলের ব্যবস্থাপনা। এখন মনে করুন যে যে অটো বাইক গুলো আছে, আমরা অটো বাইক এত পরিচিত, প্রতিটি জেলা, উপজেলা, রাজধানী সব জায়গাতেই কিন্তু এই অটো বাইকের ব্যবস্থা আছে, কিন্তু যে আলোচনা করছি, একজন দৃষ্টি প্রতিবন্ধীকে অটো বাইকে ওঠাবার জন্য যদি উঠতে হয়, সেও আর এক যন্ত্রণা, সে এত উঁচু জায়গায় উঠবে কি করে?
1: এবং এটা একটা
0: চ্যালেঞ্জ, সে কোথাও তাকে যেতেই হবে,
1: কোনো
0: আত্মীয় বাড়িতে যেতে হচ্ছে বা কোথাও যেতে হচ্ছে, যেতে তো হবেই, কিন্তু সাধারণ একটি আলাপ, অটো বাইক সবাই চেনে, এখন অটো বাইক কিন্তু সেভাবে তৈরি করা হয়নি। যদি নিচু থাকে একজন দৃষ্টি প্রতিবন্ধী, একজন বয়স্ক ব্যক্তিত্ব, যিনি
1: 70 বছর,
0: একজন প্রেগনেন্ট মহিলা, তিনি যে উঠবেন, সুতরাং আমরা মনে করি যে এইসব ভাবা দরকার, যানবাহনটাকে সহজ করতে হবে প্রতিবন্ধীদের জন্য। আর সেই প্রতিবন্ধী তো, আমরা বলছি শুধু দৃষ্টি প্রতিবন্ধী কেন, সব ধরনের প্রতিবন্ধী,
1: সব ধরনের প্রতিবন্ধী
0: যেন সহজে উঠতে পারে। কিন্তু আমি এটা দেখেছি যে ওই অটো বাইক চালাচ্ছে, সেও কিন্তু একজন
3: প্রশ্ন হলো,
1: একটা ঘোষণা এসেছে যে যারা প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক, যারা বয়স্ক ব্যক্তি 65 এর উর্ধে, তারা 50% ফ্রি পাবেন।
0: জি,
1: কিন্তু এটা আসলে
0: কোথায় পেয়েছে?
1: এটা এটা সরকারি গেজেট,
0: যদি গেজেট হয়ে থাকে তাহলে নিশ্চয়টা
1: না, এটার আবার সরকারের এখন ব্যাখ্যার প্রয়োজন আছে, এটা কি ফার্স্ট ক্লাসের জন্য নাকি সকল শ্রেণীর জন্য, আবার প্রতিবন্ধী ব্যক্তির সাথে একজন গাইড থাকে তার জন্য আগে
0: 50% ছিল, এটা নাই। আছেন খন্দকার জহুরুল আলম আমাদের সঙ্গে আছেন, নির্বাহী পরিচালক সিএসআইডি, আপনি দায়িত্ব নিন, সরকারকে জানান।
1: আমরা আমরা অলরেডি এটা অলরেডি
0: কনফিউশন তৈরি হয়েছে,
1: জানানো হয়েছে, এটা
0: যেহেতু
4: আমি বলছি জামান হোসেন, প্রতিবন্ধী, আমি আপনাকে মিস করি না, ইনশাল্লাহ সবসময় বেতারের সঙ্গে থাকি।
0: আপনাকে ধন্যবাদ। কি আজকে কি জানতে চান জামাল সাহেব? কি প্রশ্ন করবেন আজকে? আমরা সংযোগ হারিয়েছি সম্ভবত, আর একটা ফোনে যাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আনোয়ার হোসেন, প্রশ্ন।
5: স্যারকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, আসলে পরে ততক্ষণ সময় থাকেন, ততক্ষণ আমরা মনে করি যে আমরা ভরসার সাগরে
0: বাস। জি, আমরা আমাদেরও খুব ভালো লাগে জহুর ভাই আসলে। জি
1: ধন্যবাদ আপনাকে।
5: এই জন্য আপনাকে বলবো যে দয়া করে শুনবেন একটু বিষয়টা, যে ক্লারিফিকেশন যেটা দরকার সেটা হচ্ছে যে বলে তো অনেক কিছু, যেমন ধরেন যে ফ্যামিলি কার্ড ইত্যাদি বলা হচ্ছে, কিন্তু সেগুলোর বাস্তবায়নটা কিভাবে হবে, কোন প্রসেসে হবে, দৃষ্টি প্রতিবন্ধীদের বলেন বা অন্য প্রতিবন্ধীদের বলেন, তাদেরকে তো জানাতে হবে, আপনারা তো জানাতেই বসেছেন, যদি হুট করে কথা কেড়ে নিয়ে যদি বাধা দিয়ে দেন তাহলে তো দ্বার বন্ধ করে দিয়ে ঘুমোতারের।
0: না, আপনার কথা ঠিক আছে, তবে ক্লারিফিকেশনের জন্য আমি জহুর ভাইকে রিকোয়েস্ট করছি যে আপনি তৎপর হন, যেহেতু আপনি নিজে নির্বাহী পরিচালক সিএসআইডি, আমরা আলোচনা চালিয়ে যাব যতক্ষণ একটা অফিস অর্ডার কার্যকর না হয়, যেহেতু অর্ডার হয়েছে কার্যকর কেন হয়নি এই দায়িত্ব তাকেই নিতে হবে। আমরা আমরা বেতার থেকে সরাসরি, যেহেতু আমাদের হাতে নিজের হাতে কোনো কাগজই নেই, জহুর ভাই যেটা বললেন আজকে কাগজটা দেখা, তাহলে আমরা আপনি জানাতে পারতাম এরকম একটা অর্ডার হয়েছে, এরকম একটা অর্ডার হয়েছে, তো মুখোমুখি আমরা অনেক কিছুই বলি, দেশে অনেক কিছু হয়েছে।
1: তবে আমাদেরকে 30 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ বাজেট বাজেটে এটা ঘোষণা করা হয়েছে, তো বাজেট অধিবেশন চলছে,
0: তবে চেষ্টা চলছে,
1: এইটা হয়ে যাবে,
0: চেষ্টা চলছে, এটাই বড় কথা, চেষ্টা চালিয়ে যেতে হবে,
1: চালিয়ে যেতে হবে।
0: আমরা একটা ফোনে যাই। হ্যালো, হ্যালো,
6: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম।
6: ভাই আমি কথা বলছি রবুল আলম, সভাপতি স্বাধীন বাংলার সুপার ক্লাব, গ্রাম ঘাটনগর, মোল্লাপাড়া, দাসিঘাট।
0: জি রবুল আলম, প্রশ্ন।
6: হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে আপনি প্রশ্ন করলেন, যে উত্তর দিলেন যে নেট রোল কিংবা লঞ্চ, এবং শুধু তো ঢাকা শহরের প্রতিবন্ধ না, এবং 67 জেলা এবং 67 উপজেলাই প্রতিবন্ধী গ্রামাঞ্চল।
1: আমি সরকারের এখন পর্যন্ত কোন এই ধরনের প্ল্যান আমরা দেখি না, তবে সরকারের কাছে আমরা সবসময় দাবি জানাচ্ছি।
6: হ্যালো ভাই, একটা প্রশ্ন হলো, ফ্যামিলি কার্ড বাংলাদেশের জরুরত কেউ না, ফ্যামিলি কার্ড যদি দিতে হয় এই যে প্রতিবন্ধী এদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, তার আর কোনো প্রয়োজন নাই। আর শিক্ষা বিষয় নিয়ে হলো কোনো ইউনিয়নে কিংবা ওয়ার্ডে কোনো একটা স্কুল একটা করা হয় তাহলে আরো ভালো হবে, কারণ অনেক দেখা যায় প্রতিবন্ধীরা হয় দেখা যায় যে উপদেশ কেমন চাইতে পারে না, বিভিন্ন সমস্যা অনেক দূর হয়।
1: জি না, এখন ব্যাপার হচ্ছে যে এই বিষয়ে সরকারেরও চিন্তার ব্যাপার আছে, আমাদেরও বোঝার ব্যাপার আছে। আমি কেন একটা স্পেশাল স্কুলে যাব? আমি তো আমার বাড়ির পাশে বা আমার গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, সেখানে প্রতিবন্ধী মানুষকে যাওয়ার সরকার সুযোগ করে রেখেছে, সব ছেলেমেয়েরা যেতে পারবে, আমরা সেখানেই যাব। আর যাদের খুব বেশি প্রতিবন্ধিতা আছে তাদের জন্য আলাদা স্কুল দরকার হবে, সেটা সরকারকে ভাবতে হবে, এবং সেটা হয়তো প্রতিটা ইউনিয়নে করতে পারবে না। কিন্তু সম্প্রতি এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি যে 10টি উপজেলায় 10টি কেন্দ্র তারা করার চেষ্টা করছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, করবে হয়তো তারা, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের সব ধরনের সুযোগ থাকবে, তাদের পড়াশোনা, তাদের রিক্রিয়েশন, তাদের স্পোর্টস, সবকিছুই এখানে ওইখানে থাকবেন। আমরা দেখি যে বাজেট পাশ হলে সেটা কিভাবে বাস্তবায়ন হয়।
0: হাত বাড়লে বন্ধু, আপনারা শুনছেন অনুষ্ঠান, এটা আপনাদের প্রিয় অনুষ্ঠান, আমাদের আজকের প্রসঙ্গ কিন্তু প্রতিবন্ধীদের যানবাহনে চলাচলের ব্যবস্থাপনা, আপনার পরামর্শ দিন, যানবাহন নিয়ে কথা বলুন। আমরা একটা কথা বলতে আর একটা কথা বললে হয় কি, এটা আমরা পথ খুঁজে পাবো না, সুতরাং পরামর্শ দিন, সেটা আমরা শুনতে চাই আপনাদের কাছে যে কি পরামর্শ দিচ্ছেন আপনারা। সেইভাবে আমাদের সাথে জহুরুল ভাই আছেন, তিনিও আপনাদের সাথে মত বিনিময় করবেন,
1: আমিও শিখব।
0: একটা বিষয়কে নির্দিষ্ট করতে হবে, আমাদের অনুষ্ঠানের প্রযোজক অনুষ্ঠানের জন্য একটা বিষয় নির্দিষ্ট করেছেন যেন আলোচনাটা একটু বড় করা যায়। আমরা আলোচনাটা বাদ দিয়ে অন্য আলোচনায় গেলে এই আলোচনা শেষ করা যাবে না। আমরা ফোনে যাই, কারোর জন্য অপেক্ষা আছেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, বলেন বলেন। জি, আমরা লাইনে আছি, আবার বলুন।
7: আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। হ্যাঁ
0: জি জি।
7: আমার কথা হইলো, হ্যাঁ, গাড়ি যারা দৃষ্টি প্রতিবন্ধী বলল যে অর্ধেক ভাড়া আসবো সার সম্ভবত, আমি জানি তো। হ্যাঁ
0: জি।
7: কিন্তু আমি আজ পর্যন্ত পুরা ভাড়া যায় দিই, আমার যাইতে হয় যেকোনো মানে ঢাকা থেকে গ্রামে। হ্যাঁ
0: জি।
7: কিন্তু কিছু বললে আরো মানে অনেক কিছু বলে প্রতিবন্ধী এলাকে, মানে অনেক
0: কিছু।
7: হ্যাঁ, আমি চাই যে এটা খুব করা ভাবে মানে করা ভাবে নিজস্ব হোক,
1: আসলে দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে। আমরা যারা গাড়িতে গাড়ি চালক কিংবা গাড়ির যারা হেল্পার কিংবা যারা টিকিট কাটেন তাদের আসলে এই ধরনের কোনো শিক্ষা দেওয়া হয়নি। এই ব্যাপারে আসলে আমাদেরও পদক্ষেপ নিতে হবে। আমরা যারা বেসরকারি সংগঠনগুলো আছি এবং সরকার, সবাই মিলে আমাদের একসাথে কাজ করতে হবে। একটা সময় ছিল, আমি দেখেছি যে আমি নিজেই কাজ করেছি সিলেট অঞ্চলে, যে ড্রাইভার এবং হেল্পারদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, সেই সাথে বাস মালিকদেরকেও প্রশিক্ষণ দেওয়া হতো, প্রতিবন্ধী মানুষের সাথে কী ধরনের ব্যবহার করা হবে, তাদের ভাড়া কতটুকু হবে, এইগুলো বলা থাকতো। কিন্তু এখন সেটা আসলে বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা আমাদের
0: খুব জরুরি,
1: জরুরি প্রশিক্ষণ আমাদেরকে দিতে হবে।
0: হ্যালো হ্যালো জি,
8: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম। কি বিষয়টা বলছেন?
8: ওই যে দৃষ্টিপতি,
1: সেটা আসলে একটা উদ্যোগ ছিল আইসিটি ডিভিশনের, কিন্তু বর্তমানে এটা আসলে কাজ করছে না, আর এটা আগায়নি। আমাদের মনে হয় এটাও আমাদের একটা কাজের মধ্যে পড়ে, যে আইসিটি ডিভিশনকে বলা যে তোমরা যে সাদা সরি বানাতে চেয়েছো, যেটা ডিজিটাল সাদা সরি বলি আমরা, যেটা পথ নির্দেশনা দিবে, সেটা নিয়ে আমরা আগাতে পারি। পৃথিবীর অনেক দেশে এটা হয়েছে, কিন্তু আমাদের দেশে এখনো খুব একটা এটা
0: আগাতে পারি বলছেন খন্দকার জহুরুল ভাই, কারা আগাবে?
1: এটা এটা আসলে
0: সরকারের দায়িত্ব হয়ে গেল,
1: দায়িত্বটা
0: যারা সংগঠন করছে, সংগঠন যারা করছে বিভিন্ন ভাবে, অনেক সংগঠনের পরিচালক আছেন, সভাপতি আছেন, তারাও তো
1: সরকারকে না বললে তো হবে না, চাপে রাখতে হবে। যে কথাটা আমরা সবসময় আপনি বলেন বা আমরা বলি, চাপে রাখতে হবে। সেটা আমাদের তরফ থেকে খুব একটা গত দুই বছর অন্তত তেমন কাজ হয়নি, এখন আমরা সেটা বলতে পারি।
0: আমরা বলতে আপনি এককভাবে, আমি মনে করি যারা বিভিন্ন সংগঠন করছেন, সবাই যদি এইভাবে একটা উদ্যোগ নেয়, মাঝে মাঝে চিঠিপত্র চালাচালি করে, ন্যাচারালি তার উত্তর সরকারকে দিতেই হবে, তখন একটা প্রসঙ্গ চলে আসতে পারে। আর একটি প্রসঙ্গ না করে পারছি না, এই সাদাছড়ির বিষয়টা কি সরকারের দায়িত্ব কেন? আপনারা নিজেরা এটা করতে পারেন না, প্রতিষ্ঠান থেকে তৈরি করে আপনারা বিক্রি করবেন?
1: সরকারের তো আসলে টাকা আছে এবং তাদের রাষ্ট্রীয় দায়িত্ব, এবং আমাদের যে প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন প্রতিবন্ধী ব্যক্তিদের, সেখানেও তারা কমিট করেছে যে তারা এটা দিবেন। সুতরাং আমরা সরকারকেই বলবো, সরকার যদি না
0: পারে, এটা খরচ কেমন পড়ে?
1: এটা আসলে নর্মাল যেগুলো আমরা ব্যবহার করি এগুলো তো আসলে বিভিন্ন দামের, 500-600 থেকে আরম্ভ করে অনেক বড় দামে পর্যন্ত আছে, কিন্তু যেটা ডিজিটাল সেটা আসলে এখন পর্যন্ত মার্কেটিং করাই হয়নি। কাজে এটার দাম কত পড়বে আমরা বলতে পারব না।
0: মার্কেটিং আছে এটা,
1: রিয়ার
0: রিয়ার কম। আমরা আরেকটা ফোনে যাই। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ খোকন, প্রশ্ন প্রশ্ন
9: আমাদের গ্রাম অঞ্চলে তো প্রতিবন্ধী আছে, ঠিক আছে
1: জি।
9: তারপরে আমারই এক কাকা তো বা দুই ছেলে আছে, দুটোই আছে প্রতিবন্ধী, কিন্তু ওইভাবে চলতে পারে, চলতে পারে দুই ভাই, দুই ভাই প্রতিবন্ধী। এখন দেখা যাচ্ছে কি একজনের আছে কি মানে বাড়িটি আছে ওই ওয়াল মানে টিয়ারে ভাই বসা বসি নিয়ে বেড়ায়। এখন দেখা যাচ্ছে এখন যদি কুটুম বাড়ি রাত্রিও বিয়ে আছে, গাড়ি গায়ে উঠতেও বিয়ে আছে, দেখা যাবি খুলনা যাবি এইরকম রাত্রি হলে পারে, তাতে উড়া এখন এই বাড়িতে কিভাবে যাবি আর কিভাবে গাড়ি উঠছে আমি এই দেখতে জানতে আসছি।
0: আচ্ছা, উত্তরটা দিচ্ছি, খোকন আমাদের সঙ্গে থাকুন। একজন প্রতিবন্ধী যানবাহনে চলাচলের ব্যবস্থাপনার কথা এসছে, সে ধরেন গড়ার নদীর ওখানে আছে, খোকনদের ওখানে, সে যাবে খুলনা, সে একটা বাসে উঠবে কি করে, এটা জানতে চায়
1: না। এটা এখন বর্তমান আমাদের যে বাস্তব অবস্থা সেটা হলো যে তাকে কোলে করে তোলানো ছাড়া কোনো উপায়,
0: এটি বাস্তবতা,
1: এটি বাস্তবতা।
0: এখন পর্যন্ত সরকারের যে
1: সরকারের কোনো
0: বাস, এই জন্যই আমি শুরুতে আমাদের দেশের যদিও একটি পর্যায়ে হয়েছে, দেশব্যাপী হওয়া সম্ভব নয়, সময় লাগবে, আমি মেট্রো রেলের কথাই বলছিলাম যে মেট্রো রেলে এত চমৎকার আধুনিক ব্যবস্থাপনা শুধু ঢাকায়, এখন আমার কথা হচ্ছে যেটা শুরু হয় এটা একসময় আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। আপনি ডিজিটাল ছড়ির কথা বলছেন, শুরু হয়নি, যখন শুরু হবে এটা ছড়িয়ে পড়বে,
1: ছড়িয়ে পড়বে।
0: এমনকি আমি মনে করি যে যারা সংগঠন করেন তারা নিজেরাই হয়তো একটা ব্যবসা শুরু করতে পারেন, কিন্তু আপনার আমরা যেটা প্রসঙ্গ আসি, সরকার কেন করে দেবে না, সরকার কেন করে দিবে না, এই করতে করতে কিন্তু বছরকে বছর পার
1: হচ্ছে। কিছু কিছু ইনভেস্টমেন্ট খুব বড় ইনভেস্টমেন্ট,
0: জি,
1: দাম হয়তো খুব কম, সেই ইনভেস্টমেন্ট গুলো করার মতো বেসরকারি সংগঠনের, আমরা যারা বেসরকারি সংগঠন কিংবা যারা প্রতিবন্ধীদের সংগঠন যেগুলো, এগুলো আসলে
0: তাদেরকে কি কোনো ব্যাংকের সহযোগিতা,
1: ব্যাংক এটা এটা লাভজনক কোনো ব্যবসা হবে না,
0: এই জন্যই
1: এটা হচ্ছে না,
0: আগাচ্ছে না,
1: আগাচ্ছে না, এটা রাষ্ট্রীয় একটা দায়িত্ব থাকা উচিত।
0: আরেকটা ফোনে যাই, হ্যালো, হ্যালো,
10: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম, জি,
10: সুলানা বলছিলাম স্যার, টাঙ্গাইল থেকে।
0: হ্যাঁ সুলানা,
10: তো প্রতিবন্ধীদের জন্য যে জি মামুন স্যারের সাথে একটা কথা বলি, যে আমার সরকারি পর্যায়ে যত কথা শোনা যায় যে প্রতিবন্ধীদের জন্য অনেক দ্বার খোলা আছে, কিন্তু দেখেন আপনি শহরে ফ্লাইওভার থেকে নামার জন্য একজন দৃষ্টি প্রতিবন্ধী বা একজন হুইল চেয়ার পার্সনের জন্য ব্যবস্থা নাই। একটা কথা কিন্তু আমি বারে বারে বলে থাকি যে আমি ফ্লাইওভার থেকে নামার সময় প্রায় পড়তে পড়তে এসে গেছি, অর্থাৎ স্টিলের সিঁড়ি, সেখানে কোন রেলিং নেই, একজন ট্রাফিকের সহযোগিতা আমি সেখান থেকে
0: খুব দুঃখজনক,
1: এটা বাস্তবতা।
10: তাহলে এখানে সরকার যেখানে মেগা প্রজেক্ট বড় বড় সেখানেই আপনার প্রতিবন্ধীদের জন্য কোনো পরিকল্পনা নাই, তাহলে ছোট ছোট প্রকল্প কিভাবে এগোবে যদি একটু আলোচনা করেন। আর একটা প্রশ্ন করি যে আমাদের সিরাজগঞ্জের একজন মন্ত্রী, ওনার একটা প্রতিষ্ঠান আছে, কি জানে প্রতিষ্ঠানটার নাম, যদি ঠিকানা বা মোবাইল নাম্বার
1: প্রতিষ্ঠান আছে। আপনি কি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কথা বলছেন?
0: সেরিব্রাল পলসির একটা প্রতিষ্ঠান করেছে তারা, সিপি নিয়ে, তারা সিপি নিয়ে কাজ করছে।
1: আমাদের ওইখানে তো দুইজন মন্ত্রী আপনাদের ওইখানে, একজন
0: সিপি নিয়েরা কাজ করছে দেশব্যাপী, ওখানে হাসপাতাল করেছে সিপি নিয়ে, এটা খুব এগিয়েছে। তো সুতরাং এক একটা প্রজেক্ট এক এক কাজ, সিপি একটা ভিন্ন ধরনের,
1: সেরিব্রাল পলসি একটা আলাদা ব্যাপার।
0: আমরা আরেকটা ফোনে যাই, হ্যালো, হ্যালো,
11: আসসালাম আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম,
11: আমি আবার ফোন দিছি।
0: জি বলুন,
11: আটটা কথার জন্য আমি ফোন দিছি। যে গাড়ির জন্য যারা প্রতিবন্ধী যারা চলাফেরা করে, হ্যাঁ
0: জি,
11: তারা নিয়ে যেহেতু তাদের নিয়ে মানে একটু ঠকটাবাজ হয় যে টাকা পয়সা নিয়ে দ্বারা নিয়ে, হ্যাঁ, এরকম সরকারি মতো বাধ্যম করতে পারে না যে এমন একটা মানে কাজ দিলে প্রতিটা যারা প্রতিবন্ধী যে কাজ দেখালে আর কোনো মানে গঞ্জন হবে না, হ্যাঁ জামালা।
0: আপনার প্রস্তাবটা ভালো, আমরা জানাবো,
1: এটা একটু একটা অ্যানসার দেওয়া যেতে পারে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিবন্ধীদের কার্ডটা আছে, যে কার্ডটা একটা কার্ড আমরা সবাই পেয়েছি, ডিসএবিলিটি কার্ড, সেটাকে এমন ভাবে তৈরি করতে বলেছেন যাতে তার ভেরিয়াস পারপাস সার্ভ হয়, অনেক রকমের পারপাস সার্ভ হয়, সেটা হয়তো একটু সময় লাগবে, হয়তো বছরখানেক লেগে যাবে, কিন্তু আমাদের আপনার আমরা যে কার্ডটা পেয়েছি সেই কার্ডটা কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করবে, যে সুবিধা সরকারি তরফ থেকে দেওয়া হয়েছে,
0: জি, এবং লেগে থাকতে হবে,
1: লেগে থাকতে হবে,
0: যেখানে যেখানে সমস্যা
1: বলবেন, সব সময় বলবেন,
0: এটা শুধুমাত্র মুখে বললে হবে না, কাগজে কলম লিখে সরকারকে পাঠাতে হবে, দপ্তর ওয়াইজ পাঠাতে হবে, এবং পাঠাতে পাঠাতে কাগজগুলি নাড়াচাড়া করে একটা পথ বেরিয়ে আসবে,
1: বেরিয়ে আসবে।
0: তবে আমাদের দেশে যে কোনো কাজ সরকার বলুক আর যেই বলুক, এটা ইমপ্লিমেন্ট করতে বা কাজে লাগাতে দীর্ঘ

0: প্রতিবন্ধী মানুষকে রাখা দরকার, এটা আমার জোর দাবি।
1: জি ধন্যবাদ। আমরা আরেকটা ফোন নেই। হ্যালো, হ্যাঁ বলুন।
2: সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম।
2: জেলা ফরিদপুর উপজেলা সদর মানার বলছি, দৃষ্টি প্রতিবন্ধী।
1: জি বলুন।
2: আর ঢাকা শহরে তেমন প্রতিবন্ধক যানবাহন চলার ব্যবস্থা কিছুটা আছে, আর গ্রামাঞ্চলে তো
1: আমরা যে অনুষ্ঠান আজকে আসছি, আমরা হাতবালে বন্ধু, আমরা আপনাদের পরামর্শ চাই। যে শহরে আছে বললেন, গ্রামে নাই, তখন আপনার পরামর্শটা কি বলুন? আজকে খন্দকার জহুরুল আলম ভাই বসে আছেন, উনি কি আপনার সমাধান দেবেন? একটা অর্ডার করে দিল, ব্যাস একটা লম্বা গাড়ি তৈরি হলো গ্রামে।
3: গ্রামের জন্য আপনি কি করতে বলতে চান?
1: আপনি কি বলতে চান? আমরা কিন্তু আজকে এখানে বসছি, আপনাদের পরামর্শ অন্য কেউ শোনান। যে এই গ্রামে আমরা বসবাস করি দীর্ঘদিন, ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা প্রতিবন্ধী, তাহলে আমাদের চলাচলটা যেন সহজ হয়, হাট বাজারে যেন সহজ যেতে পারি, নৌকায় উঠবো কি করে, কেউ হুইল চেয়ারে আছেন, পরামর্শ দিন, বলুন আপনারা, সেইভাবে আমরা চিন্তা করি। এই যে সরকারকে জায়গা মতো কথাগুলো বলবেন, কি বলবেন, পরামর্শ দিন আপনারা, এই যেহেতু অনুষ্ঠান, তাই না, কথাগুলো সহজভাবে নিতে হবে। আমরা সবসময় পার্সোনালভাবে আক্রমণ করে কথা বলি, এটা ঠিক না। সরকারকে আমাদের পরামর্শ দিতে হবে, এবং দেখবেন যে পরামর্শ দিতে দিতে একটা সময় আসবে, দেখবে সব দরজা খুলে গেছে, সময় লাগবে, কোনো কাজ বলার সাথে সাথে অর্ডার হয় না, কিন্তু লেগে থাকতে হবে। আর পরামর্শ দিন, নতুন কিছু শুনতে চাই। কে আছেন প্রশ্ন করি আরেকটা। হ্যালো, হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি মিন্টু, হ্যাঁ প্রশ্ন, জি জি বলুন।
2: আমি বলতে চাচ্ছি যে একটা লোকে বলছিল আর কি, যে সাদা চুরির কথা বলি, কোথায় গেলে পাওয়া যাবে? আমি ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেটা ওনার উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী সাহায্য সংস্থা আছে, ওই জায়গায় যেন উনি যোগাযোগ করেন, উনি একটু সাদা চুরি পাবেন, এই প্রতিবন্ধী সাহায্য সংস্থা কেন্দ্রে আছে, এগুলো সবাই দেয়, কারণ আমি একটা নিয়ে আসছি এখানে আমার লোকের জন্য।
3: আপনি কি প্রতিবন্ধী ফাউন্ডেশনের সেবা কেন্দ্রের কথা বলছেন? জি জি, ঠিক আছে। কিন্তু এটা একটা সমস্যা হয় যে সঠিক মাপের পাওয়া যায় না, এই জন্য অনেকে যেতে চায় না, বাট ওইখানে পাওয়া যায়, এটা নিঃসন্দেহে পাওয়া যায়। ধন্যবাদ।
2: জি
1: আমরা আরেকটা ফোন নেই। হ্যালো, হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
1: ওয়া আলাইকুম সালাম।
4: মোহাম্মদ হেলাল উদ্দিন, জয়পুর হাট থেকে।
1: হ্যাঁ হেলাল সাহেব বলুন।
4: আর আমি বলতে চাচ্ছি, আমার দুটো প্রশ্ন।
1: জি
4: প্রথম, ইলেকশনের আগে আমি একটা যে প্রতিবন্ধীদের সম্পর্কে বলা হয়েছিল যে ভাতা, যে 900 টাকা ভাতা দেয়, এমন এমন প্রতিবন্ধী আছে স্যার যে চলতে পারে না, নড়তে পারে না, এবং তার কেউ নেই পরিবারে, এই সমস্ত ব্যক্তিদের জীবনযাপন খুবই কষ্টকর। তো আপনাদের পক্ষ থেকে বলেছিলেন যে পরবর্তী সরকার আসলে 5000 পর্যন্ত আমাদের আবেদন থাকবে, মানে ভাতাটা করবে। তো সেটা তো হলো না স্যার, 900 থেকে 1000 পর্যন্ত 100 টাকা বাড়াইছে। আর একটা কি স্যার, যে কোনো দুর্ঘটনা কারণে হোক আর যেভাবে হোক, যেমন আমার একটা মেরুদণ্ডের অপারেশনে ভুল ভাবে, যাই হোক, আমি 8 বছর থেকে প্রতিবন্ধী হয়ে পড়ে আসছি, অর্থাৎ কাজ করতে পারি না, ঠিক মতো হাঁটতে পারি না, বসে থাকতে ঠিক মতো পারি না, কোনো কিছুই করতে পারি না, একটু শোয়া, একটু দাঁড়ান, একটু বসা। তো এখন এই সমস্ত রোগীদের বাইরে, এই সমস্ত প্রতিবন্ধীদের জন্য কোনো সরকারি ভাবে কোনো চিকিৎসা করার কোনো ভালো জায়গা সরকারি ভাবে আছে?
3: সরকারি হাসপাতাল তো ঢাকাতে একটা আছে, যা আপনি জানেন, নিটো।
5: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 ও FM 102 MHz। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 kHz, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬ খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম

0: শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবন স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধু, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ফাতিমা আফরোজ সোহেলি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ জাকির হুসাইন ও মোহাম্মদ রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় মোহাম্মদ আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, অনুষ্ঠান নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ দুলাল হোসাইন। প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই তার শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত চলুন শোনা যাক গান। প্রথমেই স্বাধীনতার গান, স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন, গেয়েছেন রুনা লায়লা, গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন দেবু ভট্টাচার্য।

0: বাংলাদেশ বেতার ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: صدق الله العظيم. পবিত্র কুরআনুল করিমের সূরা আল মুমিনুন এর 78 ও 79 আয়াতে করিমার তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এই রূপ: তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের শোনার জন্যে কান, দেখার জন্যে চোখ ও চিন্তা গবেষণার জন্যে মন দিয়েছেন, কিন্তু তোমাদের খুব অল্প সংখ্যকই এসব দানের শকর আদায় করো। তিনি তোমাদের বংশবিস্তার করে জমিনে ছড়িয়ে রেখেছেন, একদিন তোমাদের সবাইকে তার কাছেই একত্রিত করা হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে পয়েন্ট অফ অর্ডার। আচ্ছা, বলেন কলিম। মাননীয় সদস্য জি, কলিম উদ্দিন মিলন সাহেবকে মাইক দেন, বলেন।
2: মাননীয় স্পিকার স্যার, সুনামগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রছাত্রী আজকে 3 দিন যাবত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তাদের যে মেডিকেল কলেজ, সেখানে এখনো কোনো হাসপাতাল চালু হয় নাই। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হসপিটালটি চালু না হওয়াতে 2020-21 সনের ছাত্রছাত্রীরা, যারা এখন MBBS ডাক্তার হওয়ার পর্যায়ে চলে গেছে, কিন্তু তাদের কোনো ব্যবস্থা না হওয়ার কারণে আজকে 3 দিন যাবৎ তারা রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছে। আমরা মনে করি সকল 1000 কোটি টাকা ব্যয় হওয়ার পরেও এই এই মেডিকেল কলেজটির 500 শয্যা বিশিষ্ট চালু না হওয়ার কারণে শত শত শিক্ষার্থীর জীবন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। তাই রাজপথে যারা আছে সেই সমস্ত কোমলমতি ছাত্রছাত্রীদের পক্ষে আমরা মনে করি এই বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য আমরা এই সংসদে আশা করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় সদস্য, আপনি বাজেট নিয়ে বক্তব্য রেখেছেন, বক্তব্য দেওয়া হয়ে গেছে, এটা তো কোনো পয়েন্ট অফ অর্ডার হল না। পয়েন্ট অফ অর্ডার হবে সংসদে চলমান বিষয়ের উপরে। এইরকম মিটিং, মিছিল, অবরোধ, তারপরে মানববন্ধন, এ তো বাংলাদেশের বিধিলিপি। শত শত হাজার হাজার চলছে এই মুহূর্তে। প্রেস ক্লাবের সামনে দেখেন, শিক্ষকরা আমার কাছে এসেছিলেন আজকে, আরও অন্যান্য ইয়ে আছে। তো এগুলো আপনার বক্তব্যের মধ্যে বলবেন বা নোটিশ দেবেন মাননীয় সদস্যের কাছে, মাননীয় মন্ত্রীর কাছে। আপনি একটা নোটিশ দেন, মাননীয় মন্ত্রী নিশ্চয়ই এটা বিবেচনা করবেন। মাননীয় সদস্যবৃন্দ, আমরা অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশগ্রহণ করতে যাচ্ছি। প্রথমে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি জনাব দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, সংসদ সদস্য, ঢাকা 19। আপনার সময় 6 মিনিট।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। শুরুতে আমি মহান রাব্বুল আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। মাননীয় স্পিকার, এই মহান সংসদ দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের জনক এবং আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই সাবেক 3-3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা এবং আপুষির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি গণতন্ত্র এবং এদেশের ভোটের অধিকারের জন্য আমৃত্য সংগ্রাম করেছেন। সাম্য, মানবিক এবং ন্যায় হিসেবে বাংলাদেশের নতুন যাত্রাপথে নেতৃত্ব দানকারী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাতে চাই আমার নির্বাচনী এলাকা ঢাকা 19 সাবা আশিলিয়ার জনগণকে, যারা বাবা ভোটের মাধ্যমে নির্বাচিত করে আমাকে এই মহান সংসদে পাঠিয়েছে তাদের কথা বলার জন্য, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে চাই স্বাধীনতা যুদ্ধে 71 সালে যে বিশ্বনারায়ণ রক্ত দিয়ে জীবন দিয়ে দেশকে স্বাধীনতা করেছেন। আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ, শ্রদ্ধা জানাতে চাই জুলাই বিপ্লবে যাদের রক্তে এবং কষ্টের বিনিময়ে আমরা নতুন গণতন্ত্রকে ফিরে পেয়েছি এবং এই মহান সংসদে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, গতকাল ছিল 23শে জুন, আমরা জানি 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এই দিন এই দলটি জন্ম হয়েছিল। আমরা এটাও ভুলে যাই নাই যে 23শে জুন 1957 সালে পলাশীর আম্মোর কারণে চক্রান্তের মাধ্যমে মীর জাফর এবং আরও অনেকে চক্রান্তে সিরাজদ্দৌলা পরাজিত হয়েছিল। 190 বছর আমাদের পরাধীন থাকতে হয়েছে। আমি কেন এই প্রসঙ্গে বলছি, কারণ তাদের একটি গোপন কর্মসূচি ছিল যে আন্দোলন হবে, সংগ্রাম হবে, বিক্ষোভ হবে, মিছিল হবে, মানববন্ধন হবে। আমরা দেখেছি 91 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল, শেখ হাসিনা বলেছিল আমরা একদিনও শান্তিতে থাকতে দিব না। তারা 173 দিন হরতাল করেছিল। তারা সবসময় দেশকে একটি অরাজকতা তৈরি করতে চায়, গণতন্ত্রকে বিনষ্ট করতে চায়। 17 বছর কি করেছে সেই কাহিনী আমরা জানি। এবং শুধু তাই না, কাকতলীয়ভাবে আমরা দেখেছি যে 96 সালে যখন সে শপথ নেয় তখনও সেটা ছিল 23শে জুন 1996। অতএব এমন একদিন হয়তো আসবে যে 23শে জুনকে বাংলাদেশের মানুষ বিশ্বাসঘাতকতার দিন হিসেবে উদযাপন করার প্রয়োজন হতে পারে। মাননীয় স্পিকার, দেখেন আমরা 17 বছর এতে জুলুম অত্যাচার কত কিছু হয়েছে সেই কাহিনী আমরা সবাই জানি। এমন নির্বাচন বাংলাদেশের মানুষকে সে শিখিয়ে গেল, এটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো দেখে নাই। আমরা কি দেখলাম, আমরা 2014 সালে নির্বাচন দেখলাম 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। আমি দেখেছি একটি দলের প্রধান দায়িত্ব দিয়েছে যে আপনি ওই তারিখে মনোনয়ন প্রত্যাহার করেন, তারা ডিসি সাহেবের কাছে অ্যাপ্লিকেশন নিয়ে গেছে, দাঁড়ে দাঁড়িয়ে গেছে, ডিসি সাহেবরা সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে নাই। অর্থাৎ বিশ্বের কাছে দেখাতে হবে যে অনেক গুরুত্বপূর্ণ দল আছে, আমরা নির্বাচন করছি। আমরা দেখলাম কি 2018 সালে যে নির্বাচনে আমরা গিয়েছিলাম, আমরা পালিয়ে পালিয়ে নির্বাচন করেছি, যাতে ভোট দিনে ভোট যাতে হয়েছে, আমরা ভোট কেন্দ্রে যেতে পারি নাই। কত ভোট দিলে একজনকে কত ভোটে বিজয়ী করা যায় সেই মহা উৎসব চলেছে। আমরা দেখলাম 2024 সালের নির্বাচন, দামি নামি নির্বাচন, কত রকম ব্যাপার আমরা সেটা দেখেছি। এইটা বাংলা মানুষ কোনোদিন এটা ভুলে যাবে না। মাননীয় স্পিকার, আমি যে কথাটা বলতে চাই, দেখেন আমার নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ এলাকা, আমি একসময় ডাক্তার ছিলাম, সরকারি চাকরি করেছি, আমার হাসপাতাল 51 শয্যাবিশিষ্ট সাবা হেলথ কমপ্লেক্স। আমি এই সংসদের কাছে দাবি করছি যে ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে 101 শয্যাবিশিষ্ট একটা হাসপাতাল হবে, আমি চাই পর্যায়ক্রমে এটি 250 হাসপাতাল হোক। আসলে একটা শ্রমিক বেল, লক্ষ লক্ষ শ্রমিক এখানে হাজার হাজার ইন্ডাস্ট্রিতে কাজ করে, সেখানে কোনো সরকারি হাসপাতাল নাই, সেখানেও একটা আমি 100 শয্যাবিশিষ্ট হাসপাতালের দাবি করছি। আমি সাবা এলাকার জন্য আমি একটা শিল্পকলা একাডেমি দাবি করছি, এটা সাবার এখনো হয় নাই। আমি একটা জনগণের কল্যাণে পৌরসভাতে একটি আধুনিক পার্কের দাবি করছি। আমাদের এলাকার সবচেয়ে এখন ভয়াবহ সমস্যা হলো মাদক, মাদক নিয়ে আমরা অনেকে যুদ্ধ করছি। আইনমন্ত্রী বলেছেন এটা নতুন নেওয়া হবে, মাদকের ডিলার যারা তাদেরকে ধরার জন্য কোনো কিছু এখনো আইন শক্ত নয়, জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে। আমি চাই অবিলম্বে আইন প্রণয়ন করে যাতে এদেরকে আমাকে আটকাতে পারি এবং বাংলাদেশকে মাদক মুক্ত করি, সেরকম ব্যবস্থা আমরা চাচ্ছি। আমরা চাচ্ছি 20 মাইল জিরাব সড়কটি খুবই ভয়াবহ অবস্থা, কোনো কোনো জায়গা আছে যেখানে নৌকা চালার মতো অবস্থা। আমি স্থানীয় সরকার পল্লীয় সব মন্ত্রীর কাছে বিনীত দাবি করছি যাতে এই রাস্তাটি অবিলম্বে সংস্কার করা হয়। আমি সবাই সাব রাস্তা অফিসটা অনেক পুরানো, জলের জন্য যে কোনো সময় ভেঙে পড়তে চায়, এটা আমি সংস্কার চাচ্ছি। আমি চাই যে যে উন্নয়নগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলোর জন্য আমরা সবাই মিলে বাস্তবায়ন করতে পারি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ চার। আপনার সময় ছয় মিনিট। নাই যা মোহাম্মদ আব্দুস সালাম, ঠাকুরগাঁ দুই। সময় ছয় মিনিট।
4: জি স্যার, বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই মহান সংসদে। আমি আর বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয়তাবাদী আদর্শের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পরপর তিনবারের প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আজকে এই সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার উদারতা এবং তার মহানুভবতায় আমি সংসদে নির্বাচিত হয়ে এবং পাশাপাশি আমার নেতা উত্তরবঙ্গের নেতা এবং তথা সারা বাংলাদেশের নেতা জনাব মির্জা ফখরুল স্যারের নির্দেশনায় ভোটে জয়লাভ করে আজকে এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি, তার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি একজন চিকিৎসক, আমি সবচেয়ে খুশি হয়েছি যে আজকে এই সংসদে এইবারকার বাজেটে স্বাস্থ্য খাতে এবং কৃষি খাতে অধিক বরাদ্দ দেওয়ার জন্য। আমরা দেখেছি বিগত দিনে 17 বছর যার জন্য আমরা সংগ্রাম করেছি এদেশের চিকিৎসকরা, আমাদের চিকিৎসকদের এবং এদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য বিগত সরকার কী না করেছে। এবং এমন একটি সময় এসেছিল যে আমরা ডাক্তাররা সবচেয়ে বেশি অসহায় ছিলাম। আজকে এই মহান সংসদে এই যে বাজেট দেওয়া হয়েছে, যেটি আপনার স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের বাজেট প্রায় দ্বিগুণ বাড়িয়ে 69,409 কোটি টাকা করা হয়েছে, যা দেশের জিডিপির 1.01%। এতে চিকিৎসা ব্যবস্থা যে রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে, সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে একটি করে আধুনিক হেলথ কার্ড প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা জানি এবং আপনারা সবাই জানি স্বাস্থ্যই সুখের সকল সুখের মূল। আজকে এই স্বাস্থ্য ব্যবস্থায় যে টাকা বরাদ্দ করা হয়েছে এটির জন্য যে কত লক্ষ লক্ষ টাকা আমাদের দেশে মানুষ সাশ্রয় করবে সেটা আমরা বুঝি। কারণ আমাদের কাছে যখন রুগীরা যায় সামান্য একটু অসুখের জন্যই তারা বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কারণ আমাদের দেশে নাকি চিকিৎসার ব্যবস্থা নাই। এবং এই হাত দিয়ে আমাকে অনেকে রিকমেন্ড করতে হয়েছে যে হি ওয়ান্টস টু গোইন অ্যাব্রোড ফর কী বলে ফার্দার ট্রিটমেন্ট। এই যে অবস্থা করেছিল বিগত সরকার, ফেসিস্ট সরকার, কোটি কোটি টাকার দেশ থেকে এই চিকিৎসার জন্য বিদেশে গিয়েছে। আজকে এই স্বাস্থ্য খাতকে উন্নত করার জন্য আমাদের সরকার জনাব তারেক রহমান এবং খসরু সাহেব আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে অর্থ বরাদ্দ করেছেন, আমরা ইন ফিউচার ভবিষ্যতে আমরা এটি আর বিদেশে যেতে দিব না, দেশের চিকিৎসা দেশেই হবে। আমি এখানে গর্বের সাথে বলতে চাই 2001 সালে থেকে 2008 সালে পর্যন্ত এদেশের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি হয়েছিল, সেটি বিগত দিনে ধ্বংস হয়ে গেছে। এবং এই উন্নতির পিছনে সেই সময়কার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী জনাব মোশাররফ সারের তত্ত্বাবধানে আমরা এগিয়ে গেছিলাম। আমি নিজেই এখানে আমাদের আরেকজন ডাক্তার আছেন আজকে সমাজ কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ সাহেব, ওনার নেতৃত্বে এদেশের চিকিৎসা ব্যবস্থাকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম। আজকে সুযোগ এসেছে, আমরা এই চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাব এবং দেশের চিকিৎসা দেশেই করব। যে বাজেট দেওয়া হয়েছে এটিতে আমরা চাই প্রাইমারি থেকে টার্সিয়ারি পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতি করা হোক। আর একটি কথা এখানে বলতে চাই পাশাপাশি, যে এদেশের মানুষ চিকিৎসা পেতে চায় এবং তার জন্য হাসপাতাল উন্নত করতে হবে, কিন্তু দুর্ভাগ্য আমাদের চিকিৎসকদের পর, এদেশের চিকিৎসকদের পর আজকে গায়ে হাত তোলা হয়। আমি চাই এখানে স্বাস্থ্যমন্ত্রী থাকেন, তার গেদার্থে বলতে চাই, আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা যদি ঠিকই রাখতে চান তাহলে ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে এবং ডাক্তারদের চিকিৎসকদের সুরক্ষা আইন প্রতিষ্ঠা করতে হবে, তা না হলে এদেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কারণ এদেশের চিকিৎসকরা 17 বছর যখন আমাদের চিকিৎসা করা কেউ ছিল না, আজকে ওই বেঞ্চে যারা দাঁড়িয়ে আছেন, আমরা যারা দাঁড়িয়ে আছি এই দেশের চিকিৎসকরা, আমরা মানুষের ঘরে ঘরে গিয়েছি এবং মানুষের সেবা করেছি। তাই আজকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এই দেশের চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করা হোক। আর একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, সময় শেষের দিকে আমি একটু সময় দিলে আমি খুশি হইতাম এবং সময় দিবেন এটি আশা রাখি। আমার বাড়িও যদিও দক্ষিণবঙ্গে না উত্তরবঙ্গে, আমরা উত্তরবঙ্গের লোক, আমাদের ওরকম পরিচয় নাই, আপনারা তো অনেকে পরিচয় আছেন, কেউ ভার্সিটি ছাত্র, কেউ আবার
1: উত্তরবঙ্গে তো মহাসচিব আছেন, সময় দাও উনি আপনাকে 2 মিনিট সময় দিয়েছেন, 2 মিনিটে শেষ করুন।
4: অন্যরা যখন বলে যে আমি ঢাকা ভার্সিটি ছাত্র বা আমি বরিশালের লোক, তখন সময় পায়, আমি উত্তরবঙ্গের লোক, আমাকে সময় দেবেন এটি আমি আশা করি।
1: 2 মিনিটে
4: আমি বলতে চাই যে আমি আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেশের লোক।
1: 2 মিনিটে শেষ করেন, এখন এলাকার কথা বলা শুরু করেন।
4: স্পিকার, আমি আর একটি কথা বলতে চাই এই শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের গ্রাম, আমরা আমাদের বাড়ি হলো থারুরঘাট 2 আসনে, এটি সীমান্তবর্তী এলাকা, এখানে শিক্ষার যেমন অভাব ঠিক তেমনিভাবে স্বাস্থ্য চিকিৎসার ঠিক তেমনি অভাব রয়েছে। আমি চাই আমার এই গরিব এলাকার, আমাদের এই সীমান্তবর্তী এলাকার মানুষকে যাতে চিকিৎসা পায় এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয় সেটি লক্ষ্য রাখবেন। পরিশেষে কৃষিখাতে আমাদের যে, আমরা কৃষি নির্ভর, আমাদের এলাকার মানুষ চাকরি কম করে, আমাদের 90% লোক কৃষি নির্ভর, এই কৃষকদের উন্নয়নের জন্য আমাদের এলাকায় রাস্তাঘাট তৈরি করা হোক এবং হিমাগার তৈরি করা হোক এবং আমাদের যে খাদ্যশস্য উৎপন্ন হয় সেটি যথাযথভাবে সংরক্ষণের জন্য ব্যবস্থা করা হোক, এটি আমি অনুরোধ করব। রাস্তাঘাট সম্বন্ধে আমি বাইরে বলতে যাব না, কারণ আমাদের স্থানীয় সরকার আছেন মাননীয় মির্জা ফখরুল ইসলাম স্যার, উনি ব্যবস্থা নেবেন এটি আমি আশা রাখি। পাশাপাশি আজকে মাননীয় স্পিকার একটি কথা বলতে চাই, মাদক আজকে আমাদের দেশের জাতির জন্য একটি বিরাট সমস্যা এবং এইটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই মাদককে যদি আমরা নির্মূল না করতে পারি তাহলে এই জাতি পিছিয়ে যাবে এবং এটির জন্য ষড়যন্ত্র চলছে সেদিকে লক্ষ্য রাখবেন, এটা আমি আশা করি। বন্ধু সাথীরা, মাপ চাই মাননীয় স্পিকার, আমি আপনাদের কাছে মাপ চাই। আমি আর একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব, যে একটি শিক্ষায় যেমন জাতির মেরুদণ্ড, স্বাস্থ্য তেমনি সুখে সুস্থ, মানে আমাদের জাতিকে তৈরি করতে গেলে সুস্থ দেহ দরকার আছে এবং
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মাননীয় সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, বাগেরহাট 2। আপনার সময় 5 মিনিট।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকে বাজেট অধিবেশনের বক্তব্যে একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ছোটবেলায় আমাদের গ্রামে এক দুঃসম্পর্কের মামা ছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন তার বাড়ির সামনে একটি বিশাল রাজকীয় তোরণ অথবা ফটক তৈরি করবেন, যাতে পুরো ইউনিয়নে ওনার আভিজাত্য এবং বড়ত্ব প্রকাশ পায়। তিনি চমৎকার নকশায় এক বুক অহংকার নিয়ে তোরণটি বানালেন, কিন্তু বিপত্তি বাঁধল তখনই যখন জানা গেল এই জাঁকজমকপূর্ণ তোরণটি বানানোর জন্য মামা বাসার চাল ডাল আলু সব বিক্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের পাড়ায় যে একটা সমিতি ছিল, সমিতি থেকে বড় অঙ্কের একটা ঋণ নিয়েছেন। মাননীয় স্পিকার, পরের দিন আমার গ্রামেরই একজন যুবক, যিনি সমবায় সমিতিতে গিয়ে ক্ষুদ্র একটু ঋণ চাইলেন একটা খামার করবেন, কিন্তু সমিতির কর্মকর্তা জানালেন, বাবা আমার পক্ষে তোমাকে ঋণ দেওয়া সম্ভব নয়, কারণ তোমার মামা তোরণ বানানোর জন্য সমস্ত অর্থটুকু নিয়ে গিয়েছে, আমার সিন্ধুক এখন শূন্য। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বিশাল যে বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, এই বাজেটটা দেখে আমার কাছে মামার সেই গল্পের কথাটাই মনে পড়ল। মাননীয় স্পিকার, যে বাজেটটা পেশ করা হয়েছে এটি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, যে বাজেটটাকে আমরা মনে করছি ঘাটতি এবং ঋণ নির্ভর একটি বাজেট। মাননীয় স্পিকার, আমরা বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে সমালোচনা করব, সরকারের ভুল ধরিয়ে দেবো, এটাই স্বাভাবিক। আমরা আয়না হয়ে ভুল ধরিয়ে দিতে চাই, এটা সরকারের সহ্য করতে হবে, নতুবা গণতন্ত্র অব্যাহত থাকবে না, ব্যাহত হবে। মাননীয় স্পিকার, যে ঘাটতি এবং ঋণ নির্ভর বাজেটটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এখানে 2,43,000 কোটি টাকার ঘাটতি এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, কিন্তু এনবিআর গত 3 বছরের মধ্যে তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে, 80%ও তাদের লক্ষ্য পূরণ হয়নি। সেক্ষেত্রে এত বড় একটি ঘাটতির বাজেট কী করে পূরণ করবে এটা সন্দেহের অবকাশ রয়েছে। আর ঋণের কথা শুনলে আমাদের খুব ভয় লাগে, কারণ 3 দিন আগেও পত্রিকায় দেখলাম যে ঋণের চাপে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। প্রায় পত্রিকায় পাই যে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে মানুষ আত্মহত্যা করছে, পালিয়ে বেড়াচ্ছে, কখনো নিজে আত্মগোপনে চলে গিয়ে কারাগারে অবস্থান করছে। আমার ভয় হয় যেভাবে ঋণের বোঝা আমার দেশের উপরে চাপছে, কখন যেন আত্মহত্যার মতো বড় ধরনের সমস্যা আমাদের উপর চেপে বসে। মাননীয় স্পিকার, আজ এমন সময় আমরা দাঁড়িয়ে কথা বলছি যখন এই সংসদটি জুলাইয়ের আকাঙ্ক্ষার উপরে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, আর কয়েকদিন পরই ঐতিহাসিক জুলাইয়ের 2 বছর পূর্ত হতে যাচ্ছে। জুলাইয়ের সেই হত্যাকাণ্ডের যখন বিচার চলছে, তখন আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা এখন ময়দানে নামা শুরু করেছে, হুমকি ধামকি দিচ্ছে। শুধু তাই নয়, সরকারের যে পুলিশ বাহিনী রয়েছে তারা যখন প্রতিহত করতে যাচ্ছে, তাদের হত্যারও হুমকি দিচ্ছে। 2 বছরের মাথায় দেশের এই অবস্থা, এর পিছনে কারণও আছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বিগত রেজিমে 2009-2024 সাল পর্যন্ত পুলিশ সহ প্রশাসনের অসংখ্য লোক নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসনে। আমরা জানি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কত পরিমাণে কীভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে যাচাই বাছাই করে শতভাগ আওয়ামী পরিবার অথবা সেই ফ্যাসিস্টের দোসর অথবা তাদের সহযোগী, তাদের পক্ষের লোক নিশ্চিত হওয়ার পর তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা বর্তমানে কি দেখি, সেই সময় যারা নিয়োগ পেয়েছে তারা সেই দোসরদের পক্ষে ছিল, তাদেরকে এখনও আবারও বিভিন্ন জায়গায় পদায়ন করে অনেক থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। যারা দায়িত্ব পালন করছে রেজিম সরকারের সময়ে চাকরি পেয়ে, তারা বর্তমান সরকারের পক্ষে অথবা জামাত শিবির বিএনপি এনসিপি তাদের পক্ষে ভূমিকা রাখবে, এটা আমরা কতটুকু আশা করতে পারি? মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে একটু কথা বলতে চাই, জন্য আপনার কাছে 2 মিনিট সময় বাড়িয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমি বাগেরহাট সদর আসনের এমপি। আমার এলাকায় নানান সমস্যায় জর্জরিত। এই এলাকায় দীর্ঘদিন যাবৎ শাসন করেছে ফ্যাসিস্ট সভায় রাজ পরিবার, যে কারণে এই এলাকাটা উন্নয়নের দিক থেকে একেবারেই বঞ্চিত ছিল। আমার কাছে মনে হয় যে সময় 4 দল দেশ শাসন করেছে 2001-এ,
1: আপনি 2 মিনিটে বক্তব্য শেষ করেন প্লিজ।
5: স্পিকার, যে সময় ফ্যাসিস্ট সরকার এসেছে তখন থেকেই আমার এলাকায় উন্নয়ন একদম বন্ধ হয়ে গিয়েছে। 17 বছরের মধ্যে আমরা প্রায় বলে থাকি যে 17 পয়সার উন্নয়ন আমার বাগেরহাটে কখনো আমরা দেখতে পাইনি। এর মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে বাগেরহাটে, বাগেরহাটে প্রস্তাবিত খানজাহানি বিমানবন্দর, যে বিমানবন্দরটি সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা আমরা যাকে বলি, খালেদা জিয়া, তিনি সেটা উদ্বোধন করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেই বিমানবন্দরটি আলোর মুখ দেখেনি। এজন্য আমি অনুরোধ করছি, বিমান ও পর্যটন মন্ত্রী মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি, 80 বছর ধরে আমার বাগেরহাটে একটি রেললাইন চালু ছিল, বাগেরহাট খুলনার রেললাইন, কিন্তু এক অজানা কারণে সেই রেল লাইনটা বন্ধ হয়ে গিয়েছে আজ থেকে ২৫ বছর আগে। আমি দাবি করছি মাননীয় রেলমন্ত্রীর বাড়ি আমার জেলাতেই, আমি দাবি করছি সেই বন্ধ হয়ে যাওয়া রেল লাইনটা চালু করে আমার বাগেরহাট এর মানুষের চলাফেরার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য সুন্দর সুযোগ করে দেবেন। বাগেরহাটের জেলা শিল্পকলা একাডেমি রয়েছে যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, সংস্কার অথবা নতুন ভবন করা অত্যন্ত জরুরি। বর্ষা মৌসুমে আমার আসন বাগেরহাট সদর উপজেলা এবং কচুয়ায় জলাবদ্ধতার ব্যাপক আকার ধারণ করে, জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শিল্পনগরী বিসিক একটি রয়েছে যা আমি ছোটোবেলা থেকে একইভাবে দেখে আসছি, দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া নেই, বিসিকটা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সংস্কার করা প্রয়োজন। আমার পৌরসভায় সেবার মান নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার, ঋণের ভারে জর্জরিত পৌরসভাটি এদিকে নজর দেওয়ার জন্য বলছি। আমার এলাকায় বড় একটি শিল্প পান শিল্প, যার উপরে অসংখ্য মানুষের জীবন নির্বাহ করে। এই পান একসময় বিদেশে রপ্তানি করা হতো, কী কারণে যেন রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে, আমি এই পানটার আবারও রপ্তানি করার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
1: পরবর্তী বক্তা মাননীয় সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, নওগাঁ এক, সময় নাই, কই
6: আধা ঘন্টা পরে আধা ঘন্টা।
1: মাননীয় সদস্য
7: আমার আমার তালিকা আছে, নিয়ে আসেন মাননীয় স্পিকার, আমাকে একটু ১৫ মিনিট সময় দেন।
1: আপনার সময় ৬ মিনিট, আপনার দল থেকে আপনাকে ৬ মিনিট সময় দেওয়া হয়েছে।
7: এখন বলো ১৫ মিনিট পরে।
1: ও ১৫ মিনিট পরে বলবেন। মাননীয় সদস্য মোহাম্মদ সেলিম রেজা। জনাব সেলিম রেজা আছেন, সময় ৬ মিনিট। সেলিম রেজা, সিরাজগঞ্জ এক।
8: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের অর্থমন্ত্রীকে একটি সুন্দর যুগোপযোগী বাজেট উপহার দেওয়ার জন্য। আমি ১১ তারিখে বাজেট যেদিন ঘোষণা হয় সেদিন বিরোধী দলের বেঞ্চের দিকে তাকাইয়াছিলাম, কিছুটা হলেও তাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি হানজেলা সহ দুই একজন ভাইকে টেবিল চাপড়িয়ে আমাদের অর্থমন্ত্রীকে উৎসাহ দিতে দেখেছি। আমরা চাই যে আরও পরিবর্তন ঘটুক, কারণ এই সংসদ জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে সংসদ। এই সংসদের দিকে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ তাকিয়ে আছে, এই সংসদের পরিবর্তন দেখতে চাই। অতীতের মতো সংসদ যাতে না হয়, স্বৈরাচারী আমলে আমরা দেখেছি এইখানে অনেক নেত্রী গান গেয়ে এই স্পিকার সহ আমাদের সংসদ সদস্যদের গান শুনিয়েছেন। আমার তো মনে হয় যে আমাদের বর্তমান স্পিকার, উনি যদি থাকতো তাহলে অবশ্যই এই গান বন্ধ করে দিত। আজকে ওই সময় দেখেছি যে অনেক নেত্রী রিডিং করতে পারত না, তারা কোথায় ছিল কিভাবে ছিল জানি না। আমার ধারণা যে সম্ভবত তারা এই কাজের মেয়ে হিসেবে চিহ্নিত ছিল। আজকে এই সংসদে আমাদের ৫০ জন মহিলা নেত্রী নিয়োগ হয়েছে, তারা কত ট্যালেন্ট, তাদের বক্তব্য শুনলেই বোঝা যায়। আমি অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা দুজনকেই এই ৫০ জন নারী নেত্রী উপহার দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার ১১ তারিখের পরে আমার এলাকায় গিয়েছিলাম, আমি শনিবার রবিবার শুক্রবার শনিবার এলাকাতে ছিলাম এবং ওইখানে দেখেছি সন্ধ্যার পরে সব এলাকাতেই এখন মানুষ স্টলে থাকে, মানুষ স্টলে ভিড় করে, টিভি থাকে। আমি প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছি তাদের সাথে দেখা করার জন্য। ওইখানে গেলে স্টলের ভিতর থেকে লোকজন উঠে আসতো, বলতো যে আমরা মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনেছি, এই বাজেটে কোথাও দাম বৃদ্ধির কথা দেখি নাই, শুধু কম আর কম। কিন্তু আমাদের বিরোধী দলের নেতাদের কেন এই কম জিনিস দেখে না, দাম কম দেখে না এটাই আমরা বুঝতে পারি না। আজকে আপনার মাধ্যমে আমি আপনাকে জানাতে চাই যে বিরোধী দলের অনেক নেতাই, ওনারা একজন নেতা আছে উনি ওয়াজ করেন ভালো, কিন্তু এই সংসদে এই বাজেটকে চানাচুর মার্কা বাজেট বলে অভিহিত করেছেন। আজকে এক্সপান্স করার অধিকার আপনার আছে, কিন্তু আমার মনে হয় যে কথাগুলো এক্সপান্স করা যায় না সেগুলো অন্তত পক্ষে তিরস্কার করা দরকার, কারণ তিরস্কার না করলে এরকম কথা সংসদে উঠে আসতেই পারে। মাননীয় স্পিকার, আমি আমার ঘড়ির দিকে তাকিয়ে আমি বাজেটের দিকে কথা না বলে আমি আমার এলাকার দিকে এলাকা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আজকে আমার এই সংসদ, আমার এই কাজীপুর, এই কাজীপুরের চতুর্দিকে বিএনপির ঘাঁটি, একদিকে সরিষাবাড়ি জামালপুর সেখানে বিএনপির ঘাঁটি, একদিকে বগুড়ার সারিয়াকান্দি সেখানে বিএনপির ঘাঁটি, অন্যদিকে ধুনট শেরপুর সেটা বিএনপির ঘাঁটি, তালাস রায়গঞ্জ বিএনপির ঘাঁটি, সিরাজগঞ্জ সদর বিএনপির ঘাঁটি, মাঝখানে আমার এলাকা। 54 বছর পরে এই প্রথম বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে। আমি এই এলাকাটা বিএনপির এলাকা হিসেবে পরিগণিত করতে চাই, আমি এটা আর হারাতে চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এই সমস্ত মন্ত্রী পরিষদের মাননীয় মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এলাকার দিকে নিবন্ধ মানে দৃষ্টি দেওয়ার জন্য। আমি আমার এলাকা যমুনা নদী দ্বারা দুই ভাগে বিভক্ত, একদিকে 6টি অঞ্চল আমাদের চর অঞ্চল, সেটা দুর্গম চর অঞ্চল, এই চর অঞ্চলের মানুষ অত্যন্ত অবহেলিত, তারা আমাদের এই উপজেলাতে যদি আসতে চায় তাদেরকে অন্ততপক্ষে একদিন সময় দেওয়া লাগে প্রশাসনের কাজ করার জন্য, তাদেরকে 1000 টাকার উপরে বেশি খরচ হয়। ওই এলাকার মানুষের দাবি যে তারা একটা স্বতন্ত্র উপজেলা চায়, আমাদেরও নির্বাচনী ওয়াদা। আমি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রীর কাছে অনুরোধ রাখবো যে ওই এলাকায় যেন একটি স্বতন্ত্র উপজেলা দেওয়া হয়। আমাদের ওই চর অঞ্চলের দুর্গম চর অঞ্চল, এখানে আল্লাহর কি অশেষ রহমত, ওইখানে যত ফসল হয় বাদাম মরিচ তারপরে আপনার ভুট্টা ধান এত ব্যাপকভাবে উৎপাদন হয়, কিন্তু দুঃখের বিষয় হলো যে এইগুলো বাজারজাত করতে পারে না, শুধুমাত্র আপনার একটা ব্রিজের কারণে, একটা ভেটুয়া ব্রিজ যদি হয় এই ব্রিজের মাধ্যমে সরাসরি ঢাকার সাথে যোগাযোগ হবে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে একটু সময় চাচ্ছি আমার এলাকার আরও কিছু কথা তুলে ধরার জন্য। আজকে চর অঞ্চলে মানে আপনার এলাকার স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নাই, আজকে চর অঞ্চলে 30 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল দরকার, চর অঞ্চলে আপনার একটা স্টেডিয়াম দরকার, চর অঞ্চলে আপনার যে একটা আপনার চর অঞ্চলে আপনার ওইখানে একটা ফাঁড়ি আছে, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব ফাঁড়িটাকে পূর্ণাঙ্গ থানা হিসাবে ওইখানে করা যায়।
1: মাননীয় সদস্য 1 মিনিটে সাম আপ করেন,
8: আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন।
1: আচ্ছা, 2 মিনিট দিলাম কাইন্ডলি,
8: জি থ্যাংক ইউ। মাননীয় সংসদ সদস্য, আমার মাননীয় স্পিকার, সরি মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আমি আমার এলাকাতে অনেক কষ্টে, আমি চাই যে এই এলাকার অবস্থানটা ধরে রাখার জন্য আমি আমার ত্যাগ ভালোবাসা মানুষের প্রতি এবং নিষ্ঠা দিয়ে আমি এই এলাকার আমার এই সংসদ আমি ধরে রাখতে চাই। আমার এই 6টা ইউনিয়ন নদীর ওই পারে যেটা বীর অঞ্চল বলে, বীর অঞ্চলে বাহকা নামক স্থানে একটা ব্রিজ চাই, আপনার রতনকান্দি ইউনিয়নে একটা ব্রিজ চাই। এবং আমাদের আর একটা ব্যাপারে কথা বলি, সেটা হলো যে যমুনা ব্রিজ থেকে আপনার কুড়িগ্রাম পর্যন্ত ফোর লেনের রাস্তা এবং যমুনা ব্রিজের এই বাঁধ নির্মাণের জন্য বিগত সরকারের সময়ে সমস্ত সমীক্ষা কমপ্লিট করে একনেক বৈঠকে উপস্থাপন হয়েছিল, কিন্তু তখনকার নেত্রী শুধুমাত্র উত্তরবঙ্গের কারণে এই এই একনেক বৈঠকে এই এটা পাশ হয় নাই। আমি সহ এই কুড়িগ্রাম পর্যন্ত, গাইবান্ধা পর্যন্ত আমাদের যমুনার সাথে যেসব এমপিরা আছে তাদের সহযোগিতা নিয়ে আমি ওই ফাইলটা আমি সংগ্রহ করেছি এবং আমি মাননীয় আমাদের মানে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের এই মানে মাননীয় প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, সব মন্ত্রণালয়ে ওই ফাইল নিয়ে এসে আমি অনুরোধ করব যে এটা যদি অন্ততপক্ষে পাশ করা যায় তাহলে যমুনার নদীতে যেসব এলাকাগুলো বিধ্বস্ত ধ্বংস হচ্ছে সেগুলো অন্ততপক্ষে উদ্ধার হবে, এবং শুধু আমার সিরাজগঞ্জ না, একেবারে কুড়িগ্রাম গাইবান্ধা পর্যন্ত এটার উন্নয়ন হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই, এবং আমি মাননীয় স্পিকার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার
1: পরবর্তী বক্তা পয়েন্ট অফ অর্ডার বলুন। মাননীয় সদস্য মাইক দেন ওনাকে। তাসমিয়া প্রধান।
9: মাননীয় স্পিকার, সম্মানিত মাননীয় সংসদ সদস্য বলেছেন, 50 জন মহিলা সদস্যকে মাননীয় তারিক সিয়া উপহার দিয়েছেন। এখানে একটা সংখ্যাগত ভুল আছে, এখানে 13 জন বিরোধী দলীয় মহিলা সংসদ সদস্য আছেন।
1: মাননীয় সদস্য আপনি ঠিক মতো শুনেন নাই, তিনি 50 জন মহিলা সদস্যকে মনোনয়ন দেওয়ার জন্য জনাব তারেক রহমান এবং বিরোধী দলের নেতাকেও ধন্যবাদ জানিয়েছেন,
9: ধন্যবাদ,
1: উনি রেকগনাইজ করেছেন।
9: জি ম্যাডাম,
1: একটু আগাই রেহানা আক্তার, পরে নেক্সট পরবর্তী বক্তা মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। আপনার সময় 5 মিনিট।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই জুলাই বিপ্লবের সূচনা হয়েছিল। বিপ্লবোত্তর এই মহান জাতীয় সংসদে আমাদের উপর জাতীয় বাজেট তৈরির দায়িত্ব অর্পিত হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী যথারীতি বাজেট উপস্থাপন করেছেন, কিন্তু বৈষম্যহীনভাবে এই বাজেট কীভাবে বাস্তবায়ন করা যাবে এ ব্যাপারে কোনো রোডম্যাপ আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করিনি। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি তাহলে 2026-27 অর্থ বছরে এডিপি নির্ধারণ করা হয়েছে 3 লক্ষ কোটি টাকা। এই এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা 3 ধরনের বৈষম্য দেখতে পাই। 1, আঞ্চলিক বৈষম্য। 2, রাজনৈতিক বৈষম্য। 3, পদ্ধতিগত বৈষম্য। আঞ্চলিক বৈষম্য হলো বিভিন্ন সরকার কিংবা সব সরকারের আমলে বাংলাদেশের বিশেষ কিছু অঞ্চল অতিরিক্ত সুবিধা পেয়ে থাকে, উন্নয়নের বরাদ্দ সেই দিকেই বেশি যায়। আমি এই মহান সংসদে দাবি উত্থাপন করছি যে এই বাজেটের মাধ্যমে যেন সকল অঞ্চলে সমান বরাদ্দ প্রদান করা হয়। মাননীয় স্পিকার, দ্বিতীয় বৈষম্য হলো রাজনৈতিক বৈষম্য। আমরা দেখেছি সরকারি দল এবং বিরোধী দলের যে আসনগুলোতে বরাদ্দের যে দৃষ্টি আমরা দেখেছি যে সেখানে সরকারি দলের সদস্যদের যে আসন সেখানে বরাদ্দ বেশি যায়। আমি এই মহান সংসদে দাবি উত্থাপন করছি যে এবারের বাজেটের মাধ্যমে সরকারি বিরোধী সকল সদস্যদের আসনে সমানভাবে উন্নয়ন বরাদ্দ বণ্টন করা হবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, পদ্ধতিগত বৈষম্য, এটা দীর্ঘদিন থেকে চলে আসছে। আমরা জানি উন্নয়ন ও আর্থিক বরাদ্দের একক হিসাবে উপজেলাকে গ্রহণ করা হয়, ফলে যে সমস্যা হয়, যে উপজেলা ছোট সেই উপজেলার জন্য যে বরাদ্দ হয়, আর যে উপজেলা অনেক বড় সেই উপজেলার জন্য বরাদ্দ সমান হয়। আমার একটি উপজেলা যদি 5টি ইউনিয়ন নিয়ে হয়ে থাকে, পাশাপাশি যে উপজেলা 16টি কিংবা 20টি ইউনিয়ন সমান বরাদ্দ হয়ে যায়। এ কারণে বেশি ইউনিয়ন বিশিষ্ট যে উপজেলাগুলো তারা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা বৈষম্যের শিকার হয়। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই সংসদে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে উন্নয়নের একক হিসাবে উপজেলা নয় ইউনিয়নকে যেন বেছে নেওয়া হয়। মাননীয় স্পিকার, আমি এবার আমাদের জিডিপি এবং মাথাপিছু আয়ের ব্যাপারে কিছু বলতে চাই। আমরা জানি 2025-26 অর্থ বছরে জিডিপির পরিমাণ ছিল $501 বিলিয়ন, আর জিডিপি পার ক্যাপিটা মাথাপিছু আয় ছিল $3,020। মাননীয় স্পিকার, মাথাপিছু আয় একটি কাল্পনিক বন্টনের নাম। জাতির সকল উপার্জন এস আলম এবং সালমান এফ রহমানদের দখলে রেখে আপনার আমার এবং ২০ কোটি মানুষের মাথায় কাল্পনিক বন্টন, এটা একটি প্রহসনের নাম। সুতরাং এই প্রহসন আমরা মেনে নিতে পারি না। আমি নতুন কোনো এস আলম কিংবা সালমান এফ রহমান আমাদের অধিকার ছিনতাই করতে না পারে, এ কারণে আপনার মাধ্যমে সংসদে আমি দাবি উত্থাপন করছি। মাননীয় স্পিকার, এবার আমি একটু শিক্ষার দিকে যেতে চাই। আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে বাজেটকে বৃদ্ধি করেছেন। এক্ষেত্রে ১৪,০০০ কোটি টাকা যে বেশি বরাদ্দ তিনি রেখেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে অতিরিক্ত টাকাটি তিনি কোথায় খরচ করতে বেশি ভালো হবে, আমি সে ব্যাপারে একটু পরামর্শ দিতে চাচ্ছি। মাননীয় স্পিকার, এক্ষেত্রে এক নম্বরে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য বরাদ্দ বৃদ্ধি করার আমি আবেদন করছি। দুই নম্বরে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীদের চাকুরি জাতীয়করণ করার প্রস্তাব আমি করছি। তিন নম্বর, বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধা বোর্ডের যে প্রাপ্য টাকা পরিশোধ করার জন্য আমি দাবি উত্থাপন করছি। চার নম্বর, ইবতেদায়ী প্রতিষ্ঠান জাতীয়করণ ও প্রাথমিক শিক্ষার সমপর্যায়ে নিয়ে আসার দাবি আমি উত্থাপন করছি। পাঁচ নম্বর,
1: মাননীয় সদস্য আপনাকে দু মিনিট সময় দেওয়া হলো, দু মিনিটে শেষ করবেন।
10: মাননীয় স্পিকার, পাঁচ নম্বরে কওমি শিক্ষা কাঠামোতে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের আমি দাবি উত্থাপন করছি। আর সর্বশেষ, যে সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সরকারি ভবন পায়নি, সে সকল প্রতিষ্ঠানকে ভবন নির্মাণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আমি বাস্তবায়ন করার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আমি আমার স্থানীয় কিছু সমস্যার কথা বলতে চাই। আমরা জানি যে আমার যে এলাকা মোরেলগঞ্জ শরণখোলা নির্বাচনী আসন, এটা সুন্দরবন এবং সমুদ্র বিস্তৃত তীব্র লবণাক্ত এলাকা। এলাকা বাংলাদেশের একমাত্র এলাকা যেখানে ডিপ টিউবওয়েল কার্যকরী নয়, এ কারণে পানযোগ্য পানির অভাবে হাহাকার পড়ে যায়। মাননীয় স্পিকার, এলাকার নারী পুরুষ ধনী গরিব সকলের

0: সেই ট্যাঙ্কির দাবি আমি করছি আমার এলাকার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার এলাকার 75% রাস্তা ভাগ কাঁচা, রাস্তা কাঁচা। আমি সেই কাঁচা রাস্তা পাকা করার জন্য আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, পানগুচি ব্রিজ আমার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। পর্যটন বিকাশ হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং মংলা বন্দর বরিশাল বিভাগ থেকে ব্যবহারের ক্ষেত্রে 150 কিলোমিটার পথ কমে যাবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় যে মাদকের যে আগ্রাসন, সে আগ্রাসন বন্ধের জন্য একটি সরকারি বিরোধী দল মিলে বাংলাদেশ থেকে মাদক নিরসনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
1: মাননীয় সদস্য জনাব জালাল উদ্দিন, বাজেট সেশনে সাধারণত পয়েন্ট অফ অর্ডার দেওয়া হয় না, কাল থেকে দুবেলা বক্তৃতার ঝড় শুরু হবে, তবু বলুন, আপনি দাঁড়িয়েছেন, পয়েন্ট অফ অর্ডার বলুন।
2: মাননীয় স্পিকার, বাজেট হলো গাণিতিক একটা বিষয়, এখানে রসাত্মক গল্পের উদাহরণের বিষয় না। আমি সেই লক্ষ্যে আমাদের মাননীয় বাগেরহাটের সদর এমপি সাহেব, উনি যে সুন্দর তরুণের গল্প বলেছেন, আমি সেই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, বাজেট ওনারা বলতেছেন বিরাট এবং বিশাল। যখন বড় বিশাল বলা হয় তখন তুলনা করা হয় একটা কিছুর সাথে। তো বাজেট, আমাদের যে বাজেট, আমাদের যে জিডিপি অনুযায়ী আমাদের বাজেট বিশাল না? মাননীয় স্পিকার,
1: মাননীয় সদস্য, আপনি কি বাজেটে বক্তৃতা দিয়েছেন? আপনি বলেছেন ইতিমধ্যে, আপনি বক্তব্য দিয়েছেন?
2: আমি প্রথম অর্ধে দিছি, কিন্তু অরিজিনাল বাজেট বক্তব্য দেওয়ার সুযোগ হয় না এখন আমার,
1: পরে ভবিষ্যতে
2: আমার না করতে দিবে না মানুষ। আমি যোগাযোগ করছিলাম,
1: পয়েন্ট অফ অর্ডারে এই বিতর্ক করার কোনো সুযোগ নাই, বাজেটটা বড় না ছোট এটা বক্তৃতার মাধ্যমে সদস্যরা বলবে।
2: আমি প্রমাণ করতে চাই বাজেটের আকারটা, আমি গাণিতিক ভাবে বলতে চাই এটা আকারটা। মাননীয় স্পিকার,
1: না না, পরে আকার নিয়ে এখন আর বিতর্ক করার সময় নেই, এখন অনেক সময় বাকি, সময় অল্প, অনেক বক্তা, সুতরাং আমাদেরকে দ্রুত এগোতে হবে।
2: মাননীয় স্পিকার, তাহলে হুইপ সাহেব একটু বলেন আমাকে, যেন বলার বাজেট নিয়ে বলেন,
1: আপনি হুইপের সাথে যোগাযোগ করেন। মাননীয় সদস্য জনাব মাহমুদুল হক রুবেল, শেরপুর 3 আছেন, সময় আপনার সময় 6 মিনিট।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি একটু অসুস্থ, জ্বর হঠাৎ করে, তারপরেও আসলে আজকে যেহেতু তালিকায় নাম দেওয়া হয়েছে সময়ও নেই, সেই জন্য আমি আমার বক্তব্য রাখছি অসুস্থ শরীরেই। মাননীয় স্পিকার, আমি বাজেট নিয়ে বক্তব্যের শুরুতে আমি আমাদের কিছু মহান ব্যক্তি সম্পর্কে, যদি তাদের সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশ না করি তবে আমার এই বক্তব্য অসম্পূর্ণ রয়ে যাবে। মাননীয় স্পিকার, বাজেটের পূর্বে আমি স্মরণ করছি আমাদের রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের 75 পরবর্তী দেশের স্বাধীনতা উত্তর অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে, তলাবিহীন ঝুড়ি অবস্থা থেকে, যিনি খুব অল্প সময়ের মধ্যে এই বাংলাদেশটাকে একটা স্থিতিশীল অর্থনৈতিক অবস্থানে নিয়ে এসেছেন, আমি আমার বক্তব্যের শুরুতেই সেই মহান ব্যক্তি, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা ঐতিহাসিক দল, যে দলটি মানুষের প্রাণের স্পন্দন হিসেবে রয়েছে, সেই দলটি সৃষ্টি করেছেন, আমি সেই মহান নেতার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন গৃহবধূ থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারী এরশাদ সরকারকে পতন ঘটিয়েছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, যিনি আজও ঐতিহাসিকভাবে আমাদের সকলের কাছে স্মরণীয় হয়ে আছেন। মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করলে আমরা লক্ষ্য করি তার সমস্ত জীবনের যে ত্যাগ তিতিক্ষা, উনি বাংলাদেশের মানুষের জন্য,

0: বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য যেভাবে শ্রম দিয়েছেন, যেভাবে ত্যাগ স্বীকার করেছেন, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করেছি জীবনের শেষ সময়ে বিনা চিকিৎসায় মিথ্যা মামলায় উনি কারাবরণ করেছেন। উনি দেশকে ভালোবেসে, দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে এই বাংলাদেশ থেকে একটি দিনের জন্য বাইরে যান নাই। বাংলাদেশের মানুষকে রেখে উনি কোথাও সরেন নাই। অথচ উনি যদি ওনার পরিবারের কথা ভাবতেন, নিজের সুখ দুঃখের কথা ভাবতেন, তবে ওনার অনেক সুযোগ ছিল আতাত করার, ফ্যাসিস্ট সরকারের সঙ্গে অনেক সুযোগ ছিল ভালো থাকার। তার পরবর্তীতে আমরা লক্ষ্য করি মৃত্যুর পূর্বে উনি যে সম্মান পেয়েছেন, ওনার জানাজায় যেভাবে সারা দেশের মানুষ দলমত নির্বিশেষে চোখের পানি ফেলেছে, সারা দেশের মানুষ যেভাবে ওনার জন্য দোয়া করেছে, প্রধানমন্ত্রী না হয়েও, সাবেক প্রধানমন্ত্রী হয়েও দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের যে ভালোবাসা উনি পেয়েছেন, এটা এই উপমহাদেশের বিরল ঘটনা হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সময় অল্প, একটু আমাকে সময় বাড়িয়ে দিবেন। আমি বাজেট নিয়ে দু একটি কথা বলে আমার এলাকার কথা বলবো। মাননীয় স্পিকার, আমার বাবা আপনার সঙ্গে এমপি ছিলেন 79 সালে, 91 সালে। আমার বাবার মৃত্যুর পরে রোড অ্যাক্সিডেন্টে উনি মারা যান 94-এ। আমি 95-এ জানুয়ারিতে প্রথম এমপি হই ছাত্র অবস্থায়। এরপরে আমার রাজনীতি শুরু। মাননীয় স্পিকার, এই রাজনীতি করতে গিয়ে বহু চড়াই উৎরাই পেরিয়ে পেরোতে হয়েছে। আমি 7 বার এই দল থেকে নমিনেশন পেয়েছি, 4 বার এমপি হয়েছি। যদিও সময়কাল প্রথম একবার শুধু পূর্ণ সময় মেয়াদে এমপি ছিলাম, বাকি সময় স্বল্প সময়ের। মাননীয় স্পিকার, আমার আজকের যে বাজেট, এই বাজেট নিয়ে আমরা অনেক আলোচনা সমালোচনা শুনেছি, যে যার অবস্থান থেকে আলোচনা করেছেন, সরকারি দল সরকারি দলের মতো আলোচনা করেছেন, বিরোধী দল বিরোধী দলের জায়গা থেকে বিরোধিতা করেছেন, অর্থনীতিবিদরা আলোচনা করেছেন, টকশোতে আলোচনা হয়েছে, ব্যবসায়ীরা আলোচনা করেছেন, দেশের বাইরেও কিছু ইউটিউবার কিছু নেগেটিভ আলোচনা করেছেন আমরা লক্ষ্য করি। মাননীয় স্পিকার, অথচ এই 26-27 বাজেট এরকম একটা সাহসী বাজেট, এরকম একটা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে, মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে, স্বার্থ দেখে, সুখ দুঃখ দেখে, এরকম একটা দুঃসাহসিক বাজেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীর মাধ্যমে উপস্থাপন করেছেন, এর জন্য প্রশংসা না করে যখন সমালোচনা করে তখন দুঃখ লাগে। মাননীয় স্পিকার, আসলে সমালোচনা আমরা লক্ষ্য করি এবারের বাজেট নিয়ে। আমি অনেকগুলি বাজেট দেখার সুযোগ পেয়েছি, কিন্তু এবারের বাজেট,
1: মাননীয় সদস্য 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করেন।
0: 2 মিনিটে কি হবে?
1: ইয়েস প্লিজ,
0: যাই হোক, বাজেট, এই বাজেট নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন, আমি এদিকে আলোচনা করব না। 11 তারিখের পর থেকে দীর্ঘ আলোচনা হয়েছে, আমি আমার শেরপুর নিয়ে আমি আলোচনা করতে চাই। মাননীয় স্পিকার, আমার শেরপুর একটা ছোট্ট জেলা, এই শেরপুরের খুব একটা পরিচিতি ছিল না। আমাদের অনেক মানুষ মনে করতো এই শেরপুর কি বগুড়া শেরপুর কি না। এই শেরপুর জেলা হিসাবে পরিচিতি পেয়েছে অল্প সময়ে হলো। এই ছোট্ট জেলার আমার আসনটি হচ্ছে শেরপুর 3, মেঘালয়ের পাদদেশে অবস্থিত, পাহাড়ি এলাকায় অবস্থিত। মাননীয় স্পিকার, এই এলাকার মানুষ সেই যে 69 থেকে আমার বাবাকে ভোট দিয়েছে, আমাকে ভোট দিয়েছে, যখনই সুষ্ঠু ভোট হওয়ার সুযোগ হয়েছে, যখনই জনগণ ভোট দেওয়ার জন্য কেন্দ্রে যাওয়ার সুযোগ হয়েছে, তখনই বিএমপির প্রার্থী হিসাবে আমার বাবা এবং আমাকে ভোট দিয়েছে। মাননীয় স্পিকার, সর্বশেষ এমপি ছিলাম 2006 সাল পর্যন্ত। এরপরে 20 বৎসর অতিবাহিত হয়েছে। এই 20 বৎসরে যে উন্নয়নগুলি করেছিলাম সেই উন্নয়নগুলির সংস্কার হয় নাই, মেরামত হয় নাই। যে এলাকাগুলি বিএনপির এলাকা ছিল ওই এলাকাগুলির রাস্তাঘাট বিগত ফ্যাসিস্ট সরকার করে নাই। মাননীয় স্পিকার, এবারের ইলেকশনে এত প্রতিশ্রুতি দিয়েছি, এত ওয়াদা করেছি, যেটা বলার ভাষা নাই। এই 17 বৎসরে আমার আসনটা বিএনপির আসন। এই এলাকার মানুষ বিএনপি করার কারণে আমার এমন কোনো নেতা কর্মী নাই জেলে যায় নাই। এই 17 বৎসরে বেশিরভাগ নেতা কর্মী জেলখানায় ঈদ করেছে, ইফতার সেহরি করেছে জেলখানায়, রাতের পর রাত গাছের আগায় পালায়ে ঘুমাইতে হইছে, নৌকা ছেড়ে নদীর মধ্যে থাকতে হইছে, ধান খেতে থাকতে হইছে, তাদের চোখের দিকে চাইলে সহ্য হয় না মাননীয় স্পিকার। সুতরাং তাদের যে দাবি, চাকরির দাবি, ব্যবসার দাবি, উন্নয়নের দাবি, এই দাবি এবং প্রতিশ্রুতি যে কোনো মূল্যে রক্ষা করতে হবে এবং কাজ করতে হবে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়দের প্রতি অনুরোধ করব, দয়া করে আমার এলাকার দিকে বিশেষভাবে নজর দিবেন। মাননীয় স্পিকার, আমার মহারশী নদী, সোমেশ্বরী নদী, চীনের যেমন দুঃখ ছিল হুয়াংহু, আমার এলাকার দুঃখ এই দুইটা নদী। এই দুইটা নদী একটু বন্যা হইলেই, পাহাড়িয়া ঢল হইলেই এই নদী দুইটা পার ভেঙে যায়, হাজার হাজার একর ফসলের জমি নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, গরুর খামার নষ্ট হয়ে যায়, মুরগির খামার নষ্ট হয়ে যায়, আমার এলাকার মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার এই নদীগুলির বাদ করা, স্থায়ী বাদ করা খুবই জরুরি। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে গেল, আর একটা মিনিট মাননীয় স্পিকার।
1: কি করবেন আর এক মিনিট দিয়ে? আচ্ছা বলেন, এক মিনিট
0: আর কি
1: বলেন, এক মিনিট বলেন।
0: জি মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যাই হোক, আমার এলাকার যে সমস্যাগুলি দেখেন মাননীয় স্পিকার, এই মেঘালয়ের পাদদেশে অবস্থিত আমার এলাকা। মাননীয় স্পিকার, এখানে হাতি মানুষের দ্বন্দ্ব, এটা মানুষ শুনলে হাসে। এই আধুনিক যুগে প্রত্যেক বৎসর হাতির পায়ের নিচে পড়ে মানুষ মারা যায়, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাননীয় স্পিকার, এই হাতি মানুষের দ্বন্দ্ব, এটার জন্য আমাদের পরিবেশ বনমন্ত্রীর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। 17 বৎসর কোনো কাজ হয় নাই। এই 10-12 বৎসরে প্রায় 50 জনের মতো লোক মারা গেছে। বহু আবাদি ফসলি জমি ফসল পাকার পরে এই হাতির খাদ্য না থাকার কারণে এই ধান খেতের ধান তারা খেয়ে ফেলেছে, বহু বাড়িঘর তারা ধ্বংস করছে। মাননীয় স্পিকার, এই হাতি সংরক্ষণ প্রকল্প আছে, এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হোক। এই বাংলাদেশের যে কয়টি গুরুত্ব।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা মোহাম্মদ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ 4, সময় 6 মিনিট।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাননীয় স্পিকার, জাতীয়তাবাদী ছাত্রদলের জন্ম 79, ক্লাস 9 পড়ি, সেখান থেকে আজকে গণমানুষের অধিকার আদায়ের জন্য আমার এলাকা ময়মনসিংহ সদর 4-149 তথাকথিত ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর রৌশন এরশাদের আসন। ভোট ছাড়া এমপি, কাজ ছাড়া লুটেরা, আমি সেখান থেকে আমার মানুষজন আমাকে ভালোবেসে, দলকে ভালোবেসে, প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আদর্শিক মা মরহুমা বেগম খালেদা জিয়ার আশ্বাস, তার আদর্শে গঠিত বিএনপিকে ভালোবেসে বর্তমান রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমানের নেতৃত্বে মানবিক সরকার প্রতিষ্ঠিত করার জন্যে ওনার নির্দেশে বিজ্ঞ অর্থনীতিবিদ ব্যবসায়িক জনাব আমির কসরু মহোদয়ের চিন্তা চেতনায় যে বাজেট উপস্থাপন করা হয়েছে সংসদে, আমি সেই বাজেটকে আমরা নাই শুধু, আমরা এই সংসদ চলাকালীন সময় প্রত্যেক মাননীয় সংসদ সদস্যরা সপ্তাহে দুদিন যাওয়ার সুযোগ পাই। আমি গত শুক্রবার দিন এলাকায় গিয়েছিলাম, সকালে ঘুম ভাঙার আগেই শব্দ পাচ্ছি মানুষজনের। আমি দেখি আমার ঠিকানাটি ময়মনসিংহ বিভাগীয় শহরের একদম একটি মেইন রোডের 100 ফিটের মধ্যে। এই এলাকায় অনেক গরিব মানুষেরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে খায়, তারা আমার বাসার চতুর্দিকে। আমি ভয় পেয়ে গেলাম। যতটুকু পারি বিএনপি যতবার সরকারে এসেছে ছাত্র জীবন থেকেই সেই নিরীহ মানুষদের মানবিক কারণে তাদেরকে সহযোগিতা করেছি, দুটি ঈদেও করেছি জনাব তারেক রহমানের প্রণোদনা উপকার ভোগীদের দেওয়ার। আজকে হঠাৎ করে এই 5 দিন পরে এলাকায় আসলাম, মানুষজন আমাকে ঘেরাও করার কারণটি কি? আমি সেখানে দেখি যে আমার পরিবারের যে ব্যক্তিটি রঞ্জিত নামে যে জুতো পলিশ করে, সেও দেখি সামনে। আমি বললাম, রঞ্জিত কি অবস্থা, আজকে আমি ঘেরাও কেন? আমাকে চাচা ডাকে প্রায় মানুষেরাই, ওনারা বলে আমরা ঘেরাও করিনি, আমরা এসেছি যে এই বাংলাদেশ হওয়ার পর যত বাজেট ঘোষণা হয়েছে বিএনপির আমল এবং আজকে জনাব তারেক রহমানের আমলে যে বাজেট ঘোষণা হয়েছে, আমরা তৃণমূল উপকার ভোগীরা আমরা এতই খুশি হয়েছি যে আপনার কাছে এসেছি জনাব তারেক রহমান এবং জাতীয় সংসদের সেই অর্থমন্ত্রী সহ মন্ত্রী পরিষদকে আমাদের পক্ষ থেকে আপনি অভিনন্দন জানাবেন, শ্রদ্ধা জানাবেন মাননীয় স্পিকার। আমি আমার এলাকায় 6,91,000 ভোটার আর জনগণ অনেক। আমি জনাব প্রেসিডেন্ট মহোদয়ের বক্তব্যে বলেছিলাম, এর পূর্বেও 2 মিনিট সময় পেয়েছিলাম, আমার এলাকাটি ব্রহ্মপুত্র নদের প্রবাহিত হওয়ায় 2 ভাগে বিভক্ত, একটি বিভাগীয় শহর আর একটি 5টি 11টি ইউনিয়ন নিয়ে সদর আসন, সদর এলাকা কোতোয়ালি থানা। আমি আপনার কাছে আহ্বান জানাতে চাই, অনুরোধ রাখতে চাই, আমি সকল মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মহোদয় প্রতিমন্ত্রী মহোদয়দের কাছে অনুরোধ রাখব যে আপনারা যেভাবে আন্দোলন সংগ্রামের সময় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি, ঠিক এমনিভাবে 300টি আসনেই শুধু আমরা বলবো না, আমরা যারা বিএনপির সংসদ সদস্য আছি, বাংলাদেশকে গড়তে হলে সবাইকে নিয়ে, এই বাংলাদেশকে সবার উপর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে সমান ভাগে আমরা যেন সেই উন্নয়নের কাজ করতে পারি, সকল মন্ত্রী মহোদয়েরা সেই দৃষ্টি দিবেন। আমি জরুরিভাবে বলতে চাই, আমার এলাকায় পরাণগঞ্জ ইউনিয়নে একটি মরুমা বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত 20 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল ছিল, ফেসিস্ট সরকার এসে বেগম খালেদা জিয়ার নাম ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে সেটি ধ্বংস করেছে। আমি অনুরোধ করব 100 শয্যায় উন্নীত করে ওই অবহেলিত এলাকার মানুষদের সেই স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য কাজ করবেন। আমি বলেছিলাম বুড়োরচর ইউনিয়নের কাছারি বাজার এলাকায় একটি বেলি ব্রিজ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত দুঃখ ভরা হৃদয়ে বলতে চাই, আমি সেদিন জানতে পারলাম সেই বৃষ্টি না হওয়াতে সেই ড্রামের উপর বাঁশ কাঠ দিয়ে যে সাঁকো করা হয়েছিল সেইটি থেকে ভেঙে যে 3টি 4টি ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সময় নদীতে পড়ে যায়, জীবন বিপন্ন হওয়ার পথে ছিল, জনগণ উদ্ধার করেছে। জরুরি ভিত্তিতে আমি সেই বেলি বৃষ্টি করার জন্য আপনার প্রতি আমি অনুরোধ রাখব। পাশাপাশি ময়মনসিংহ বৃহত্তর এলাকা নিয়ে গঠিত হাসপাতালের যে করুণ অবস্থা, আমার মাননীয় বিরোধী দলের নেতাও গিয়েছিলেন, দেখেছে, আমি সেটার সম্প্রসারণ চাই এবং শিশু হাসপাতালকে অতি সত্বর হস্তান্তর করে সেটার উন্নয়নের ছোঁয়া লাগার জন্য আমি আহ্বান।
1: মাননীয় সদস্য, আপনাকে 2 মিনিট দেওয়া হলো,
2: ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। যে শিক্ষানগরী কিন্তু ময়মনসিংহে 17 বৎসরের কোনো শিক্ষার উন্নয়ন হয় নাই। আমি আপনার কাছে জোর আবেদন জানাবো মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, যেন অচিরেই সেখানে দৃষ্টি দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে বড় বাজেট দিয়েছে ময়মনসিংহ সদর, যেহেতু আমি বলেছি শৈলিনী হাসিনার ধূসর ধ্বংস করে দিয়েছে সেই আসনটিকে, সেই বিএনপির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যতবার সরকারে এসেছে বিএনপির জনগণ সেই আসনটি বিএনপিকে উপহার দিয়েছে। আমি আপনার কাছে আহ্বান রাখব যে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সহ এবং যুবক যুবাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ছোট ছোট সেই শিল্পায়ন করার জন্য অনুরোধ করব। পাশাপাশি নদীর ওপরে যে সবজির পৃথিবী, আমি আমার পূর্বের বক্তব্যে বলেছিলাম জরুরি ভিত্তিতে হিমাগার প্রতিষ্ঠিত হলে সেখান থেকে কৃষকরা ন্যায্য মূল্যে তার দাম পাবে। আমি আপনার কাছে উদারত অনুরোধ রাখব, সকল মন্ত্রণালয়ের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা খুঁজে সেই উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে আমাকে সহযোগিতা করবেন, আমার প্রিয় মানুষদের শান্তিতে ঘুমানোর জন্য ব্যবস্থা করবেন, পাশাপাশি মাদক মুক্ত সমাজ করার জন্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে আমি দুইটি পেট্রোল কার চেয়েছিলাম। বর্তমানে এই বিভাগীয় সহার কারণে বৃহত্তর ময়মনসিংহের সকল আবর্জনা ময়মনসিংহের চেয়ে বসবাস করে, আমরা সেই মাদকমুক্ত সমাজ গঠন করার জন্যে আমি চারটি পেট্রোল কার অতি সত্বর চাই, কারণ ব্রহ্মপুত্রের এপার উপার সেই দুটি কার দিয়ে কোনোভাবেই সেই পুলিশি অভিযান চালানো যায় না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের কাছে অনুরোধ রাখবো অনতিবিলম্বে সে পেট্রোল কার দিয়ে জনগণের নিরাপত্তার জন্য, মাদকমুক্ত সমাজের জন্য সহযোগিতা করবেন।
1: পরবর্তী বক্তা মাননীয় সদস্য নূরুন্নেসা সিদ্দিকা, মহিলা আসন 37, আপনার সময় 6 মিনিট।
3: আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি সেরা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালাম। জাতীয় সংসদের বাজেট আলোচনায় আমরা অংশগ্রহণ করছি। এই বাজেট বক্তৃতা আমি ভালো করে মনোযোগ দিয়ে শুনেছি এবং দেখেছি। এতে করে দেখা গেছে যে এটা হলো কথার ফুলঝুরি, বাস্তবায়নযোগ্য এবং সুসংবাদ, জাতিকে সুসংবাদ দেওয়ার মতো তেমন কোনো বিষয় নেই। যেমন এখানে যে যুবকদের কর্মসংস্থানের কথা বলা হয়েছে, ওই কর্মসংস্থানের কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা নেই, এবং কতজন কোন প্রকল্পে বা কোন ধরনের প্রকল্পে কতজনের কর্মসংস্থান হবে এ বিষয়েও কোনো দিক নির্দেশনা নেই। আমি প্রথমে শিক্ষার বিষয় বলতে চাই। শিক্ষাখাতে 2% মোট জিডিপি 2% বরাদ্দ হয়েছে, এটা অত্যন্ত প্রশংসনীয়, আগের যে কোনো সময়ের চেয়ে এটা বেশি। কিন্তু আমরা একটা জিনিস অবাক হয়ে লক্ষ্য করছি, গত 3 দশক ধরেই নারী শিক্ষার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং নারীরা শিক্ষায় বেশ এগিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, শুধু কি নারীরাই এদেশের নাগরিক, মেয়েরাই এই দেশের নাগরিক, ছেলেরা নয়? তাহলে ছেলে মেয়ে উভয়ের যদি অধিকার সমান হয়, তাহলে কেন ছেলেদের শিক্ষাকে কেন অবৈতনিক করা হচ্ছে না? এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব যে শিক্ষার হারের দিক থেকে, শিক্ষার হার নয়, মানে যে সমস্ত দেশে শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করা হয়েছে কোন ক্লাস পর্যন্ত, নেপাল এবং শ্রীলঙ্কাতে 12 শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা, ভুটানে 10 শ্রেণী, আর পাকিস্তান আফগানিস্তানে 12 শ্রেণী পর্যন্ত, ভারত এবং ইরান 8 শ্রেণী পর্যন্ত, আর বাংলাদেশ হলো 5 শ্রেণী পর্যন্ত। তাহলে 54 বছর ধরে আমরা স্বাধীন আছি, কিন্তু সেই স্বাধীনতার সুফল কি আমাদের সব সন্তানেরা পাচ্ছে? পাচ্ছে না। দ্বিতীয়ত আমাদের এবারের বাজেটে বলা হয়েছে আমাদের ক্লাস মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানে আমাদের যে প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পাবে, তারা মধ্যাহ্ন খাবার পাবে, আবার তারা পোশাক পাবে। তো প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে, আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে, এর ডাবলেরও বেশি শিশু বেসরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, তাহলে তারা কেন পাবে না, এই বৈষম্য কেন? তৃতীয়ত আমাদের শিক্ষক সমাজ তারা যেই ট্রেনিং পাচ্ছে, সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা যে ট্রেনিং পান, বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু ট্রেনিং সেভাবে পান না, এবং তাদের জীবনযাত্রার মানও অনেক নিচু, তারা অনেক কম বেতনে তাদের কাজ করতে হয়, এবং দেখা যায় যে মাসের পর মাস তারা বেতন পান না। তো এই ক্ষেত্রে নাগরিক বৈষম্য হয় নাকি? এই জন্য আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাবো যে আমাদের দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বেতন মকুব করা হোক। আর সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়কে বিদ্যালয়ের শিক্ষকদেরকে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হোক। এরপরে আমি বলতে চাই কৃষি সম্পর্কে। কৃষিখাতে মোট জিডিপির 0.63% দেওয়া হয়েছে, এর আগের থেকে আগের বছরের চেয়ে 0.2% বেশি, কিন্তু এটা কৃষিপ্রধান বাংলাদেশে এটা কি কৃষকের প্রতি অবহেলা নয়? আমাদের কৃষকদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব তারা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, এমন কি যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে স্বপ্ন দেখান যে কৃষিক্ষেত্রে এআই ড্রোনের ব্যবহার হবে। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দিবেন।
1: মাননীয় সদস্য, আপনি দয়া করে 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করবেন।
3: আমাদের কৃষকেরা দেখা যাচ্ছে যে তারা তাদের মানে ডুবে যাওয়া ধান, তারা ডুব দিয়ে সেই ধানগুলো কাটতেছে, তাদের হারভেস্টার নেই, আবার তারা যখন ধান শুকায় তখন রোদের জন্য অপেক্ষা করতে হয়, অথচ বিশ্বের অনেক দেশেই আরও কয়েক দশক আগেই এই ধান শুকানোর মেশিন ব্যবহার করা হচ্ছে, তাহলে আমাদের দেশে কৃষকদের সেই সুবিধা কেন আমরা দিতে পারছি না? এরপরে আমি বলবো সামাজিক নিরাপত্তার বিষয়টা। সামাজিক নিরাপত্তাটা আমাদের অনেক সুন্দর করে আমাদেরকে বোঝানো হচ্ছে যে সামাজিক নিরাপত্তায় এই খরচ ওই খরচ করা হবে, কিন্তু আসলে নিরাপত্তা কিভাবে, যে আপনার সব কিছু আছে ঘরে কিন্তু আপনার জীবনের নিরাপত্তা নাই, তাহলে সেই ঘরটাকে কি আপনি নিরাপদ মনে করবেন? নিশ্চয় না। আমাদের জুলাই বিপ্লবের যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্য দিবালকে হত্যা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তার বিচারের ব্যাপারে সরকার এগোতে পারেনি। আর দ্বিতীয়ত আমাদের যুবক ছেলেদেরকে হত্যা মানে তাদেরকে হাত পা বেঁধে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে শরীর, আমাদের শিশুদেরকে মেয়ে শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, আমাদের মহিলাদের নারীদের নিরাপত্তা নেই, তাহলে আমরা সামাজিক নিরাপত্তা কিভাবে পেলাম? আর কৃষক কার্ড এটা আমাদের কী কাজে লাগবে, আর ফ্যামিলি কার্ড কী কাজে লাগবে? এদেশের শতকরা মোট লোক সংখ্যা হলো এদেশে যদি 18 কোটি হয় তাহলে কমপক্ষে 4 কোটি পরিবার আছে, তাহলে এই 4 কোটি পরিবারের মধ্যে 40 লক্ষ যদি পায় তাহলে বাকি কী থাকে?
1: ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2। আপনার সময় 6 মিনিট।
4: মিনিট বাড়াতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আজ এই মহান জাতীয় সংসদে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সকল সংসদ সদস্যদের উপস্থিতিতে 2026-2027 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য রাখার সুযোগ পেয়ে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, 2026 সালের অবাধ সুষ্ঠু অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট কেবল আইব্যয়ের একটি হিসাব নয়, এটি একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্বর্তীমূলক অর্থনীতির বিনির্মাণের রূপরেখা। 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের একটি সাহসী ও বাস্তব ভিত্তিক পরিকল্পনা। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য ফিরিয়ে আনতে বাজেটে রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন, এই থ্রি আরের কৌশলকে কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে। মূল্যস্ফীতি মাননীয় স্পিকার 7.5% নামিয়ে আনা এবং প্রবৃদ্ধি 6.5% উন্নীত করার লক্ষ্যমাত্রা নিঃসন্দেহে প্রশংসনীয়। মাননীয় স্পিকার, এই বাজেটের সবচেয়ে মানবিক ও জনমুখী উদ্যোগ হল ফ্যামিলি কার্ড। এর মাধ্যমে 41 লক্ষ পরিবারের নারী প্রধানের হাতে সরাসরি রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতার পরিমাণ ও আত্মবৃদ্ধি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও এই বাজেট যুগান্তকারী দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। শিক্ষায় জিডিপির 5% বরাদ্দের অঙ্গীকার বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্বাস্থ্যসেবাকে চিকিৎসা নির্ভর ব্যবস্থা থেকে রোগ প্রতিরোধ নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা জনগণের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। মাননীয় স্পিকার, কৃষি আমাদের অর্থনীতির ভিত্তি। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা, সারের ভর্তুকি অব্যাহত রাখা এবং কৃষি ঋণ পুনর্গঠনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করবে। একই সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নের সিঙ্গেল উইন্ডো ডিজিটাল সেবা চালুর প্রস্তাব করা হয়েছে। প্রশাসনিক জটিলতার হ্রাস এবং তরুণ উদ্যোক্তার জন্য স্টার্ট আপ ও ডিজিটাল অর্থনীতির বিশেষ সুবিধা প্রদানের উদ্যোগ সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় করমুক্ত রাখার প্রস্তাব নিঃসন্দেহে দেশের মেধা ও বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, এটা জনস্বাস্থ্যের বাজেট। জনস্বাস্থ্যের দিক বিবেচনায় এই বাজেট একটি ঐতিহাসিক বাজেট। এবারের বাজেট ঘোষণার পর নিত্য পণ্য দ্রব্যের মূল্য বাড়েনি, সাধারণ লোকজন রাস্তায় মিছিল মিটিং করেনি, যেটা দেশ স্বাধীনের পর একটি বিরল ঘটনা। চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, রসুন, চিনি সহ 60টি নিত্য পণ্য মৌলিক কৃষি পণ্য আমদানি ও সাপ্লাই চেইনের বিভিন্ন স্তরে উচ্চকর যথাক্রমে 5%, 2% ও 1% থেকে কমিয়ে 0.5% আনা হয়েছে, যার ফলে বাজেট ঘোষণার পর দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি, জনগণ হতাশ হয়নি, বরং স্বস্তিবোধ করেছে। মাননীয় স্পিকার, খালি আমাদের ডান পাশের বন্ধুরা কেন সেদিন মিছিল করেছিল জানতে পারি নাই। মাননীয় স্পিকার, আমাদের কাছে এসে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের মাননীয় মন্ত্রীজনের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে, কিন্তু রাস্তায় যে মিছিল করবে, সেই কারণে আমি একটি আল কোরআনের আয়াত বলতে চাই। ফাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবিল অশদীদ। শুকর করতে হবে জীবনের, শুকর করতে হবে বরাদ্দের, শুকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের, শুকর করতে হবে আমাদের মাননীয় মন্ত্রীদের, তারা শুকর করে না কিন্তু অস্বীকার করে, সেই জন্য তাদের উপর লশদীদুল আযাব, আযাবের কঠিন আযাব তাদের সম্মুখীন করতে হবে। মাননীয় স্পিকার, আল কোরআনে আরেকটা আয়াত আছে মাননীয় স্পিকার, ওয়ামা করু ওয়ামা করাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা বলেছ, তোমরা বুঝেছ, আমরা তোমরাই কৌশলী, আপনারাই কৌশলী, কিন্তু আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠ কৌশলী, আর যারা আমার সাথে কৌশল খাটায় তাদের তাদের অবস্থা খুবই শোচনীয় মাননীয় স্পিকার। আমি সেদিকে আর যাচ্ছি না মাননীয়, অনেক কথা ছিল। আমার মৌশিয়ালি কুতুবদিয়া সম্পর্কে বলতে চাই মাননীয় স্পিকার। আমার মৌশিয়ালি কুতুবদিয়া দুটি দ্বীপ, দ্বীপ উপজেলা মাননীয় স্পিকার। আমাদের কুতুবদিয়া 100 বর্গ কিলোমিটার ছিল, ভাঙতে ভাঙতে ভাঙতে নদী ভাঙনে কর্ণফুলীর সেই করাল স্রোত ভাঙতে ভাঙতে আমাদের কুতুবদিয়ায় 30 বর্গ কিলোমিটার নেমে এসেছে। তাই কুতুবদিয়াকে রক্ষার জন্য মাননীয় আমার অর্থমন্ত্রী আছে, আমাদের ছট্টলার কৃতি সন্তান, আমার কক্সবাজারের সন্তান আমাদের সালাউদ্দিন ভাই, সমগ্র বাংলাদেশের নাম্বার ওয়ান পিস আমাদের সালাউদ্দিন ভাই এখানে আছেন। জেলামন্ত্রী ছিলেন তিনি, জেলামন্ত্রী ছিলেন আগে 2001 সালে ম্যাডাম খালেদা জিয়ার আমলে, এখনও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তাহাকে বলবো কুতুবদিয়ায় প্রোটেক্টিভ ওয়ার্কের মাধ্যমে বেড়িবাদ করতে হবে। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে এটি দাবি জানাচ্ছি। কুতুবদিয়ায় চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ জোর দাবি জানাচ্ছি। নাম্বার ওয়ান আমার আধুনিক ফেরি সার্ভিস চালু করতে হবে কুতুবদিয়ায়, মূল ভূখণ্ডের সাথে একটা সংযোগ সেতু চাচ্ছি।
1: মাননীয় সদস্য, দু মিনিট দেওয়া হলো, দু মিনিটে শেষ করেন।
4: আমার এখানে মহেশখালী যে কোল পাওয়ার প্ল্যান্ট, গভীর সমুদ্র বন্দর, এলএনজি, এলপিজি, এসপিএম, বেজা, মিডা, এসপিএল সব আমাদের এখানে হচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আপনার এখানে যে বিদ্যুৎ জ্বলছে, আমার কোল পাওয়ার প্ল্যান্ট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করি, আমার লাগে মাত্র 25 মেগাওয়াট, আর আপনার সমগ্র ন্যাশনাল গ্রিডে আমার বিদ্যুৎ যাচ্ছে। অথচ আমাদের কক্সবাজার সহ আমাদের মহেশখালীতে অন্ধকারে থাকতে হয়, এটা কেমন নীতি? এটা পরিবর্তন করতে হবে মাননীয় স্পিকার। 5 লক্ষ মহেশখালীবাসীর আরেকটি দাবি, আমি আমাদের নেতারা এখানে আছেন, আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গরা, আমাদের মহেশখালী কক্সবাজার সেতু দিতে হবে, একটা সেতু দরকার। মাননীয় স্পিকার, আমরা আর কত মর্ম সমুদ্রের স্পিড বোটে আর ডেনিস বোটে আমরা আর মরতে চাই না, আমাদের মহেশখালী কক্সবাজার সেতু দরকার। মাননীয় স্পিকার, লবণের দাম বাড়াতে হবে, এখানে বাণিজ্য মন্ত্রী নাই, আবার লবণ আমদানির পায়তারা শুরু হয়েছে। আমরা যেখানে লবণ বিক্রি করি আমরা পার মর 600 টাকা আমরা দাবি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বলেছেন, আমাদের মন্ত্রী ছিলেন, 600 টাকা আমরা পার মর, আর আমরা কাছি 1600 টাকা পার মর, 40 টাকা করে কেজি কাছি। সেজন্য লবণের দামটা তো আমাদের নিম্ন পর্যায়ে 600 টাকা করা হয়। মহেশখালীর মিষ্টি পানকে জিআই পণ্য উন্নীত করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের মেইন ল্যান্ড ছিল 96,000 মহেশখালীতে 42,000 একর অধিগ্রহণ করা হয়েছে, আমরা যাবো কোথায়? আমরা উদ্বাস্তু হতে চাই না মাননীয় স্পিকার। আমাদের যারা আমাদের মাথার বাড়ি দলগড়া মহেশখালী, আমাদের কালামরচড়া ওয়াহানক যারা আছে, সেই জনবসতিকে সম্পূর্ণ রেখে আমাদের মহেশখালী কুতুবদিয়াকে অগ্রগতি দিতে হবে। মাননীয় স্পিকার, আমাদের লোকেরা চাকরি পায় না, চাকরি পায় আমগু দেশের লোকেরা, এটা হবে না। মহেশখালী মাথার বাড়ি এবং দলগড়ার লোকদের চাকরি দিতে হবে, মহেশখালী লোকদের চাকরি।
1: ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। বসুন মাননীয় সদস্য, বসুন, বাকি দেখ উনি শেষ করেন নাই। ওই যে মাননীয় সদস্য, আপনি অন্যদেরকে বসতে বলবেন না, ওটার তো আমার কাজ। এক মিনিটে বলেন, টেক ওয়ান মিনিট প্লিজ।
4: রেজিস্ট্রি যুক্ত কবলা বলে আমরা দখলদারি মালিক, বন বিভাগ ওখানে বেশি ডিস্টার্ব করে, তাদের তারা যাতে ডিস্টার্ব না করে। মহেশখালী কলেজকে সরকারিকরণ করতে হবে, কুতুবদিয়াকে একটিমাত্র কলেজ, সেই কলেজের ডিগ্রি এবং অনার্স লেভেল চালু করতে হবে। মাননীয় স্পিকার, আমরা যাতে চাকরি পাই, আমরা যাতে আমরা মহেশখালীতে থেকে আমাদের উন্নয়নের অংশীদার হতে পারি, সেই ব্যবস্থা আপনার মাধ্যমে আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী এখানে আছেন। মহেশখালী সেতু কুতুবদিয়া আমাদের বেড়িবাঁধ মাস্ট, এই এক নাকে আগামী এক নাকে ভাস করতে হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে, ধন্যবাদ,
1: ধন্যবাদ। মাননীয় সদস্য, খুব জরুরি না হলে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়াবেন না, পয়েন্ট অফ অর্ডার সমসাময়িক চলমান বিষয়ের উপর হতে হবে, এই চলমান বিষয়ের উপর বলবেন, বলুন।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে মাননীয় স্পিকার, কোরআন হাদিসের আয়াত এবং যেই রাসূল ইসলামের বাণীগুলো আছে এগুলো তো আসলে ঠাট্টা বিদ্রুপের বিষয় না। এটা নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করা হয় তাহলে আসলে খুবই দুঃখজনক। এখানে কোরআনের আয়াত কোট করা হয়েছে, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওনাদের প্রশংসা করলে ওনারা আরও বাড়ায় দিবেন, আর ওনাদের ইয়ে না করলে ওনারা কি আমাদেরকে পিটাবেন নাকি, এ ধরনের বোঝাতে যাচ্ছেন। এটা তো আসলে ভুল ব্যাখ্যা হচ্ছে, এটা খুব ভুলভাল বিষয়। এ ব্যাপারে রাসূল ইসলামের কঠোর সতর্কবাণী এসেছে যে এইগুলা বিষয়ে ঠাট্টা বিদ্রুপ করার বিষয় না। আমি মাননীয় প্রধানমন্ত্রী যখন ছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই সময়ের একটা জাস্ট খালি ঘটনা উল্লেখ করছি। সেই সময় শাহবাগের সময় কোরআন হাদিস নিয়ে অনেক বিদ্রুপ হচ্ছে, ঠাট্টা তামাশা হচ্ছে। সে সময় একটা চিঠি লেখা হয়েছিল, সেই চিঠিটা নিয়ে যখন আমরা গেলাম তিনি বললেন কোরআনের একটা আয়াত তোবার একটা সূরা তোবার একটা আয়াত তোমরা যোগ করতে পারো না, কুল আবিল্লাহি ওয়া বিআয়াতিহি ওয়া বিরাসূলিহি ইস্তাজিউন। এখানে তোমরা কি আল্লাহর আয়াত আল্লাহকে নিয়ে আল্লাহর রাসূলকে নিয়ে আল্লাহর আয়াত কিনে তোমরা ঠাট্টা মশকরা করছে, তো এটার জন্য যদি তোমরা করো তাহলে তোমাদের অবস্থান হবে জাহান্নামে। তো এই জিনিসটা আমাদেরকে খুব সতর্কভাবে নিতে হবে, কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, কোরআন হাদিসের এরকম অবনমনকর কিছু বিষয় এগুলো আমাদেরকে কোনোভাবে করা যাবে না, এটার ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে আলমগীর মাহমুদুল্লাহ ফরিদ একজন পুরনো সংসদ সদস্য, আমার মনে হয় না যে কোরআন হাদিস নিয়ে তিনি কোনো ব্যঙ্গাত্মক কমেন্ট করতে পারেন। তারপরে আমরা পরীক্ষা করে দেখব, যদি কোনো ভুল ধরনের ব্যাখ্যা দেওয়া হয় কোরআন হাদিসের সেটা এক্সপাঞ্জড হবে, এবং কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ, এদেশে কখনোই গ্রহণযোগ্য হবে না। পরবর্তী বক্তা জনাব সালাউদ্দিন আহমদ, আপনাকে এক নম্বর বলেছে, এটা আপত্তি আছে আপনার? বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে মাইক দেন।
6: মানে স্পিকার, আমি বিতর্কে যাব না, কিন্তু একটা ভুল মেসেজ যাবে বিরোধী দলের পক্ষ থেকে যখন একটা অভিযোগ আকারে বা যে কোনো আকারে বলা হোক যে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য কোরআনের আয়াতে ভুল ব্যাখ্যা দিয়েছে। আমি প্রথমে বলি, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ একজন মৌলানা, মাদ্রাসা পাস, দাখিলা আমার পাশে ছিল, তিনি অন্তত এই উদ্দেশ্যটা বলেন, লইন শকরতুম ল আজিদান্নাকুম ও লইন কফরতুম ইন্না আযাবি লাশাদীদ, যেটা উনি বলেছেন সেইটা প্রাসঙ্গক্রমে বলেছে, আমরা যদি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদেরকে আরো বাড়িয়ে দেয়, যদি শুক্রিয়া আদায় না করি অলইন কফরতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ আযাব বাড়িয়ে দিতে পারে। এখন এটা পলিটিক্যালি কেন বক্তব্য হবে, এটা দিয়ে কেন পয়েন্ট অফ অর্ডারে বাড়ানো হবে, এটা ঠিক হয় না। মাননীয় স্পিকার, তিনি বলেছেন সৎ উদ্দেশ্যেই বলেছেন এবং আমরা যেন আল্লাহর শুকর গুজার করি, এইটাকে পলিটিক্যালি আমার মনে হয় মিস ইন্টারপ্রিট করা ঠিক হবে না। মাননীয় স্পিকার, আমরা এই 92% মুসলিম দেশে, জনসংখ্যার দেশে, আমাদের এই মহান জাতীয় সংসদে কোনো সংসদ সদস্যের বক্তব্য যদি ভুলক্রমেও ইসলামের প্রতি অবমাননা শুরু যদি মূলক হয় এটা আমরা নিন্দা করব, কিন্তু এইভাবে পলিটিক্যালি ইউজ করা ঠিক হবে না মাননীয় স্পিকার। ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। আমি তো বললাম যে আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ তিনি কোনো ব্যঙ্গাত্মক কথা এখানে বলবেন না, তিনি একজন প্রবীণ সংসদ সদস্য, তারপরেও তিনি যে মাদ্রাসার ছাত্র সেটাও বলা হলো। আপনারা নিশ্চয়ই হয়তো ওনাদের চেয়ে বেশি জানেন, অনেক আলেম ওলামা আপনাদের মধ্যে থাকতে পারে, এটা নিয়ে বিতর্ক হোক এটা চাই না। আমরা সবাই মুসলমান, এখানে অধিকাংশই মুসলমান, এই দেশটারও 92% মানুষ মুসলমান, সুতরাং এগুলো নিয়ে সংসদে কোনো রকম বিরূপ আলোচনা হোক, এসব স্পর্শকাতর বিষয় এটা তো চাই না। ঠিক আছে, সেটা আমি ইতিমধ্যে মাননীয় সদস্য আমি বলেছি, আমি পরীক্ষা করে দেখব, যদি না না মাইক ছাড়া বলবেন না, না না এক সেকেন্ডও না, এটা স্পর্শকাতর বিষয়। আপনাদের সিনিয়র নেতারা সামনে দাঁড়িয়েছে, সংসদে প্রথম বেঞ্চের যখন সিনিয়র নেতারা দাঁড়ায় পিছন দিকে আপনারা বসে যাবেন, এবং আচ্ছা মুজিবুর রহমান সাহেব বলেন, কিন্তু কোনো বিতর্ক হয় এমন কোনো কিছু তুলবেন না, এখানে সবাই তো অধিকাংশই মুসলমান, অধিকাংশই ধর্মের প্রতি
7: ধন্যবাদ
1: গভীর শ্রদ্ধা পোষণ করেন।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু দাঁড়িয়েছেন এবং তিনি কথা বলেছেন, তার কথাকে যাতে লাইন মতো হয় সেজন্য তিনি নেওয়ার চেষ্টা করেছেন। এই আয়াতটা যে নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, এই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ তাআলা তার অগণিত নিয়ামত এই পৃথিবীতে রেখেছেন। তিনি বলেছেন আইন তাউদ্দু নিয়ামত আল্লাহ লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও তাহলে গুণা শেষ করতে পারবে না। যারা আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর নিয়ামত ভোগ করছে, আমি কথা বলছি এটা আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন, অতএব আমার মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কোনো কথা আমি বলতে পারি না। আমাকে যে শক্তি আল্লাহ দিয়েছেন এই শক্তি দিয়ে আল্লাহর বিধিবিধানের পক্ষে আমাকে কথা বলতে।
1: ধন্যবাদ।
7: মানুষ শেষ করি, এক মিনিট শেষ হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি এটা নিয়ে গেছেন মানে দলীয় একটা এই যে বাজেট বক্তৃতা, বাজেটটা খুব ভালো হয়েছে, অতএব বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে। এইটা যদি প্রশংসা না করে তারপর আজাব আসবে, এই দিকে নিয়ে গেছিল উনি। এই কথাটা মোটেও সঠিক না। আমি বলতে চাই যেটা,
1: ধন্যবাদ,
7: কথা এটাই হয়েছে মাননীয় স্পিকার, আমার মনে হয় আপনি যদি প্রয়োজন মনে করেন একজন আলিমের কাছে যে বলবেন, কোনো মানুষের অবদানের কথা এখানে বলা হয়নি।
1: ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, বসুন। না না ঠিক আছে, না না আমি এখানে এখানে মাদ্রাসা পড়ার মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আলেম অনেক বেশি আছে এখানে এই দিকের চাইতে, সেটা তো আমরা স্বীকার করে নিয়েছি। তবে আমার এই ট্রেজারি বেঞ্চও দুই একজন আছে, ওই দিন আপনি বলেছেন ভালো অলরেডি আপনি কিছু জানেন, এটা তো আমরা ধরে নিলাম। এখন আপনি বললে আবার একটা বিতর্ক শুরু হবে। কামরুজ্জামান রতন, নো নো মোর প্লিজ, আমাদের বাজেট বক্তৃতায় যেতে হবে, পরে আরেক সময় আরেক আরেক দিন বলেন, আপনারা এটা জমা রাখেন পরের দিন আরেক শুন। আচ্ছা বলেন, কিন্তু কোনো বিতর্কের সৃষ্টি করবেন না,
8: ওয়াদা করলাম।
1: আচ্ছা কামরুজ্জামান বলুন।
8: বিসমিল্লাহ রহমান রহিম, আমি আলেমুল আমাদের মাঝখান দিয়ে যে কথাটা বলবো যদি ভুল হয় ওনারা শুদ্ধ করে নেবেন। পবিত্র কোরআনে একটা আয়াতের মধ্যে আছে, সামিআনা ওয়া আতানা, আমরা শুনলাম এবং এতায়াত করলাম, যাহা সহি তারাই যেন আমরা আমল করি, এই আমলের মধ্যে দিয়ে আমাদের যেন পরিশুদ্ধতা থাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। পরবর্তী বক্তা মোহাম্মদ কয়সার আহমদ, 126 সুনামগঞ্জ 3, আপনার সময় 6 মিনিট। শিফুইব আপনিও আরবি একটা আয়াত
9: পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম,
1: দেন শিফুইবকে মাইক দেন।
10: অনুরোধ করতে চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সকল মাননীয় সংসদ সদস্যের কাছে, মানে সিনিয়র লিডাররা দাঁড়ালে অন্যান্য সদস্যবৃন্দ আছেন তারা স্বাভাবিকভাবেই বসবেন এবং সিনিয়ররা কথা বলবেন। আর আমরা যেহেতু 92% মুসলমান এবং আমরা আল্লাহকে গভীরভাবে বিশ্বাস করি, অন্তর দিয়ে বিশ্বাস করি, রসুলকেও বিশ্বাস করি, আমাদের মাননীয় সদস্য যিনি বক্তব্য রাখছেন মাহফুজুল্লাহ ফজিল সাহেব, তিনি একজন আলেম, তা আপনি তার কাছেও জিজ্ঞেস করতে পারেন তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেছেন নাকি অত্যন্ত মানে মানে হৃদয় খুলেই কথাটা বলেছেন যে আপনার সবাই যেন সহিভাবে গ্রহণ করতে পারি। এই কথাটা তো মাহফুজুল্লাহ ফজিল সাহেব তিনি স্বীকার করেন যে আমরা যে কথাটা বলেছি সেটা কোনো ব্যঙ্গাত্মকভাবে বলি নাই এবং কোনো পরিহাস করার জন্য না, ঠাট্টা বিদ্রুপের জন্য না, এটা একান্তভাবেই আমাদের সকলের মানে আমলকে আরও সহি এবং শক্তিশালী করার জন্য বলা হয়েছে। কাজেই মাননীয় স্পিকার এই আলোচনাটা এখানেই শেষ হোক এবং আমরা সবাই মুসলমান, আমরা সেটা বিশ্বাস করি। হ্যাঁ, আর সিনিয়ররা বক্তৃতা দিলে মাননীয় স্পিকার আপনি জুনিয়রদের সঙ্গত কারণে আপনি গ্রহণ করবেন না সেটা আমার কাছে প্রত্যাশা করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। পরবর্তী বক্তা মাননীয় সদস্য কয়সার আহমদ, সুনামগঞ্জ 3, আপনার সময় 6 মিনিট।
9: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে এই বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই স্মরণ করতে চাই আজকের এই বাজেট অধিবেশনে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। একই সাথে স্মরণ করতে চাই যিনি বাংলাদেশে গণতন্ত্রের জন্য আপোষহীনভাবে আন্দোলন করেছিলেন এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্টের বিরুদ্ধে উনি আপোষহীনভাবে আন্দোলন করেছেন, মরহুমা মা বেগম খালেদাজিয়াকে স্মরণ করতে চাই। আজকে এই বাজেট অধিবেশনে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে। এত সুন্দর জনবান্ধব একটি বাজেট দিয়েছেন। এই বাজেট আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক মানুষের প্রাণের এই বাজেট। এই বাজেটের অপেক্ষায় ছিল বাংলাদেশের মানুষ দীর্ঘ দেড় যুগ পরে একটি নির্বাচনের মাধ্যমে, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে এইরকম একটি বাজেট বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল। তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী ওনারা মিলে আজকের এই বাজেট দিয়েছেন। এর জন্য আমি সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জের বাসীর পক্ষ থেকে ওনাদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, আজকের বাজেটে আমি একটি কথা বলতে চাই। এই বাজেটের সর্বোচ্চ কাত, এ পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহত্তর কাত যেটা দেওয়া হয়েছে শিক্ষা স্বাস্থ্য, শিক্ষা এবং স্বাস্থ্যতে সবচেয়ে বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে কখনো বাংলাদেশে এত জায়গা শিক্ষা এবং স্বাস্থ্যতে বরাদ্দ দেওয়া হয় নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর স্বাস্থ্যই সব সুখের মূল। এটাই ছিল আমার নেতার পরিকল্পনা। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে 2025 সালে 25 ডিসেম্বর যখন এসে বক্তব্য দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমি মনে করি আজকের বাজেট ওইটা প্ল্যানের, আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। মাননীয় স্পিকার, এই বাজেটের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশের সর্বস্ত মানুষ, সব স্তরের মানুষ এটাকে সাদরে গ্রহণ করে নিয়েছে। কিন্তু বিরোধিতার স্বার্থে বিরোধিতা করতে গিয়ে আমাদের সহযোদ্ধা আজকের পার্লামেন্টের একটি অংশ, বিরোধী দলের মাননীয় এমপিরা এটা বিরোধিতা করতেছেন। আমি বিশ্বাস করি ওনারা বুঝেন তারেক রহমান এই যে বাজেট দিয়েছেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেট দিয়েছেন এটা বাস্তবসম্মত বাজেট ওনারা মনে বিশ্বাস করেন, কিন্তু বিরোধিতার কারণে ওনারা বিরোধিতা করতেছেন মাননীয় স্পিকার। আমি মনে করি মাননীয় স্পিকার, আজকে এই বাজেটকে সামনে নিয়ে আমি যেটা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন আগে বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করেছেন। আজকে শুধু এখানের পরিকল্পনা নয়, এটা 2014 সালে 15 জুলাই লন্ডনের একটি ইফতার পার্টিতে উনি বক্তব্য দিয়েছিলেন, বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করেছিলেন, ওইখানে নিয়ে প্ল্যান করেছিলেন। সেটা দীর্ঘদিন পরে আজকে বাংলাদেশের নির্বাচিত সরকারের মাধ্যমে, নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার কারণে উনি বাস্তবায়ন করেছেন। এটা আজকের একদিনের প্ল্যান নয় মাননীয় স্পিকার। এটা হয়তো আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, এই ফ্যাসিস্ট সরকার উনার বক্তব্য নিষিদ্ধ করেছিল, এর জন্য বাংলাদেশের মানুষ জানতে পারে নাই। আমরা কাছে থেকে সুযোগ হয়েছিল উনার সাথে থেকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষকে একটি সুন্দর বাজেট দিবেন এবং সুন্দরভাবে দেখতে পাবেন যে তার শিক্ষা খাতে বরাদ্দ দিবেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ দিবেন, কৃষি খাতে বরাদ্দ দিবেন, সেটা দিয়েছেন। আমি বিরোধী দলের নেতৃবৃন্দ, আসুন আমরা সবে মিলে এই যে বাজেট দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অর্থমন্ত্রীকে সাপোর্ট করি এবং বাংলাদেশকে আগামীর সুন্দর বাংলাদেশ যাতে হয় সেটার দিকে আমরা সেটার দিকে খেয়াল নেই। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমাকে 2 মিনিট সময় দিবেন, এলাকার কথা বলতে হবে প্লিজ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে এলাকার কথা কিছু বলতে হয়, আপনার মাধ্যমে বলতে চাই। আমি আপনাকে একটা বিষয়ে ধন্যবাদ জানাতে চাই, সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সে বিশ্ববিদ্যালয়ে ওই নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি হিসাবে আপনি আমাকে সিন্ডিকেট মেম্বার করেছেন, কলিমউদ্দিন মিলন সাহেবকে সিন্ডিকেট মেম্বার করেছেন, এর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ জেলার মধ্যে একটি বিশ্ববিদ্যালয়, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করতেছে স্থায়ী ক্যাম্পাসের জন্য। আপনার মাধ্যমে এই সংসদে মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী উপস্থিত, প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে অনুরোধ করো দ্রুত সময়ের মধ্যে সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত অনুরোধ করতেছি। সাথে সাথে আমি অনুরোধ করব ঢাকা থেকে সুনামগঞ্জ, যদি যে রাস্তা হাইওয়ে রাস্তা, এটা ঢাকা থেকে সুনামগঞ্জ যেতে প্রায় 12-13 ঘন্টা সময় লাগে মাননীয় স্পিকার, কিন্তু এটা যেতে আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ হয়ে যেতে হয়। আমি মনে করি এটা যদি ফোর লাইন করা হয়, ফোর লাইন করলে তাহলে এখানে 7-8 ঘন্টার মধ্যে ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়া যাবে। তাই আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যাতে এই ডাকা
1: মাননীয় সদস্য 2 মিনিটে আপনার বক্তব্য শেষ করুন।
9: থ্যাংক ইউ মাননীয় স্পিকার। একই সাথে আমি আপনাকে অনুরোধ করব ঢাকা সুনামগঞ্জের যে রাস্তা, এই রাস্তাটুকু জগন্নাথপুর পৌরসভার উপর দিয়ে যেতে হয়। পৌরসভার যে ছোট রাস্তা, এইখানে প্রায় রাস্তা 30-40 মিনিট ট্রাফিকের মধ্যে থাকে ঢাকাগামী বাসগুলো সুনামগঞ্জ যেতে। যদি আমরা 3-4 কিলোমিটার একটি বাইপাস রাস্তা করতে পারি তাহলে 5 মিনিটে এই রাস্তা পাস করা যাবে। তাই আমি আপনার মাধ্যমে এই সংসদে আপনার প্রধানমন্ত্রী মহোদয় এবং যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করব একটি বাইপাস সড়ক করার জন্য। তাহলে আমরা এখানে 1.5 ঘন্টা 35 মিনিট সময় সেভ হবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এটা বলতে। সাথে সাথে আমি বলতে চাই আমার জগন্নাথপুরে খুবই অবহেলিত, একটি ব্রিজ এখানে করা দরকার, অনেকগুলো রাস্তাঘাট করা দরকার এবং এই রাস্তাঘাটগুলো অনেক অবহেলিত। আমরা বাটি অঞ্চলের মানুষ, আপনি জানেন শান্তিগঞ্জ ও আমরা বাটি অঞ্চলের মানুষ, এই কৃষির উপর নির্ভরশীল। যাতে স্থায়ী বাঁধ দেওয়া হয় প্রত্যেক বছর, যাতে বাঁধ দেওয়া দেয়। পানি উন্নয়ন মন্ত্রী মহোদয় এখানে গিয়েছিলেন, গিয়ে দেখেছেন। আমি আপনার মাধ্যমে পানি উন্নয়ন মন্ত্রীকে বলবো যাতে আমরা বাটি অঞ্চলের মানুষ, আমাদের একমাত্র ফসল কৃষি, এই কৃষির উপর নির্ভরশীল, তাই স্থায়ী বাঁধ দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করব। পাশাপাশি জগন্নাথপুর পৌরসভা, এটা এগ্রেড পৌরসভা, এই পৌরসভার মিনিমাম কোনো সার্ভিস নয় মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে এই পৌরসভা যাতে এগ্রেড সার্ভিস পায়, যেহেতু এগ্রেড ট্যাক্স আমাদের এলাকার মানুষ পে করতেছে। আমি শেষ সর্বোপরি একটা মিনিট মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে একটি জিনিস বলতে চাই। আপনি জানেন আমাদের এই দীর্ঘদিন পরে নির্বাচিত একটি সরকার, মাননীয় স্পিকার একটা মিনিট দিবেন, 30 সেকেন্ড।
1: মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করেন, 1 মিনিট পরে আজান হবে, 1 মিনিটে শেষ করবেন।
9: থ্যাংক ইউ মাননীয় স্পিকার। আমরা সবাই জানি দীর্ঘদিন পরে নির্বাচিত সরকার, সাধারণ মানুষের নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ রাষ্ট্রীয় সফরে গিয়েছেন। আমরা জানি, আমি মালয়েশিয়া এবং চীনের যারা আমাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন, আজকে আমি তাদেরকে এই সংসদ থেকে ধন্যবাদ জানাতে চাই। এক পাশাপাশি আমরা দেখেছি অতীতে কি দেখেছি, রাষ্ট্রীয় সফরে সরকার প্রধানরা গেলে বিশাল বহর যায়, শত শত মানুষের বহর যায়। আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রের যাদের প্রয়োজন তাদেরকে নিয়ে একদম সীমিত। এর আগে বাংলাদেশে কখনো এত ছোট একটি টিম নিয়ে কোনো রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে যান না। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এ থেকে বিরোধী দলের নেতারা বোঝা উচিত, এই যে এই এই যে বাজেট অধিবেশন, এই বাজেট
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হল, ধন্যবাদ।
11: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসর নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনুন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল্লাহ।

আল্লাহ পাকিশানে হামদ ও নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পাঁচ মিশালি গান, প্রথমে দেশের গান। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। গিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অব্যাহত রয়েছে। এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন আসন নম্বর 322, মহিলা আসন নম্বর 22, মুসাম্মদ শাম্মি আক্তার। মুসাম্মদ শাম্মি আক্তার, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহান তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসার, সেবা করার এবং জনগণের পক্ষে কথা বলার সুযোগ দান করেছেন। আমি খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি ভাইব্রেন্ট পার্লামেন্টের সদস্য হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন দেওয়ার জন্য দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। পরম মমতায় গভীর শ্রদ্ধা জানাই প্রিয় নেত্রী, দেশনেত্রী, সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল সাহসী ছাত্র জনতাকে, যাদের রক্ত, ত্যাগ, সাহস বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় জনগণের জীবন, জীবিকা ও ভবিষ্যৎকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের মোট ব্যয় 9,38,000 কোটি টাকা, উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা, আর বাজেট ঘাটতি হচ্ছে 43,000 কোটি টাকা। অর্থাৎ এটি শুধু একটি হিসাব নয়, এটি অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনকল্যাণের একটি কাঠামো। মাননীয় স্পিকার, বাজেটের যে শিক্ষাখাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে আমি সেটি নিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, শিক্ষাখাতে এই বাজেট ভবিষ্যৎমুখী। বাজেটের বক্তৃতায় বলা হয়েছে শিক্ষাকে শুধু সনদ অর্জনের মাধ্যম হিসেবে দেখা হচ্ছে না, বরং মানব সম্পদ উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং কর্মসংস্থান ও অর্থনীতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। কারিগরিক বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি নির্ভর শিক্ষা, দক্ষতা, নৈতিকতা, নেতৃত্ব এবং বাস্তবমুখী শিক্ষা, এসবের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষাখাতে বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি করার লক্ষ্য রয়েছে। আমি মনে করি শিক্ষা ব্যয় নয়, এটি হচ্ছে সবচেয়ে লাভজনক বিনিয়োগ। মাননীয় স্পিকার, স্বাস্থ্যখাত হচ্ছে এই বাজেটের সবচেয়ে বড় মানবিক দিক। বাজেট বক্তৃতায় স্পষ্ট বলা হয়েছে অনেক মানুষ চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হচ্ছে, ফলে দেশের মুদ্রা বাইরে চলে যাচ্ছে, পরিবারগুলো নিঃস্ব হচ্ছে। এই বাস্তবতা বদলাতে প্রতিটি ইউনিয়নে একটি আধুনিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটের অধীনে 3টি কমিউনিটি লেভেল হেলথ সার্ভিস সেন্টার থাকবে। এটি গ্রামীণ ও নগর উভয় এলাকার মানুষের কাছে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়ার একটি সাহসী উদ্যোগ। একই সঙ্গে ডায়ালাইসিস ফিল্টারের ওপর 15% ভ্যাট এবং 5% অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে, যাতে কিডনি রোগীর প্রতিটি সেশনে 800 টাকা পর্যন্ত খরচ কমে। এটি শুধু রেয়াত নয়, এটি জীবন রক্ষার পদক্ষেপ। মাননীয় স্পিকার, কর্মসংস্থান সৃষ্টির দিক থেকেও এই বাজেট আশাব্যঞ্জক। 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্য 10,000 কোটি টাকা, সিএমএসএমই খাতের জন্য 5,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণের জন্য 3,000 কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তোলার জন্য 3,000 কোটি টাকা রাখা হয়েছে। এর মাধ্যমে সরকারি হিসেব অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 25 লক্ষেরও অধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এটাই হলো বাস্তব অর্থনৈতিক রাজনীতি, উৎপাদন, কর্মসংস্থান এবং প্রবৃদ্ধি। নবায়নযোগ্য জ্বালানি, মাননীয় স্পিকার, নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন শিল্পনীতির ক্ষেত্রেও এই বাজেট সময় উপযোগী। সোলার ইনভার্টার, সোলার মডিউল, লিথিয়াম ব্যাটারি, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এবং ইলেকট্রিক যানবাহন উৎপাদনের ক্ষেত্রে কর শুল্ক সুবিধা দেওয়া হয়েছে। এর অর্থ আমরা শুধু আজকের জ্বালানির চাহিদা নয়, আগামী দিনের জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের কথাও ভাবছি। একটি দায়িত্বশীল রাষ্ট্রের জন্য এই ধরনের কৌশল অপরিহার্য। মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ বাজেটের টেবিল দেখে না, মানুষ বাজারে যায়। তাই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল উৎপাদন ব্যয় কমানো। কৃষিখাতে সার, বীজ, সেচ এবং যান্ত্রিকীকরণের সহায়তা দেওয়া হয়েছে। বিশেষ করে জিঙ্ক এসের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার, পোলট্রি ডেইরি ও ফিশ ফিডের 3টি নতুন কাঁচামালের নতুন শুল্ক এবং পোলট্রি যন্ত্রপাতির 5টি প্রয়োজনীয় উপকরণের শুল্ক শতাংশ নামিয়ে আনা হয়েছে। এই সমস্ত পদক্ষেপ উৎপাদন খরচ কমাবে। উৎপাদন খরচ কমলে সরবরাহ বাড়ে, বাজারে সরবরাহ বাড়লে চাপ কমে। এটাই হচ্ছে মূল্যস্ফীতি কমানোর বাস্তব পথ। মাননীয় স্পিকার, আমি কিছুদিন আগে লক্ষ্য করেছি মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করাকালে বলেছেন যে এখনও যদি এক্সরে করা হয় তার মেরুদণ্ডের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে, সেটি তিনি দাবি করেছেন এবং দেখা যাবে যে বাঁকা হয়ে জোড়া লেগেছে। তিনি বলেছেন যে তিনি প্রতিশোধ নিতে চান না।
0: মাননীয় সদস্য, মাননীয় সদস্য একটু একটু ধৈর্য শুনেন, আপনাকে আরো 3 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো।
1: আমি যে কথাটি বলতে চাই, মাননীয় স্পিকার, তিনি দাবি করেছেন যে তার মেরুদণ্ডের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে। তিনি বলেছেন যে তিনি প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না, এটি থেকে তিনি বেরিয়ে আসতে চান। এটি অবশ্যই একটি দেশের জন্য, রাজনীতির জন্য ইতিবাচক দিক। কিন্তু মাননীয় স্পিকার, প্রতিশোধ না মানে বিচারহীনতা নয়। আমরা চাই 1/11 সরকারের সময়ে তার উপরে যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যে নির্যাতন সংগঠিত হয়েছে, এই ঘটনার মুখোশ উন্মোচন করা হোক এবং এই ঘটনার আমি বিচার দাবি করছি। মাননীয় স্পিকার, বিচার যদি না হয় তাহলে পরবর্তীতে এই ঘটনা আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আমি আশঙ্কা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় এবং চায়নায় সফররত রয়েছেন। এটি অবশ্যই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদার একটি প্রতীক। এই প্রথম এটি তার বিদেশ সফর। এটি আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের এবং আত্মমর্যাদার একটি প্রতীক। আমরা জানতে পেরেছি সেখানে শ্রমবাজার উন্মুক্তকরণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা বলতে চাই, বিরোধী দলের বন্ধুরা যারা বলেন যে হচ্ছে সরকারের হাতে কি আলাউদ্দিনের আশ্চর্য চেরাগ আছে কিনা, আমি বলতে চাই সরকারের আলাউদ্দিনের আশ্চর্য চেরাগের চিন্তা না করে আসুন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আসুন আপনারা, আমরা সকলে মিলে এই বাজেট বাস্তবায়ন করি। যেই বাজেট প্রস্তাব করা হয়েছে এই দেশের জনগণের জন্য, এই দেশের কল্যাণের জন্য, এই দেশের সমৃদ্ধির জন্য, আসুন সকলে মিলে সেই বাজেট আমরা বাস্তবায়ন করি। এটি আমি বলতে চাই। মাননীয় স্পিকার, আমি হবিগঞ্জ 4 নির্বাচনী এলাকার চুনারোগাটের সন্তান। হবিগঞ্জ 4 নির্বাচনী এলাকার দুটি থানা নিয়ে এই আসনটি করা হয়েছে। দুটি থানার মধ্যে চুনারোগাট এবং মাধুপুর থানা, জেলার হবিগঞ্জ জেলার একমাত্র আসন যেটি কিনা সীমান্ত দ্বারা পরিবেষ্টিত, মানে পার্শ্ববর্তী সীমান্ত এলাকা দ্বারা এই আসনটি পরিবেষ্টিত। সেই কারণে দেখা যায় যে অবাধে মাদক আসতেছে পার্শ্ববর্তী দেশ থেকে। এই মাদকের বিরুদ্ধে আমি আমার প্রতিবাদ জানাই এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পর্যাপ্ত অভিযান চালিয়ে এই মাদক যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের যুব সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে। মাননীয় স্পিকার, আমি আমার থানা চুনারোঘাটের রামগঙ্গা চা বাগানের বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। রামগঙ্গা চা বাগানের যেই চা বাগানের যে ধ্বংস বা ধস নেমেছে, পাহাড়ের যে ধস নেমেছে চা বাগানের, সে ধসের কারণে পুরাতন যে হাইওয়ে রোডটি যেটা হচ্ছে আমাদের ঢাকা এবং চুনারোঘাট থেকে ঢাকার দিকে আসার যে রোডটি, সেটি ঝুঁকির মুখে পড়েছে এবং সেটি ভেঙে যাবে এই রাস্তাটি যাতে।
0: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, আলোচনায় অংশগ্রহণ করবেন পাবনা এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান। জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ আপনাকে।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদ আমাদের দুর্গ, গম্বুজ আমাদের হেলমেট, মিনারগুলো আমাদের বেয়োনেট, আর ইমানদারেরা আমাদের সৈনিক। মাননীয় স্পিকার, এই কবিতাটি লেখার কারণে একজন রাজনীতিবিদকে কারাবরণ করতে হয়েছিল, তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আল্লাহর কি ইচ্ছা, সেই রাজনীতিবিদ রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, এখনও বহাল তবিয়তে ক্ষমতায় আছেন। কথাটা এ কারণে বললাম, এই সংসদে মসজিদের রাজনীতি বন্ধের দাবি উত্থাপিত হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করারও দাবি উত্থাপিত হয়েছে। আপনার মাধ্যমে আমি বলতে চাই, এ ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও একটি দলের নেতাকর্মীদের আমরা করতে দেখেছি, আমরা দেখেছি, আজকে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে। যাক, বাজেটের প্রসঙ্গে ফিরে আসি মাননীয় স্পিকার। এই যে আমরা সংসদ সদস্যরা বাজেট নিয়ে আলোচনা করছি, বিতর্ক করছি, বাস্তবে এই বাজেট নিয়ে আমাদের অংশগ্রহণ কতটুকু? আমাদের মতো সংসদীয় গণতন্ত্র যে সমস্ত দেশে আছে, আপনি নিজেও জানেন, আপনি যুক্তরাজ্যে দীর্ঘদিন ছিলেন, সে সমস্ত দেশে বাজেট প্রণয়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের অনেক বেশি সম্পৃক্ততা থাকে। যুক্তরাজ্যে অর্থ বিল সংসদে আসার আগে স্থায়ী কমিটিতে পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরে এটাকে ফ্লোরে আনা হয়। অন্য অনেক দেশে সাধারণ আলোচনার পরে বাজেটের বিভিন্ন বিষয়গুলা মন্ত্রণালয়গুলোতে, স্থায়ী কমিটিগুলোতে পাঠানো হয়, সেখানে বিস্তারিত পর্যালোচনা শেষে এটাকে পুনরায় সংসদে এনে পাশ করা হয়। অথচ আমাদের দেশে বাজেট প্রণয়ন কারা করেন? আপনারা করেন, আমরা নির্বাচিত সংসদ সদস্যরা এটা করি না। আমাদের সংসদ সদস্যদের ভূমিকা এখানে সীমাবদ্ধ থাকে কয়েক মিনিটের গলাবাজিতে। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা যে সীমিত শুধু সেটাই নয়, একই সাথে এই বাজেটের উপরে যেই বই ও বিলের কপিগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা তার কতটুকু পড়ি, পড়ার প্রয়োজনীয়তা অনুভব করি? মাননীয় স্পিকার, প্রাক্তন অর্থমন্ত্রী সাইফুর রহমানকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল বাজেটের যে ডকুমেন্টগুলো দেওয়া হয় তার তিনি কতটুকু পড়েন, তিনি নাকি বলেছিলেন মাত্র 18% পড়েন। আমাদেরকে 17টি বই দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, প্রায় 4,046 পৃষ্ঠা। একটি বই সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে যে বইটি দেওয়া হয়েছে, সেখানে পিছনে একটা কিউআর কোড দিয়ে সংযুক্তিগুলা, অন্য আরও ডকুমেন্ট বলা হয়েছে অনলাইন থেকে পড়া যাবে। এই যে ডকুমেন্টগুলা আমরা পড়িও না, পড়ারও প্রয়োজনীয় অনুভব করি না, কারণ এই বাজেট আমরা প্রণয়ন করি না। আমাদের ভূমিকা শুধু বাজেট পাশ করা রবার স্ট্যাম্পের মতো। আমাদেরকে যদি সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়নে সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করতে হবে, আইন করে মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে এই বাজেট নিয়ে পর্যালোচনার ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সরকার দলীয় সংসদ সদস্যরা বলছেন এই বাজেট নাকি যুগান্তকারী। আসলেই কি সিরিয়াসলি মাননীয় স্পিকার, গত এক দশকের বাজেটগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে কি দেখব? কিছু সংখ্যা এবং ভাষাগত পরিবর্তন ছাড়া কাঠামোগত কোনো বড় পরিবর্তন কি আসলেও হয়েছে? হয়নি মাননীয় স্পিকার। আমি দুঃখের সাথে সেজন্য বলছি, এই বাজেটও পূর্ববর্তী বছরের বাজেটগুলোর মতো গতানুগতিক, শুভাঙ্করের ফাঁকি, গণবিরোধী এবং আগামী বছরের লুটপাটের পরিকল্পনা। মাননীয় স্পিকার, আমি প্রত্যেকটা পয়েন্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। কিভাবে শুভাঙ্করের ফাঁকি? মাননীয় স্পিকার, বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। আসলেই কি মাননীয় স্পিকার, 1972 সালে আমাদের বাজেটের পরিমাণ ছিল 786 কোটি টাকা। সে সময় বলা হয়েছিল যেহেতু এটা বিসমিল্লা রিপ্রেজেন্ট করে, সেজন্য বরকতের জন্য রাখা হয়েছিল। এটা বিসমিল্লাকে রিপ্রেজেন্ট করে না, সেটা ডিফারেন্ট ইস্যু মাননীয় স্পিকার। কিন্তু সে সময় স্বর্ণের ভরি কত ছিল? 160 থেকে 170 টাকা। সেটা আজকে বেড়ে 1400 গুণ বেড়ে হয়েছে 2,42,000 টাকা। সেই তুলনায় বাজেট কতটুকু বেড়েছে? 1200 গুণ বেড়ে হয়েছে 9,38,000 টাকা, 38,000 কোটি টাকা। সুতরাং মুদ্রাস্ফীতি হিসাব করলে বাজেটের পরিমাণ সেরকম বাড়েনি। এই বাজেটকে তাই সবচেয়ে বড় বাজেট বলা যাবে না, তবে এই বাজেটকে বলা যাবে সবচেয়ে বড় ঘাটতি বাজেট, সবচেয়ে বেশি ঋণ নির্ভর বাজেট। মাননীয় স্পিকার, ঋণের ক্ষেত্রে বলা হচ্ছে এই ঋণের টাকা নাকি উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে বিনিয়োগ করা হবে, এটা নাকি লোন ঝুঁকি হ্রাসের একটা কৌশল। মাননীয় স্পিকার, অর্ধেকের বেশি অর্থাৎ 1,12,000 কোটি টাকা লোন নেওয়া হবে দেশীয় ব্যাংক থেকে। এই দেশীয় ব্যাংকগুলোর অবস্থা কি মাননীয় স্পিকার? আজকেও রিপোর্ট বেরিয়েছে, টাকা ছাপিয়ে ফের ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এক ইসলামী ব্যাংকে যেই ব্যাংকে সরকার হাত দেওয়ার পরে জনগণ 4,000 কোটি টাকা উইথড্র করে নিয়েছে 7 দিনে, সেই ব্যাংকে 9,000 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। সেখান থেকে আপনারা কিভাবে 1,12,000 কোটি টাকা লোন নিবেন, নিয়ে দেশের অর্থনীতির কিরকম 12টা বাজাবেন, সেটাকে কিভাবে মেক আপ করা হবে, সেরকম কোনো কৌশল আমরা এই বাজেট বক্তৃতায় দেখিনি। মাননীয় স্পিকার, দেশের ভিতর থেকে আপনারা যখন লোন নেবেন তখন 12% সুদ দিতে হবে। এই সুদ বজ্র কীভাবে আপনারা কোন উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে বিনিয়োগ করে রিটার্ন আনবেন সেটার ব্যাপারেও বাজেটে বলা হয়নি। মাননীয় স্পিকার, বিদেশ থেকে কম সুদে লোন পাওয়া যায় এটা ঠিক, সরকার প্রায় 100,000,000 টাকার লোন বিদেশ থেকে আনবেন বলেছেন, সেক্ষেত্রে কার কাছ থেকে আনবেন, তারা কী শর্ত দিবে, সেগুলা কিভাবে ডিল করা হবে, সেই কৌশল বাজেটের কোনো ডকুমেন্টেশনে দেখলাম না। মাননীয় স্পিকার, লোন দেয় বিশ্বব্যাংক, লোন দেয় IMF, কিন্তু তাদের শর্তগুলো মানলে সরকার কি জ্বালানি খাতে ভর্তুকি দিতে পারবে, সরকার কি কৃষি খাতে ভর্তুকি দিতে পারবে, মুদ্রাস্ফীতির উপর নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না। মাননীয় স্পিকার, এই কারণে এই বাজেট শুধু শুভাঙ্করের ফাঁকি নয়, এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ এবং বাস্তবায়ন অযোগ্যও বটে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী যখন কর ছাড়ের ব্যাপারে বলছিলেন তখন আমাদের ট্রেজারি বেঞ্চের সদস্যগণ মুহুর্মুহু টেবিল চাপতেছিলেন, কিন্তু যখন ভ্যাটের উপর আলোচনা করলেন সঙ্গত কারণেই সেই করতালিতে ভাটা পড়ে। কর আছে দুই ধরনের, মাননীয় স্পিকার আপনিও জানেন, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। আমাদের 18 কোটি লোকের দেশে প্রত্যক্ষ কর দেন মাত্র 24 লক্ষ মানুষ, কিন্তু পরোক্ষ কর সেই ভ্যাটটা আমাদের আপামর জনসাধারণ দেন। এক্ষেত্রে একজন গরিব মানুষও যেই পরিমাণ ভ্যাট দেন, দরিদ্র মানুষও একই পরিমাণ ভ্যাট দেন। আমাদের দেশের ভিক্ষুকেরা চাল ডাল নুন

এই অর্থ কাজে লাগানোর সক্ষমতা আমাদের কতটুকু আছে সেটা কি যাচাই হয়েছে কিনা, আর কতটুকু লুটপাট হবে। আমরা যারা তিলুমনে কাজ করি তারা জানি এডিপির বরাদ্দের 50% উন্নয়নের কাজে লাগে না। আমাদের সংবিধানে উন্নয়নের বরাদ্দ কিভাবে খরচ হবে সেটার হিসাব সংসদে অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সংবিধানের 90 ধারা 132 ধারা সরকারি অর্থ এবং বাজেট ব্যবস্থাপনা আইনের 2009 সালের 17 ধারায় এই বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, এই আইনের ফাঁক গলে এই হিসাব সময় মতো কখনোই দেয়া হয় না। 6 বছর পরে হিসাব দেয়া হয়। আমাদের সামনে 2018 সালের হিসাব রয়েছে, 19, 20, 21, 22, 23, 24, 25 সালে এই বাজেট কিভাবে ব্যবহৃত হয়েছে তার কোনো হিসাব আমাদের সামনে নেই। এই হিসাব ছাড়া, এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি ছাড়া এরকম বড় বরাদ্দ, এটা কি হরিণ লুটের পথ খুলে দিবে না মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, দুর্নীতি আর লুটপাট যদি আমরা ঠেকাতে পারতাম তাহলে এরকম ধার করে বিরিয়ানি খাওয়ার মতো এত বেশি লোন নিয়ে আমাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হতো না। এক্ষেত্রে একটা উদাহরণ দেবো মাননীয় স্পিকার, আমাদের চিনি শিল্প আমাদের দেশে দীর্ঘদিনই লস প্রজেক্ট। আমাদের এক্সপার্টরা বলেন যেহেতু আখে আমাদের চিনির কনসেন্ট্রেশন কম তাই এটা লাভের মুখ দেখে না। 2001 সালে যখন জোট সরকার ক্ষমতায় ছিল সেই সময় প্রথম দিকে এই সুগার ইন্ডাস্ট্রির লস ছিল 1.18 বিলিয়ন টাকা মাননীয় স্পিকার। পরে আমার শহীদ পিতা মাওলানা মতিউর রহমান নিজামী যখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিলেন, আমরা দেখলাম এই

0: দিয়েছে, এই জাকাত থেকে 2 লক্ষ কোটি টাকার বেশি আয় করা সম্ভব। মাননীয় স্পিকার, কিন্তু একটা সমস্যা রয়েছে, এদেশে যেভাবে লুটপাট হয় জনগণ। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় একটু বাড়িয়ে দেবেন।
1: মাননীয় সদস্য, আপনি 2 মিনিট চেয়েছেন, 2 মিনিট বাড়ানো হলো, ধন্যবাদ।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের দেশে যেভাবে লুটপাট হয় জনগণ তো সরকারকে বিশ্বাস করে না। মাননীয় স্পিকার, আমরা দেখেছি সরকার ইসলামী ব্যাংকে হাত দিল আর জনগণ 7 দিনে 4,000 কোটি টাকা উঠিয়ে নিল। এখন জাকাত নিয়ে মানুষ কীভাবে সরকারকে বিশ্বাস করবে সেটা অন্য বিষয়। এজন্য আমার প্রস্তাব হলো দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে জাকাতকে আরও গুরুত্ব দিয়ে কার্যকর দারিদ্র বিমোচনের কর্মসূচি গ্রহণ করতে হবে। আমাদের দেশে মাননীয় স্পিকার ধনী দরিদ্রের যে ব্যবধানটা রয়েছে আমাদের সকলের জন্য কষ্টকর। দেশের সম্পদের শীর্ষভাগ মুষ্টিমেয় মানুষের হাতে কুক্ষিগত হয়ে রয়েছে। 10% মানুষের হাতে রয়েছে 58% সম্পদ, 1% মানুষের হাতে রয়েছে 1/4 সম্পদ। এটা কিভাবে সম্ভব মাননীয় স্পিকার? এটাকে এভাবে জিইয়ে রেখে আমাদের দেশের উন্নয়ন আমরা কিভাবে করব? বাজেটের সবসময় বলা হয় বৈষম্য কমিয়ে আনা হবে, দারিদ্রতা কমিয়ে আনা হবে। এভাবে সম্পদ যদি একটা শ্রেণীর কাছে, অল্প সংখ্যক শ্রেণীর কাছে কুক্ষিগত হয়ে থাকে, এটা আমাদের কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমাদেরকে সুদভিত্তিক লোনকে না বলতে হবে আর জাকাত ভিত্তিক অর্থনীতিকে চালু করতে হবে। মাননীয় স্পিকার, বাজেটে একটা ভালো কথা বলা হয়েছে, জাল জার জলাতার। এই নীতির আওতায় খাল বিল জলাশয় জনগণের জন্য উন্মুক্ত করার যে ঘোষণা দেওয়া হয়েছে আমি তাকে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী প্রশাসনকে ব্যবহার করে লিজের নামে বহু জলাশয়ের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, জনগণকে বঞ্চিত করছে। আমার নির্বাচন এলাকা সাথিয়া ইসামতী নদীকে বদ্ধ জলাশয় আখ্যা দিয়ে এক শ্রেণীর দুর্নীতিপরায়ণ আমলা এই নদীকে লিজ দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। আমি যেটা দাবি জানাচ্ছি, নদী খাল বিল জলাশয় এটাকে আইন করে এই ধরনের অপপ্রচেষ্টা বন্ধ করতে হবে। জাল জার জলাতার এই নীতিকে আইনি ভিত্তি দিতে হবে। মাননীয় স্পিকার, আমরা যদি এই বাজেটকে সত্যিকার অর্থে জনকল্যাণমুখী করতে চাই তাহলে জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে, দুর্নীতি হ্রাস করতে হবে, সংসদের ভূমিকাকে শক্তিশালী করতে হবে, ঋণ নির্ভরতা কমাতে হবে, বৈষম্য দূরীকরণে আরও সাহসী ভূমিকা নিতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় মাননীয় ভূমিমন্ত্রী এখানে আছেন, জাল জার জলাতার এই বিষয়টা নিয়ে আমরাও অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কনস্টিটিউয়েন্সিতে আমরা দেখেছি যে আইন বিরোধীভাবে নদীকে বদ্ধ জলাশয় দেখিয়ে দিনের পর দিন, বছরের পর বছর লিজ দেওয়া হয়েছে। আপনার এই বক্তব্য আশা করছি মাননীয় ভূমিমন্ত্রী নোটটা নিয়েছেন বোধহয়। অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন নারায়ণগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমেই 2026-27 সালের যে বাজেট অধিবেশনে আজকে কথা বলতে পারায় আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই। এই বছর যে বাজেটটা অনুষ্ঠিত হচ্ছে এটার জন্য সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, কারণ 17-18 বছর ধরে এই বাংলাদেশকে যেইভাবে ঋণে জর্জরিত করে রেখেছে, যেইভাবে আপনার যখনই আমরা দায়িত্ব পেয়েছি তার পরে পরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ লেগে গেছে। এর মধ্যে 3 মাস 24 দিনের মাঝখানে আমাদের দেশনায়ক তারেক রহমান যেইভাবে করে আপনার সাহসী একটি বাজেট রেখেছে, এর জন্য আমি প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাই যে এরকম একটি বাজেট রাখতে পেরেছে। যেই বাজেটটি হলো গণমানুষের বাজেট, যেই বাজেটটি হলো মানুষের অধিকারের বাজেট, যেই বাজেটটি হলো স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থাকে প্রাধান্য দিয়েছে। কারণ বাংলাদেশের আপনারা জানেন যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এর জন্য শিক্ষার দিকে নজর রেখেছে। ইভেন আমি যদি বলি, স্বাস্থ্য ব্যবস্থার যদি উন্নয়ন না হয় এই দেশের মানুষের চিকিৎসার জন্য যেভাবে করে বাইরে যায়, যেভাবে করে বাংলাদেশের ডলার বাইরে চলে যায়, এটা থেকে আটকানোর জন্য স্বাস্থ্য ব্যবস্থার দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। শিক্ষা ব্যবস্থার জন্য আমি বলেছি, আপনার বাংলাদেশের যেই বাজেট বলতে আমরা যেটা বুঝি, এর পরের দিন নিত্য প্রয়োজনের দাম বেড়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে বাজেটের পরে বাংলাদেশের বাজারে কোনো প্রকার এফেক্ট করে নাই, কোনো ধরনের কোনো নিত্য প্রয়োজনের দাম ইনক্রিজ করে নাই। আজকে আপনি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে এই প্রথম একটি

0: বাজে রয়েছে যে এই বাজেটটি লং টাইমের একটি প্রসেস আছে, যে বাইরের ওরা যদি ইনভেস্ট করে ওরা জানবে যে কত বছর কত টাকা ওদের ট্যাক্স দেওয়া লাগবে। আপনার ওয়ান স্টপ সার্ভিসের বিভিন্ন আপনার যে কোম্পানি যদি গঠন করে ওয়ান স্টপ সার্ভিসে এই কোম্পানিগুলি গঠন করতে পারবে। তরুণদের জন্য স্টার্ট আপের ব্যবস্থা করা, স্টার্ট আপ প্লাস হলো আপনার ফ্রিল্যান্সের জন্য ট্যাক্স ফ্রি, ইভেন তাদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এরকম বাজেট আগে হয়েছে নাকি আমার জানা নাই, তবে এত সুন্দর বাজেট করাতে আমি অর্থমন্ত্রী ইভেন তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। এখন আমি নারায়ণগঞ্জের ছেলে হিসাবে কয়েকটি কথা বলি। বাংলাদেশের জিডিপির 7.5% নারায়ণগঞ্জের অবদান রাখে জিডিপিতে, ওয়্যারেজ নারায়ণগঞ্জের জিডিপি এতটুকু অবদান রাখার পরও নারায়ণগঞ্জকে বি ক্যাটাগরি একটি জেলা হিসাবে করে রেখেছে। আমি আশা করব এটা অতি শীঘ্রই যাতে নারায়ণগঞ্জকে এ ক্যাটাগরিতে একটি জেলাতে পরিণত করা হয়। আজকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনকে মেট্রোপলিটন সিটির জন্য আমি দাবি জানাচ্ছি, কারণ নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল জোন, নারায়ণগঞ্জের উপরে অনেক কিছু রপ্তানি নির্ভরশীল, এর জন্য আমি আশা করব যে এটাকে একটি মেট্রোপলিটন সিটি যাতে করা হয়। ফতুল্লা আন্তর্জাতিক স্টেডিয়াম, যে স্টেডিয়ামটা আপনি বন্ধ হয়ে রয়েছে, এই স্টেডিয়ামটা অবশ্যই যাতে অতি শীঘ্রই যাতে এটা চালু করা হয়। এখন আমি রূপগঞ্জের ছেলে, আমি রূপগঞ্জের যাদের ভোটের মাধ্যমে আমি সংসদে এসেছি তাদের কথা না বললেই না, রূপগঞ্জে বিভিন্ন কোম্পানি, অসৎ কোম্পানিরা আমাদের কৃষি জমি বালি দিয়ে কৃষি জমিগুলিকে ভরে রাখছে। আমি আশা করব ওদের শাস্তির আওতায় যাতে না হয়, কারণ রূপগঞ্জের মানুষ রূপগঞ্জের বাড়িঘরে থাকতে পারছে না, তারা কৃষি জমি ভরে ফেলছে, তাদের বাড়িঘরগুলি বালি দিয়ে ভরে ফেলছে। আমি আশা করব এদেরকে শাস্তির আওতায় যাতে আনা হয়। আমি রূপগঞ্জের মা বোনদের কথা চিন্তা করে বলতে চাই, তাদের অন্তত যে বাসার যে গ্যাসের লাইনটা, এই গ্যাসের লাইনটাকে যাতে বৈধতা দেওয়া হয়। আজকে এলপিজি গ্যাস যেটি বাজারে সরকারি রেট হলো 1300 সামথিং টাকা, এটা 2400 টাকা করে কিনছে। অন্তত আমাদের যারা রেগুলেশন, এটা এটা যাদের দেখার উচিত, ওরা যাতে এই ব্যাপারটা যাতে দেখে এলপিজি গ্যাসের দামটা যাতে সরকারি যে রেটটি এই রেটে যাতে আমাদের মা বোনরা যাতে পায়। আপনার রূপগঞ্জের 741টা ইন্ডাস্ট্রি আছে, যেটা আমি বলবো যে অনেকগুলি জেলাতেও 741টা ইন্ডাস্ট্রি নাই, যেটা রূপগঞ্জের 741টা ইন্ডাস্ট্রি আছে। এখন এই ইন্ডাস্ট্রির বর্জ্য ব্যবস্থার জন্য এইভাবে করে অনেকগুলি ইন্ডাস্ট্রির আপনার এইভাবে প্ল্যান নাই, ইটিবি প্ল্যান নাই। আমি আশা করব ইটিবি প্ল্যানের জন্য যাতে গভর্নমেন্ট তাদেরকে একটা মিনিমাম রেটে যাতে লোন দেওয়া হয়, যাতে এই ইটিবি প্ল্যানটা যাতে সবাই বসাতে পারে। আরেকটি সমস্যা আছে, আমাদের এতগুলি ইন্ডাস্ট্রির মাঝখানে অনেকগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে আজকে, শুধু জলবদ্ধতার কারণে বিভিন্ন অসৎ ব্যবসায়িকরা এই খালগুলিকে দখল করে রেখেছে। আমি আশা করব অতি শীঘ্রই যাতে এই খালগুলিকে পুনরুদ্ধার করে আবার খনন করা হয়। আজকে আমাদের দেশনায়ক তারেক রহমানের উপরে বিশ্বাস রেখেছে আমাদের জনগণ, বিশ্বাস রেখেছে আমাদের প্রতিটি মানুষ। আমি আশা করব আমাদের যিনি যারা বিরোধী দলে আছে ওনারাও বিশ্বাস করুক, যাতে তারেক রহমান সাহেব, আমি বলতে চাই যে উনি এই দেশের জন্য এসেছে, এই দেশের মানুষের ভাগ্য ইনশাল্লাহ উনি উন্নয়নের দিকে নিয়ে যাবে। আজকে যেই বাজেটটা দিয়েছে, এই বাজেটটা আমি বলবো এখনকার উপযুক্ত বাজেট, এই বাজেটের মাধ্যমে এই বাংলাদেশ সামনের দিকে আগাবে।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম ইজ আপ, থ্যাংক ইউ, বসেন প্লিজ। আলোচনায় অংশগ্রহণ করবেন গোপালগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কে এম বাবর। জনাব কে এম বাবর, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: বিসমিল্লাহির রহমান রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সর্বত মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে 2026 এবং 2027 অর্থ বছরের একটি সময়োপযোগী বাস্তবমুখী জনকল্যাণ কেন্দ্রিক বাজেট প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় অর্থমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। বর্তমান বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা, বৈশ্বিক মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতি এবং বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সরকার যে দূরদর্শিতা, সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এ বাজেট উপস্থাপন করেছে তা নিঃসন্দেহে একটি ইতিবাচক, আশাব্যঞ্জক পদক্ষেপ। আমি বিশ্বাস করি এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাননীয় স্পিকার, এই বাজেটে মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, কৃষি, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার যে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা বাংলাদেশের উন্নয়ন যাত্রাকে আরও গতিশীল করবে। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীর জন্য নূতন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং উৎপাদনমুখী অর্থনীতির বিকাশে সরকার যে অঙ্গীকার প্রতিফলিত হয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মাননীয় স্পিকার, আমি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্যখাতের বিষয়ে বিশেষ কিছু কথা বলতে চাই। অত্যন্ত আনন্দের সঙ্গে আমি উল্লেখ করতে চাই যে 2026-2027 অর্থ বছরে স্বাস্থ্য পরিবার কল্যাণ খাতের জন্য 69,409 কোটি টাকার রেকর্ড বরাদ্দ প্রদান করা হয়েছে, যা বিগত অর্থ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। স্বাস্থ্যখাতে এ ধরনের সাহসী ও যুগান্তকারী বিনিয়োগ বর্তমান সরকারের জনকল্যাণমুখী চিন্তা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং জনগণের প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল প্রতিফলন। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি অত্যন্ত সন্তোষের সঙ্গে লক্ষ্য করছি যে এবারের বাজেটে স্বাস্থ্যখাতে উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর দক্ষতা উন্নয়ন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের গৃহীত উদ্যোগসমূহ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ 2-এর জনগণের পক্ষ থেকে স্বাস্থ্যখাতের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এরিয়ায় একটা ডেন্টাল কলেজ হয়েছে। আপনি জানেন বিগত একনেক বৈঠকে অনুমোদন হয়েছে, কিন্তু 90% কাজ সম্পন্ন হয়েছে, অথচ এখানে 10% কাজের জন্য এখনও এই ডেন্টাল কলেজ মানুষের সেবায় কাজ করতে পারছে না। এই জন্য আপনার মাধ্যমে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করব আমাদের এই গোপালগঞ্জ ডেন্টাল কলেজটা যেন চালু হয়। এই ডেন্টাল কলেজ চালু হইলে শুধু গোপালগঞ্জের মানুষ উপকৃত হবে না, আমার বিশ্বাস দক্ষিণাঞ্চলে 21টি জেলার মানুষ এই ডেন্টাল কলেজের সেবা নিতে পারবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি স্বাস্থ্যমন্ত্রীর কাছে আবার আকুল আবেদন জানাবো আমাদের গোপালগঞ্জে একটা আই হসপিটাল আছে, এটা একটা ইনস্টিটিউট। এই হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার নেই। এই হাসপাতাল বাংলাদেশে একটা আধুনিক হসপিটাল। এই হাসপাতাল যদি সুষ্ঠুভাবে পরিচালনা হতে পারে, দক্ষিণ অঞ্চলে এবং উপকূলীয় অঞ্চলের মানুষগুলো এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিতে পারবে, যাতে ঢাকার উপর লোড কম পড়বে, মানুষের আর ঢাকামুখী হতে হবে না। তাই আমি এই হাসপাতাল যাতে মানুষের সেবা যাতে মানুষের দ্বারগড়ে পৌঁছে দিতে পারে, এই জন্য আমি আবারও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমাদের গোপালগঞ্জ, আমার নির্বাচনী আসনে একটা সুন্দর মেডিকেল কলেজ হসপিটাল আছে, কিন্তু এই হসপিটালে পর্যাপ্ত ডাক্তার নেই, জনবল নেই। এই হসপিটাল 10-তলা বিশিষ্ট হসপিটাল, কিন্তু এখানে 3-4টে ফ্লোর ফাংশনিং, আর কোনো ফ্লোর ফাংশনিং নাই। যদি এখানে আমাদের স্বাস্থ্য কাঠামো সব কিছু, অবকাঠামো সব কিছু আছে, আমি চাই এখানে একটা কিডনি ইউনিট হোক, একটা কার্ডিয়াক ইউনিট হোক, যাতে দক্ষিণাঞ্চলের মানুষ ঢাকার দিকে না আসে, ওই গোপালগঞ্জে একটা মেডিকেল হাব গঠন করে এই দক্ষিণাঞ্চলের মানুষ যেন ওইখানে স্বাস্থ্যসেবা নিতে পারে। এই কারণে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি প্রার্থনা করব গোপালগঞ্জের স্বাস্থ্য যে স্থাপনাগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়, আমার মনে হয় ঢাকামুখী মানুষের চাপ কমে যাবে। আমাদের আছে একটা ট্রমা সেন্টার, কিন্তু ট্রমা সেন্টারে কোনো ডাক্তার নেই, কোনো স্টাফ নেই, কিছু নেই, অকেজোভাবে পড়ে আছে। আমাদের ওখানে আছে একটা নার্সিং ইনস্টিটিউট, কিন্তু ওখানে কোনো ছাত্রছাত্রী ভর্তি হয়েছে, কিন্তু কোনো টিচার নেই, কোনো ফার্নিচার নেই, তেমন কোনো কিছুই নেই। তাই আমি এই সব কিছু যাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ নজর দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর স্পেশাল নজর দিয়ে আমাদের এই গোপালগঞ্জে এই সেবাগুলো সাধারণ মানুষ, শুধু গোপালগঞ্জবাসী না, যেন এদের যেন দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হয়, এই ব্যাপারে আমি গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় 2 মিনিট সময় বাড়িয়ে দিন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আর মাননীয় প্রধানমন্ত্রী, আমার নির্বাচনী আসন গোপালগঞ্জ সদর উপজেলা এবং কাশিয়ানীর আংশিক 7টা ইউনিয়ন নিয়ে আমার নির্বাচনী আসন গঠিত, কিন্তু আমাদের
1: 2 মিনিট বাড়ানো হলো,
2: থ্যাংক ইউ। আমার নির্বাচনী আসনের 7টা যে ইউনিয়ন আছে কাশিয়ানী জেলার, ওটা কাশিয়ানী সদর থানা থেকে অনেক দূরে, প্রায় 40 কিলোমিটার দূরে, গোপালগঞ্জ সদর থানা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। তাই আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি অনুরোধ প্রার্থনা করছি, ওই রামদে যে তদন্ত কেন্দ্র আছে, ওই তদন্ত কেন্দ্রটাকে যেন একটা পূর্ণাঙ্গ থানা হিসেবে রূপান্তরিত করেন। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি আর একটা অনুরোধ করছি, আমাদের গোপালগঞ্জে এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড একটা প্ল্যান্ট আছে, ওই প্ল্যান্টে একটা ভ্যাকসিন প্ল্যান্ট করার কথা ছিল। বিগত অন্তর্বর্তী সরকার আমাদের ওই প্ল্যান্টটাকে মুন্সিগঞ্জে ট্রান্সফার করেছে, অথচ গোপালগঞ্জে প্রায় 200 কোটি টাকার ল্যান্ড অধিগ্রহণ করেছে। আমি আপনার মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে প্রার্থনা করতে চাই, আমাদের এই প্ল্যান্টটাকে যদি গোপালগঞ্জ ফিরিয়ে দিতেন, গোপালগঞ্জের মানুষ উপকৃত হতো, এবং এই দ্রুত যেহেতু ল্যান্ড আপনার অধিগ্রহণ করা আছে, দ্রুত ফাংশনিংয়ে আসতে পারত। কারণ আমাদের অন্তর্বর্তী সরকার হয়তো বা বিশেষ কারণে আমাদের এই প্ল্যান্টটা কেটে নিয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানাতে চাই, গোপালগঞ্জে 3টি আসনের 3টা আসন এবার বিএনপি পেয়েছে, এই কারণে আমাদের গোপালগঞ্জের প্ল্যান্ট কেন ম্যাডাম, কেন মাননীয় স্পিকার, অন্য জেলায় কেটে নেওয়া হবে? তাই আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের এই প্ল্যান্টটা যেন আমাদের ওখানে ফিরিয়ে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনাকে আমি আর একটা কথা জানাতে চাচ্ছি, আমাদের বাংলাদেশের 30-70% স্বাস্থ্যসেবা প্রাইভেট সেক্টর থেকে আসে, অথচ প্রাইভেট সেক্টরের লাইসেন্সের জন্যই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগে, নার্কোটিকের ছাড়পত্র লাগে, এইগুলো 5 বছর আগে ছিল না। এইগুলো থেকে পরিত্রাণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে শক্তিশালী করে স্বাস্থ্য মন্ত্রণালয় এককভাবে লাইসেন্স দিতে পারে, এই ব্যাপারে আপনার কাছে আমি অনুরোধ করছি সবাইকে।
1: জি, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনার বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত অনেক কথা বলেছেন। আনফর্চুনেটলি স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী বা প্রতিমন্ত্রী কেউই নেই, থাকলে হয়তো ভালো হতো। ও, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমি দুঃখিত, প্লিজ অ্যাকসেপ্ট মাই সিনসিয়ার অ্যাপোলজি, নিশ্চয় নোট নিয়েছেন, ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন আসন নম্বর 338, মহিলা আসন নম্বর 38, মার্জিয়া বেগম। মার্জিয়া বেগম, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আজ আমি এই মহান সংসদে স্বাস্থ্যখাত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, সরকার এবার বাজেটে স্বাস্থ্যখাতে 69,509 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা জিডিপির 1.02%, গত বছর এটা ছিল 0.58%। আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে শুধু বরাদ্দের অঙ্ক বড় হলেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না, বরং বরাদ্দকৃত এই অর্থ কতটা কার্যকরভাবে ব্যয় হয়েছে এবং তার সুফল সাধারণ মানুষ পাচ্ছে কিনা তার উপরই নির্ভর করে এই স্বাস্থ্যসেবা। মাননীয় স্পিকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বব্যাংকের সর্বশেষ হিসাবে বলা হয়েছে যে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বাংলাদেশের শতকরা 44% পরিবার আর পারিবারিক আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পুরো বিশ্বের মধ্যে স্বাস্থ্যখাতে সরকারি ব্যয়ের দিক থেকে সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে আমাদের এই বাংলাদেশ, যা মোট ব্যয়ের 1.1%, এমনকি ঋণের দায়ে জর্জরিত গরিব দেশগুলো যেখানে তাদের মোট সরকারি ব্যয়ের অন্তত 7% তাদের স্বাস্থ্যখাতে বরাদ্দ রাখে, সেখানে আমরা 1.1% মধ্যে ঘুরপাক খাচ্ছি। মাননীয় স্পিকার, বাজেটের নথিতেই উল্লেখ আছে গত অর্থ বছরে প্রথম 10 মাসে সরকারের উন্নয়ন ব্যয়ের বাস্তবায়ন হয়েছে মাত্র 44.7%। আরও উদ্বেগের বিষয় হলো যে স্বাস্থ্যখাতে প্রতি বছর বরাদ্দকৃত অর্থের প্রায় 20-30% অব্যবহৃত থেকে যায়। অর্থাৎ একদিকে হাসপাতালগুলোতে বেড নেই, ডাক্তার নেই, প্রয়োজনীয় ঔষধ এবং যন্ত্রপাতি নেই, অন্যদিকে কোটি কোটি টাকা খরচ না হয়ে ফেরত যাচ্ছে। তাহলে প্রশ্ন উঠে, সমস্যাটা কি আমাদের অর্থের নাকি ব্যবস্থাপনার দুর্বলতা, ব্যর্থতা? মাননীয় স্পিকার, আমাদের দেশের হাসপাতালগুলোর চিত্র, বাস্তব চিত্র অত্যন্ত উদ্বেগজনক। অনেক জেলা হাসপাতাল আছে যেখানে সিটি স্ক্যান, এমআরআই সুবিধা নেই, আইসিইউ বেডের তীব্র সংকট রয়েছে, চিকিৎসক ও নার্সের পদ শূন্য পড়ে আছে, রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হয়। কোথাও কোথাও রোগীদের হাসপাতালের বারান্দায়, করিডোরে, এমনকি আপনার মেঝেতে চিকিৎসা নিতে হয়। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাই, যদি অর্থই বরাদ্দটা থাকেই, তাহলে কেন হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সেবা পৌঁছাচ্ছে না? মাননীয় স্পিকার, সরকারি ব্যবস্থাপনায় প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, দক্ষ জনবলের অভাব এবং অডিট ভীতির সংস্কৃতি স্বাস্থ্যখাতের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আর স্বাস্থ্যখাতের সবচেয়ে বড় সংকট হলো শুধু অর্থের নয়, সংকট দক্ষতা ও সুশাসনের। মাননীয় স্পিকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন ও প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের জন্য আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা প্রয়োজন, কারণ স্বাস্থ্য সেবা শুধু চিকিৎসা বিজ্ঞান নয়, এটি একটি দক্ষ ব্যবস্থাপনাও। মাননীয় স্পিকার, সরকার 1,00,000 স্বাস্থ্যকর্মী এবং 5,000 চিকিৎসক নতুন চিকিৎসক নিয়োগের যে ঘোষণা দিয়েছে, আমরা চাই এই নিয়োগ দ্রুত, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হোক এবং প্রান্তিক এলাকাগুলো অগ্রাধিকার পাক। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে স্বাস্থ্যখাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ PPP মডেলের মাধ্যমে বেসরকারি হাসপাতাল থেকে সেবা ক্রয়ের বিষয়ে সতর্ক করতে চাই। মাননীয় স্পিকার, যথাযথ নিয়ন্ত্রণ জবাবদিহি ছাড়া এই ব্যবস্থা চালু হলে জনগণের অর্থ বেসরকারি খাতের মুনাফা বৃদ্ধির হাতিয়ারে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে, তাই জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আপনার কাছে সময় বৃদ্ধির প্রার্থনা করছি। আমাদের দেশের মানুষ এখনও চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজের পকেট থেকে ব্যয় করতে বাধ্য। অনেক পরিবার চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র হয়ে পড়ে, অসুস্থতা যেন কোনো পরিবারের জন্য অর্থনৈতিক বিপর্যয়ের কারণ না।
1: 2 মিনিট সময় বাড়ানো হলো,
3: শুকরিয়া। সেই লক্ষ্যে স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করতে হবে। আমরা চাই স্বাস্থ্য বাজেটের শতভাগ কার্যকর বাস্তবায়ন, জেলা এবং উপজেলা হাসপাতালের জনবল ও যন্ত্রপাতি ঘাটতি পূরণ। আমরা চাই প্রাথমিক স্বাস্থ্যসেবায় অধিক বিনিয়োগ, ঔষধ চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের স্বচ্ছতা, আরও চাই স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। মাননীয় স্পিকার, আমি আমার নিজ জেলা লক্ষ্মীপুরের চরম বাস্তব সত্যটি এই মহান সংসদে তুলে ধরতে চাই। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে প্রতিদিনই 300-400 জন রোগী আসে এবং এই সম্প্রতি হামের প্রাদুর্ভাবে একটি শিশুকে, অর্থাৎ একটা বেডে 2-3 জনকে শিশুকে থাকতে হচ্ছে, এমনকি জায়গা না পেয়ে সাধারণ রোগীদের সাথে ফ্লোরে অবস্থান করতে হচ্ছে, আর সেই সাথে রয়েছে তেলপোকা, ছারপোকা, মশামাছির উপদ্রব, আর পাশে রয়েছে উন্মুক্ত খোলা ড্রেন। মাননীয় স্পিকার, হাসপাতালের জন্য যেটুকু যন্ত্রপাতি বা জনবল থাকা প্রয়োজন তার তীব্র অভাব রয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসার পদগুলো দিনের পর দিন শূন্য পড়ে আছে, আর পাশে রয়েছে নির্মাণাধীন 2,500 শয্যা বিশিষ্ট একটি নূতন ভবন। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এটি প্রয়োজনীয় জনবল এবং যন্ত্রপাতি নিয়ে উন্মুক্তভাবে পূর্ণাঙ্গভাবে উদ্বোধন করার জন্য। মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে বলছি, আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি খাতের কাঙ্ক্ষিত বিকাশের স্বার্থে ICT খাতের কর সুবিধাটি অব্যাহত রাখা একান্ত প্রয়োজন। দেশীয় শিল্পের প্রচার এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এই বাজেটকে আরও বেশি ব্যবসাবান্ধব ও বিনিয়োগের সহায়ক হিসাবে গড়ে তোলার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে আমি বলতে চাই যে স্বাস্থ্যসেবা কোনো বিলাসিত নয়, এটি সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। তাই আজ বাজেটের অঙ্ক বৃদ্ধি নয়, বরং সেই অর্থ।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন কুমিল্লা 7 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আতিকুল আলম। জনাব আতিকুল আলম, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 এবং 27 অর্থ বছর বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় আমাকে সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই জনবান্ধব বাজেট পেশ করার জন্য আমি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে এবং মাননীয় অর্থমন্ত্রীকে আমি আমার নির্বাচনী আসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্যখাতে যেই বাজেট এবার পেশ করা হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। কারণ মাননীয় স্পিকার, যেই কিডনি ডায়ালিসিস, হার্টের রিং এবং চোখের লেন্সের উপর যেই কর ফেরত নেওয়া হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল। কারণ আমার পরিবারে মাননীয় স্পিকার, আমার পিতা মরহুম আলহাজ খোরশেদ আলম সাহেব, উনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আমৃত্যু সভাপতি ছিলেন, উনি 2014 সাল থেকে এ ডায়ালিসিস করছেন প্রায় 18 সাল পর্যন্ত। এই জায়গায় মাননীয় স্পিকার, একটু আগে আপনার পাবনায়কের সংসদ সদস্য মহোদয় বলেছিলেন 8 দিন হসপিটালে মাত্র 250 টাকায় নাকি ডায়ালিসিস করা হয়। আমার মনে হয় আমি 2014 সাল থেকে এই ডায়ালিসিসের সাথে সম্পৃক্ত। আমার মনে হয় না সারা বাংলাদেশে কোনো জায়গায় 250 টাকায় ডায়ালিসিস হয়। মাননীয় স্পিকার, 2020 সাল থেকে আমার মাও ডায়ালিসিস করতেছে, আজও বদি, আজকেও করছে। স্কোয়ারে যার মূল্য প্রায় 5,600 টাকা। এই যে 5% এবং 15% কর ফেরতের কারণে আমার মনে হয় এই ডায়ালিসিসের উপরে যেই ডায়ালিসিসের যেই রেটটা ধারণ করাবে তা অর্ধেকে উত্তীর্ণ হবে। মাননীয় স্পিকার, আরেকটা বিষয় আমি আপনার অবতীর্ণ করতে চাই। মাননীয় স্পিকার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের অধীনে বা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আমাদের উপজেলা যে সমাজসেবা অফিসারের অধীনে আমাদের গ্রাম্য যেই ধরনের মানুষ বা গ্রামের মানুষ যদি ক্যান্সার আক্রান্ত হয় বা স্ট্রোকের মাধ্যমে বা স্ট্রোকের কারণে তারা যদি পঙ্গুত্ব বরণ করে, তাইলে এখন পর্যন্ত তাদেরকে বার্ষিক 50,000 টাকা অনুদান দেওয়া হয়। কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই 50,000কে 1,00,000 টাকায় কিন্তু উত্তীর্ণ করছেন। তা আমার কথা হলো মাননীয় স্পিকার, এই নাগরিক সুযোগ সুবিধাগুলো যদি আপনারা না দেখেন, অনেক মতাদর্শের লোক হয়তো বা এই জায়গায় আছে, অনেকের কথা হলো ব্যাংক নিয়ে কথা বা হাসপাতাল নিয়ে কথা, আসলে আমাদের রাজনীতিটা তো জনবান্ধব। মাননীয় স্পিকার, মানুষ বাঁচলে না সব কিছু, মাননীয় না বাঁচলে তো কোনো কিছু না। তো মাননীয় স্পিকার, আমি এই বিষয়ে আর কথা বলা যেতে চাই না, আমি শুধু এটুকুই বলতে চাই আমার নির্বাচনী আসন 255 কুমিল্লা 7, আমার নির্বাচনী আসনে 13টি ইউনিয়ন, 1টি উপজেলা অবস্থিত, 1টি পৌরসভা আছে। মাননীয় স্পিকার, আপনার রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা বাজেটে আমি কথা বলার পর মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় কুমিল্লা মেডিকেল কলেজে উনি পরিদর্শনে গেছেন, ফিরার পথে চান্দিনা মেডিকেল কলেজ, চান্দিনা আমার হাসপাতালে, সরকারি হাসপাতালে উনি গিয়েছেন। যাওয়ার ফলশ্রুতিতে অন স্পটেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ফোন দিয়ে ওনার অবস্থান জানতে চাইছেন। এরপর উনি বলছে আমি চান্দিনা আস। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় নির্দেশে তৎকালীন সময়ে উনি 50 শয্যা হাসপাতালকে 101 শয্যা হাসপাতালে ঘোষণা করেছেন। কিন্তু আমার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি আপনার অনুরোধ করতে চাই, 101 শয্যা করবেন আলহামদুলিল্লাহ, কিন্তু 10 শয্যা যাতে ICU বেড থাকে। মাননীয় স্পিকার, কারণ দীর্ঘ 40 থেকে 45 কিলোমিটারের মধ্যে কোনো হাসপাতাল নাই, নিমসের থেকে আপনার ইলেটগঞ্জ পর্যন্ত। এই যে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হলে রোগীদের তাৎক্ষণিক সেবা দেওয়ার জন্য আইসিইউ খুব জরুরি। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব যাতে 101 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি করা হবে এর সাথে যেহেতু 10 বেড আইসিইউ বেড স্থাপন করা হয়। মাননীয় স্পিকার, আরেকটা খুব পরিতাপের বিষয়, স্বাধীন বাংলাদেশের প্রথম সংসদ থেকে শুরু করে এখন পর্যন্ত যদি ধরি 53 বছরে আমার নির্বাচনী আসনের যাতায়াতের মোট রাস্তা হল 1110.5 কিলোমিটার মাননীয় স্পিকার, কিন্তু 53 বছরে এই স্বাধীন বাংলার প্রথম সংসদ থেকে এখন পর্যন্ত যদি ধরি মাত্র মাননীয় স্পিকার 312 কিলোমিটার কাগজে পত্রে আপনার রাস্তা পাকাকরণ হয়েছে। এই যে পাকাকরণগুলো আছে 312 কিলোমিটার, এর মধ্যে মাননীয় স্পিকার 80% চলাচলের অযোগ্য। আর পরিতাপের বিষয় মাননীয় স্পিকার, 780 কিলোমিটার রাস্তা এখনও কাঁচা মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে মাননীয় এলজিআইডি মন্ত্রী এবং এলজিআইডি প্রতিমন্ত্রীর কাছে আমি করজোড়ে হাত নিবেদন করছি যে মাননীয় স্পিকার এবং মন্ত্রী মহোদয়ের কাছে দয়া করে আমার এই উপজেলার এলজিইডির যে রাস্তাগুলো, এলজিইডির আওতায় যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোর কিছু বরাদ্দ দিয়ে মানুষের কথার কাছ থেকে যাতে বাঁচতে পারি। মাননীয় স্পিকার, এলাকায় গেলে মানুষের কথার কারণে, কথা শুনতে শুনতে অবস্থা খারাপ। আমি এটুকুই আশ্বস্ত করবো যদি আপনারা দয়া করে এই রাস্তাগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নেন, আপনাদের পক্ষে চান্দিনার মানুষের দোয়াটুকু থাকবে। মাননীয় স্পিকার, আরেকটা বিষয় মাননীয় স্পিকার আপনাকে অবহিত করতে চাই, যখন গত মাসেই মাননীয় স্পিকার আমাকে একটা মিনিট সময় আমার একটু বাড়িয়ে দিন,
1: জি 1 মিনিট বাড়ানো হলো,
4: যখন গত মাসেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যখন কুমিল্লা গেছিলেন ফিরতে চান্দিনা সরকারি হাসপাতালে যখন ব্যাক করছেন, তখন উনি কিন্তু দেখে আসছে চান্দিনার রাস্তাঘাটের কী অবস্থা। মাননীয় স্পিকার, পৌরসভার প্রায় 70-80 হাজার মানুষ বসবাস করে, এর মধ্যে মাননীয় স্পিকার প্রায় 80% রাস্তা হইল পৌরসভার, চলাচলের টোটালি অযোগ্য মাননীয় স্পিকার। আর আমি আপনার মাধ্যমে মাননীয় এলজিইডি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে রিকোয়েস্ট করব, পৌরসভাটি 1997 সালে খসড়া নীতিতে রূপান্তরিত করা হয়েছে, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করব অতি শীঘ্রই যাতে এই আমাদের পৌরসভাটি খসড়া নীতিতে রূপান্তরিত করা হয় এবং এই আরও 100 কোটি টাকার মতো বা 200 কোটি টাকা যদি বরাদ্দ দেওয়া হয় তাহলে পৌরসভার নাগরিক সুযোগ সুবিধা থেকে মানুষ যে বঞ্চিত হয়েছে দীর্ঘদিন এই জিনিস থেকে কিন্তু লাঘব হবে। মাননীয় স্পিকার, তো মাননীয় স্পিকার আমি আর কথা বাড়াবো না, জি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন খুলনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ আলী আজগার। মোহাম্মদ আলী আজগার একটু বসেন, দয়া করে একটু বসেন প্লিজ। আলী আজগার সাহেব নেই নাকি? আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 17 সুলতানা আহমেদ। সুলতানা আহমেদ আপনার সময় 8 মিনিট, ধন্যবাদ।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি 2026 এবং 2027 এই বাজেট আলোচনা করতে যাচ্ছি। আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে এই ঐতিহাসিক, স্বনির্ভর ও যুগান্তকারী জাতীয় বাজেট আলোচনায় অংশ নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা ও পরম কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের রূপকার বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন আপোষী নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। একই সাথে আমি অভিনন্দন ও সশস্ত্র সালাম জানাই আমাদের কোটি তরুণের স্বপ্নের সারথি দূরদর্শী রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। 1.5 দশকের স্বৈরাচারী ফ্যাসিবাদের সীমাহীন লুণ্ঠন ও 7.5 লাখ কোটি টাকার পর্বতসম ঋণের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে মাত্র কয়েক মাসের মাথায় দেশের ইতিহাসে এই বৃহত্তম 9,38,000 কোটি টাকার সাহসী বাজেট করার কেবলমাত্র সিংহহৃদয়ের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হিমালয়ময় নেতৃত্বেই জাদুকরী প্রজ্ঞারী কারণে সম্ভব হয়েছে। এর রূপরেখা একটি অর্থনৈতিক কাব্য, 31 দফার প্রতিটি প্রতিশ্রুতির সফল বাস্তবায়ন এই বাজেটে স্পষ্ট প্রতিশ্রুতি। আজ বিরোধী ব্রেঞ্চের বন্ধুরা চিরাচরিত অভ্যাসবশত এই বাজেটের সমালোচনা করছেন, কিন্তু আমি তথ্যের অকথ্য প্রমাণ দিয়ে বলতে চাই যে বাজেটে আমাদের পূর্বসূরী বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই গণ অভ্যুত্থানে আহত বীরদের সম্মান জানিয়ে কর্মক্তায়ের সর্বোচ্চ সুযোগ বাড়িয়ে 5,25,000 করা হয়েছে। তাকে আপনারা কোন মুখে উন্নয়ন বিরোধী বলবেন? আমাদের সরকার প্রমাণ করেছে আমরা বীরের জাতি এবং বীরদের রক্ত ঝরা পরিষদে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কতটা আপোষহীন। মাননীয় স্পিকার, আমাদের 31 দফার অন্যতম মূল লক্ষ্য হল দেশের অর্ধেক জনগোষ্ঠী আমাদের মা বোনদের অবদানে স্বীকৃতি ও অর্থনীতি, ক্ষমতোন্নয়ন, শহীদ জিয়ার দর্শন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী নারী উন্নয়নের নীতিকে ধারণ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নারী সমাজের অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য এই বাজেটে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছেন। কর্মজীবী ও পেশাজীবী নারীদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে সরাসরি 4,25,000 টাকা করা হয়েছে। গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের সামাজিক সুরক্ষার পরিধি বাড়াতে এবং নারী পরিচালিত ক্ষুদ্র মাঝারি এসএমই স্টার্টআপ আপলুগোর জন্য জামানতবিহীন বিশেষ ক্রেডিট লাইনের ব্যবস্থা করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় বলেন তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ এবং জ্ঞানভিত্তিক সমাজ হবে আমাদের নিউক্লিয়াস। সেই লক্ষ্যে ইতিহাসের প্রথমবারের মতো শিক্ষাখাতে বৈপ্লবিক বরাদ্দ 31 দফার অঙ্গীকার, রক্ষার্থে শিক্ষাখাতে বাজেট এক লাফে বাড়িয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ 1,36,606 কোটি টাকা জিডিপির 2% করা হয়েছে। তরুণদের কর্মসংস্থানে আইসিটি ও কারিগরি খাতে বছরে 2 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড গঠন করা হয়েছে। ফিনান্সিয়ারদের বৈশ্বিক আয়ের উপর থেকে কর ও 15% ভ্যাট সম্পূর্ণ মকুব করে আমাদের সরকার তরুণদের মন জয় করে নিয়েছেন। মাননীয় স্পিকার, অবকাঠামো খাতে আমাদের দূরদর্শী সরকার কোনো লোক দেখানো ফানুস প্রকল্প নেয়নি। এই বাজেটে প্রকৃত অর্থনৈতিক করিডোর গড়ে তুলতে দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে যে দূরদর্শী পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাংলাদেশের যাতায়াত ও অর্থনীতিকে বিশ্ব মঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। অন্যদিকে মাধ্যমিক ও সাধারণ মানুষের উপর চাপ কমাতে করমুক্ত আয় সীমা ও 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে এবং প্রান্তিক মানুষের জন্য মাত্র 15,000 কেজিতে চালের সুবিধা অব্যাহত রাখা হয়েছে। যারা এই বাজেটকে উচ্চবিলাসী বলছেন তারা আসলে শহীদজার 19 দফা এবং আমাদের সরকারের 31 দফা শক্তি ও জনসমর্থনকে ভয় পায়। আমাদের সরকারের সুশাসন, মেধাভিত্তিক সমাজ ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকল্প। মাননীয় স্পিকার, পরিশেষে আমি বলতে চাই শহীদ জিয়ার আদর্শ নেতৃত্বাধীন বেগম খালেদা জিয়ার প্রেরণা এবং আমাদের পরম শ্রদ্ধেয় জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ, গতিশীল এবং কারিশমাটিক নেতৃত্বে এই বাজেটে সফলভাবে বাস্তবায়িত হবে এবং বাংলাদেশে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল, স্বনির্ভর ও স্বৈরাচারমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। আমি 2026-27 অর্থ বছরে এই ঐতিহাসিক গণমুখী কল্যাণমুখী বাজেটকে সম্মতিক্রমে পাশ করার জন্য মহান সংসদের প্রতি উদাত্তর আহ্বান জানাচ্ছি। আমি বলতে চাই, মাননীয় স্পিকার, বিএনপি সবসময় জনগণের দল, জনগণের পক্ষে কাজ করে এসেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসেছেন, আমরা করব কাজ, গর্ব দেশ, আমরা জাতীয়তাবাদী দল, সেই লক্ষ্যেই কাজ করেছি। আন্দোলনের সংগ্রামে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, আগামীতে দেশ গড়ার শপথ নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবেই কাজ করব। মাননীয় স্পিকার, আমার সময় শেষ, আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি আর বাড়াতে বলবো না আপনাকে। ধন্যবাদ আমাকে আজকে আলোচনার জন্য সুযোগ দেওয়ার জন্য, ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম, আপনাকেও ধন্যবাদ। আলোচনা অংশগ্রহণ করবেন দিনাজপুর এক আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম। জনাব মঞ্জুরুল ইসলাম নেই। দিনাজপুর দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব সাদিক রিয়াজ। জনাব সাদিক রিয়াজ, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে বাজেট আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই মহান রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে সুস্থ রেখে জনগণের কাজ করার জন্য, জনগণের কথা বলার জন্য এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যিনি আমাকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। এবং আমি স্মরণ করতে চাই কৃতজ্ঞতার সঙ্গে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে, আরও স্মরণ করতে চাই দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে, এবং সেই সাথে স্মরণ করতে চাই আমার মরহুম পিতা, যিনি এই মহান সংসদের সংসদ সদস্য ছিলেন। মাননীয় স্পিকার, আমার এলাকা দিনাজপুর দুই, এই আসন বিরল বোচাগঞ্জ দুটি উপজেলাকে নিয়ে গঠিত। আমি এ এলাকার প্রত্যেকটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, যারা আমাকে এই মহান সংসদে তাদের কথা বলার জন্য মনোনীত করেছেন, ভোট দিয়ে আমাকে এই সংসদে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। মাননীয় স্পিকার, এই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি দেশের সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। আমি আবারও সম্মানের সঙ্গে স্মরণ করছি আজকে এই মহান সংসদের যিনি আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী এবং বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও একটি জনকল্যাণমুখী, বাস্তবসম্মত এবং উন্নয়ন বান্ধব বাজেট প্রণয়নের জন্য সরকার প্রশংসার দাবি রাখে। মাননীয় স্পিকার, কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ, কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস, সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি উপকরণ সহজলভ্যকরণ এবং কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপকে আমি স্বাগত জানাই। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানাই। মাননীয় স্পিকার, যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের উপর আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন অনুভব করছি। কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে আরও সহায়তা প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব হবে। স্বাস্থ্য খাতে জনগণের প্রত্যাশা অনেক, তাই জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বিষয়ে অধিক গুরুত্ব দেওয়ার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে আমি কিছু বিষয় বিশেষভাবে তুলে ধরতে চাই। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সড়ক সেতু নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ, সেচ সুবিধা সম্প্রসারণ এবং বিদ্যুৎ ব্যবস্থার আরও উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি করে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং অসহায় জনগোষ্ঠীর জন্য বরাদ্দ আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বেগবান হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দিকে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই দিক নির্দেশনা দিবে এই বাজেটের মাধ্যমে। পরিশেষে আমি আমার এলাকার দুটি কথা বলতে চাই। আমি আপনার কাছে দুটি মিনিট বৃদ্ধি করার জন্য অনুরোধ করছি মাননীয় স্পিকার। আমরা সকলেই মাদক নিয়ে কথা বলছি, কিন্তু আমরা মাদকের যে করাল গ্রাস আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যুবক সমাজকে তিলে তিলে ক্ষয় করে দিচ্ছে মাননীয় স্পিকার। এই মাদক আসছে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে, এটাকে বন্ধ করার জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। যে বর্তমান আইন আছে এই আইনের মাধ্যমে মাদক ব্যবসায়,
1: দুই মিনিট বাড়ানো হলো সময় দুই মিনিট,
6: এই মাদক ব্যবসায়ীরা যখন ধরা পড়ে এই আইনের বর্তমান আইনের ফাঁকফোকর দিয়ে তারা অতি দ্রুত বের হয়ে আসে। আমাদের এমন একটি আইন করতে হবে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলেছেন আগামীতে উনি মাদকের উপর একটি বিল উত্থাপন করবেন। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই এমন একটি আইন করা হোক যেই আইনটা হবে একটা নন বেলেবল অফেন্স হিসাবে যেন এই মাদককে দেখা হয়। এই মাদকে যারা ধরা পড়বে তারা যেন কোনোভাবেই অন্তত দু তিন বছরের মধ্যে জেল থেকে বেরিয়ে আসতে না পারে, তবেই মনে হয় আমরা এই মাদক ব্যবসায়ীদেরকে রোধ করতে পারবো। মাননীয় স্পিকার, আমি আমার এলাকায় দিনাজপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেটা হচ্ছে সেতাবগঞ্জ সুগার মিল, যেটা আমাদের সেতাবগঞ্জের পরিচিতি। সেই সেতাবগঞ্জ সুগার মিলটিকে বারবার ফ্যাসিস্ট সরকার বন্ধ করে দিয়েছে। আমরা এই মিলটাকে চালু করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি অনুরোধ রাখতে চাই যেন এই বাজেটে পর্যাপ্ত এই মিলটি চালু করার জন্য বরাদ্দ রাখেন, কারণ এই মিলটি চালু করলে এখানকার যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাবে, এই এলাকার মানুষের যে প্রাণের দাবি এই সেতাবগঞ্জ সুগার মিলটি যেন অচিরেই চালু করা হয় এবং এমনভাবে চালু করা হোক এই মিলটি যেন আর লোকসানের সম্মুখীন না হয়, লাভজনক একটা প্রতিষ্ঠান হিসেবে যেন প্রতিষ্ঠিত হয়। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি বিগত দিনে একটি বারের জন্য কথা বলার সুযোগ পাইনি, কিন্তু আজকে দীর্ঘদিন পরে কথা বলার সুযোগ পেয়েছি, সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন সাবিকুন নাহার। মাননীয় সদস্য দয়া করে বসেন, আপনার যখন বক্তব্যের টান আসবে তখন আপনি বলবেন, বসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন সাবিকুন নাহার, আসন নম্বর 339, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ।
7: বিসমিল্লাহির রহমানির রহিম।
1: মাননীয় সদস্য একটু হোল্ড করবেন দয়া করে প্লিজ। মাননীয় সদস্য, প্রত্যেকটা বক্তব্যের প্রেক্ষিতে আরেকজনের বক্তব্য থাকতে পারে। আমি আমি আমি শেষ করি। মাননীয় সদস্য, আপনার যখন টার্ন আসবে তখন আগের বক্তা যে বক্তব্য দিয়েছেন আপনি সেটাকে জাস্টিফাইও করতে পারেন, সেটার অ্যাগেনস্টে যখন কথা বলার দরকার সেটাও করতে পারেন। সো ওয়েট ফর ইউর টার্ন প্লিজ, থ্যাংক ইউ। জি মাননীয় জি মাননীয় বিরোধী দলের নেতা, জি ওনার বক্তব্য শেষ। আচ্ছা, অন্য কাউকেও আপনি করাতে পারবেন, তারপরে যেহেতু বিরোধী দলের নেতা দাঁড়িয়েছেন এক মিনিট দেয়া হলো, ওয়ান মিনিট, সরি আপনি একটু বসেন দয়া করে, এক মিনিট দেয়া হলো।
8: জি উনি বলেছেন যে উনি জানেন না যে বাংলাদেশে বা আদিনে 250 টাকায় কোনো ডায়ালাইসিস হয়। উনি 5,600 টাকার কথা বলেছেন। আমরা 21 সাল থেকে শুধু মগবাজারের আদিনে 11,000-এর উপর রোগীকে 250 টাকায় ডায়ালাইসিস দিয়েছি এবং মাত্র 400 টাকায় 18,000-এর উপর রোগীকে ডায়ালাইসিস দিয়েছি, যেটা সরকার বন্ধ করে দিয়েছেন। আমাদের 9টা হাসপাতাল আছে দেশে, প্রত্যেকটা হাসপাতালে আমাদের ডায়ালাইসিস হয় এই রকম মূল্যে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: জি ধন্যবাদ। আচ্ছা মাননীয় সদস্য বসেন, আরেকজন বক্তব্য দিয়ে নেক, তারপরে বসেন দয়া করে প্লিজ। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন। আলোচনায় অংশগ্রহণ করবেন মহিলা আসন নম্বর 339 সাবিকুন্নাহার। সাবিকুন্নাহার আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ।
9: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, এই মহান সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় আমাকে সুযোগ প্রদান করার জন্যে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি দীর্ঘ সময় ধরে ধৈর্যের সাথে এই বাজেট প্রস্তাবটি উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি দাঁড়িয়েছি এখানে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। গত 21 জুন তুচ্ছ কারণ নিয়ে প্রকাশ্যে আমরা দেখেছি গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং তার অপরসঙ্গী এখন মুমূর্ষু অবস্থায় হসপিটালে আছে। ঠিক এরকম আরেকটি নৃশংস ঘটনা ঘটেছে আমার ভোটার এলাকা ময়মনসিংহ মুক্তাগাছায় গত 8 মে 8 বছরের শিশু আন্দালিব সাদমান রাফি হত্যা। কবি বলেছেন, আজকের শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। অথচ আজকের সমাজে আমাদের শিশুদের জন্য সাজানো বাগান তো দূরের কথা, তাদের বেঁচে থাকার ন্যূনতম নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হচ্ছি। মাননীয় স্পিকার, এ লজ্জাকার। মাননীয় স্পিকার, সেই 8 বছরের শিশু রাফিকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ছোট শিশুটিকে পাখির বাসার লোভ দেখিয়ে তাকে পুকুর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তাকে ধাক্কা দিয়ে ফেলে যখন পানিতে ডুবে মারার পরিকল্পনা ছিল, ছেলেটি সাঁতরিয়ে যখন তীরে চড়ে আসলো, সে অবস্থায় পানিতে নেমে সেই নৃশংস হত্যাকারী তার ঘাড় মোটকে পানির নিচে তাকে ডুবিয়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল একদিন এবং পরে সেফটি ট্যাঙ্কির মধ্যে পলিথিন পেঁচিয়ে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, আজকের যে এই অবস্থা শিশুদের, শিশুরা আজকে আমাদের সমাজে নিরাপদ নয়। শিশু রাফির এই হত্যাকাণ্ড আমরা শুধুমাত্র নিন্দা জানাচ্ছি না, আমরা এরকম একটি হত্যাকাণ্ডের দ্রুত বিচার আইনে তার শাস্তি দাবি করছি। সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে এই দাবি জানাচ্ছি। সেই সাথে এদেশে রাফি, রামিসা, তাহিয়ার মতো আর কোনো নিষ্পাপ শিশু যেন এমন নৃশংস হত্যাকাণ্ডের শিকার না হয় তার জন্য জোর দাবি জানাচ্ছি। এই বাজেটে শিশুদের নিরাপত্তার জন্য আমাদের কি আয়োজন রয়েছে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 9,38,000 কোটি টাকার এই বাজেট এক কথায় জনতুষ্টিমূলক, কিন্তু বিশাল আকারের বাজেট কিভাবে বাস্তবায়িত হবে সে প্রশ্নের বাস্তবসম্মত কোনো দিক নির্দেশনা ও সমাধান আমাদের এখানে মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় আমরা পাইনি। মাননীয় স্পিকার, একটি বিষয় লক্ষ্য করছি, আমাদের সরকার দলীয় সম্মানিত সংসদ সদস্যগণ প্রস্তাবিত বাজেটের উপর আমাদের সমালোচনা ও পর্যালোচনাকে সহজভাবে নিতে পারছেন না। অথচ আমরা জানি, কবি বলেছেন, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। মাননীয় স্পিকার, সমালোচনাকারীরাই কিন্তু সত্যিকার অর্থে প্রকৃত বন্ধু। আসলে আমরা এমন একটা সমাজ তৈরি করতে চাই, এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই যেখানে তৈলমর্দনের সংস্কৃতি থাকবে না। আমরা একটা তৈলমর্দনের সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা শুধু বাহবা পেতে চাই। আমরা রাজনীতি তোষামোদি এবং খোষামোদিতেই এই রাজনীতির প্রধান নীতি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থার যথার্থ রূপ উঠে এসেছে আমাদের প্রিয় কবি নজরুলের কথায়। তিনি বলেছেন তার উদাহরণ দিয়ে মোসাহেব কবিতায়, সাহেব কহেন চমৎকার সে চমৎকার, মোসাহেব বলে চমৎকার সে হতেই হবে হুজুরের মতে অমৎকার, সাহেব কহেন কি চমৎকার বলতেই দাও আহাহা, মোসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি বাহাহা বাহাহা বাহাহা। রাজনীতিতে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে দল হিসেবে জাতি হিসেবে আমাদের করুণ পরিণতি বরণ করতে হবে। ইতিহাস থেকে নির্মম সত্যটি যত বেশি আমরা উপলব্ধি করব ততই আমাদের জন্য মঙ্গল। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটের ঘাটতি ধরা হয়েছে 2,42,000 কোটি টাকা। এ টাকার সংস্থান হবে আভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে। এর মধ্যে বৈদেশিক ঋণ নেবার লক্ষ্য ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা ধরা হয়েছে বিদেশি অনুদান। আর আভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক খাত থেকে 1,12,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ব্যাংক বহির্ভূত খাত থেকে আরও 15,000 কোটি টাকা আদায়ের কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, বাজেটের আয়ের বড় উৎস হচ্ছে ব্যাংক খাত, কিন্তু বাস্তবতা হল ব্যাংক।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, আপনাকে আর 2 মিনিট সময় দেওয়া হলো, ধন্যবাদ।
9: মাননীয় স্পিকার, 3 মিনিট বলার অনুরোধ করছি, আমাকে একটু সময় দিবেন আশা করি। দেশের বৃহৎ ইসলামী ব্যাংক ফ্যাসিবাদের আমলে ডাকাতি করে দখল করা হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল এ ব্যাংক ডাকাতদের হাত হতে উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া, কিন্তু সরকারের ভূমিকায় জনগণ হতাশ হয়েছে। মূলত টোটাল বাজেটটাই আমার কাছে, এবং আমি মনে করি যারা সচেতন জাতি হিসেবে সবার কাছে উচ্চাভিলাষী হয়েছে। যেখানে গত বছর 23%-এর বেশি কর আদায় হয়নি সেখানে রাজস্ব আদায় এত বাড়ানো হলো কিসের ভিত্তিতে? ভ্যাটের ক্ষেত্রে কিভাবে প্রোগ্রেসিভ সিস্টেমে আসা যায় এ বিষয়ে ভেবে দেখা প্রয়োজন আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে এই বাজেটে দরিদ্র দূরীকরণের জন্য, দারিদ্রতা দূরীকরণের জন্য সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ভর্তুকিযুক্ত খাদ্য বিতরণ, নগদ সহায়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে। এসব কর্মসূচি স্বল্পমেয়াদে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করতে সহায়ক হলেও দীর্ঘমেয়াদে আমরা যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলি সেটা দারিদ্র দূরীকরণের টেকসই সমাধান নয়, কারণ এগুলো দারিদ্র দূরীকরণের মূল কারণগুলো দূর করতে পারে না। দারিদ্রের মূল কারণ হলো বেকারত্ব, কম আয়, উৎপাদনশীলতা অভাব, শিক্ষা ও দক্ষতার ঘাটতি এবং বিনিয়োগের সংকট। ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড সাময়িকভাবে কিছু পণ্য বা সুবিধা দিলেও এসব মৌলিক সমস্যার কখনো সমাধান নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী শিক্ষা করো না ভিক্ষা, কাজ করে খাও সবে। মাননীয় স্পিকার, 2026-27 সালের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থের অভাব নয়, বরং সুশাসনের অভাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সীমিত সক্ষমতা। একদিকে উচ্চাভিলাষী উন্নয়ন লক্ষ্য, অন্যদিকে দুর্বল রাজস্ব ভিত্তি। একদিকে ব্যাপক ব্যয়ের পরিকল্পনা, অন্যদিকে সীমিত ব্যয়ের সক্ষমতা। এই বৈপরীত্য দূর করা না গেলে বাজেটের ঘোষিত লক্ষ্যসমূহ কাগজে কলমে আকর্ষণীয় হলেও তা বাস্তবে প্রতিফলন সীমিত হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন বগুড়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কাজী রফিকুল ইসলাম। জনাব কাজী রফিকুল ইসলাম বগুড়া 1। কাজী রফিকুল ইসলাম নেই, আছেন? ও সরি, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 সালের এই বাজেটের উপরে দাঁড়িয়ে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় নেতা, এই সংসদ নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। ধন্যবাদ জানাই আমাদের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি এই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট দিয়ে আজকে রেকর্ড সৃষ্টি করেছেন। মাননীয় স্পিকার, বিএনপি যা বলে তা করে। এই যাবৎকালে যতবার বাজেট দিয়েছে ততবার বাজেটের পূর্ণাঙ্গ ভাবে এই বাজেট বাস্তবায়িত করে এই দেশকে আত্মনির্ভরশীল দেশ হিসেবে গঠন করার জন্য তারা কাজ করেছে। এই দেশের গণতন্ত্র বলেন, এই দেশের স্বাধীনতা বলেন, এই দেশের মানবিকতা বলেন, আজকে আমরা যারা বসে আছি, আজকে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন এই একদলীয় বাকশাল থেকে আজকে বাংলাদেশকে গণতন্ত্রে আজকে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করলেন, সেই সময় থেকে আজকে আমরা যারা ডান পাশে আছেন অনেকে হয়তো এই সংসদে বসতে পারতেন না। আজকে আমরা সবাই মিলে দেশকে গড়তে

এই দক্ষিণ এশিয়ার একটি সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে, আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি যেমন কাজ করেছেন, তিনি কাজ করেছেন এই গার্মেন্ট শিল্প বলেন, জনশক্তি রপ্তানি বলেন, এইগুলো আজকে এটার মাধ্যমে আজকে দেশের এই যে প্রবাসী আয় ছেড়ে দিয়ে আমাদের বৈদেশিক বৈদেশিক মুদ্রা অর্জনের মধ্য দিয়ে আজকে এই দেশ স্বয়ংসম্পূর্ণ তার রূপ নিয়েছে মাননীয় স্পিকার। আজকে তাই বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠিত করেছে এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের মানুষের জনস্বার্থ রক্ষা করার জন্য। আমরা যারা এমপি হয়ে নির্বাচিত হয়েছি সবারই আমাদের প্রতিশ্রুতি আছে, সকল প্রতিশ্রুতি পূরণ হবে মাননীয় স্পিকার। এই বাজেট বাস্তবায়িত হলে আমরা যারা এই 300 জন এমপি আছি সবারই আমাদের যা প্রতিশ্রুতি আছে সকল প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পারবো এই বাজেটের বাস্তবায়নের মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমি গত কয়েকদিন আগে আমার এলাকায় গিয়েছিলাম, আমি প্রতিটি ইউনিয়নে যেখানে আমি দাঁড়িয়েছি অনেক বয়স্ক মানুষ এসেছেন, অনেক শ্রমিক সর্বস্তরের মানুষ এসে আমাকে বলেছেন আমরা বাজেট শুনেছি। বাজেট এখন সাধারণ মানুষরা শুনে তারা বলেছেন এই বাজেট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেটে উপস্থাপন করেছে মাননীয় অর্থমন্ত্রী এই বাজেটকে। বাজেটের জন্য তারা বলেছেন যে আমাদের পক্ষ থেকে

0: সত্যিকারের রহমানের যে ভীষণ, যে শহীদ জিয়াউর রহমান এবং আমাদের প্রিয় নেত্রী মরুমা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত যে কাজগুলি, সেই কাজগুলি বাস্তবায়িত হবে, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে, এদেশের মানুষ কল্যাণ হবে, আত্মনির্ভরশীল হবে, এই দেশ সারা বাংলা বিশ্বের কাছে আবারও মাথা উঁচু করে দাঁড় করিয়ে করবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষের কিছু কথা বলতে চাই। আমার এলাকার একটু 2 মিনিট সময় বাড়াই দিও মাননীয় স্পিকার। আমার এলাকার মানুষের দুঃখ হলো যমুনা নদী, এই যমুনা নদী ভাঙ্গন থেকে রক্ষা পাওয়ার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিটি ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য, এই পবিত্র মাটিকে রক্ষা করার জন্য আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছি। আজকে এই মন্ত্র মহোদয় সবার কাছ থেকে আমি সহযোগিতা চাই। আজকে আমার এলাকার মানুষের নদী ভাঙ্গন সহ যে সমস্যাগুলির জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি, বিশেষ করে চরাঞ্চলের মানুষের স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বলতে চাই, আমার আমার চরাঞ্চলের মানুষের যেই 6টি ইউনিয়ন আছে সেখানে একটি পুলিশি তদন্ত কেন্দ্র দরকার। আপনার কাছে আমি কথা বলেছি, একটি অ্যাপ্লিকেশন দিয়েছি, দয়া করে খুব তাড়াতাড়ি আমাদের এই এই নিরাপত্তার জন্য এই বিষয়টি বিবেচনা করবেন মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমরা বলতে চাই যে এই আমার এলাকায় এই চরাঞ্চলের মানুষের জন্য সেখানে একটা হাসপাতাল নির্মিত করতে চাই। মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী একটি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি এই বিষয়টি দেখবেন, অন্তত 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও আমার এই চরাঞ্চলের 6টি ইউনিয়নের 60,000 মানুষের জন্য এই কাজটি করতে চাই। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই আমার এলাকার রাস্তাঘাট থেকে আরম্ভ করে হাসপাতাল, আজকে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী যে এই হাসপাতাল 50 শয্যা বিশিষ্ট থেকে 100 শয্যা বিশিষ্ট রূপান্তর করা হবে। এই হাসপাতাল আপনারা অনেকেই বলছেন, অনেকেই এই হাসপাতাল চাচ্ছেন, কিন্তু তিনি বাজেট বক্তৃতা ইতিমধ্যেই বলেছেন, আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো, আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিব নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই তা আবারও সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনুন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল্লাহ।

বিশ্বভুবনে যা কিছু আছে তোমারই কাছে করুণা যাচে।

আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পাঁচমিশালি গান। প্রথমে স্বাধীনতার গান, স্বাধীনতা এমন একটা সূর্য। গেয়েছেন অ্যান্ড্রু কিশোর, গীতিকার নজরুল ইসলাম বাবু, সুর করেছেন খোন্দকার নুরুল আলম।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: মাননীয় সদস্যবর্গ, বাজেটের উপর আলোচনা অব্যাহত রয়েছে। মাননীয় সদস্য, আপনি কয়েকবার দাঁড়িয়েছেন, এইভাবে যদি পয়েন্ট অফ অর্ডারে ইন এভরি টাইম আমরা দাঁড়াই তাহলে তো সংসদ পরিচালনা করা দুষ্কর হয়ে যাবে। এটা তো বক্তব্য, পাল্টা বক্তব্য হচ্ছে। আপনার কলিগ কাউকে দিয়ে যখন টান আসবে ওই কথাগুলো বলার চেষ্টা করবেন? না না না, এটা পাল্টা দেওয়া হচ্ছে না। উনি কি জন্য বলবেন সেটা তো আর আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, আপনার যখন টান আসে তখন বলবেন। থ্যাংক ইউ। আলোচনা অংশগ্রহণ করবেন সাতক্ষীরা এক আসনের মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইজ্জত উল্লাহ। জনাব মোহাম্মদ ইজ্জত উল্লাহ, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে।
1: নাহমদ হুয়ানু সাল্লি আলা রাসূলিহিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং সকলের উদ্দেশ্যে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মানিত অর্থমন্ত্রী 2026-2027 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট তিনি দিয়েছেন। 6,95,000 টাকা রাজস্ব আমরা পাব, এই টার্গেট ধরা হয়েছে। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেট হলো 2,43,000 কোটি টাকা। কিন্তু আমরা একথা সবাই জানি যে আমরা আমাদের যে রাজস্ব প্রাপ্তির যে টার্গেট ধরা হয় সেটা আমরা অর্জন করতে পারি না। বিগত 3 বছর তার উৎকৃষ্ট প্রমাণ। সে হিসাবে ধরলে আমাদের কাছে প্রায় 3,00,000 কোটি টাকার ঘাটতি বাজেট বললে অত্যুক্তি হবে না। মাননীয় স্পিকার, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা 3,00,000 কোটি টাকা আমরা নির্ধারণ করেছি মোটামুটি। তো আমরা এই টাকা পেলে আমরা আগামী 1 বছরে আমরা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা সুন্দরভাবে করতে পারব, এভাবে একটা টার্গেট ধার্য করা হয়েছে। এর জন্য আমাদের যে ঘাটতি বাজেট করা হলো 3,00,000 কোটি টাকার মতো, এখানে একটা বিষয় আমাদের জানা দরকার, বোঝা দরকার যে আমাদের খরচের খাতে 1,27,000 কোটি টাকা আমাদের সুদ দিতে হবে। মাননীয় স্পিকার, আমাদের কিন্তু 2009 সালে যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু আমাদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণ ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। এখন সেই ঋণ বেড়ে 2026 সালে এসে 30 ট্রিলিয়ন অর্থাৎ 30,00,000 কোটি টাকায় পরিণত হয়েছে। আর এই 30,00,000 কোটি টাকার সুদ আমাদেরকে এবছর দিতে হবে 1,27,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এখন 3,00,000 কোটি টাকা এবছর আবার ঋণ আমরা নিতে চাচ্ছি। তাহলে এইভাবে যদি আরও কয়েক বছর যায় তাহলে তো এক পর্যায়ে এসে আমাদের মানে সুদ দিতেই তো আমাদের হিমশিম খেয়ে যেতে হবে। তা আমরা দেশ চালাবো কীভাবে? মাননীয় স্পিকার, আমরা আমাদের যে ঋণের টাকাটা আমরা পাবো কোথায়, সে সলিউশনটা দেওয়া হয়েছে যে আমরা 1,12,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেব। 2026 সালের মার্চ মাস শেষে বাংলাদেশ ব্যাংকে কিন্তু আমাদের খেলাপি ঋণ কিন্তু 5,88,704 কোটি টাকা। তো ব্যাংক আমাদের কিভাবে ঋণ দেবে? মাননীয় স্পিকার, এখন দেখা যাবে যে ব্যাংক যখন ঋণ না দিতে পারে তাহলে কিন্তু আমাদের টাকা ছাপানো ছাড়া আর পথ থাকবে না। আমার আগে একটু আগেই ব্যারিস্টার নাজিম মোমেন সাহেব, তিনি কিন্তু আজকের পত্রিকার উদ্ধৃতি দিয়ে তিনি বললেন যে সরকার টাকা ছাপাচ্ছে, এই কথা বললেন। আমি 2-3 মাস আগেই এটা দেখছিলাম পত্রিকায়, নিজেই দেখছিলাম যে সরকার টাকা ব্যাংক থেকে টাকা এই সরকার টাকা ছেপে এটা ব্যাংকে দিচ্ছে। তো এই যদি হয় অবস্থা তাহলে তো মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, তাহলে আমাদের দেশটা কিভাবে চলবে? মাননীয় স্পিকার, আমরা যে ঋণ করে ঘি ভাত খাওয়ার মতন আমাদের অবস্থা। আমরা ঋণ করে তিন লক্ষ কোটি টাকা আমরা উন্নয়ন বাজেট করছি, এটা তো আমাদের কি অবস্থা সৃষ্টি হবে একটা সময় গিয়ে, যখন আমরা আওয়ামী লীগ তো 15 বছরের মাথায় এসে তারা 30 গিয়ে আমাদের 60 লক্ষ কোটি টাকা হয়ে যাবে, তখন আমাদের অবস্থাটা কী সৃষ্টি হবে, কিভাবে আমাদের দেশটা চলবে? মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের জনগণ কিন্তু কারো খাড়ার মাছ না, কারো খাড়ার মাছ না। এই জনগণ তারা গণ অভ্যুত্থান করে আওয়ামী লীগকে দেশছাড়া করেছে, বিএনপি জামাতকে ভাবতে হবে। আমরা যদি সুশাসন দিতে না পারি, আমরা চান্দাবাজি ধান্দাবাজি টেন্ডারবাজি করে যদি দেশ চালাতে চাই, আমাদেরও পরিণতি কি হবে এটা ভেবে দেখা দরকার। মাননীয় স্পিকার, তাদের তো যাওয়ার জায়গা আছে, বিএনপি জামাতের যাওয়ার কিন্তু জায়গা নেই। এই জন্য না আমি মনে করি যে আমরা গণতান্ত্রিক রাজনীতিতে সরকারি দল বিরোধী দল মিলেই একটা সরকার, আমাদের সরকারি বন্ধুরা অসহিষ্ণু হন, প্রায় বলেন যে বিরোধী দলীয় নেতারা এই কথা বলেন ওই কথা বলেন। একটা বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটের উপরে চলছে একটা বিশ্লেষণ হবে, তারপর সবাই মিলে আমরা একটা বাজেট করবো, সেই বাজেটটা গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট সবাই মিলে আমরা একটা বাস্তবায়ন করবো, এটাই তো হতে হবে। তা আমরা যা পেশ করাবে তাই তার শুধু গুণগান গাবো, তাহলে তো হলো না মাননীয় স্পিকার। এই জন্য আমি মনে করি যে আমরা সরকার, সরকারের সরকারি দল বিরোধী দল, তা যদি না হবে তো আমাদের বিরোধী দলের নেতাকে ফ্ল্যাগ দেওয়া হয় কেন, মন্ত্রী পদমর্যাদা দেওয়া হলো কেন, বড় বড় বিশাল বিশাল অফিস দেওয়া হয়েছে কেন? বিরোধী দল গণতান্ত্রিক রাজনীতি তো সরকারের একটা পার্ট, অতএব আমাদেরকে এই সরকারকে সুন্দরভাবে চলতে হবে, দেশের মানুষের চাহিদা মেটাতে হবে, সুশাসন দিতে হবে, দেশের জনগণের ভাগ্য উন্নয়নে আমাদের সেই সংগ্রাম আমাদের রাখতে হবে, এবং দেশের মানুষ যেন খেয়ে পরে বাঁচতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। মাননীয় স্পিকার, এই জন্য মনে করি আমাদের চিন্তাভাবনা করে আমাদের বাজেট করা দরকার, আমাদের উন্নয়ন বাজেট কমানো দরকার এবং আমাদের আয় বাড়ানো দরকার। আমাদের যে বাজেটটা দিলে আমাদের সবারই মানে আবশ্যকীয় জন্য যেগুলো আমাদের দরকার সেগুলো যেন আমরা পূরণ করতে পারি, আবার আয়োজন আমরা বাড়াতে পারি। এই ব্যাপারে আমার পরামর্শ হলো এই যে আমরা যেমন একসঙ্গে মিলে সরকারি দল বিরোধী দল মিলে একটা কমিটি গঠন করে বিদ্যুৎ সমস্যার সমাধান করা হয়েছিল, ঠিক তদ্রূপ আমি মনে করি আগামী বাজেটকে সামনে রেখে সরকারি দল বিরোধী দল মিলে একটা প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিতে হবে আমার এলাকার কথা বলার জন্য। আমার সাতক্ষীরার যে রেললাইন, সাতক্ষীরার রেললাইনের জন্য মাননীয় স্পিকার এবার বাজেটে টেন্ডার বাজেটে বরাদ্দ রাখা হয়নি। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এবছর আমার সাতক্ষীরা রেললাইনের কাজ শুরু করতেই হবে। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী এখানে নাই, তা ওনাকে কীভাবে একথা পৌঁছাবো? এই বাজেটে বরাদ্দ দেওয়াই লাগবে, এবং সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের আমলে কিন্তু তারা ঘোষণা করে গিয়েছিল, আমাদের সরকার আমরা এখনও সে ব্যাপারে অগ্রসর হতে পারলাম না, অবশ্যই আমাদের সাতক্ষীরায় ইউনিভার্সিটি দিতে হবে বিজ্ঞান এবং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মাননীয় স্পিকার, আমাদের তালায় পৌরসভা এবং পাটিলঘাট উপজেলা, এইটা আমাদের খুবই জরুরি দরকার, এইটা আমরা।
2: মাননীয় সদস্য, 2 মিনিট বাড়ানো হলো,
1: 3 মিনিট সময়। আমি তো দেশের কথা বলেছি, জাতির কথা বলেছি, আমি তো আমার এলাকার কথা বলতে পারিনি। মাননীয় স্পিকার, নাবারণ থেকে যে সাতক্ষীরা পর্যন্ত যে রাস্তাটা এবং কলারোয়া থেকে কেশবপুরের রাস্তাটা, এই দুইটা রাস্তায় প্রশস্ত করা দরকার। মাননীয় স্পিকার, আমাদের গভর্নমেন্টকে অনুরোধ মানে ধন্যবাদ দিচ্ছি যে ভাঙা থেকে বেনাপোল পর্যন্ত রাস্তা কিন্তু 4 লেনের করার জন্য এই বাজেটে, উন্নয়ন বাজেটে এটা রাখা হয়েছে। আমার শুধু দাবি হলো যে শুধু বেনাপোল পর্যন্ত না, যে ভাঙা থেকে সাতক্ষীরা পর্যন্ত 4 লেন করা হোক ভায়া নাবারণ, এইটুকু করলে তো হয়ে যায়, বেনাপোলটাও হবে সাতক্ষীরা পর্যন্তও হবে। আমার জলবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা নিতে হবে, জলবদ্ধতায় আমার তালা খলরার মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়, সারা দেশে যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এগুলো সরকারিকরণের জন্য উদ্যোগ নিতে হবে। মাননীয় স্পিকার, আমার এলাকার ইন্ডিয়ান লোক, আরেকজন সরকারি এলাকার লোকেরা বলছিলেন, ইন্ডিয়ান লোকেরা যারা আসছিল তাদের জায়গা জমি কিন্তু তারা বিক্রি করতে পারে না। মাননীয় স্পিকার, এই যে এনিমি প্রপার্টি হয়ে রয়েছে, এইটা লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ব্যাপারে গভর্নমেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমার এলাকায় নন এমপিও ভুক্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এই নন এমপিও প্রতিষ্ঠানগুলোকে সরকারি করানোর জন্য আমার জোর দাবি। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় যেখানে গিয়েছি একাডেমিক ভবন চাই, তো আমার এলাকায় এরকম বহু জায়গার বহু শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত মানে প্রতিষ্ঠান, যেগুলো কলেজ, মাদ্রাসা, স্কুল, একাডেমিক ভবনের জন্য আমার জোর দাবি। আমার এলাকার তীব্র বিদ্যুৎ সংকট, এই বিদ্যুৎ সংকট নিরসন হওয়া দরকার। দিয়াড়া এবং ত্রিমোহিনী ব্রিজটা কপোতাক্ষ নদীর উপরে, এই ব্রিজ খুবই প্রয়োজন। মাননীয় স্পিকার, ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, সেখানে হাজার হাজার রুগী এইভাবে পড়ে আছে, কোনো এ নেই, তার তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, তাদের চিকিৎসার জন্য।
2: ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন টাঙ্গাইল 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রবিউল আউয়াল। জনাব মোহাম্মদ রবিউল আউয়াল, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ।
3: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমি প্রথমেই শুকরিয়া জানাই যিনি আমাকে সৃষ্টি করেছেন, সে মহান রাব্বুল আলামিনের কাছে। বাংলাদেশের ইতিহাসে এই বাজেট, আমরা যে বাজেট দিয়েছেন আমাদের সরকার জনাব তারেক রহমানের নীতিমালাকে উপলক্ষ করে, জনাব আমাদের মন্ত্রী, অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন আমি তাকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই। আসলে আমার অবস্থান হলো, কূপের ভিতর। কূপ চিনেন কিনা জানি না, কূপের ভিতর একটা ব্যাঙ, সে ব্যাঙ কূপের মধ্যে নিজেকে ভাবে, এটাই তার পরিব্যাপ্তি, অনেক বিশাল। কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে যে সরকার গঠন করা হয়েছে, এটা সমুদ্রে বসবাসের সমতুল্য। কূপের প্রতিচ্ছবি নিয়ে, পরিব্যাপ্তি নিয়ে যারা কথা বলেন, তারা সাগরের কথা চিন্তা করতে হবে। তাই এই বিশালতা নিয়ে কথা বলে লাভ নেই, বাস্তব অভিযোগিতায় সার্থকতা খুঁজে দেখতে হবে। আমরা অনেকেই সংসদ সদস্য হিসাবে এই বাজেটকে উপলক্ষ করে বিভিন্ন কথা বলি। আমার উপজেলা, আমার এলাকা, আমি রবিউল আউয়াল বলতে চাই, সারা বাংলাদেশ আমার, যেহেতু জনাব তারেক রহমানের একটি স্লোগান, সবার আগে বাংলাদেশ, সে বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা নেই এমন কোনো জায়গা নেই। আমরা যারা বাংলাদেশের নাগরিক, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন দেখতে হলে, উন্নয়নশীল দেশ থেকে উন্নত রাষ্ট্র, উন্নত বিশ্বে পরিচিত লাভ করতে হলে সফলতা সবার, আমার সকলের। এখানে দল ভেদাভেদ নেই, এনে ধর্ম বর্ণ ভেদাভেদ নেই, আমাদের বিবেক, সততা নিয়ে, নিষ্ঠা নিয়ে যদি কাজ করতে সক্ষমতা অর্জন করতে পারি, অবশ্যই বাংলাদেশ আগামী দিনে উন্নত বিশ্বের রূপ ধারণ করতে সক্ষমতা অর্জন করবে। বাংলাদেশে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট

0: আমি সবাইকে আহ্বান জানাই, স্বৈরাচারী সরকার এরশাদ ছিল, তার পতনের মাধ্যমে আবার শেখ হাসিনার পতন হয়েছে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমরা সংগ্রাম করে জীবন দিয়ে রক্ত দিয়ে এদেশকে স্বাধীনতা করেছিলাম, স্বাধীনতা অর্জন করতে সক্ষমতা অর্জন করেছিলাম। আমরা জুলাই চেতনাকে অবশ্যই মূল্যায়ন করব, কিন্তু স্বাধীনতার চেতনার বীজ বপন করা হয়েছিল 1971 সালে লাল সবুজের পতাকা বাংলাদেশের প্রেক্ষাপটে মাটির মধ্যে ধারণ করে। অতএব স্বাধীনতার চেতনাকে প্রথম দেখতে হবে 90-এর গণঅভ্যুত্থান, স্বৈরাচারের এরশাদের 9 বৎসরের সেই স্বৈরাচারের ভূমিকাকে আমরা ভুলে যেতে পারি না, আমরা তেমনই ভুলে যেতে চাই না। এই জুলাই যুদ্ধ আপামর জনসাধারণের নেতৃত্বে যেটা সংগঠিত হয়েছে সেই চেতনাটাকে ভুলে যেতে চাই না। আমরা ভুলে যেতে চাই না 111-এর সরকারকে। প্রত্যেকটা জীবন একটাই শুধু আমাদের বার্তা প্রকাশ পাচ্ছে, জুলাই যোদ্ধা। আমরা কি ভুলে গিয়েছি স্বাধীনতা যুদ্ধ 1971 সাল? হয়তো আজকে যারা অবস্থান করছে এই পার্লামেন্টে, তখন তাদের বয়স ছিল না, তাদের সময় ছিল না, তাদের উপযোগিতা ছিল না, তারা জানতে পারে নাই স্বাধীনতা যুদ্ধ কেন হয়েছিল। আজকে স্বাধীনতার কথা বলি, বাংলার মাটি মানুষের কথা বলি, শুধু স্বাধীনতা পেয়েছিলাম সার্বভৌমত্ব রূপ নিয়ে বাংলাদেশকে গঠন করতে সক্ষমতা অর্জন করেছিল তাদের মাধ্যমে, সেইখানে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শ্রী সৈনিকের ভূমিকা করে এদেশের রক্তে বিপন্ন সেই বাংলাদেশকে যুদ্ধের মধ্যে বিজয় লাভ এনে দিয়েছিলেন। আমরা ভুলে যাইনি, তার আত্মার মাগফিরাত কামনা করি। জেনারেল এজি ওসমানী, আজকে তার আত্মার মাগফিরাত কামনা করি, যার নামে এই সংসদে লেখা আছে কিন্তু তার কথা উচ্চারণ হয় না, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এজিবি ওসমানী, তাকে আমরা ভুলে যাই। আমরা ভুলে যেতে চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা ভুলে যেতে চাই না দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমরা তদ্রূপ ভুলে যেতে চাই না জনাব তারেক রহমান নেতৃত্বে, যিনি একটা বিশালতা নিয়ে বাংলাদেশের নিপুণ দক্ষতা এবং সুপরিচালিত ধারণা নিয়ে বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু আমার ভয় হয় একটি, মাননীয় স্পিকার আমাকে কয়েকটি মিনিট সময় দেবেন, আমি বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 1975 সালের পর এদেশকে একটা প্রেক্ষাপটে হাতে এদেশের প্রেক্ষাপটে তিনি আবির্ভূত হয়েছিলেন, দেশের রাজনীতি গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল, তারই হাত ধরে আবার স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্র রক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেই নয়, সারা বিশ্বে মুসলিম বিশ্ব থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে বহির্বিশ্বে প্রচারিত করেছিল, প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, ঠিক তাই ষড়যন্ত্র তখনই হয়েছিল দেশ এবং।
1: মাননীয় সদস্য, আপনাকে আরো 2 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো,
0: 3 মিনিট দেন প্লিজ,
1: 2 মিনিট দেয়া হলো, থ্যাংক ইউ,
0: গতবারও 1 মিনিট দিয়েছে, দেন নাই। যাই হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 3.5 বছরের ক্ষমতায় যখন উন্নত বিশ্বে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, স্বাধীনতার মূল প্রেক্ষাপট জাতীয় চেতনাবোধ, তার আলোকে সেই লাল সবুজ পতাকাকে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করতে চেয়েছিলাম, ঠিক তদ্রূপভাবে তখনই ষড়যন্ত্রের কবলে পড়েন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সততার আলোকে ন্যায় এবং নীতির মাধ্যমে, নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরতে চেয়েছিলেন, সেই সময় তারা দেয়নি। তাই আমার বড় ভয় হয় যারা তারেক রহমানকে নিয়ে আজকে যিনি যেভাবে উন্নয়নের ক্ষেত্রে ধরে তুলে কাজ করছেন, তাকে নিয়ে আমার ভয় হয়, শঙ্কা হয় এই ষড়যন্ত্রের কবলে যারা তারেক রহমান আবার পরে কিনা। তাই আমরা জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, শুধু তাই নয়, বাংলাদেশের আপামর জনসাধারণ, ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, জনাব আরাফাত রহমান ককর সুযোগ্য ভাই, আমরা নিবেদিত প্রাণ থাকতে অবশ্যই সেই সংগ্রামে সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দিয়ে অবশ্যই তার পাশে থাকবো। ইনশাল্লাহ আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সুযোগ্য সন্তানের নেতৃত্বে বাংলাদেশ যেমন এগিয়ে যেতে সক্ষমতা অর্জন করতে পারিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছরের অকাল মৃত্যুতে, আবার আমরা চেতনার বিশ্বাসী হয়ে বলতে চাই, এই বাংলাদেশের দৃঢ় চেতনা নিয়ে বলতে চাই, ইমান আকিদা নিয়ে ইনসাফের রাজনীতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান যারা তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, অবশ্যই অবশ্যই বিশ্বের দরবারে বাংলাদেশ

0: কে প্রচার এবং প্রসারিত করতে পারবেন। আসুন মিলেমিশে কাজ করি, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়ার বাসের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী বর্তমান যারা তারেক রহমান, সেই ছেলে এখন বড় হয়েছে, সেই ছেলে আগামী দিনে দিকপাত হয়ে বাংলাদেশের গণউন্নয়নে।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন জামালপুর 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন। জনাব ওয়ারেস আলী মামুন, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া করছি আজকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে জামালপুরের জনগণের পক্ষে কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির বীর সন্তান, আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা, যিনি ঘোষণা দিয়ে সশরীরে যুদ্ধ করে নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ জনমান সহ সকল বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দেশের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্র মুক্তির সংগ্রামে যিনি জীবনকে উৎসর্গ করেছেন, ইতিহাসের খাতায় যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, সে অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া সহ 24-এর গণ অভ্যুত্থানে গণ বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই ছাত্র জনতার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি অভিনন্দন জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা, যার নেতৃত্বে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং আমরা একটি শঙ্কায় ছিলাম বিএনপি সরকার গঠন করার পক্ষে যে অর্থমন্ত্রী নিয়ে, আমরা মনে করি যে এই বাজেট প্রমাণ করেছে যে বর্তমান বিএনপি সরকার তারেক রহমান নেতৃত্বে একজন যোগ্য অর্থমন্ত্রীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আমির খসরু মোহাম্মদ চৌধুরী। আমি তাদেরকে অভিনন্দন জানাই একটি যুগোপযোগী, এই জাতিকে আগামী দিনে জনগণের কল্যাণে রূপান্তরে একটি সমৃদ্ধ বাজেটে উপস্থাপন করার জন্য। মাননীয় স্পিকার, এই বাজেটে একদম শিশু থেকে শুরু করে প্রতিটি পেশা শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করে অত্যন্ত পরিকল্পিত একটি বাজেট উপস্থাপন করা হয়েছে। এখানে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে এবং এখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার যে মূল ভিত্তি, সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে নানাভাবে, বিশেষ করে তাদের স্কুল ব্যাগ ড্রেস সহ নানা উপকরণের প্রদানের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আমি মনে করি এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং ভবিষ্যতে তাদেরকে দুপুরের খাবার সরবরাহের যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। একইভাবে স্বাস্থ্যখাতেও যথাযথ বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশে গত 17 বছর অনেকটা ভঙ্গুর অবস্থায় পড়েছে, সেইখান থেকে একটি পরিকল্পিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার জন্য ইতিমধ্যেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে প্রত্যেকটি উপজেলায় 50,000 হাসপাতালকে 150,000 হাসপাতালে রূপান্তর করা হবে। আমি অভিনন্দন জানাই এই বাজেটে সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য। একইভাবে এইখানে জ্বালানি খাতে আমার প্রস্তাবনা থাকবে যে বরাদ্দ আরও বাড়িয়ে গত 17 বছর জ্বালানি খাতটিকে ধ্বংসের যে প্রান্তে নেওয়া হয়েছে সেইখান থেকে সোলার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামী দিনে জ্বালানি সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নেওয়া হবে। এই বাজেটে সেটি অনেকটাই উপস্থাপিত হয়েছে, আমি এর জন্য অভিনন্দন জানাই। আমি যোগাযোগ ব্যবস্থায় মাননীয় যোগাযোগ মন্ত্রী এখানে রয়েছেন, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে যে এখানে যথেষ্ট বরাদ্দ দেওয়া হয়েছে। তারপরেও যেটি প্রস্তাবনা থাকবে যে উন্নয়নের একটি অন্যতম প্রধান শর্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, সেই ক্ষেত্রে আমার প্রস্তাবনা থাকবে ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়ক এবং ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত সড়ক 6 লেন করা হয়েছে, ময়মনসিংহ পর্যন্ত সড়ককে 6 লেনে রূপান্তর করা এবং ময়মনসিংহ থেকে জামালপুর পর্যন্ত সড়ককে 4 লেনে এবং টাঙ্গাইল থেকে জামালপুর পর্যন্ত সড়ককে 4 লেনে রূপান্তর করা সহ বাংলাদেশের যতগুলো মহাসড়ক আছে সেগুলোকে 4 লেনে রূপান্তর করলে আমি মনে করি যোগাযোগ ব্যবস্থা একটি অভূতপূর্ব উন্নতি সাধিত হবে। একইভাবে ঢাকা থেকে জামালপুরের রেল যোগাযোগ যদি ডাবল লাইনে রূপান্তর করা যায়, এবং এই প্রস্তাবনাটি শুধু জামালপুর পর্যন্ত নয়, আমার প্রস্তাবনা থাকবে যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য রেল যোগাযোগকে সমৃদ্ধ করা দরকার, সেই ক্ষেত্রে ঢাকা থেকে প্রত্যেকটি রেল এলাকার রেল যোগাযোগকে ডাবল লাইনে রূপান্তর করা আমার একটি প্রস্তাবনা, আমি উপস্থাপন করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, স্বাস্থ্য ব্যবস্থায় আজকে অধিবেশনের শুরুতে আমাদের সুনামগঞ্জের মাননীয় সংসদ সদস্য বলেছেন যে সেখানে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু মেডিকেল কলেজের যে সংশ্লিষ্ট হাসপাতাল সেই হাসপাতাল নাগা হওয়ার কারণে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট তৈরি হয়েছে। একই অবস্থা জামালপুরে বিরাজ করছে, মেডিকেল কলেজ হয়েছে কিন্তু মেডিকেল কলেজের যে সংশ্লিষ্ট হাসপাতাল সেটি এখনও বাস্তবায়ন হয় নাই। এই ব্যাপারে আমি স্বাস্থ্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে যত দ্রুত সম্ভব এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা শিক্ষা ব্যবস্থা মেডিকেল শিক্ষা সমৃদ্ধ করার জন্য। একই সাথে আমার প্রস্তাবনা থাকবে যে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় কমপক্ষে একটি করে শিশু মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা করা, এটি বর্তমান সময়ে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, আমার স্থানীয় সরকার মাননীয় মন্ত্রী মহোদয় এখানে উপস্থিত রয়েছেন, যদিও স্থানীয় সরকার যথেষ্ট বরাদ্দ দেওয়া হয়েছে, তারপরেও আমার প্রস্তাবনা থাকবে স্থানীয় সরকারে বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে আমাদের গত 17 বছর গ্রামীণ এলাকায় রাস্তাঘাটগুলো অত্যন্ত নাজুক অবস্থা, সেগুলো প্রত্যেকটি জেলাভিত্তিক একটি করে প্রকল্প তৈরি করে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের গুরুত্ব দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সেই সাথে দুঃখের সাথে বলতে হয় যে আমি যতটুকু জেনেছি অন্যান্য জেলাগুলোতে বিভাগগুলোতে বিভাগীয় উন্নয়ন প্রকল্প রয়েছে, ময়মনসিংহ বিভাগের উন্নয়নের কোনো প্রকল্প নাই।
1: মাননীয় সদস্য, আপনার সময় শেষ। আচ্ছা, 2 মিনিট চেয়েছেন, 2 মিনিট দেওয়া হলো, ধন্যবাদ।
2: সাথে মাননীয় স্পিকার, যেটি আমি বিনয়ের সাথে বলতে চাই যে জামালপুরে আমি এর আগে অনেকবার বলেছি যে জামালপুরে প্রায় 30-40 হাজার মহিলা কাঁথা হস্তশিল্পের সাথে সম্পৃক্ত, সেখানে হস্তশিল্প প্রতিষ্ঠা হলে সে এলাকার মহিলাদের মান আরও সমৃদ্ধ হবে, সেটি আমার একটি আবেদন রয়েছে। একই সাথে আবেদন রয়েছে কৃষিকার্ড, ফ্যামিলি কার্ডের মতো মৎস্যজীবীদেরকে, তাদেরকেও একটি কার্ডের ব্যবস্থা গ্রহণ করা। আর মাদকের বিরুদ্ধে আমি এই জাতীয় সংসদে এর আগেও কথা বলেছি, আবারও বলবো, মাদকের বিরুদ্ধে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই নানা পরিকল্পনার কথা ঘোষণা করেছেন, জুয়া আইন নতুন করে সংস্কারের জন্য বিল উপস্থাপন করেছেন, আমি অভিনন্দন জানাই। সেই সাথে বিনয়ের সাথে বলবো যে প্রত্যেকটি জেলায় একটি করে মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। মাননীয় স্পিকার, আমি সবশেষে যে কথাটি বিনয়ের সাথে বলতে চাই যে আজকে বিরোধী দল বিরোধিতার স্বার্থে বিরোধিতা করলে সেটা নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ নাই। বিরোধী দল মানে বিরোধিতা করবে এটা আমি মনে করি না, আমি মনে করি গঠনমূলক বক্তৃতা উপস্থাপন করা উচিত, সেইখানে যৌক্তিক কোনো বক্তব্য তারা উপস্থাপন করতে পারে নাই। তারা একটি কথা বলেছে বাস্তবায়ন নিয়ে, এই বিষয়ে আমার গ্রামের একটি প্রসঙ্গ আমি বলতে চাই। সেখানে 2 ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব, 2 ফ্যামিলির 2 ছেলে চাকরির জন্য আবেদন করেছে। এক ফ্যামিলির বক্তব্য হলো যে ও চাকরিতে আবেদন করলে কী হবে, ও পরীক্ষায় পাশ করতে পারবে না। পরবর্তী সময় দেখা গেলো পাশ করলো, বলে যে পাশ করলে কী হবে, চাকরি হবে না। পরে দেখা গেলো চাকরিও হলো, বলে চাকরি হলে কী হবে, বেতন পাবে না। পরবর্তী সময় বেতনও পাইলো, পরবর্তী সময় বলো যে বেতন পাইলে কী হবে, সংসার চালাইতে পারবে না। পরবর্তী দেখা গেলো যে সংসার অত্যন্ত সুন্দরভাবে চালিয়েছে। আমি বিরোধী দলের যারা আছেন তাদেরকে আহ্বান জানাই, তারেক রহমানের ক্যারিশমেটিক নেতৃত্বে আমরা অনেক সংকট মোকাবেলা করেই আজকে বিএনপি এই জায়গায় এসেছি। আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে এবং মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে আমরা এই বাজেট সফলভাবে ব্যবস্থাপন করতে সক্ষম হব ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য, আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাজহারুল ইসলাম। জনাব মাজহারুল ইসলাম, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এই মহান সংসদে আমি বাজেট নিয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, সেজন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকের এই বাজেট ত্রয়োদশ জাতীয় সংসদে, এই মহান সংসদে আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির কুরসুর মাহমুদ চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এই মহান সংসদে উত্থাপন করেছেন। আমার এই জীবনে আমি অনেক বাজেট দেখেছি, প্রতি বছর সংসদে অথবা সংসদের বাইরে বাজেট উত্থাপিত হয়। যদি নির্বাচিত সরকার থাকে তাহলে সংসদে, অনির্বাচিত সরকার হলে সংসদের বাইরে। বাজেট প্রতি বছরই হয় এবং বাজেট উত্থাপন হওয়ার পরে বাজারে বুদ্ধিজীবীদের মধ্যে, অর্থনীতিবিদদের মধ্যে কিংবা বিরোধী দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কিন্তু এবারের বাজেট কিন্তু এটা ব্যতিক্রমী বাজেট। আমি নিজে নিয়মিত বাজার করি, আমি নিয়মিত বাজারে যাই, কিন্তু এবারের বাজেটটি আমি বাজারে কোনো প্রতিক্রিয়া হইতে দেখিনি। আমি কোনো ব্যবসায়ীদের কাছে কোনো কোথাও আমি বাজার সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলতে শুনি নাই। আজকে গ্রামের যে চায়ের দোকানগুলো আছে গ্রামে শহরে, সারা বিশ্বের আলোচনা হয় সেই চায়ের দোকানগুলোতে, দেখবেন সেই দোকানগুলোতেও যান, দেখবেন যে বাজেট নিয়ে কোনো মিশ্র প্রতিক্রিয়া নাই, কোনো বিরূপ কথাবার্তাও নাই। মাননীয় স্পিকার, আজকে বাজেট যখন পেশ হয়, আমি প্রতি বছর দেখি যে বাজেট তৈরি হওয়ার সময় এদেশের মজুদদার ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ করার জন্য তারা প্রস্তুত থাকে, বাজেটের খুঁটিয়াটি বিষয়গুলো তারা আগেই জেনে যায় এবং এই পণ্যগুলো তারা মজুদ করে ফেলে, যে কারণে বাজারে একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি হয় এবং নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য বৃদ্ধি হয়। এবারে বাজেটে দেখেন কোথাও এই ধরনের কোনো প্রতিক্রিয়া নেই, বাজারটা একদম স্বাভাবিক আছে। মাননীয় স্পিকার, এই বাজেট এই দেশের 70-80% মানুষ হলো মধ্যবিত্ত নিম্নবিত্ত, এই বাজেট তাদের স্বার্থে এই বাজেট প্রণয়ন করা হয়েছে, এই বাজেট উপস্থাপিত হয়েছে। মাননীয় স্পিকার, এই দেশের 70-80% মানুষ এই বাজেটে উপকৃত হয়েছে। মাননীয় স্পিকার, আজকে আমি এই বাজেট নিয়ে, আমরা প্রতি বছর বাজেটও তো আমরা বিরোধী দলে ছিলাম, বাজেট ঘোষণা শেষ হওয়ার পূর্বেই আমরা রাস্তায় নামতাম, গরিব মানার মাঝে বাজেট মানি না, মানবো না, সরকারে এই মানবো না, সেই মানবো না, এটা একটা বিরোধী দলের একটা নিয়ম, এটা বিরোধী দলের করতে হয়। আমার মনে হয় এবারে বাজেট নিয়ে বিরোধী দলের সম্মানিত সদস্যগণের মধ্যেও কোনো প্রতিক্রিয়া নেই। ওনারাও মোটামুটিভাবে মন থেকে এই বাজেটকে স্বাগত জানিয়েছেন, তবে বিরোধী দলে থাকলে কিছু বিরোধিতা করতে হয়, সেইটাই ওনাদের করা আর কি, বিরোধিতার খাতিরে বিরোধিতা করা। তো আজকে মাননীয় স্পিকার, এই সংসদ এটা ত্রয়োদশ জাতীয় সংসদ, এটা এই সংসদ কিন্তু এমনি এমনি হয় নাই, অনেক রক্ত পেরিয়ে আমাদেরকে এই সংসদে আসতে হয়েছে, অনেক আন্দোলনের বিনিময়ে সংসদে আসতে হয়েছে, অনেক হাজারো ভাইয়ে রক্তের বিনিময়ে আজকে এই সংসদে আজকে বসে আছেন। আমার বোন তাসলিনা রুজদি আজকে এখন পর্যন্ত উনি জানেন না ওনার স্বামী বেঁচে আছেন না মরে গেছেন, আজকে উনি অধীর আগ্রহ অপেক্ষা করছেন ওনার স্বামী ফিরে আসবে, ওনার সন্তানরা অপেক্ষা করছে ওনার তাদের বাবা ফিরে আসবে, কিন্তু আজ পর্যন্ত আমরা বলতে পারছি না ইলিয়াস আলী শহীদ না গাজী। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ মজলুমদের সংসদ, এই সংসদে যারা আছেন সবাই নির্যাতিত, অত্যাচারিত। আজকে আমাদের মাননীয় হুইপ গিয়েছিলেন নির্বাচন করতে, দেখেছেন একজন প্রার্থীকে কীভাবে অমানসিকভাবে তাকে নির্মমভাবে আহত করা হয়েছে, আজকে সকলেই অত্যাচারিত হয়েছেন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আজকে সকলেই, কেউ কম কেউ বেশি, এই সংসদে যারা আছেন 300 জন নির্বাচিত সংসদ সদস্য এবং 50 জন সংরক্ষিত নারী আসন সদস্য, আমাদের মা বোনদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে এটা অমানবিক, বিশ্বের ইতিহাসে এটা বিরল। এই সংসদ অনেক তাদের বিনিময়ে এই সংসদ গঠিত হয়েছে, এই সংসদ প্রতিষ্ঠিত হতে, কাজে এই সংসদকে কার্যকর করতে হবে। এই সংসদ যদি ব্যর্থ হয় সমস্ত জাতি ব্যর্থ হবে, এই সংসদ যদি ব্যর্থ হয় মাননীয় স্পিকার, তাহলে এই এই যে হাজারো হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, তাদের আত্মত্যাগ বৃথা ব্যর্থ হয়ে যায়। মাননীয় স্পিকার, আজকে শত শত মানুষ পঙ্গু আজকে দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছে, তাদের ত্যাগটা বৃথা হয়ে যাবে। আজকে 16 বছরের এই যে ত্যাগ বিরোধী দলে থেকে, আমরাও বিরোধী দলে ছিলাম, আপনারাও বিরোধী দলে ছিলেন, আপনারাও নির্যাতিত হয়েছেন, আমরাও নির্যাতিত হয়েছি, আমাদেরও শত শত নেতাকর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, আপনাদেরও অনেক নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, সকলের আত্মত্যাগ আজ ব্যর্থ হয়ে যাবে যদি সংসদ ব্যর্থ হয়। আজকে এই সংসদ ব্যর্থ হলে এই যে ফেসিবাদের আবির্ভাবের সুযোগ তৈরি হবে, আমি তাই অনুরোধ করব, আসুন সবাই মিলে আর শহীদদের আত্মত্যাগের আমরা মূল্যায়ন করি, শহীদরা যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি, সেই জন্য দরকার সম্মিলিত প্রচেষ্টা। আজকে দেখেছেন তৈল নিয়ে তেল নিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছিল, সংসদে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে বিরোধী দল সহ কমিটি করে দিলেন, মোটামুটিভাবে তৈলের যে সংকটটা ছিল সেটা দূর হয়ে গেছে। আমি আশা করি আমরা একযুগে কাজ করি, আসুন, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছেন, আসুন আমরা যেহেতু উনি প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে আমরা সুন্দর বাংলাদেশ গড়ি, এক

0: যে বাজেট বরাদ্দ করা হয়েছে এখানে 69,469 কোটি টাকা, সেটা জিডিপির মাত্র 1.01%। আমরা দেখি 5 থেকে 8 লক্ষ মানুষ প্রতি বছর বিদেশে চিকিৎসা নিতে যায়, তার অর্থের পরিমাণ দাঁড়ায় 55,000 কোটি টাকা। আমরা যদি এটার সাথে যোগ করি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের এই স্বাস্থ্য বাজেটের প্রায় দ্বিগুণ সমপরিমাণ এই আমরা বিদেশে অর্থ পাচার করে দিচ্ছি। আমরা আজকে এই সংসদে, আমি সরকার দল বিরোধী দলকে বলতে চাই, একটা শক্ত অবস্থান যদি প্রধানমন্ত্রী থেকে শুরু করে আজকে সমস্ত সংসদ সদস্য এবং মন্ত্রীরা সিদ্ধান্ত নেয় যে এই সব সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের বাইরে কখনোই কোনো চিকিৎসা সুবিধা নিতে যাবে না, বাংলাদেশে এই চিকিৎসা তারা সুবিধা নিবে, তাহলে স্বাস্থ্য ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন আসা সম্ভব। মাননীয় স্পিকার, আমি এরপর যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আজকে পর্যটন খাতে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সুন্দর করে বলেছেন যে বাংলাদেশকে আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্রে রূপান্তর করা হবে, কিন্তু আমরা বাজেটে দেখি 1,884 কোটি টাকা বরাদ্দ, এটা খুবই অপ্রতুল। এই পর্যটন খাতকে সামনে নিয়ে বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব, আমি এখানে বরাদ্দ বেশি আশা করছি। মাননীয় স্পিকার, আমরা একই সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে, আমরা রেল যোগাযোগের ক্ষেত্রে সরকারের সদিচ্ছার কথা আমরা শুনেছি যে প্রত্যেকটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই এই রেল নেটওয়ার্কের সাথে যদি আমরা বুলেট ট্রেন পাশাপাশি ইলেকট্রিক ট্রেন চালু করতে পারি তাহলে রাজপথে
1: দুই মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো। ধন্যবাদ
0: মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে সড়ক পথে যে দুর্ঘটনাগুলো হয়, সড়ক পথে যে যানজট হয় সেটা নিরসনকল্পে আমি মনে করি যে আজকে রেলপথের উপর যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে অনেকাংশেই বাংলাদেশ সেই দুর্ঘটনামুক্ত হবে, যানজট মুক্ত হবে। মাননীয় স্পিকার, জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমরা বিশাল আয়ের সম্ভাবনা দেখি। আজকে একজন শ্রমিক যখন দেশের বাইরে যায় 7-8 লাখ টাকা লাগে, অথচ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গেলে 1-1.5 লাখ টাকা লাগে। এখানে কিসের ফাঁক, কিসের আসলে সিন্ডিকেট, এটাকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে 1-1.5 লাখ টাকা যদি বিদেশে জনশক্তি রপ্তানি করা যায় তাহলে অবশ্যই আমরা মনে করি একজন কৃষক বা একজন শ্রমিক তার ছেলেকে বিদেশে পাঠাতে পারবে, এটা আউটপুট বেশি আসবে। আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। আমরা জানি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটার শুভ সূচনা করেছিলেন, আমরা সেই পথ ধরে আজকের সরকারও সেই উদ্যোগ নেবে বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, দুর্নীতির কারণে আমাদের সব কিছু আসলে এই সমস্ত আয়োজন ব্যর্থ হয়ে যায়, এই জন্য দুর্নীতিকে না বলার সুযোগ সৃষ্টি করতে হবে এবং সরকারকে শক্ত হাতে এটা বন্ধ করতে হবে। সবশেষে আমি আমার এলাকার কথা কিছু বলতে চাই। মাননীয় স্পিকার, আমাদের এলাকায় ফুলবাড়িয়া, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসলে এখন দাওয়াতের পরিমাণ বেড়ে গেছে, আমাকে বেশি বেশি দাওয়াত দিতে চায়। দাওয়াত যখন আমি সেই বাড়িতে যাই, যাওয়ার পর দেখা যায় জুতা খুলে সেই তার বাড়িতে যেতে হয়। মাননীয় স্পিকার, রাস্তাগুলো এত মানে কর্দমাক্ত। আমার দাবি হচ্ছে এলজিডি মন্ত্রী মহোদয় আমার ফুলবাড়িয়ার সেই গ্রামীণ রাস্তাগুলো অবশ্যই সংস্কার করে দিবেন এবং সেই আহ্বান রেখে, এবং ময়মনসিংহ বিভাগ হচ্ছে সর্বকনিষ্ঠ বিভাগ, এই বিভাগে সর্বোচ্চ বরাদ্দ এই বাজেটে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: একা দাওয়াত খেলে এমনই হয়, মাননীয় মন্ত্রী মহোদয়দেরকে দাওয়াত দেন তাহলে হয়তো বেটার হবে। আলোচনায় অংশগ্রহণ করবেন কক্সবাজার 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী। জনাব শাহজাহান চৌধুরী, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তো অনেক সময় লাগার কথা, কিন্তু আপনি, কারণ আমার অনেক সমস্যা। যাই হোক, আমি প্রথমে এই বাজেটটা অত্যন্ত চমৎকার বাজেট, এত চমৎকার বাজেট আমি খুব কম দেখেছি। ওনারা বারবার এখানে বারবার বলতে থাকেন এই বাজেট নাকি গরিব মারার বাজেট, এই বাজেট কোনো কিছু নাই এরকম বলতে থাকেন। আমি যতটুকু মনে করি,

0: বাংলাদেশের বাজেট প্রক্রিয়া যেভাবে হয় সেভাবেই এই বাজেট হয়েছে সুন্দরভাবে। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী এবং আমাদের ক্যারিজমেটিক লিডার জনাব তারেক রহমান সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলে বসে এই বাজেট অত্যন্ত সুন্দরভাবে প্রস্তুত করেছেন। সবচেয়ে খুশির খবর একটা জিনিস, এই বাজেটে কি কি করা হবে প্রত্যেকটা জিনিস কিন্তু গ্রামের মানুষেরা জেনে ফেলেছে। কীভাবে জেনেছে? ওই কাঠ দেওয়া, আপনারা যে কাঠের কথা বলেন, কাঠ দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা জায়গায় ফ্যামিলি কাঠ, কৃষি কাঠ, সকল কাঠ দিতে দিতে মানুষ মনে করেছে আমাদের জন্যই বাজেট তারেক সাহেব বাজেট করতেছে। এই জিনিসটা সকল গ্রামের মানুষেরা জেনে ফেলেছে, কিন্তু আমরা এখানে বসে ঝগড়াঝাটি করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন এই বাজেটের যে কিছু আপনার দিক আছে সেই দিকগুলির মধ্যে আমি ছোটোখাটো কয়েকটি জিনিস বলতে চাই। এখানে আমাদের মূল্যস্ফীতি কন্ট্রোল করতে হবে এবং আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে, আর ট্যাক্স কালেকশনের মধ্যে আপনারা আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে কোনো দুর্নীতি না হয়। ওনারা বলছে কোথার থেকে আসবে টাকা, ব্যাটের সম্প্রসারণ করা হচ্ছে, তো আমরা তো সম্প্রসারণ করছি ব্যাট নেওয়ার জন্য, বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স আসবে, ট্যাক্স নিতেও দেবেন না আবার ডেভেলপমেন্টও খুঁজবেন চারিদিকে, করলে তো হবে না। মাননীয় স্পিকার, এই ডাবল স্ট্যান্ডার্ড বক্তব্য দিলে আমরা তো মুশকিলই পড়ে যাব। মাননীয় স্পিকার, ইজ্জত আলী সাহেব বলেছেন, ইজ্জত আলী সাহেব বলেছেন এখানে 30 লক্ষ কোটি টাকা আপনার লোন নিয়ে, আমরা ঋণ নিয়ে আমরা এই বাজেট করতেছি। এখন 30 লক্ষ টাকা বাজেট, এই লোন লোন তো আমরা নিই নাই, এটা তো আগের সরকার নিয়েছে। সে আগের সরকার কারা? আগের সরকার যারা আমরা সকলেই মিলে যাকে দৌড়ে এই দেশ থেকে বিতাড়িত করেছি সেই সরকার। সুতরাং এখানে আপনাকে মনে করতে হবে ওই সরকারের এই বোঝা আমরা তো অটোমেটিক মাথায় নিয়েছি, আমাদেরকে চলে যেতে কাজ করে যেতে হবে। তো সুতরাং এখানে আপনারা যদি সেখানেও আমাদেরকে বলেন 30 লক্ষ কোটি টাকার লোন নিয়ে আপনারা কীভাবে করবেন, এই টাকা তো আমরা আর বাদ দিতে পারবো না, যেখান থেকে নিয়েছি সেখানে আমাদেরকে সিস্টেমেটিক্যালি এটা দিয়ে দিতে হবে। ভাইয়েরা আমার, মাননীয় স্পিকার সাহেব, আপনার আমরা একটু
1: অসুবিধা নাই চালান
0: কোনো, আপনি আপনার এখানে একটি জিনিস আমি আপনার মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখানে আছেন আমি বলতে চাই, বিদেশে কর্মরত কিছু মানুষ আমাকে একটা ইনফরমেশন দিয়েছে, সেখানে MRP পাসপোর্ট এবং ই পাসপোর্টের মধ্যে সমস্যা হয়েছে। এখন তো ই পাসপোর্টের যুগ, MRP ফিনিশ হয়ে গেছে কিন্তু ই পাসপোর্ট পাচ্ছে না, এখানে কি একটা সমস্যা। কাতার এবং দুবাই সমস্ত জায়গার মধ্যে এই জিনিসগুলি আপনাকে দেখে আমার মনে হয় এগুলি সমাপ্ত করতে পারলে ভালো হবে। আর বিশেষ করে আমি অনুরোধ রাখব, আমার এলাকায় অত্যন্ত মারাত্মক অবস্থা, রোহিঙ্গা রিফিউজি 20 লক্ষ রিফিউজি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জানেন, আমার নেতা আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জানেন, প্রত্যেকে জানেন এবং বিরোধী দলের নেতাও জানেন কি অবস্থা সেখানে, একটা অদ্ভুত পরিস্থিতি, আইন শৃঙ্খলা নাই। স্যার আপনাকে সাহায্য করতে হবে, হোম মিনিস্টার সাহেবের উপরে নির্ভর করে আমরা আছি, ওখানে উনি যদি সিরিয়াস হয়ে ধরেন তাহলে আমরা বেঁচে যাই। ওখানে মাদক ব্যবসা থেকে আরম্ভ করে অনেক কিছু আছে, এখন আস্তে আস্তে এগুলিকে আমাদের পাকড়াও করতে হবে। সুতরাং আমি আপনাকে অনুরোধ রাখব আপনার এই জিনিসগুলি যাতে সরকার যাতে সিরিয়াসলি নেয় এবং প্রত্যেকটা জায়গায় আমাদের এই আপনার 10,000 হেক্টর আপনার এই যে আপনার গাছেরা নষ্ট করে ফেলেছে, কি করবেন এখন? এটা তো মিন্টু ভাইকে সিরিয়াসলি দেখে ওখানে বনায়ন করতে হবে, বনায়ন করার জন্য আমি অনুরোধ রাখছি আপনার মাধ্যমে। এইভাবে যদি আমরা একটা এলাকার মধ্যে আজকে কি একটা সুন্দর পরিস্থিতি দেখেন, আমাকে একটু টাইম বাড়াইয়ে দেবেন দুটি, এই যে তারেক সাহেব আজকে এখানে নাই, কোথায় গেছেন? এই বাজেট চলাকালীন উনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া গিয়ে সেখান থেকে আপনার চীনে গেছেন। এটা কেন? এই বাজেটের এটাও একটা অ্যাক্টিভিটিস, এই বাজেটকে কীভাবে সাকসেসফুল করা যায় এটার একটা অ্যাক্টিভিটিস যেহেতু উনি।
2: মাননীয় সদস্য আপনার সময় 2 মিনিট এই সেশনের জন্য বাড়ানো হলো।
0: আচ্ছা, 2 মিনিট আপনার তারেক সাহেবের এই অ্যাক্টিভিটিস, এটা আমাকে স্মরণ করিয়ে দেয় উনার পিতার কথা। উনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওই পশ্চিম দিকে গিয়েছিলেন, কোথায় আপনার মধ্যপ্রাচ্যে গিয়ে বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। আজকে উনি মালয়েশিয়া গিয়েছেন, কর্মসংস্থান সৃষ্টি হবে, অসংখ্য মানুষ জামায়াত ইসলাম সহ সকল দলের অসংখ্য মানুষ আমরা পাঠিয়ে দেবো ওখানে, কোনো অসুবিধা হবে না। প্রিয় স্পিকার সাহেব, আপনাকে আরেকটি জিনিস বলতে চাই। আপনার এই যে আপনার মালয়েশিয়াতে আজকে একটা সুন্দর শ্রম বাজার সৃষ্টি হয়েছে তারেক সাহেব যাওয়ার কারণে। এখন তো গেছেন আপনার চীনে, সেখান থেকে দেখবেন তিস্তা ব্রিজ, আপনার পদ্মা ব্রিজ, এগুলির জন্য অসংখ্য টাকা নিয়ে আসবে। এই টাকা যখন নিয়ে আসবে বিরোধী দলেরা খুশিতে সকলেই মিলে অট্টহাসিতে এই পার্লামেন্টের মধ্যে একটা সুন্দর, আমি দেখতে পাচ্ছি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, এদিকে হচ্ছে বিরোধী দলের নেতা শফিকুর রহমান সাহেব, দুইজনেই মিলে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। আমি বেশি কিছু আর বলতে চাই না, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন লাল মনিরহাট 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুকন উদ্দিন বাবুল। জনাব মোহাম্মদ রুকন উদ্দিন বাবুল, আপনার সময় 6 মিনিট, ধন্যবাদ।
3: মাননীয় স্পিকার, আজ 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পেয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্ব অর্থনীতি একটি কঠিন সময় পার করছে, বিভিন্ন দেশের যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, জ্বালানি ও খাদ্যপণ্যের মূল্য পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও বাংলাদেশ তার অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রাখার চেষ্টা করছে। এই বাস্তবতায় দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখা, বিনিয়োগ বৃদ্ধি এবং মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে যে বাজেট প্রস্তাব করা হয়েছে তা গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার প্রায় 9,38,000 কোটি টাকা। এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামো, সামাজিক নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে। বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন, আর্থিক খাত শক্তিশালীকরণ, সামাজিক উন্নয়নে সহযোগিতা করে আসছে। বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রস্তাবিত বাজেট দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে। এছাড়াও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা, বৈদেশিক বিনিয়োগ এবং বৈশ্বিক বাণিজ্যের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে। দেশের অর্থনীতিকে প্রতিযোগিতামূলক করতে প্রযুক্তি, দক্ষতা, উন্নয়ন এবং নতুন শিল্প খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। মাননীয় স্পিকার, রংপুর বিভাগের অর্থনৈতিক মুক্তির জন্য একটি বিশেষ অর্থনৈতিক পরিকল্পনা এখন সময়ের দাবি। এই অবহেলিত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে আমি আমার এলাকার তরুণ এবং নতুন ভোটারদের চাওয়া বাস্তব সমস্যার নিরীক্ষে কয়েকটি দাবি অত্যন্ত জোরালোভাবে উত্থাপন করছি। 1. তিস্তা মহাপরিকল্পনা ও নদী ভাঙ্গন রোধ। মাননীয় স্পিকার, তিস্তা নদী আমাদের জন্য এখন আশীর্বাদের চেয়ে দীর্ঘশ্বাস বেশি। প্রতি বছর বন্যা ও তীব্র নদী ভাঙ্গনে হাজার হাজার পরিবার ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে। আমি স্পষ্ট করে বলতে চাই, তিস্তা মহাপরিকল্পনা, তিস্তা মেগাপ্ল্যান আর কোনো রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। পানি সম্পদ মন্ত্রণালয়ের 10,533 কোটি টাকা বরাদ্দ থেকে অতি দ্রুত তিস্তা নদী শাসনের জন্য স্থায়ী মেগা প্রজেক্ট ও টেকসই বাঁধ নির্মাণের সুনির্দিষ্ট বরাদ্দ দিতে হবে। 2. কৃষক বাঁচানো এবং তামাক চাষের বিকল্প তৈরি। লালমনিহাট 2 আসনের মাটি সোনাফলা মাটি, এখানে প্রচুর আলু ও ভুট্টা উৎপাদন হয়, কিন্তু হিমাগারের অভাবে কৃষকরা ন্যায্য মূল্য পান না। কৃষিখাতের 28,881 কোটি টাকা বরাদ্দ থেকে কালীগঞ্জ এবং আদিতমাড়িতে সরকারি উদ্যোগে আধুনিক হিমাগার ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন করতে হবে। একই সাথে মাটির উর্বরতা ও জনস্বাস্থ্য রক্ষায় ক্ষতিকর তামাক চাষের বিকল্প হিসাবে লাভজনক ফসল চাষে কৃষকদের বিশেষ প্রণোদনা দিতে হবে। 3. বুড়িমারি স্থল বন্দর কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। এই অঞ্চলের বাণিজ্যের মূল চাবিকাঠি বুড়িমারি স্থল বন্দর, কিন্তু লালমনিহাট বুড়িমারি মহাসড়ক ও রেল যোগাযোগ এখন অত্যন্ত নাজুক। এই যোগাযোগ ব্যবস্থাকে 4 লেনে উন্নীতকরণ এবং রেল যোগাযোগকে আধুনিক ও বাণিজ্যিক বান্ধব করার জন্য আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ দাবি করছি। 4. সীমান্ত সুরক্ষা ও যুব সমাজকে মাদকমুক্ত করা। মাননীয় স্পিকার, সীমান্তবর্তী এলাকা হওয়ায় আমার এলাকার তরুণ সমাজ আজ মাদক ও চোরাচালানের বড় ঝুঁকিতে রয়েছে। সীমান্তে বিএসএফ এর সহিংসতা বন্ধে বিজিবি বিএসএফ সমন্বয় আরও জোরদার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 31,099 কোটি টাকার বরাদ্দ থেকে ব্যবহার করে সীমান্ত নিরাপত্তা কঠোর করার পাশাপাশি একই সাথে তরুণদের কারিগরি দক্ষতায় রূপান্তর করতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 5. স্বাস্থ্য শিক্ষার আমূল পরিবর্তন। উপজেলা হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারের তীব্র সংকট। মানুষ রংপুর বা ঢাকায় যাওয়ার পথেই মারা যায়। স্বাস্থ্যসেবা বিভাগের 49,387 কোটি টাকার বরাদ্দ থেকে কালীগঞ্জ এবং আদিতমাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আমার এলাকার সবচেয়ে বড় শক্তি আমাদের তরুণ সমাজ, আমাদের নতুন ভোটাররা। 24-এর গণ আন্দোলনের চেতনা বুকে নিয়ে তারা আজ একটি বৈষম্যহীন চাঁদাবাজ মুক্ত নিরাপদ সমাজ চায়। তারা ভিক্ষা চায় না, তারা কর্মসংস্থান চায়, দক্ষ উদ্যোক্তা হওয়ার সুযোগ চায়। তারা এমন একজন প্রতিনিধি চায় যিনি শুধু রাস্তাঘাটে ডিউ লেটার দেবেন না, বরং সংসদে দাঁড়িয়ে তাদের অধিকারের কথা বলবেন। তাই 9,38,000 কোটি টাকার বাজেট যেন লালমিয়ার 2 আসনের মেহনতি মানুষ, নদীভাঙ্গা মানুষ এবং অতি উৎসাহ নিয়ে অপেক্ষা করা তরুণদের ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক দলিল হয়। মতপার্থক্য যাই থাকুক না কেন, দেশের উন্নয়ন এবং উত্তরাঞ্চলের ন্যায্য অধিকার আদায়ে আমরা সবাই একসাথে কাজ করতে বদ্ধপরিকর। আমাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, বাংলাদেশ জিন্দাবাদ।
2: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা অংশগ্রহণ করবেন নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মাসুম মুস্তফা। জনাব মাসুম মুস্তফা, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ।
4: ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী দীর্ঘ সময় একটি লম্বা বক্তৃতা দিয়েছেন। এই বক্তৃতা মোটামুটি সবটাই পড়ার চেষ্টা করেছি, একটা অংশ থেকে আমি একটু কোট করতে চাই। স্বাস্থ্য পরিবার কল্যাণ অংশে তিনি বলেছেন, একটি স্বাস্থ্যবান জাতি গঠনেই টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশের পূর্ব শর্ত। ওনার এই বক্তব্যের সাথে আমি আংশিকভাবে একমত। আমি পুরোপুরি একমত হতাম যদি এখানে আরেকটি শব্দ তিনি যুক্ত করতেন। স্বাস্থ্যবান শব্দটির পরে সুশিক্ষিত জাতি, এই শব্দটা যুক্ত করলে মনে হয় কোরআনে কারিমের আল্লাহর যে বক্তব্য তার সাথে এক হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, সুশিক্ষা এবং সুস্বাস্থ্য দুইটা শর্তের কথা আল্লাহ বলেছেন, তিনি একটির কথা বলেছেন। এই জন্য এখানে যদি তিনি সুশিক্ষাটা যুক্ত করেন তাহলেই আমাদের একটি সমৃদ্ধ বাংলাদেশ এবং টেকসই উন্নয়ন সম্ভব। এই টেকসই উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশের অন্তরায়। আমাদের দেশে আপনার দুর্নীতি, যদি সুশিক্ষিত জাতি আমরা গঠন করতে পারি তাহলে এই দুর্নীতি থেকে আমরা মুক্ত করতে পারব। আমরা অতীত ইতিহাস যদি দেখি, বিগত সময়ে সাম্প্রতিক ইতিহাস, ফ্যাসিস্ট আমলে যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন তারা প্রধানমন্ত্রী থেকে নিয়ে ওনার সঙ্গে যারা ছিলেন তারা সকলেই সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, কিন্তু সুশিক্ষা না থাকার কারণে আমরা দেশটাকে সমৃদ্ধ করতে পারিনি। এই জন্যই আমি মনে করি যদি সুশিক্ষিত জাতি গঠন করতে হয় তাহলে সুশিক্ষা দরকার। সুশিক্ষার জন্যে আমরা মনে করি ইসলামাইজেশন অব নলেজ, জ্ঞানের ধর্মীয় শিক্ষাকে সর্বত্র বাধ্যতামূলক করা দরকার। আজকে আমি দাবি করব যে সকল স্তরে শিক্ষার ধর্মশিক্ষাকে বাধ্যতামূলক করার জন্যে, তাহলে একটি সুশিক্ষিত জাতি গঠন করা সম্ভব হবে, দুর্নীতিমুক্ত দেশ, সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। মাননীয় স্পিকার, আজকে যে বাজেট পেশ করা হয়েছে সেখানে মোটা দাগে জনগণের চারটি প্রশ্ন। এক নম্বর হচ্ছে এই বাজেট বাস্তবায়ন সম্ভব কি না। দুই নম্বর হচ্ছে রাজস্ব আদায়ের যে টার্গেট নির্ধারণ করা হয়েছে সেটা সম্ভব কি হবে কি না, কারণ এই দুইটার অতীত ইতিহাস আমরা যদি দেখি, অতীত রেকর্ড, কোনো সময়ই আমরা সেই টার্গেট অ্যাচিভ করতে পারি নাই। তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাজেটে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা লুটপাট হবে কি না। বিগত সময়ে বাজেটের আকার বড় করা হয়েছে আর বড় বড় লুটপাট করা হয়েছে, রাষ্ট্রের অর্থনীতিকে পুঙ্গ করে দেওয়া হয়েছে, 30 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে। এজন্যে জনগণ সন্দিহান যে এই বাজেটে লুটপাট হবে কি না। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা স্পষ্ট বক্তব্য জানতে চাই, জাতি জানতে চায়, তিনি যেন স্পষ্টভাবে ঘোষণা দেন এই বাজেটের একটি পয়সাও লুটপাট হবে না, অপচয় হবে না, মিসইউজ হবে না। আমরা যদি একটু উদাহরণ দেই, বিগত অর্থ বছরে 1 কিলো রাস্তা নির্মাণ করতে, আমাদের বাংলাদেশে 1 কিলো মহাসড়ক নির্মাণ করতে ইন্ডিয়ার চাইতে 4.4 গুণ খরচ বেশি হয়েছে, আমাদের চায়নার চাইতে প্রায় 2 গুণ অর্থ বেশি খরচ হয়েছে এবং পাকিস্তানের চাইতে 2.15 গুণ অর্থ বেশি খরচ হয়েছে। এগুলো শুধু হয়েছে লুটপাটের কারণে। এই জন্য লুটপাটকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ইনশাল্লাহ আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব। চার নম্বর প্রশ্ন হচ্ছে জনগণের বাজেট বরাদ্দে বৈষম্য হবে কি না। আমরা বৈষম্যের জন্যই লড়াই করেছি, বৈষম্য দূর করার জন্যই লড়াই করেছি, বৈষম্য দূর করার জন্যই আমরা জীবন দিয়েছি। আমাদের অনেকেই বাইপঙ্গত্ব বরণ করেছেন, অনেকেই শহীদ হয়েছেন। উই ওয়ান্ট জাস্টিস, এই ছিল আমাদের স্লোগান। আমরা এই সরকারের 4 মাসে আমরা বৈষম্য লক্ষ্য করতে পেরেছি বরাদ্দের ক্ষেত্রে এবং বিভিন্ন জায়গায়, যেমন সিটি কর্পোরেশন, জেলা পরিষদের প্রশাসন, এই সব জায়গায় আমরা বৈষম্য দেখেছি এবং বিভিন্ন অর্থ বরাদ্দের ক্ষেত্রেও সরকারি দল বিরোধী দলের মধ্যে আমরা বৈষম্য লক্ষ্য করেছি। এই বাজেট যে নির্ধারণ করা হয়েছে, যদি সেখানে বৈষম্য দূর হবে কি না, এইটা জনগণের মনে প্রশ্ন। আমরা আজকের এই
2: ধন্যবাদ মাননীয় সদস্য, সময় শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2 মিনিট।
4: শিক্ষাখাতে, মাননীয় স্পিকার, শিক্ষাখাতে বলা হয়েছে ডিজিটাল ক্লাসরুমের কথা, কিন্তু আমাদের বিদ্যুতের যে অবস্থা, বিদ্যুৎ তো আমাদেরকে মিস কল দেয়, মানে মাননীয় স্পিকার, এই মিস কল দেওয়া বিদ্যুৎ দিয়ে কি ডিজিটাল ক্লাসরুম কি সম্ভব? এই জন্য এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। তারপরে বলা হয়েছে তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আমার প্রশ্ন হচ্ছে যে তৃতীয় ভাষা শিক্ষা দেওয়ার মতো শিক্ষক কি আমাদের বাংলাদেশে এখন আছে? এই জন্য এই প্রশ্নগুলো আমাদের রয়ে গেল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সময় তো শেষ হয়ে যাচ্ছে, আমি আমার এলাকার উন্নয়নের কথা বলতে চাই। আমি গত সেশনেও দাবি করেছিলাম যে ঢাকা থেকে নেত্রকোনা পর্যন্ত একটি আন্তর্জাতিক ট্রেনের জন্য আমি আপনার মাধ্যমে একটি ট্রেন চালু করার জন্য মাননীয় রেলমন্ত্রীর প্রতি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় শ্যামগঞ্জে একটি উপস্বাস্থ্য কেন্দ্র আছে, যেটা 1915 সালে প্রতিষ্ঠিত, সেটাকে 25 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার জন্য আমি আজকে স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকার যে পৌরসভার কথা দাবি আগেও করেছিলাম, আবারও আজকে নতুন করে আমি সেই পুনর্ব্যক্ত করছি, পূর্বধলার যে পৌরসভা সেটা 2005 সালে দেশনেত্রী বেগম খালেদিয়া প্রতিষ্ঠিত করেছিলেন, ফ্যাসিস্ট আমলে সেই পৌরসভাকে বাতিল করা হয়, সেই পৌরসভা আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য আমি আপনার মাধ্যমে দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়। আমি এই জন্যে মাননীয় এলজিআরডি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ বরাদ্দ দিয়ে পূর্বধলার রাস্তাঘাটগুলোকে উন্নয়নের জন্য উনি আমাদেরকে সহযোগিতা করবেন। মাননীয় স্পিকার, শেষে আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ।
2: ধন্যবাদ মাননীয় সদস্য। রেলমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী নেই বাট মাননীয় রেল প্রতিমন্ত্রী আছেন, তিনিও নেত্রীকুণার সন্তান, আশা করি আপনার বক্তব্য শুনেছেন, ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন বান্দরবন থেকে নির্বাচিত জাতীয় আসন নম্বর 300 মিস্টার সচিন প্রো। মিস্টার সচিন প্রো, আপনার সময় 8 মিনিট, ধন্যবাদ।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, 2026-27 বাজেট ঘোষণাকে স্বাগত জানাই। মাননীয় স্পিকার, আপনার সামনে মাননীয় রাষ্ট্রপতির ভাষণের উপর কথা বলেছি। পানি বিষয়ক, পর্যটন বিষয়ক, আন্তঃমহাসড়ক, ফলজ বিষয়ক আমরা আশাবাদী এই বাজেটে প্রতিফলন হবে। শিক্ষা সমস্যা, স্বাস্থ্য সমস্যা সারা বাংলাদেশের নয়, আমাদেরও আছে। আমাদের দৃঢ় বিশ্বাস সাম্প্রতিক বাজেটে সমস্যাসমূহের সমাধান হবে। মাননীয় স্পিকার, আমি বিএনপির কর্মী হিসেবে বৃহত্তর পার্বত্য অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বীর উত্তম এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা বিষয়ক কয়েকটি পয়েন্ট আলোকপাত করতে চাই। প্রথমত, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা, আমি আমাদের লিমিটেশন আছে, আমি যেহেতু 309 আসনের একজন ব্যক্তি, পাহাড়ের কোনায় থাকি। ওনার যে ফার্স্ট ডিক্লারেশন এবং এনভায়রনমেন্টকে নিয়ে, যেমন 5টি বছরে 25 কোটি বৃক্ষ রোপণ করবেন, আমি যদি ভুল বলে না থাকি এটা একটা ঐতিহাসিক মেগা প্রকল্প। অর্থাৎ এটার দ্বারা এক, প্রকৃতি এবং পরিবেশ বান্ধব মিশন ও ভিশন, 2, অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালীকরণ পরিকল্পনা, 3, জনবান্ধব, গণবান্ধব, কর্মসংস্থান বান্ধব পরিকল্পনা ও মান কল্যাণমুখী মহতী উদ্যোগ, 4, সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য নিরাপদ সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বাস্তবায়ন মিশন ও ভিশন। মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্র নায়িকচিত সুদূর প্রসারী চিন্তা চেতনার ফসল ও পদক্ষেপ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আজকে ওই রিলেটেড এই সম্পর্কে বন পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বৃহত্তর পার্বত্য অঞ্চলে 5টি রিজার্ভ ফরেস্ট আছে, শঙ্খ রিজার্ভ, মাতামুড়ি রিজার্ভ, রাইংসং রিজার্ভ, কাছলং রিজার্ভ, কাপ্তাই অঞ্চলের এগ্রো রিজার্ভ, পাশাপাশি বান্দরবন, চন্দন আইস, রাঙ্গুনিয়া, মধ্যবর্তী ধোপাঝড়ি রিজার্ভ অর্থাৎ চিডং দৃষ্টিকে পড়ে। অপ্রিয় হলে সত্য যে নামে মাত্র রিজার্ভ বন বলা যেতে পারে বর্তমানে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, 5 বছরে 5 কোটি বৃক্ষ রোপণের যে ঘোষণা, এই টার্গেটের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এটাকে সম্পৃক্ত করা যেতে পারে। পাশাপাশি যদি মনে করেন, আমি জাস্ট লেম্যান হিসেবে বলছি, সড়কপথ যেটা ছোট বড় গ্রামীণ সহ 300,000 কিলোমিটার আছে শুনেছি, পাশাপাশি খালকাতা প্রকল্প যেটা 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, পাশাপাশি রেলপথ যদি সম্ভব লেফট রাইট দুই সাইডে যদি যে সমস্ত প্ল্যান্টেশন করলে সেটা ইকোনমিক্যালি সাউন্ড হবে, পাশাপাশি সমস্ত দিকে এনভায়রনমেন্টাল বেনিফিট হবে সেটা করা যেতে পারে। এবং তাই বৃক্ষরোপণ বা বনায়ন যা বলি না কেন, এই মিশনকে 3 ধরনের সেক্টরে বিভাজন করা যেতে পারে, যথাক্রমে দীর্ঘমেয়াদি, মধ্যমেয়াদি ও স্বল্পমেয়াদি। দীর্ঘমেয়াদী বলতে যেমন চম্পাফুল, মেহগনি, বৈলাম, গোডা, গুটগুটিয়া সহ যেটা ইকোনমিক ভ্যালু বেশি সেই রিজার্ভ সমূহে সেটা প্ল্যান্টেশন করা যেতে পারে। এবং পাশাপাশি যে ল্যাপ্রে যেটা বলতেছি, এখানে যদি ইনস্টলেশন হয় যেটা হইতে সামনে রোড ঘাট হয়তো বড় হবে, ফোর লেন সিক্স লেন যাই করেন না কেন সেটাকে সামনে রেখে যদি করেন এবং এই ইকোনমিক ভ্যালু আছে যে সমস্ত প্ল্যান্টেশন যদি করেন সেটা দৃশ্যমান হবে প্রচারে প্রসার, এগুলি দেখলে মানুষে উদ্বুদ্ধ হবে। যেমন সে আপনি ঢাকায় আপনি দেখবেন চাঁপা ফুল গাছ এক সিএফটি মিনিমাম 3-4,000, পাশাপাশি অন্য গাছগুলো সে ভেরি এক্সপেন্সিভ এবং ভেরি ভ্যালুয়েবল। সুতরাং এই হিসাবে যে রিজার্ভের কথা বলছি আমি, সেখানে যদি ইন কোর্স অফ টাইম যদি প্ল্যান্টেশন হয় লক্ষ কোটি টাকা সেটা রিটার্ন আসতে পারে। এটা একটা মধ্যমেয়াদী ও স্বল্পমেয়াদী। রাবার গাছ, শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যান উনি 1979-80 সালের দিকে আমার পিতাও যখন মিনিস্ট্রিতে ছিলেন তখন প্ল্যান্টেশন অল ওভার হিলসাইড রাবার প্ল্যান্টেশন করা হয়, সমতল ভূমিতে করা হয়, বিকজ রাবারটা হলে যাতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে ওই ডিজাইন প্ল্যানের অংশ ছিল এবং সেটা বেশ কিছু চলমান, সেটাকে প্রায়োরিটিতে ভাবা যেতে পারে। পাশাপাশি হিল এলাকায় আপনার কাজু বাদাম, কফি, বিভিন্ন ফলজ প্রজাতি প্রান্তিক কৃষকগণ জীবন জীবিকা উন্নীত হবে, নিজেরা নিজেরা নিরাপদ হবেন, এই ধরনের প্রকল্প নেওয়া যেতে পারে যাতে জীবন জীবিকা সমৃদ্ধ সংশ্লিষ্টজনিত বৃক্ষ বাছাই করলে সিদ্ধান্ত অনেক বেশি গঠনমূলক কার্যকরী হবে। সকল পরিবর্তন কেন্দ্রবিন্দু হচ্ছে পরিবেশ বান্ধব অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালীকরণ। শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যান বীরুত্তম বৃহত্তর পার্বত্য অঞ্চলে বসবাস পাহাড়ি জনগোষ্ঠীর জীবন জীবিকা উন্নতকরণ জাতির সত্যসমূহ অতুট রাখার নিমিত্তে সৃষ্টি করেছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। বিগত প্রায় 50 বছরে বহু সরকার এসেছেন চলে গেছেন কিন্তু এই প্রতিষ্ঠানের স্বীকৃত এই প্রতিষ্ঠানের মূল কর্মকাণ্ড আপন মহিমায় এখনও মহিমান্বিত। খুব সংক্ষিপ্তভাবে তখন একটা পদক্ষেপ ছিল তখনকার আমলে, নট নাও, 78-79 তখন একটা ভেরি আনরেস্ট সিচুয়েশন ছিল অল ওভার হেলথ রেক্স। তখন ট্রাইবাল কনভেনশন যেখানে শান্তি সম্প্রীতি স্থিতিশীল উন্নয়ন যৌথ খামার অর্থ সামাজিক ও ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টিকরণ শান্তকরণ কর্মসূচি উপজাতির সমৃদ্ধ ট্রাইবাল ইনস্টিটিউট বিভিন্ন শান্তি সম্প্রীতি সংহত স্থিতিশীল লক্ষ্যে বৈচিত্র্যময় পদক্ষেপ আর মোরক কমপ্লেক্স। বিগত 50 বছরে এই বোর্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু মূল দর্শন থেকে লক্ষ্যচ্যুত। আগামীতে বৃহত্তর পার্বত্য সকল ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বসবাসরত সকল জাতির সত্তার অর্থনীতিকে সমৃদ্ধশালী হওয়ার পরিকল্পনা প্রকল্পসমূহ অগ্রগ্রেসার পাওয়া উচিত। আমি কি একটু সময় পাব?
2: জি মাননীয় সদস্য, আরো 2 মিনিট বাড়ানো হলো, 2 মিনিটস।
5: থ্যাংক ইউ। সবশেষ হচ্ছে ভেরি আনপ্লেজেন্ট, যদিও এটা অনবল এখানে ফাইন্যান্স মিনিস্টার উইথ ইউর রেসপেক্ট এটা দয়া করে আমি আপনাকে বলছি না মাননীয় স্পিকার, এই আমরা অলরেডি ওনাকে আবেদন করেছি এবং অলরেডি উনি পজিটিভিটি রেখেছেন অল ওভার এখানে যা পার্লামেন্টারি আছেন আপনাদের অ্যাটেনশন ড্র করব। বৃহত্তর পার্বত্য অঞ্চলে যদি বলি আয়কর, আয় থাকলেই তো আয়করের প্রশ্ন আসবে কিন্তু যে জিনিসটা অ্যাটেগলেন বলছি, বৃহত্তর পার্বত্য বসবাস পাহাড়ি সকল জাতীয় সত্তা জনগোষ্ঠী এখনও দরিদ্র সীমার ভিতর বসবাস করে, অর্থাৎ নুন আনতে বান্ধব উড়াই। সবচেয়ে জ্বলন্ত দৃষ্টান্ত হতে পারে বান্দরবান চিম্বুক নো জনগোষ্ঠী বসবাস। দেখুন উৎপাদিত পণ্য যথাক্রমে যেমন মিষ্টি কুমড়া, আদা, হলুদ, কলা, আম, কাঁঠাল, কচু বহু নিচে কিলোমিটার থেকে মাথায় করে পাহাড়ি উত্তোলন দৃশ্য অত্যন্ত কষ্টকর বেদনাদায়ক, আপনারা দেখলে মায়া হবে। পাহাড়ি ব্যবসায়ী খুবই নগণ্য, বৃহত্তর পার্বত্যাঞ্চলে প্রায় 15-20 হাজার মতো ব্যবসায়ী আছেন কিন্তু পাহাড়ি ব্যবসায়ী সীমিত, সুনির্দিষ্ট ঐতিহাসিক খাদ্য সামগ্রী ও নিজস্ব পোশাক পরিবহন খাবার ব্যবসায়ীর মধ্যে সীমাবদ্ধ। কাপ্তাই অঞ্চলে মৎস্যজীবী বলেন, বনজ সম্পদের জন্য যারা কাঠ ব্যবসায়ী বলেন, আর সকল ধরনের ঠিকাদার বলেন, অথবা পরিবহন সেক্টর বলেন, প্রতিটি সেক্টরে পাহাড়ি উদ্যোক্তা উপস্থিতি খুবই নগণ্য। মাননীয় স্পিকার, মাননীয় অন্তিম মহোদয়কে আমরা আবেদন করেছি, আন্তরিকতার স্বরূপ গ্রহণ করেছেন। মাননীয় অর্থমন্ত্রী, ঐতিহাসিক চত্বলার বুনিয়াদি পরিবারের সন্তান, বিএনপির বর্ষীয় নেতা, ওনার নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী বৃহত্তর পার্বত্য অঞ্চল।
2: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, বাজেটের উপর সাধারণ আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো। সংসদের বৈঠক আগামীকাল 25 জুন 2026 তারিখ 11ই আষাঢ় 1433 রোজ বৃহস্পতিবার সকাল 11 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
6: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
7: বর্ষা মৌসুমের আগে থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এর উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা নিয়ে কাজ করছে বিএনপি সরকার। এই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্স গঠন একটি প্রশংসনীয় উদ্যোগ। এর আগে ডেঙ্গু চিকিৎসার ব্যয় সর্বসাধারণের নাগালে রাখতে সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়। বিশেষ করে অসচ্ছল ডেঙ্গু রোগীর স্বজনরা যাতে এই রোগের পরীক্ষা ও এর চিকিৎসার ব্যয়ভার সামলাতে পারেন সে ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছেন। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীর শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। দেশের সব বেসরকারি হাসপাতালে 10% বেড ফাঁকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, যেখানে শুধু ওষুধ ও খাবারের খরচ রোগী বহন করবে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় 80% ছাড় দিতে বেসরকারি হাসপাতালগুলো সম্মত হয়েছে। পাশাপাশি চিকিৎসকের ফি মওকুফ ও অন্যান্য সহায়তার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। এর পাশাপাশি ডেঙ্গুজনিত মৃত্যুর বিস্তারিত বিশ্লেষণ বা ডেথ রিভিউ নিয়মিত করারও উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল জাতীয় কমিটির প্রথম সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন দপ্তর ও সংস্থার মাধ্যমে ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা, ফগার মেশিন ও মশক নিধন কার্যক্রমের মান নিয়মিত পরীক্ষা ও তদারকি করা, এডিস মশার প্রজনন স্থল শনাক্ত ও ধ্বংসে বিশেষ অভিযান পরিচালনা, ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক মনিটরিং ও তদারকি কার্যক্রম আরও শক্তিশালী করা ইত্যাদি। আশা করা যায় সর্বশেষ বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর অগ্রগতি অর্জিত হবে। উৎপত্তিস্থলেই মশাকে ধ্বংস ও বংশবিস্তার রোধ ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। তাই মাছকর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে কার্যকর উপায়ে শহর জুড়ে মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করতে হবে। সর্বোপরি স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সঠিক সমন্বয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও এর চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
8: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
6: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। প্রথম শিল্পী সাবিনা ইয়াসমিন, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

আপনারা শুনছেন দেশের গান। এবারে শিল্পী বশির আহমেদ, সুরকার শিল্পী নিজেই গানের কথা সাজিয়েছেন ফজলে খোদা।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: বাংলাদেশের প্রকৃতিতে আষাঢ় এসেছে, মেঘ নেমেছে মাটির কাছে।
1: বৃষ্টির প্রথম ফোঁটা যখন মাটিতে পড়ে, একটা মন ভোলানো গন্ধ ওঠে। সেই গন্ধে বাংলার হাজার বছর মিশে থাকে।
0: শিল্প সাহিত্য সংস্কৃতি আর সমসাময়িক প্রসঙ্গের এই বৈচিত্র্যময় আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের উত্তরণে বর্ষার সুর একটু হলেও মিশে আছে, সেই সুরে শুরু করছি আজকের বেতার ম্যাগাজিন উত্তরণ।
1: শ্রোতা বন্ধুরা, বর্ষা আসে প্রতি বছর, কিন্তু প্রতিবারই মনে হয় এ যেন নতুন নতুন মেঘ, নতুন বৃষ্টি, নতুন সবুজ। বাংলার মানুষের সাথে বর্ষার সম্পর্কটা শুধু আবহাওয়ায় নয়, এটা আবেগের, এটা শিকড়ের।
0: কবিতায়, গানে, গল্পে বর্ষা বারবার ফিরে এসেছে। আজকের অনুষ্ঠানের শেষে সেই বর্ষার গানই অপেক্ষা করছে আপনাদের জন্য। তার আগে চলুন ঘুরে আসি পৃথিবীর নানা বিষয়ে আপনাদের চিঠির আসরে আর একজন অসাধারণ খেলোয়াড়ের জীবনের গল্পে।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পৃথিবীটা থেমে নেই, প্রতিদিন প্রতি মুহূর্তে কোথাও না কোথাও এমন কিছু ঘটছে যা জানলে মনে হয় এই পৃথিবীকে আরও একটু বেশি ভালোবাসতে ইচ্ছে করে। বিজ্ঞান, প্রকৃতি, মানুষ মিলে প্রতিদিন নতুন কোনো গল্প তৈরি করছে।
0: সেই গল্পগুলোকে একসাথে সাজিয়ে প্রতি উত্তরণে আপনাদের সামনে উপস্থাপন করি বিশ্ববেচিত্রা। আজকের এই আয়োজনের জন্য খবরগুলো তথ্য সংগ্রহ সংকলন করেছেন শারমিন আক্তার, আর সেই খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দেবেন কনুজ শিকদার। শুনুন তাহলে।

0: আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক দম্পতি তাদের বাড়ির পেছনের বাগানে কুকুর নিয়ে হাঁটার সময় মাটির নিচে আংশিক জেগে থাকা একটি মরচে পড়া লোহার বালতি দেখতে পান। বালতিটি টেনে তুলে ভেতরে তারা 1847 থেকে 1894 সালের মধ্যবর্তী সময়ের 1427 অত্যন্ত বিরল এবং অক্ষত মার্কিন সোনার কয়েন খুঁজে পান। মুদ্রা বিশেষজ্ঞদের মতে মুদ্রাগুলোর ঐতিহাসিক মূল্যের কারণে আন্তর্জাতিক বাজারে এর বর্তমান দাম প্রায় ১ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২০ কোটি টাকা। এটি আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহত্তম মাটির নিচে লুকিয়ে থাকা গুপ্তধন উদ্ধারের ঘটনা। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের একটি দ্বীপের দেখভাল করার জন্য বিশ্বব্যাপী এক বিচিত্র পদে নিয়োগ দেওয়া হয়েছিল, যাকে বলা হয় বিশ্বের সেরা চাকরি। একজন কর্পোরেট উচ্চপদস্থ কর্মকর্তা তাঁর বিলাসবহুল জীবনের সব মায়া ছেড়ে এই চাকরিতে যোগ দিয়েছেন। তাঁর কাজ হল বছরের একটি বড় সময় ওই সুন্দর দ্বীপে একা থাকা, সাঁতার কাটা, দ্বীপের ছবি তোলা এবং ইন্টারনেটে ব্লগ লেখা। এর জন্য তিনি প্রতি মাসে লাখ লাখ টাকা বেতন পাচ্ছেন এবং সম্পূর্ণ প্রকৃতির মাঝে এক রাজকীয় ও শান্তিময় জীবন কাটাচ্ছেন। মধ্য এশিয়ার কাজাখস্তানে অবস্থিত বলখাশ হ্রদ তার এক অদ্ভুত প্রাকৃতিক ও ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে বিজ্ঞানীদের কাছে এক বড় বিস্ময়। এই বিশাল হ্রদটির পশ্চিম অংশের পানি একদম সাধারণ নদীর পানির মতো মিষ্টি এবং পানের যোগ্য, অথচ এর ঠিক পূর্ব অংশের পানি সমুদ্রের পানির মতো চরম নোনা। হ্রদের মাঝখানের একটি সরু পানির চ্যানেল এবং দুই পাশের ভিন্ন নদী থেকে আসা পানির প্রবাহের কারণে একই হ্রদে পানির এই অদ্ভুত দ্বৈত রূপ তৈরি হয়েছে।
1: বিশ্ববিচিত্রার এই খবরগুলো শুনলে বারবার মনে হয় পৃথিবীটা আসলে কতটা বড়, কতটা বিচিত্র।
2: সত্যি, প্রতিটি খবরের পেছনে হয় একটা মানুষ আছে, নতুবা একটা ঘটনা আছে, অথবা একটা পৃথিবী আছে। শ্রোতা বন্ধুরা, এবার বিহঙ্গ পর্ব। আপনারা জানেন বিহঙ্গ মানে পাখি, আর এই পর্বটা আমাদের কাছে সত্যি একটা উড়ন্ত বলাকার মতো। এখানে ভেসে আসে আপনাদের মনের কথা, আপনাদের অনুভূতি, আপনাদের ভালোবাসা।
1: এই যে আপনারা আমাদেরকে লেখেন আর আমরা সেই লেখাই খুঁজে পাই এই অনুষ্ঠানের প্রাণটুকু। প্রতিটি চিঠি, প্রতিটি মেইল আমাদের কাছে একটা আস্থার প্রমাণ। সেই আস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের বিহঙ্গের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ।

0: প্রথমেই আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা সংঘ ঘোড়াদাইর সুলতান শেগোপালগঞ্জ থেকে লিখেছেন, 15 জুন প্রচারিত নন্দিতজন পর্বে বাংলা ছবির ড্রেসিং ডিরেক্টর খ্যাত শাহিন সুমনের সাথে আলাপন শুনে তার জীবন ও কর্মের অনেক অজানা তথ্য জানা হল। জনপ্রিয় পরিচালক শাহিন সুমনের প্রতি রইল আমাদের আন্তরিক শুভকামনা। বিশ্ব ঐতিহ্য পর্বে ভার্টিক্যাল ফরেস্ট আচ্ছা, এই সম্পর্কে জানা হল, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ বান্ধব নগরায়নের অংশ হিসেবে ভার্টিক্যাল ফরেস্ট ধারণা জনপ্রিয় হয়ে উঠছে। বন্ধু, আমাদের অনুষ্ঠান শুনেছেন এবং মতামত দিয়েছেন, ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো।
1: মোহাম্মদ সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ সার্কুলার রোড বন্দর চট্টগ্রাম থেকে লিখেছেন, আপনি বলেছেন 16 জুন প্রচারিত সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে পর্বে পৃথিবীর ছাদ খ্যাত তাজিকিস্তান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। তাজিকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য দেশটির জাতীয় পরিচয়কে সমৃদ্ধ করেছে। ক্লাসিক সিনেমা পর্বে 1962 সালের কালজয়ী জাপানি চলচ্চিত্র হারাকিরিয়ের সংক্ষিপ্ত কাহিনী শোনা হল, সেটিও বলেছেন।
0: আর বিশ্ব সিনেমার অন্যতম সেরা সামুরাই চলচ্চিত্রটি সম্পর্কে শ্রোতারা জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। আমরা এমনি করে চেষ্টা করি বন্ধুদের পছন্দের যেগুলো বিষয় সে বিষয়গুলো উপস্থাপন করবার জন্য। আলী আহমেদ আরিফ লিখেছেন, জননী বেতার শ্রোতা সংঘ তিলনা খোঁচাপাড়া, তিলনা সাফাহার নওগাঁ থেকে। বন্ধুর, গত 15 জুন উত্তরণ অনুষ্ঠানে নন্দিতজন পর্বে পরিচালক শাহিন সুমনের সাক্ষাৎকার শুনতে পেরেছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং বলছেন যে এত সুন্দর গুণী জন ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমরাও ধন্যবাদ জানাই বন্ধুকে আমাদের অনুষ্ঠান শোনার জন্য।
1: মেহেদি হাসান মামুন জীবনপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, আপনি বলেছেন উত্তরণ প্রিয় শ্রোতাদের জন্য শ্রুতিপ্রিয় পর্ব হল আপনার লেখা পর্ব, কিন্তু বৃহস্পতিবারের উত্তরণে পূর্বে অন্যান্য পর্ব কম রেখে আপনার লেখা পর্বের জন্য সময় বেশি বরাদ্দ করা হতো, কিন্তু বর্তমানে দেখছি আপনার লেখা পর্বের জন্য খুবই সামান্য সময় বরাদ্দ রাখা হয়েছে, যে সময়ে এতগুলো লেখা পাঠ করা সম্ভব নয়। বর্তমানে লেখকও বেড়েছে, তবে কেন সময় বাড়েনি? প্রায়ই দেখছি অনেকের লেখায় ফেলে রাখা হচ্ছে, বিষয়টি দেখবেন প্লিজ। এছাড়াও বিষয় পরিবর্তন করা হলে সেটি বৃহস্পতিবারই ঘোষণা করা হোক। উত্তরণ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালোবাসা সবসময়।
0: বন্ধু, পরামর্শের জন্য ধন্যবাদ, তবে হাতে আমাদের লেখা এলে সেটি আমরা পড়ে দেওয়ার চেষ্টা করি। আর আপনার লেখা তো আপনাদের বিভিন্ন ধরনের লেখা আমরা পাই, সেখান থেকেই সেগুলো পড়ে শোনানো হয়। আর সময় বাড়ানোর যেটি কথা বলেছেন, যত বেশি লেখা তত বেশি সময়, বেশি করে লিখুন, নিশ্চয়ই আমরা আপনাদের লেখাগুলো পড়ে শোনাব। এম বিল্লাল শেখ সিএনবি পাড়া চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, বলছেন, সুপ্রিয় ভাই এবং আপু সালাম নেবেন, ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা, কামনা সব সময়। আর বলছেন যে আমি একটু অন্যরকম আছি, তাও ভালোই আছি। উত্তরুণ আমার আকাশের চাঁদ, মনে হয় বসে বসে চাঁদের কিরণে হারিয়ে চলেছি, যত শুনছি তত মন উদাস হয়ে যায়। গত 14 জুন 2026 উত্তরণ দারুণভাবে মনটাকে বিমোহিত করেছে, বেশি ভালো লেগেছে ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের জীবনের গল্প, আর শেষে যে গানটি ছিল সেটিও মনের গভীরে রেখাপাত করেছে। উত্তরণ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের প্রতি শ্রদ্ধা আর সালাম এবং কামিনী ফুলের একান্ত শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর এই ভালো লাগা আমাদেরকেও বিমোহিত করল।
1: এরপরে লিখেছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে, বলেছেন, আপনের আপন প্রিয় আপন, তুমি যে আমার মনের আঙিনায় পাখির ডানার মতো উড়ে যাওয়া নরম পালক বিহঙ্গ, আষাঢ়ের বর্ষা বাদল দিনে রিমঝিম বৃষ্টি আর শীতল আভার, সাদা মেঘের মিষ্টিময় শুভেচ্ছা তোমায় দিলাম পাঠিয়ে, করিও গ্রহণ তোমার পরিবার সহ। উত্তরণে ভালো লাগে বিশ্ব ঐতিহ্য স্মরণীয় বরণীয় আপনার লেখা, দেশি বিদেশি রান্নার ঐতিহ্য, খেলোয়াড় পরিচিতি, বিশ্ববিচিত্রা, আরও কত অনুষ্ঠান, তারপর তুমি তো আছো অন্তরে অন্তরে হে বিহঙ্গ। শোনাবে আগামীতে খেলোয়াড় পরিচিতি পর্বে ম্যারাডোনার গল্প, তার জীবনী শুনতে চাই, শোনাবে কি? তোমার প্রশংসা করিব না কারণ তুমি অতুলনীয়। শেষে একটি গান যেন মনোমুগ্ধকর হবে, শোনাবে দেশের গান, শুনে জুড়িয়ে যাবে আমার মন আর প্রাণ, শোনাবে কি তুমি? থাকিব অপেক্ষায়, তুমি ভালো থেকো, আবার আসিব আগামী সপ্তাহে, তোমারই ভালোবাসা আর আগে নয়। বাবা, বিভিন্ন ভাবে লিখা, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন রকম ছন্দে,
0: আবেদনও রয়েছে। আর বন্ধু, শুধু ম্যারাডোনার কথা বলেছেন, আর্জেন্টাইন হলেই চলবে না, আমরা অন্যান্য দলের খেলোয়াড়দেরকে নিয়েও জানানোর চেষ্টা করব, কথা দিচ্ছি। কারণ বিশ্বকাপ ফুটবলের দামামা চারিদিকে এ সময়, শুধু আর্জেন্টাইন, যদিও ভালো করছে আর্জেন্টিনা, আর্জেন্টিনার সাথে আমরা অন্যান্য দলের যারা খেলোয়াড় রয়েছেন তাদেরও আমরা কিছুটা,
1: সে কিন্তু পরে হয়তো ম্যারাডোনার পরে অন্য কাউকে শুনতে
0: হতে পারে, হতে পারে।
1: যাই হোক, কে আছে পরে?
0: শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম বলছেন, সুপ্রিয় বিহঙ্গ,

0: ২৬ তারিখে ক্রীড়াঙ্গনের মুখ পর্বে ক্লাইভ লয়েড সম্পর্কে এবং ১৫ জুন তারিখে নন্দিতজন পর্বে চলচ্চিত্র ব্যক্তিত্ব শাহীন সুমনের সাক্ষাৎকার বেশ চমৎকার ছিল। আপনার লেখা পর্বের সময় বৃদ্ধি, শ্রেষ্ঠ লেখক নির্বাচিত এবং পুরস্কার চালু করার জন্য অনুরোধ জানালাম। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন। অনুষ্ঠান শুনে মতামত দিয়েছেন, ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। আর আপনার যে পরামর্শ বা মতামত যেটি দিয়েছেন সেটি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম।
1: আছেন আব্দুল ওহাব প্রধান, সম্রাট কুকিবাজিত, বড়িয়াহাট মোকামতলা বগুড়া থেকে। প্রীতিমা শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন ১৬/৬/২০২৬ তারিখ সেদিনের উত্তরণে সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে পর্বে কাজাকিস্তান এবং ক্লাসিক সিনেমা পর্বে জাপানিজ অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হারাকিউরি সিনেমা নিয়ে পর্ব দারুণ লেগেছে। আরেকটা বিষয় বলতে চাই, আপনার লেখা পর্বের সময় কি বাড়ানো যায় না? আশা করি বিষয়টি বিবেচনা করে দেখবেন।
0: উত্তরটা আমরা আগেই দিয়েছি,
1: যত লেখা
0: তত সময়। আপনার লেখা পর্বে বেশি বেশি করে আপনারা লেখা পাঠান এবং সেখান থেকে নিশ্চয়ই আমরা আপনাদের লেখাগুলো পড়ে শোনানোর চেষ্টা করব। শ্রী দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজরাডাঙ্গা সুন্দরদীঘি দেবীগঞ্জ পঞ্চকোট থেকে লিখেছেন, উত্তরণ ম্যাগাজিন বর্তমানে যত শুনছি তত সত্যি ভীষণ ভালো লাগছে। তাই উত্তরণ থেকে বিশ্বকাপ নিয়ে কোনো কুইজের জনপ্রিয় পর্ব চালু করা হয়েছে কি? আর হানিফ সংকেতের সাক্ষাৎকার প্রচার করা যায় না? আচ্ছা, বন্ধুর অনুরোধটি আমরা পাঠিয়ে দিলাম। রাসেল শেখ আমাদের সাথে আছেন, শিবালয় মানিকগঞ্জ থেকে। বিশ্ব বাবা দিবসের গুরুত্ব তুলে ধরা হয়েছে ১১ জুন তারিখে, সেটির কথা উল্লেখ করেছেন এবং অনুষ্ঠান নিয়ে আপনার মতামত দিয়েছেন, ভালো লেগেছে জানিয়েছেন। আমরাও খুশি হলাম আপনার ভালো লাগা জেনে, আমাদেরও ভালো লাগলো।
1: শোনা হলো, জানা হলো আমাদের প্রাণপ্রিয় শ্রোতা বন্ধুদের মনের কথা। যারা এখনও লেখার সুযোগ পাননি তাদের বলছি, আজ একটু কলম ধরুন অথবা ইমেইল পাঠানোর কোনো ডিভাইস বিহঙ্গ আপনার জন্যও অপেক্ষায় আছে।
0: আপনার কথাটুকুও লিখে পাঠান, সেই কথা হয়তো আরও অনেকের মনের কথা বলে দেবে। লিখতে থাকুন, আমরা পড়তে থাকব।
1: চিঠি লিখুন এই ঠিকানায়, বেতার ম্যাগাজিন উত্তরণ।

0: স্বর্ণ পদক জিতে নেন। এর কয়েকদিন পর তিনি 200 মিটার স্প্রিন্টে 21.34 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জয়ের আরেকটি অনন্য রেকর্ড গড়েন। তিনি 4x100 মিটার রিলেতে মার্কিন যুক্তরাষ্ট্রের দলকে স্বর্ণপদক জিততে সহায়তা করেন এবং এর 1 ঘন্টারও কম সময়ের মধ্যে তিনি 4x400 মিটার রিলেতে 3:15.51 সেকেন্ড সময় নিয়ে দলকে রৌপ্য পদক জিততে সাহায্য করেন, যা ছিল এ যাবৎকালের দ্বিতীয় দ্রুততম সময়। তার গতি এবং মৌলিক শৈলীর জন্য গণমাধ্যম ও ভক্তরা তাকে ভালোবাসত। 1989 সালে তিনি আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা থেকে অবসর নেন। গ্রিফিথ জয়নার যেসব পুরস্কার পেয়েছিলেন তার মধ্যে অন্যতম হল 1988 সালের সালিভান ট্রফি, আন্তর্জাতিক জেসি ওয়েন্স পুরস্কার, 1989 সালের মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক কমিটি পুরস্কার, জার্মান গোল্ডেন ক্যামেরা পুরস্কার, 1989 সালের হার্ভার্ড ফাউন্ডেশন পুরস্কার এবং ওয়াশিংটনের আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্মানসূচক পিএইচডি। 1995 সালে তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ড হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। গ্রিফিথ জয়নার 1998 সালের 21 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার মিশন ভিয়েজোতে মৃত্যুবরণ করেন।
1: ফ্লোরেন্সের জীবনটা যেন একটা কবিতার মতো, ছোট কিন্তু অসম্ভব উজ্জ্বল। মাত্র 38 বছরের জীবনে তিনি এমন কিছু রেখে গেছেন যা আরও বহু দশক মানুষকে স্বপ্ন দেখাবে।
2: সুপ্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শেষ করার আগে আমরা একটু থামি, কারণ এবার যা আসছে সেটা এই বর্ষার রাতের জন্যই যেন লেখা। হ্যাঁ, নজরুলের গান মানে একটা আলাদা পৃথিবী, আর সেই পৃথিবীতে আজ বর্ষা এসেছে। বর্ষাকে নজরুল দেখেছিলেন শুধু মেঘ বৃষ্টি হিসেবে নয়, তাঁর কাছে বর্ষা ছিল আনন্দের বার্তা, প্রকৃতির উৎসব।
1: আজকের গানটা শুনলে মনে হবে এই বৃষ্টি, এই মেঘ, এই রাত সবকিছু যেন নজরুল আগেই জানতেন। আজকের গানটি গেয়েছেন ফেরদৌস আরা। নজরুল সঙ্গীতে তাঁর কণ্ঠ মানে এক আলাদা মাত্রা, স্বচ্ছ, নিখুঁত, প্রাণস্পর্শী। শুনলে মনে হয় গানটা কানে নয়, সরাসরি মনে গিয়ে পড়েছে।
2: তাহলে আর কথা নয়, এবার শুধু শোনা, মন খুলে দিন, বর্ষাকে ভেতরে আসতে দিন। শুনুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান বর্ষা ঋতু এলো।

0: শ্রোতা বন্ধুরা, ফেরদৌস আরার কণ্ঠে নজরুলের এই গান শুনে মনটা যেন একটু হালকা হয়ে গেল। বর্ষার রাতে এর চেয়ে ভালো সঙ্গী আর কি হতে পারে?
1: আজকের উত্তরণ এখানেই শেষ টানতে হচ্ছে। শেষ কথায় বলি, বর্ষায় একটি গাছ লাগান। মাটির প্রতি, এই পৃথিবীর প্রতি ভালোবাসাটুকু আসুন সবাই মিলে কাজে দেখাই। মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশের গ্রন্থনায় আজকের উত্তরণ। উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতান আমুনিরা,
0: এবং আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: প্রকৌশল দায়িত্ব

0: ছিলেন মোহাম্মদ রাসেল খান,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
0: এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। সবার জন্য শুভকামনা
1: আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ।
0: শুভরাত্রি।

0: Assalamualaikum. 9:30 PM. This is Bangladesh Betar. The news read by Ronak Chahan. First, the headlines. Prime Minister Tariq Rahman arrives in Beijing from Tehran. Red carpet reception and guard of honor given. Kazakh Prime Minister Peskar Sikholon Tariq Rahman agree on establishing permanent diplomatic missions in Dhaka and Astana. Government gives priority on price control and balanced regional development in upcoming budget. Finance Ministry informed Jatiya Sangshad. Exams of compulsory and general subjects of all boards will be held with common question paper from next year, says Education Minister. UK, France, Italy and Spain issued red alert and health warning as Europe buckles in extreme heat waves. And in World Cup football, Canada take on Switzerland and Qatar face Bosnia and Herzegovina at 1 PM tonight. Now the details. A red carpet was rolled out as Prime Minister Tariq Rahman arrived in Beijing from Dalian. He reached in Beijing by bullet train after participation at the World Economic Forum WEF annual meeting in Dalian city of China. The Prime Minister, accompanied by his spouse, Dr. Zawada Rahman, reached Beijing Chaoyang railway station at 5:35 local time today. Ms. Sun Meijun, Minister and Secretary of Communist Party of China Committee of the General Administration of Customs of China, received Tariq Rahman at the railway station. Tiny Tars presented bouquet to the Prime Minister and his spouse. The Prime Minister was also accorded with a static guard of honour and a ceremonial welcome. From Chaoyang railway station, the Prime Minister and member of his entourage was taken to the Ao Thai State Guest House in a ceremonial motorcade. Earlier, Tariq Rahman left for Beijing by a high-speed bullet train from Dalian North railway station at 1:58 PM local time. Earlier today, Tariq Rahman attended the plenary session of the World Economic Forum at the Dalian International Conference Center in Dalian with WEF President and CEO Alois Jingli in the chair. Kazakhstan Prime Minister Olgas Bektanova has paid a courtesy call on Prime Minister Tariq Rahman on the sidelines of the World Economic Forum annual conference today. During the meeting, Tariq Rahman emphasized on strengthening bilateral relations between Bangladesh and Kazakhstan for the benefit of the people of two countries. To strengthen bilateral ties, the prime ministers of both the countries agreed to establish permanent diplomatic missions in Dhaka and Astana. In addition, they stressed the need for holding regular meetings to increase contact among politicians, business community and the peoples of both the countries. Kazakh Prime Minister Olgas Bektanov positively viewed the prospect of greater engagement in trade and investment between the two countries. Meanwhile, Prime Minister Tariq Rahman will meet with Chinese Premier Li Keqiang tomorrow. Tariq Rahman will also meet Chinese President Xi Jinping on Friday. The Prime Minister is expected to return home on Friday night. Finance Minister Amir Khusro Mohammad Chaudhary has said the government has identified controlling commodity prices, protecting the purchasing power of ordinary people and ensuring balanced regional development as key priorities of the next budget. He made the remark while replying to a written question in the Jatiya Sangsad today. The House resumed its sitting with Speaker Hafizuddin Ahmed B. Bikram in the chair this afternoon. The finance minister said to achieve these goals, the government plans to coordinate monetary and fiscal policies effectively, strengthen foreign exchange reserves, keep the budget deficit at a manageable level, prioritize public expenditure and boost production as well as investment to restore market stability. He said steps have been taken to increase the government's food grain storage capacity from 23,10,000 metric tons to 24,50,000 metric tons. The finance minister said the food grain procurement target has likewise been raised from 38,10,000 metric tons to 41,20,000 metric tons.
1: Education Minister Dr. A.N.M. Ehsanul Haq Milan has said from next year all compulsory and general subject examinations of Madras and Technical Education Boards along with the General Education Boards will be held on the same day and with common question papers. He informed this at a video exchange meeting with the Centre Secretaries of the four education boards on the occasion of the upcoming HSC and equivalent examinations at Azimpur Girls School and College in the capital today. The minister said despite having one education ministry and the same syllabus, there is no reason in conducting examinations with separate question papers in different boards in the country. This is Bangladesh Betar giving you the news. An agreement worth $16 million Australian dollar has been signed between the Australian government and the United Nations Children Fund UNICEF to improve the living standard of Rohingya and local communities. The agreement was signed at the Ministry of Home Affairs at Bangladesh Secretariat in the presence of Home Minister Salahuddin Ahmed, Australian High Commissioner to Bangladesh Susan Ryle, and UNICEF representative to Bangladesh Rana Flowers signed the agreement on behalf of their respective sides. Expressing heartfelt gratitude to the Australian government for its cooperation, the Home Minister hoped that such assistance from the international community, including Australia, would continue until the voluntary, safe, dignified and sustainable repatriation of the Rohingya to Myanmar. Under the agreement, UNICEF will utilize $16 million fund to implement vital projects across education, nutrition, child protection, safe water, sanitation and hygiene sectors for both the displaced Rohingya and the local host communities. Britain, France, Italy and Spain have issued red alerts and health warnings as Europe buckles in peak of a heat wave. The heat wave spread to other parts of Western Europe today with an orange alert for dangerous weather in place of parts of the Netherlands. A rare red hot alert is in place for parts of UK where temperature could hit 38 Celsius tomorrow. Temperatures are expected to peak in the Netherlands and Belgium on Friday, while the mercury in Germany is expected to rise to 40 Celsius over the weekend. The heat wave will also extend to Eastern Europe over the next few days, with severe heat warnings issued for countries including Poland, Croatia and Hungary for later in the week. So far, France, Spain and Italy have been hardest hit by the heat wave. The record-setting heat wave has killed dozens of people, closed schools, slowed trains, knocked out electricity and forced farmers to harvest grain at night. Football and Switzerland will take on Canada at 1 a.m. at Vancouver, while Qatar will face Bosnia-Herzegovina at Washington at the same time in the FIFA World Cup tonight. Moreover, Brazil will encounter Scotland at Miami Stadium of Florida, while Morocco will play Haiti at Atlanta. Both the matches are scheduled to start at 4 a.m. tomorrow. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary east southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Tangail, Moyamensingh, Bogura, Dhaka, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman arrives in Beijing from Tehran. Red carpet reception had guard of honor given. Kazakh Prime Minister pays courtesy call on Tariq Rahman. Agree on establishing permanent diplomatic missions in Dhaka and Astana. Government gives priority on price control and balanced regional development in upcoming budget. Finance Minister informs Jatiya Sangsad. Exams of compulsory and general subjects of all boards will be held with common question paper from next year, says Education Minister. UK, France, Italy and Spain issue red alert and health warning as Europe buckles in extreme heat waves. And in World Cup football, Canada take on Switzerland and Qatar face Bosnia and Herzegovina at 1 p.m. tonight. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
2: Now, here is the news commentary, written by Alhamra Islam and read by Ushurjo Khairul Uishi. Keeping ahead the possibility of an increase in dengue infections during the monsoon season, the government has formed a task force to further strengthen dengue prevention and response activities. The task force, formed at the first meeting of the National Committee on Prevention of Dengue and Other Mosquito-Borne Diseases yesterday, with Minister Mirza Fakhrul Islam Alamgir in the chair, will be responsible for monitoring field-level activities, providing necessary directives, enhancing coordinating among different agencies, and implementing emergency measures. At the meeting, the minister emphasized on people's awareness and active participation alongside the government initiatives, and also directed the relevant government and private institutions, including city corporations, municipalities, district councils under the ministry, to perform their duties more effectively. The latest government move, just before the onset of the mosquito-borne disease, is praiseworthy because during the monsoon, the spread of dengue is faster when it goes fatal. So, as preventive measure, regular protection is needed, particularly cleaning campaign across the country. Prime Minister Tariq Rahman, after taking office, gave emphasis on making major cities which are densely populated clean to prevent dengue. He appointed city administrators and asked them to submit a detailed written action plans identifying key problems and crises in their respective cities. He particularly pinpointed to the immediate problems that all the city corporations are facing in common, like increasing mosquito infestation and poor cleaning services. In addition to preventive measures against dengue, the government took another effective initiative, which is for dengue-affected patients, reducing their treatment costs. The steps are 80% discounts on diagnostic tests for dengue patients in the private hospitals, keeping at least 10% of their beds vacant for dengue patients, and waiving doctors' consultation fees. In that case, patients would only have to bear the cost of medicines and food. It may be mentioned that there has been a call for considering lowering the expense of treatment cost of dengue infections, as there is a substantial economic burden of dengue among the Dhaka city dwellers as well. Dengue is a vector-borne viral disease transmitted to humans by infected mosquitoes, affecting over 40 million people in Bangladesh. Dengue, caused by a particular species of mosquito, which is called Aedes, has been posing significant health challenge for the country in recent years. Especially, dengue became endemic, with 2023 being the deadliest year on record, with 1,705 deaths and high case numbers persisting through 2024 and 2025. While after years of pause, the other mosquito-borne disease, chikungunya, reappeared in late 2024, with cases rising sharply in early 2025. In its latest move, the government also adopted several important decisions to prevent dengue and other mosquito-borne diseases. These include large-scale distribution of leaflets and awareness materials through various offices and agencies, conducting special dengue awareness campaigns at schools, colleges, and madrasas involving teachers, students, and guardians, and strengthening cleanliness drives through coordination among local administrations, public representatives, and civil society. The decisions undertaken at the meeting of the National Committee on Prevention of Dengue and Other Mosquito-Borne Diseases also include regularly testing and monitoring the quality of fogger machines and mosquito control operations, conducting special drives to identify and destroy Aedes mosquito breeding grounds, and increasing inspections of under-construction buildings, rooftop gardens, tire shops, garages, and waterlogged areas. In addition, the meeting decided to intensify awareness campaigns through mass media and social media, strengthen monitoring and supervision activities related to dengue prevention, and rapidly collect and analyze information on dengue patients to identify risk-prone areas and take necessary measures. It is expected that all the integrated and vigorous preparations undertaken by the government would effectively control dengue during the monsoon season in a coordinated and effective way. That is the end of the news commentary.
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
4: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। আসন্ন HSC ও সমমান পরীক্ষা 2026 সুষ্ঠু এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে মত বিনিময় সভা। জাতীয় বাজেট 2026-27 SME খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক কর্মশালা। প্রজনন স্বাস্থ্য অধিকার উন্নয়ন প্রকল্প থেকে প্রাপ্ত প্রমাণ, শিক্ষা এবং অভিজ্ঞতার প্রচার অনুষ্ঠান এবং ঢাকার গুলশানে মশক নিধন অভিযান কার্যক্রম পরিদর্শন পরবর্তী ব্রিফিং। আজ সকালে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আসন্ন HSC ও সমমান পরীক্ষা 2026 সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন MP বলেন,
5: আইনের গতিতে চলবে, যদি পানিশমেন্ট দিতে হয় কোন ইনস্টিটিউশনে যদি কোন রকম ভিতরে আগে থেকে দপ্তরি নকল রেখে দেয়, এখন আগের আইনে সংঘবদ্ধভাবে ক্রাইম করত, এটার কোন রেমেডি ছিল না। বাইরে থেকে জোর করে আসা, আমাদের প্রতিষ্ঠান প্রধানকে জোর করে তাকে আটকে রেখে সেখানে কিছু করা, সেগুলি আইনের আওতায় আনা হয়েছে। মনে করবেন না যে আপনাকে ফোর্স করবে আর তিনি বাইরে চলে যাবেন, তা নয়। সাইবার আইন পরিবর্তন হচ্ছে, সাইবার অ্যাক্ট পরিবর্তন হচ্ছে, যেন এই সমস্ত সহযোগীরা পান না পেয়ে যায়। আবার দেখুন, প্রশ্নপত্র বেরিয়ে যায়। গত পরীক্ষায় আমি প্রশ্নপত্র ব্যাপারে একদম যতটা সম্ভব আমি অ্যালার্ট ছিলাম। স্টিল আই নো দেয়ার ইজ এ সার্টেন লিকেজ। এবার আমি সারা বাংলাদেশে একক প্রশ্নপত্রের ব্যবস্থা করেছি। বেশ কয়েকদিন মধ্যরাত্র পর্যন্ত আমি বিজি প্রেসে গিয়ে নিজে শিক্ষকগুলিকে ইনভেস্টিগেশন করেছি যে কোথায় লিকেজ রয়েছে, তারপরও লিকেজ রয়েছে এটা আমি দেখতে পাচ্ছি। সেগুলোকে কিভাবে ক্লাব করা যায় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। তবে যদি প্রশ্নপত্র কোথাও আউট হয় এই ধরনের কোনো সম্ভাবনা থেকে থাকে, সেটা আমি জানার পর যদি কোনো অবস্থা এটা হয় কাউকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আফটার এক্সাম আমরা কঠিন আইনের ব্যবস্থা করছি। খাতা দেখা, অনেকে রিলাক্টেন্টলি খাতা দেখেন, বোর্ড তারা ইভালুয়েট করে না যে একটি শিক্ষক দুই মাসে প্রতিদিন কয়টা খাতা দেখতে পারবে, সেটা তারা রিকগনাইজ না করে 500 খাতা করে দিয়ে দেয়, তাহলে শিক্ষক অনেক সময় এই খাতা সুন্দরভাবে দেখতে পারেন না। আমি বোর্ডকে ইনস্ট্রাকশন দিয়েছি এক্সামিনার ট্রেনিং দিয়ে এক্সামিনার বাড়াতে এবং খাতা কম সংখ্যক দিতে, এবং খাতার ভিতরে যেন সঠিকভাবে মূল্যায়িত হয়। খাতা স্যাম্পলিং করে দেখার কোনো আইন আগে ছিল না, 1980 অ্যাক্টে খাতা দেখার কোনো প্রভিশন ছিল না। সেই কারণে অনেক ছেলে মেয়েরা তারা অনেক সময় এই খাতা পুনর্বিন্যাস করার না কারণে তাদের রেজাল্ট খারাপ হয়েছিল। আমার একটা ইনস্ট্যান্স রয়েছে, আমার কচুয়াতে একটি ছেলেকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল। যে ছেলেটি GPA A প্লাস পাবে, ক্লাসের ফার্স্ট পয়েন্ট, ক্লাস 8 ভিত্তি পেয়েছে, সেই ছেলেটি ফেল করেছিল। আমি যখন বোর্ডকে নির্দেশ দিলাম, তার টেবুলেশন শিটের খাতা তিনবার তার পরীক্ষা করে বলেছে ফেল, বাট আমি জানি ছেলেটি ফেল করতে পারে না। তাহলে কি হয়েছিল, খাতা পাল্টিয়ে দেওয়া হয়েছিল, তাই না? কিভাবে আর কি, আপনাকে অনুমান করতে পাচ্ছেন না করা যায় কিনা? আপনার আমার সাথে রেসিপ্রোকাল দেয় শিক্ষকরা কি যায় না, যা এগুলি বলবেন তো, না বললে আমি কিভাবে করবো? আপনার আমার চেয়ে এক্সপেরিয়েন্স, আমি আপনি আমরা, আমি আপনারা আমরা মিলে এর প্রতিকার আমাদের করতেই হবে, কারণ আমরা স্বইচ্ছায় এই মহান পেশায় এসেছি। আগামী দিনগুলোতে কমন সাবজেক্টের পরীক্ষা হবে একসাথে, কোন রকম ভিন্নতর প্রশ্ন হবে না। মাদ্রাসা বোর্ডে তারা আলাদা প্রশ্ন ছাপায়, কিন্তু সিলেবাস কারিকুলাম একই, অতএব কমন সাবজেক্ট গুলো তাদেরও নেক্সট ইয়ার থেকে একত্রে পরীক্ষা দিতে হবে, একই প্রশ্ন।
4: আজ দুপুরে রাজধানীর পুরানো পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত জাতীয় বাজেট 2026-27 এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন,
6: দুর্নীতিটা দূর করার জন্য, দুর্নীতি আছে বা নাই এটা জানার জন্য কাউকে হায়ার করার দরকার নেই, আমরা প্রত্যেকে এটা লিভিং উইটনেস। দুর্নীতিটা দূর করার জন্য কনসার্টেড এফোর্ট নিব কিনা সেটা হলো দেখার বিষয়। একটা জিনিস হলো, আমরা সবাই আইডিয়াল একটা সোসাইটি চাই, আইডিয়াল একটা দেশ চাই। যদিও কেউ যদি মনে করে যে আমি আমার দেশ বা আমার সমাজ থেকে দুর্নীতি জিরো করে ফেলবো, এটা ইট উইল বি মোর লাইক এন ইউটোপিয়ান থট দেন এন অ্যাচিভেবল রিয়েলিটি। কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে দুর্নীতি কমানোর জন্য আমাদের কাছে অনেক সফল উদাহরণের দেশ আছে। প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো ডিসক্রিশনারি পাওয়ার কমিয়ে নিয়ে আসা। আমরা প্রায় বলি আমাদের দেশ থেকে এত বিলিয়ন পাচার হয়ে গেল, এত বিলিয়ন পাচার হয়ে গেল। এই বিলিয়ন পাচার রোধেরও কতগুলি স্ট্রাকচার পথ আছে। পৃথিবীর যে সমস্ত দেশে ট্যারিফ রেজিমটা মোর ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিভাইসড, লো ট্যারিফের দেশ, সেখানে পাচারের সুযোগটা কম। এখানে আমদানির প্রক্রিয়ার মধ্যে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এটা খুবই লোভনীয় একটা ব্যাপার। কেন লোভনীয়? কোন জিনিসের মধ্যে ট্যাক্স ধরে দিয়েছেন আপনি 45%, এখন 45% ট্যাক্সে এই আমদানিকারক যদি 20% বা 30% টাকা অন্য চ্যানেলে পাঠায়, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে না পাঠায়, তাহলে তার 30% উপর 45% ট্যাক্স দিতে হচ্ছে না। তাহলে আরেকজন যদি সেই প্র্যাকটিসটা করে, তো যে করলো না তার মার্কেট থেকে বিদায় নিতে হবে। তো এই জিনিসগুলি অ্যাড্রেস করতে হবে। সবকিছু শুধু আবেগ বা মুখের উপরে না। আপনি যত সিস্টেমেটিক হবেন, যত আপনি ডেপথে যাবেন, যত প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করবেন, তত এগুলি ফাইট করাটা সহজ হবে।
4: এদিকে আজ সকালে রাজধানীর শের-ই বাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রজনন স্বাস্থ্য অধিকার উন্নয়ন প্রকল্প থেকে প্রাপ্ত প্রমাণ, শিক্ষা এবং অভিজ্ঞতার প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিদ এমপি বলেন,
7: আমরা বর্তমানে যে নতুন সরকার আমরা দায়িত্ব গ্রহণ করেছি, দীর্ঘদিনের স্বাস্থ্য ব্যবস্থায় যে অব্যবস্থাপনাগুলো চলেছে আমরা সবাই সেগুলো জানি, মেগা দুর্নীতি হয়েছে এটাও আমরা জানি, পত্রপত্রিকায় এসেছে, ইনভেস্টিগেশন চলছে। আমরা কিন্তু আমাদের যে হেলথ সিস্টেম এখন বাংলাদেশে আমরা এসে পেয়েছি সেটা কিন্তু কোনো স্বাভাবিক অবস্থায় একটা হেলথ সিস্টেম যেমন থাকার কথা তেমনটা নয়। আমরা একটা ভেঙে পড়া একটা হেলথ সিস্টেম পেয়েছি। বাংলাদেশের হাসপাতালগুলোতে আমরা গেলে দেখেছি হাসপাতালগুলো লিটারেলি ভেঙে পড়ছে, পলেস্তরা খুলে পড়ছে, মেইনটেনেন্স পর্যন্ত করা হয়নি। সেখান থেকে শুরু করে আমাদের জনবলের সংকট, আমাদের অন্যান্য সংকট, এগুলো আপনারা জানেন। আমরা নতুন সরকার দায়িত্ব নেয়ার পরে, আসলে দায়িত্ব নেয়ার আগেই, আমরা প্রায় গত 2 বছর ধরে বাংলাদেশের হেলথ সেক্টর নিয়ে আমাদের দলের সমর্থক এবং এর বাইরে যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে কথা বলেছি, বলে আমরা কিন্তু আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। নির্বাচনী ইশতেহারে একটা বড় অংশ সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কি করব সেই পরিকল্পনাগুলো আমরা দিয়েছি। এবং 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণের পরদিন থেকে আমরা সেই ইশতেহারের আলোকে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটাকে দ্রুত গতিতে একটা সিচুয়েশন অ্যানালাইসিস করার চেষ্টা করেছি, যেখানে ভৌত কাঠামোগুলোর কি অবস্থা, জনবলের কি অবস্থা, আমাদের ওষুধ, আমাদের অন্যান্য প্রকিউরমেন্ট যেগুলো হয় সেগুলো সাপ্লাই চেনের কি অবস্থা, একই সাথে আমাদেরকে ফায়ার ফাইটিং করতে হয়েছে। 15 দিন পরেই আমরা দায়িত্ব নেয়ার এখানে মিজলস আউটব্রেক হয়েছে, এখন সামনে ডেঙ্গুর সময় আসছে, তো এই কাজগুলো আমাদের করতে হচ্ছে। পাশাপাশি এই বাজেট অধিবেশন চলছে এখন, আপনারা জানেন স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট আমাদের সরকার অ্যালোকেট করে। সামনের দিনগুলোতে আমরা যে কাজগুলো করব তার বেশ কিছু ঘোষণা আমরা ইতিমধ্যেই দিয়েছি, যেগুলো আজকে আপনাদের এই প্রজেক্টের সঙ্গে খুবই রেলিভেন্ট। আমরা বলেছি আমরা প্রাইমারি হেলথ কেয়ার কে আমাদের স্বাস্থ্য খাত পুনর্গঠনের ভিত্তি হিসেবে ধরে নেব, এবং সেখানে আমরা 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব, পাশাপাশি প্রায় 25,000 মিডওয়াইফ নিয়োগ দেওয়ার পরিকল্পনা আমাদের আছে। আমরা ডাক্তার নিয়োগ দিচ্ছি 5,000 অতি শীঘ্রই, এবং ভবিষ্যতে আরো ডাক্তার নিয়োগ দেওয়া হবে। এগুলো এই সরকারের কমিটমেন্ট, এগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করি। সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ কে এই প্রোগ্রাম থেকে যে লেসনগুলো আমরা শিখেছি, একটা বড় অপরচুনিটি হচ্ছে আমরা যখন এই প্রাইমারি হেলথ কেয়ারটাকে রিমডেল করব, আমরা প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট গুলো গড়ে তুলব, আমাদের মিডওয়াইফরা সেখানে কাজ করবেন, আমাদের হেলথ ওয়ার্কাররা কাজ করবেন, পাশাপাশি আমাদের হেলথ ওয়ার্কাররা এখন তিন চার রকম কাজ করেন এবং তিন চার রকম অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারের মধ্যে আছেন, সেটাকে স্ট্রিমলাইন করার একটা চেষ্টা আমাদের থাকবে। মূল কথা হচ্ছে এই হেলথ কেয়ার ওয়ার্কারদেরকে আমরা রিট্রেইন করব নতুন ভাবে, এবং তারা যেন কম্প্রিহেন্সিভ সার্ভিস ডেলিভারি করতে পারে, সেইখানে আমরা এনশিওর করব যে সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ যেন হাই প্রায়োরিটি পায় সেই ট্রেনিং এর ভেতর। তাহলে যেটা হবে, আমরা বারবার বলি, মানুষের দোরগোড়ায় এই সেবাগুলোকে নিয়ে যেতে হবে, এবং এই হেলথ ওয়ার্কাররাই পারবেন তাদের রেগুলার ভিজিটের মাধ্যমে সেখানে কাজ করবে। এই প্রোগ্রাম থেকে আমরা কমিউনিটি এনগেজমেন্টের যে কমিউনিটি পার্টিসিপেশনের যে প্রক্রিয়াগুলো প্রসেসগুলো দেখেছি সাকসেসফুল হয়েছে, সেগুলোকে আমরা ইনকর্পোরেট করতে পারি স্থানীয় পর্যায়ে। পাশাপাশি আমাদের সরকার কিছু বিশেষায়িত স্বাস্থ্যসেবা নতুন করে ভালো করে গড়ে তোলার ব্যাপারে অগ্রাধিকার দিচ্ছে। উইমেন্স হেলথ সেখানে একটি প্রায়োরিটি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন কমপক্ষে একটি, সম্ভব হলে দুটি উইমেন্স হেলথ ইনস্টিটিউট আমরা বাংলাদেশে গড়ে তুলব, যেখানে বিশেষায়িত সব রকম সেবা, প্রশিক্ষণ এবং গবেষণার সুযোগ থাকবে আমাদের ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য।
4: সারা দেশে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার ঠেকাতে গঠিত টাস্ক ফোর্সের উদ্যোগে ঢাকার গুলশানে মশক নিধন অভিযান পরিদর্শন শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহি আলম এমপি ব্রিফিং এ বলেন,
8: অ্যাডিস মশার সোর্স গুলোকে দূরীকরণের জন্য জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা বাড়বার জন্য গতকাল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ে জাতীয় কমিটি রয়েছে, যেটির সভাপতি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মীর ফখরুল ইসলাম আলমগীর সাহেব। ওনার সভাপতিত্বে প্রায় 20টি মন্ত্রণালয়ের সচিব সহ আমরা সারা দেশে কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায়, এডিস মশার উৎপত্তি স্থল লার্ভাগুলি কিভাবে যাতে ধ্বংস করা যায় এবং লার্ভাগুলি যাতে উৎপত্তি না হতে পারে, এই বিষয়গুলি নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। সেখানে আমরা সকল সিটি কর্পোরেশন, পৌরসভা এবং দেশব্যাপী আমরা দিক নির্দেশনা মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় দিয়েছেন, এবং ওই মিটিং এই শুধুমাত্র ঢাকা মহানগরে অভিযান পরিচালনা করবার জন্য আমার নেতৃত্বে একটি জাতীয় ট্রাক্সফোর্স গঠন করা হয়েছে। সেই ট্রাক্সফোর্সের আজকে প্রথম এই জনসম্পৃক্ততা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে প্রথম অভিযান। প্রত্যেক সপ্তাহে আমরা তিন চার দিন করে এই ট্রাক্সফোর্সের যে কার্যক্রম, জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো। তবে আপনাদের মাধ্যমে আমি নগরবাসীকে আবারও বিনীত অনুরোধ করি, আপনারা আপনাদের নিজের জীবনের ঝুঁকি না নিয়ে নিরাপত্তার জন্য আপনারা একটু আপনাদের বেলকুনি, টপ, ছাদ, নিচের অংশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
4: এই সময় অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন,
9: বর্ষার সিজনটা শুরু হয়েছে, এখন আমাদের দেশের এই বর্ষার সিজনটা একটু দীর্ঘায়িত হচ্ছে, এখন জুনের শেষ থেকে বৃষ্টি হয় এবং অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতটা থাকে, এবং এডিস মশা যেটা ডেঙ্গু রোগের বাহক, সেই এডিস মশার জন্য, যে এডিস মশা বিস্তারের জন্য বৃষ্টিপাত একটু অন্যতম নিয়ামক। তো আজকে আমরা টাস্কফোর্সের অধীনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আওতাধীন গুলশান দুইয়ের ছয়টা বাড়িতে আজকে আমাদের টাস্কফোর্সের কার্যক্রম চালিয়েছি। ছয়টা বাড়ির মধ্যে আমরা তিনটা বাড়িতেই এডিসের লার্ভা পেয়েছি। নাগরিকদেরকে সচেতন করা এবং নাগরিকদেরকে সম্পৃক্ত করা, আপনার 50% এর অধিক বাড়িতে আমরা লার্ভাটা পাবো। এই লার্ভাটা যদি আমাদের যারা নাগরিকগণ আছেন তারা যদি নিজেরা যদি উদ্যোগী হয়ে নিজের বাড়ির চারপাশটা, নিজের ছাদ বাগান, নিজের যে আপনার বেস সিঁড়িঘর, এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখে, এগুলো যদি শুকনো না রাখে, তাহলে এই এডিস মশা দূরকরণ শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে দূরও হয়ে যাবে। যে আপনার নিজ নিজ বাড়ি, নিজ নিজ ছাদ বাগান, বেসমেন্ট, সিঁড়িঘর, এই জায়গাগুলোকে আপনারা শুকনো রাখুন, পরিষ্কার রাখুন, এবং যে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, অপ্রয়োজনীয় টায়ার, যেগুলো ফেলে দেওয়া কমোড পাত্র, বিভিন্ন রকমের ডিসপোজেবল পাত্র, এই জিনিসগুলোকে সরিয়ে ফেলুন, কারণ বৃষ্টি হলে এখানে পানি জমবে এবং পানি জমলে এখানে এডিস মশা বিস্তার লাভ করবে।
4: সংবাদ প্রবাহ শেষ হলো। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার ঢাকা আন্তঃবেতার নাট্য অনুষ্ঠানে আজ শুনবেন রংপুর কেন্দ্রের নাটক চেতনার অতীত, রচনা হোসনে আরা বেগম, প্রযোজনা জুবায়দুল ইসলাম, নাট্য অনুষ্ঠান চেতনার অতীত।
11: এতটা সময় কাটাবো কি করে তাই ভাবছি। 2 ঘন্টা ট্রেন লেট, নির্জন ছোট্ট স্টেশন, ওয়েটিং রুমের বেহাল অবস্থা, দূরে ছোট্ট টিনের ছাউনিতে 2টো বেঞ্চ পাতা আছে। ও বাবা, তার একটিতে একজন ভদ্রমহিলা মনোযোগ দিয়ে বই পড়ছেন। সময় কাটানোর চমৎকার কৌশল। এই মোবাইলের যুগে আজকাল আর এমন দৃশ্য চোখেই পড়ে না। ভদ্রমহিলা বেশ রুচিশীল মনে হচ্ছে। না, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে বা হেঁটে কাটানো যাবে? বয়স বাড়ার কথাটা শরীর মনে করিয়ে দিচ্ছে। যাই, ওই মহিলার পাশে গিয়েই বসি। ভদ্রমহিলা কিছু মনে করবেন না তো? আচ্ছা, আমি এত কিছু ভাবছি কেন? রেল কর্তৃপক্ষ তো যাত্রীদের বসার জন্যই এই ব্যবস্থা রেখেছে। যাই, ওখানে গিয়েই বসি। খুব চেনা চেনা লাগছে। এ কি, এ তো চেতনা। এত বছর পর এ কি করে সম্ভব? আমি ভুল দেখছি না তো?
12: ইংল্যান্ড থেকে কবে ফিরেছো? সত্যি তোমার সাথে আর কখনো দেখা হবে ভাবতেই পারিনি, তাও আবার এখানে, এই পলাশপুর স্টেশনে। কেমন আছো কাজল?
11: তুমি?
12: তোমাকে অনেক খুঁজেছি।
11: আমি জানতে পারিনি।
12: এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা যদি 32 বছর আগে থাকতো
11: তাহলে কি হতো? স্বামী সংসার ছেড়ে আমার কাছে চলে আসতে? হাসছো যে? আসতে?
12: হাসছি স্বামী সংসার কথাটা শুনে।
11: আমি তোমাকে ভালোবেসেছি না পাওয়ার জন্য তো নয়, ছোট ভাই বাবা মাকে নিয়ে ইংল্যান্ড সেটেলড। আমি যাইনি, এত বড় বাড়িটাতে একা কাটিয়েছি নিঃসঙ্গ জীবন। বলতে পারো কেন? তোমার বিয়ের 4 মাস পর আমার একা থাকার পাট চুকে গিয়েছিল।
12: আমার বিয়ের ঠিক 4 মাস পর আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। তোমার বাড়ির কেয়ারটেকার জমির চাচা বলল তুমি 10 দিন আগে ইংল্যান্ডে চলে গেছো। তোমার সাথে যোগাযোগ করার কোনো নম্বর জমির চাচা দিতে পারেনি, বাধ্য হয়ে চট্টগ্রামে মলির কাছে চলে গিয়েছি।
11: মলি মানে তোমাদের ব্যাচে পড়তো যে?
12: হ্যাঁ, ও আমার খুব ভালো বন্ধু, তুমি তো জানতে। ও তখন পুলিশ ইন্সপেক্টর, একটা থানার চার্জে ছিল। আমার এমন একটা সময় এসেছিল পুলিশের শরণাপন্ন হওয়া খুব প্রয়োজন হয়েছিল। আমাকে পেয়ে ভীষণ খুশি হয়েছিল। পরে আমারও পুলিশে চাকরি হয়েছিল, রিটায়ার্ড করেছি। আমার বাকি জীবনটা ওর সঙ্গে এখনো কাটছে।
11: আর তোমার স্বামী সংসার?
12: সবার ভাগ্যে এসব থাকে না। আর 10টা দিন আমার জন্য অপেক্ষা করতে পারোনি? ছোটবেলায় মা মারা যাবার পর বাবা আর আমার জন্য দ্বিতীয় বিয়ে করেননি। তুমি তো জানো আমার বাবা একজন সহজ সরল স্কুল মাস্টার ছিলেন। বাবাকে আমি খুব ভালোবাসতাম। পড়াশোনা শেষ হবার পর মনে মনে ঠিক করেছিলাম তোমার আমার সম্পর্কের কথা বাবাকে জানাব। কিন্তু তার আগেই বাবা তার পছন্দের পাত্র ঠিক করেছিলেন আমার জন্য। বাবা খুব কষ্ট পাবে ভেবে নিজের ভালোবাসা বিসর্জন দিয়েছি। তবুও বাবার বিরুদ্ধে একটি কথাও বলিনি, আর সেই হয়েছিল আমার কাল। একুল ওকুল সব হারালাম, তুমিও আমাকে ভুল বুঝলে।
11: তারপর
12: যা হবার তাই হলো। 2 মাস পর স্বামী শ্বশুর শাশুড়ির মুখোশ খুলে গেল। যৌতুকের নির্যাতনে যা হয়, বর্তমান সমাজে যা হচ্ছে, বাবার বাড়ি যাওয়া বন্ধ, বাবার সাথে দেখা হওয়াও বন্ধ। কিছু বিপদগামী মানুষ বাবার সরলতার সুযোগ নিয়ে বাবাকে ঠকিয়েছে, বাবা বুঝতেও পারেনি। মায়ের আদর দিয়ে তিল তিল করে সোনার চামচে বড় করা মেয়েটিকে নরকে ফেলে দিয়েছে।
11: বাবা বেঁচে আছেন
12: না? আস্তে আস্তে বাবা সব বুঝতে পেরে দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন। বাবার অসুস্থতার সংবাদ আমাকে জানতে দেয়া হয়নি। শুধু তাই নয়, বাবার মৃত্যুর সংবাদটাও আমার কাছে গোপন রাখা হয়েছিল। বাবার মরা মুখটাও দেখতে পাইনি। তা শুধু আমার কথাই শুনবে? আমার কি ইচ্ছে করে না তোমার কথা জানতে?
11: চাখবে? ওই যে দূরে দেখতে পাচ্ছ, কেরোসিনের উনুনে কেতলি বসিয়ে ভাসমান চায়ের কেনা বেচা, এই চা খাবে তো?
12: চায়ের একটু টেস্টটা পেয়েছে সত্যি, কিন্তু তাই বলে আমার জন্য কষ্ট করে এতদূর থেকে চা আনতে যাবে? তার চেয়ে আসছো যে
11: এমনি আসছি।
12: অদ্ভুত তো সেই আগের মতো ক্যাম্পাসের দুরন্ত চঞ্চল সেই কাজল, চায়ের আড্ডা, কৃষ্ণচূড়ার ছায়ায় বসে কত হাসি আর টুকরো টুকরো গল্প, ফুটপাতে বসে কেউ কারো জন্য অপেক্ষা, দেরি হলে অভিমান, ভালোবাসা দিয়ে মান ভাঙানো। ইউনিভার্সিটির ক্যাম্পাসটা যেন ভালোবাসার কানুন। সেই মধুমাখা দিনগুলো, কফি হাউসের সেই আড্ডার মতো কোথায় হারিয়ে গেল? সময় এত নিষ্ঠুর কেন? কেন?
11: এই যে আমার কিন্তু খেতে খুব ভাল লাগছে, তোমার কেমন লাগবে আমি জানি না।
12: সত্যি তো চমৎকার লাগছে খেতে।
11: 32 বছর আগের ক্যাম্পাসে মধুকাকার চায়ের দোকানের চায়ের মতো?
12: সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে আমায় কষ্ট দিলে?
11: কষ্ট কষ্ট সেই দিনগুলোতেও ছিল, এখনো আছে, শুধু ধরন বদলেছে। জীবন মানে কষ্ট, যন্ত্রণা।
12: তুমি কিন্তু একটুও বদলাওনি।
11: তুমিও বদলাওনি। বয়সের ছাপ তোমার সৌন্দর্যকে মলিন করতে পারেনি। এই যা, আমার তো টিকিট নেওয়া হয়নি, গল্পে গল্পে সব ভুলে গেছি। তুমি বসো, আমি টিকিটটা নিয়ে এক্ষুনি আসছি।
12: শোনো শোনো, আর টিকিট কাটতে হবে না।
11: কেন?
12: তোমার আপত্তি না থাকলে আমার রিজার্ভেশন বগিতে উঠতে পারো। লং জার্নিতে একা একা বোর লাগবে ভেবে আর যাত্রীদের ওঠানামার কলরব এড়াতে আমি বগি রিজার্ভ করেছি।
11: আর পরিচিত কেউ দেখে ফেললে? কলঙ্কের ভয় নেই তোমার?
12: ব্যাঙের আবার সর্দি কাশি।
11: মানে?
12: যে মানুষটার জীবনের চূড়ান্ত সর্বনাশ ঘটে গিয়েছে, এই বয়সে তার আবার কলঙ্কের ভয়।
11: একটা কথা জানা হয়নি, পলাশপুরে কেন এসেছিল?
12: আমার এক পাতানো বোনের বাড়িতে, ওর বিয়েটা আমি দিয়েছি। ওদের সুখের সংসারে একটি ফুটফুটে ছেলে হয়েছে। দেখতে এসেছিলাম 2 দিন আগে, আজ ফিরছি। তুমি কেন এসেছিলে?
11: আমি জমির চাচাকে দেখতে এসেছিলাম। বয়সের ভারে নানা রোগে আক্রান্ত, এখনই গ্রামেই থাকে, আমাদের বাড়ির দেখাশোনা করে। এখন জমির চাচার ওই ছোট ছেলেটা গতকাল এসেছে। ও ভালো কথা, এই স্টেশনে কিন্তু গাড়ি বেশিক্ষণ দাঁড়ায় না। ওই যে ওই দেখো, গাড়ি ঢুকে পড়ছে। এসো এসো, লাগেজ লাগেজগুলো আমি নিচ্ছি, তুমি তুমি তুমি আসো আসো আসো আসো আসো, দাও লাগেজটা আমাকে দাও।
12: আচ্ছা আচ্ছা, চলো চলো।
11: এই এই উঁ উঁ ক, আমাদের একটা খ, হ্যাঁ এই এই যে খ খ, আচ্ছা এইখানে তুমি এক, তুমি আমার হাতটা দাও।
12: হ্যাঁ
11: আমি, হ্যাঁ ধরো,
12: চলো।
11: ও হ্যাঁ আসো, এটাই তো, হ্যাঁ এটাই তো। ঠিক আছে তুমি এখানে বসো, আমি লাগেজটা উপরে দিচ্ছি। হ্যাঁ তুমি বসো,
12: ঠিক আছে।
11: এটা দেখো তো চলে কিনা।
12: হ্যাঁ ঠিক আছে, সব ঠিকঠাক।
11: ঠিক আছে, বয়স বেড়েছে, একা একা এভাবে জার্নি করাটা কি ঠিক?
12: আমার সঙ্গে কয়েকটি বই আছে।
11: বই খুব ভালো বন্ধু জানি, কিন্তু অসুস্থ হলে
12: মরে যাব, এমনও তো হতে পারে, এটাই আমাদের শেষ দেখা। তুমি ইংল্যান্ড যাবে কবে?
11: দেশের বাইরে গিয়েছিলাম শুধু বাবা মার জন্য। বাবা মা মারা যাবার পর আর থাকতে ভালো লাগলো না, বিদেশের পাট চুকিয়ে ফিরে এলাম নিজের বাড়িতে।
12: আচ্ছা কাজল, তোমার বাড়ির উঠোনে সেই শিউলি ফুলের গাছটা এখনো আছে?
11: হ্যাঁ, এখন অনেক ডালপালা ছড়িয়ে সে এখন উঠোনের বেশ বড় একটা জায়গা দখল করে আছে। কেন বলো তো?
12: তোমার মনে আছে 2 দিন তুমি ভার্সিটি যাওনি, আমি পাগলের মতো ক্যাম্পাসে তোমায় খুঁজেছি, কৃষ্ণচূড়ার পাপড়ি বেছানো ফুটপাতে। তোমায় ছাড়া বসতে ভালো লাগেনি। খবর পেয়ে জানলাম তোমার জ্বর, বাড়ি খুঁজে তোমায় দেখতে গেলাম। সেদিন জমির চাচা ছাড়া আর কেউ বাড়িতে ছিল না।
11: হ্যাঁ, ছোট মামার বিয়েতে সবাই রংপুরে গিয়েছিল। আমার শরীরটা ভালো না থাকায় আমি যাইনি। কেন বলো তো?
12: সেদিন যে কাণ্ডটা তুমি করেছিলে মনের ভুলে আর জানা হয়নি। কেন করেছিলে?
11: কি?
12: ঠিক সন্ধ্যায় গেটের বাইরে আমায় দেখে বাড়ির সব আলোগুলো নিভিয়ে দিয়েছিলে। কেন?
11: সেই রাত ছিল ভরা পূর্ণিমা, চাঁদের তীব্র আলোয় বাড়ির সিঁড়িগুলো চকচক করছিল, গাছ ভরা শিউলি ফুলগুলো মাত্র ফোটা শুরু করেছিল ভোরে ঝরবে বলে, তার মিষ্টি গন্ধে বাড়ি মৌ মৌ করছিল, আর চাঁদের আলোয় তোমায় দেখব বলে।
12: এখনো চাঁদের আলো সিঁড়িগুলো চকচক করে?
11: এখন চাঁদের আলো পড়লে বিভৎস লাগে দেখতে।
12: এত ভালোবাসতে আমায়?
11: এখনো বাসি, যতদিন বেঁচে থাকবো ততদিন। আমি জানি ভালোবাসা ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া আর কিছুই নয়। পাওয়া না পাওয়ার ঊর্ধ্বে যদিও, তবুও 365 দিনে 365 বার মনে পড়েছে কেন আমি জানি না।
12: তোমার সাথে দেখা হওয়ার কথা ছিল যখন, দেখা হলো এখন, সবই ভাগ্যের নির্মম পরিহাস।
11: হবে হয়তো। এবার বলো, স্বামীর বাড়ি ছাড়লে কিভাবে?
12: শিল্পপতি বাবার একমাত্র বকে যাওয়া কুলাঙ্গার সন্তান, মদ জুয়া আর মেয়ে মানুষের আড্ডায় অভ্যস্ত। বাবার সঙ্গে বাবার ব্যবসায় সময় দিত কম। আলাদা ব্যবসা করবে বলে বাবার কাছে 5,00,000 টাকা দাবি করল। মেয়ের সুখের কথা ভেবে বাবা আপত্তি করেনি। ব্যবসার নাম করে টাকা নিয়ে মদ জুয়া আর মেয়ে মানুষের পেছনে 2 মাসেই উড়িয়ে দিল। স্ত্রীর প্রতি কোনো সিম্প্যাথি ছিল না তার। রাতে বাড়িতে আমি একাই থাকতাম, কোনো কোনো রাতে বাড়ি ফিরত বেহুশ অবস্থায়। এসব কথা বাবাকে বলিনি, বাবা দুশ্চিন্তা করবে ভেবে। এবার নজর পড়ল আমার গহনার দিকে, যে গহনায় আমার মায়ের শরীরের গন্ধ মিশে আছে। তখন আমি রুখে দাঁড়ালাম। আমারই সামনে শুরু হলো মদের আড্ডা, মেয়ে মানুষ নিয়ে রাত কাটানো। আমি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং সুযোগের অপেক্ষায় রইলাম। এমনি এক রাতে
13: আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না।
14: আর খাবো না, জব্বর নেশা হয়ে গেল।
15: এই জামান, তোর ওয়াইফ কোথায় রে? আরে ওকে সামনে নিয়ে আয়। যা যা যা যা, মেয়ে মানুষ সামনে না থাকলে আমি আবার মদ খেয়ে তৃপ্তি পাই না। গ্লাসে মদ ঢেলে দিতে বল।
14: আসছে না?
15: আরে এ ঘরে নিয়ে আয় বাবা, চাঁদ মুখখানে একবার দেখি।
14: যাচ্ছি তো। মাথাটা আবার ঘুরছে কেন রে? মাই ডার্লিং, এসো এসো, আয় ঘরে এসো। আমার বন্ধু তোমাকে ডাকছে, তোমাকে দেখবে, আদর করবে। ভালো করে সাজগোজ কর। না না, তুমি অনেক সুইট। আসো আসো, আর জলদি জলদি জলদি আসো, আসো না।
12: আমি যাবো না। লজ্জা করে না নিজের স্ত্রীকে?
14: লজ্জা না না না না, একদম লজ্জা করে না। আসো আসো।
15: কত টেনা হেচড়া করে আনছিস কেন? আরে ব্যথা পাবে যে। সোহাগ ছিটিয়ে আন, এসো এসো ডার্লিং,
16: আই লাভ ইউ বড্ড বেশি খাই ফেলেছি রে
17: ওই পশুটার মাঝে আমাকে বিলিয়ে দিচ্ছিস কাপুরুষ তুই স্বামী নামের কলঙ্ক তুই তুই একটা জানোয়ার
14: চুপ চুপ চুপ একদম চুপ এত মায়ের গলার হারগুলো কোথায় লুকিয়ে রেখেছিস নইলে অ্যাসিড মেরে তোর মুখ আমি ঝলসে দেবো
16: ছি ছি ছি ছি ও কথা বলে না অমন কথা বলতে নেই দে অমন সোনার চাঁদ মুখে একটু সরবত ছিটিয়ে দে
14: সরবত আর আর আপনার এই হাড়গুলো বের কর নইলে নইলে আমি এর সামনে তোকে আমি ব্যবস্থা করব
17: আমাকে মুক্তি দে আমি মুক্তি চাই বাবা বাবা বাবা তুমি আমাকে কোন নরকে ফেলে দিয়েছো বাবা বাবা বাবা তুমি কোথায় বাবা আমাকে নিয়ে যাও বাবা
14: তোর বাবার কবরে এখন ছাগলে ঘাস খাচ্ছিস ছাগল আর মুক্তি দেবো দেবো দেবো দেবো এই তোর মায়ের গয়নাগুলো আমায় দিয়ে দে বাস তোকে মুক্তি দিয়ে দেবো
17: মায়ের গহনা আমার শেষ চিহ্ন ওই নরপশুটার হাতে আমি কিছুতেই দেবো না
16: দিয়ে দাও ডার্লিং দিয়ে দাও
17: আমাকে এখান থেকে পালাতে হবে আর দেরি করা ঠিক হবে না
16: আরে কি হলো আরে চুপ করে আছো কেন কাছে এসো ডার্লিং এদিকে আসো না আমার মুখে থুথু ছেটানো আমার টাকা আর মদের বোতল এক্ষুনি ফিরিয়ে দে দে বলছি মিষ্টি মিষ্টি করে বলেছিলি তোর বউকে নিয়ে আজ রাতভর ফুর্তি করব এই বুঝে তার নমুনা না সালা আমিও দেখে নেব আরে তোর বউয়ের চাইতে আমার মল্লিকা বাই লক্ষ লক্ষ গুণে ভালো আমি তার গায়ে টাকা ছেটাই আর সে আমার গায়ে সোহাগ ছেটাই টের পাবি সালা
14: ও বড্ড ঘুম পাচ্ছে এই আমি ঘুমালাম
12: এটাই সুযোগ আমাকে পালাতে হবে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি তুই আমার শরীরটা ভিজিয়ে সব কষ্ট গ্লানি ধুয়ে মুছে আমাকে পবিত্র করে দে আজ আমার মুক্তি হয়েছে আমার ভীষণ আনন্দ হচ্ছে আজ আমি মুক্ত আজ আমি মুক্ত আমি মুক্ত বেরিয়ে এসে ভাবছি কোথায় যাব কি করব কার পরামর্শ নেব তখন তোমার কথাই শুধু মনে পড়ল রেল স্টেশনে গিয়ে ঢাকাগামী ট্রেনে উঠে পড়লাম ঢাকায় পৌঁছে তোমার বাড়িতে তোমাকে না পেয়ে চট্টগ্রামে মলের কাছে গেলাম 7 বছর পর আমাদের দেখা আনন্দে দুজন কাঁদলাম আমার সব কথা শুনে বলল তুই কিচ্ছু ভাবিস না আগে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দে বাকিটা আমি দেখছি তোর যতদিন কোনো ব্যবস্থা হয়নি তুই আমার কাছেই থাকবি কিছু বলছো না যে
11: ভাবছি কি বিচিত্র রাতের ট্রেন অদ্ভুত

0: ফাঁকে ফাঁকে চাকরির চেষ্টাও চলছিল। এভাবেই দুমাস কেটে গেল। হঠাৎ একদিন মলি আমাকে একটা ইন্টারভিউতে নিয়ে গেল পুলিশ ডিপার্টমেন্টে। আমি বললাম পুলিশে চাকরি করব না। ও বলল জেল পুলিশ। তোর নরপিচার স্বামীর হাত থেকে বাঁচতে হলে এই ডিপার্টমেন্টেই তোকে চাকরি করতে হবে, নইলে ও তোকে খুঁজে বার করবে, তোর ক্ষতি করার চেষ্টা করবে। ভেবে দেখলাম সত্যিই তো, চাকরিটা হয়ে গেল আমার। পোস্টিং হলো রাজশাহীতে, তারপর কয়েক বছর পরপর বদলি, নাটোর, দিনাজপুর, রংপুর, বগুড়া, ঢাকা। চাকরির মেয়াদ শেষ হওয়ার 3 বছর আগে জেল সুপারের প্রমোশন নিয়ে চলে এলাম বেলপুর জেলখানায়।
1: অনেক অভিজ্ঞতা তোমার।
0: তা বলতে পারো। এখন কটা বাজে?
1: 10টা।
0: তোমার বুঝি খুব খিদে পেয়েছে?
1: না, তেমন খিদে পাইনি।
0: সময় কত দ্রুত চলে যায়। মজার ব্যাপার কি জানো, আমার এই দীর্ঘ চাকরি জীবনে সবচেয়ে ভালো সময় কাটিয়েছি বেলপুরে। কি চমৎকার বেরোনোর জায়গা! যতই মনোরম জায়গা হোক, সঙ্গী ছাড়া সব ধূসর মরিচিকা। নদীর ওপারে কাশবন ফুলে ফুলে ভরা। আমি চঞ্চল হয়ে উঠতাম।
1: কি ভাবতে?
0: আমার হৃদয়ে যাদের বসবাস। একটু একটু করে আমি টের পাচ্ছিলাম আস্তে আস্তে আমি অস্বাভাবিক হয়ে যাচ্ছি। আমি স্বাভাবিক হলাম হীরামণি জেলে আসার পর।
1: হীরামণি? হীরামণি কে?
0: 16 বছরের এক কিশোরী। মেয়েটি অসম্ভব সুন্দরী। জেলে ঢোকানোর পর মেয়েটি ভীষণ কাঁদছিল। মহিলা পুলিশরা সান্ত্বনা দিচ্ছিল। আমি দূরে দাঁড়িয়ে দেখছিলাম। আমার দিকে তাকাতেই ইশারায় কাছে ডাকলাম, কিন্তু ভয় আসছিল না। ওরা বলল ডাকছে যাও। ধীরে ধীরে এগিয়ে এলো। ওকে দেখে খুব মায়া হলো আমার। বললাম চোখের পানি মুছে ফেলো। জিজ্ঞেস করলাম কি নাম তোমার?
2: হীরামণি।
0: কি অপরাধ তোমার?
2: আমি কোনো অপরাধ করি নাই গো পুলিশে বা। ওই কালামাস্তান আর হ্যাঁ সাঙ্গুপাঙ্গুরা আমার মিথ্যা চুরির বদনাম দিয়া এখানে আনছে। হাতের চিন্তায় টাকা পয়সা গয়না গাটি নাকি আমি চুরি করছি। আমি চুরি করে কি করুম? কারে দিব? আমার তো কেউ নাই। আমার কেউ নাই।
0: কেউ নাই মানে?
2: আসিল বাবা, আসিল। ও আমার কেউ নাই। ওই ওই সর্বনাশের রাক্ষসী নদী বাড়ি ঘর বাপ মা হকগুলারে বাসায় নিয়ে গেল গো আপা। এর প্যাডে আমার জায়গা হইল না। কেমনে বাঁচলাম আমি কইবার পারি না গো আপা, কইবার পারি না।
0: তুমি চুরি করনি, তাহলে কে চুরি করেছে তুমি জানো? মুখ নিচু করবে না, তাকাও আমার দিকে। সত্যি করে বলো, তোমার কিছু হবে না, আমি তোমাকে বাঁচিয়ে দেব। বলো
2: কোন বাঁচাই দিলে এই আনে থাকতে পারো?
0: না, জেল থেকে ছাড়া পাবে।
2: না, আমারে সাইরা দিন না গো পুলিশ আপা। আমারে সাইরা দিন না, সাইরা দিন না আপা। আপা আমি আপনার পায়ে পড়ি আপা। আমারে সাইরা দিন না।
0: পা ছাড়ো, বসো এখানে। সবাই জেল থেকে ছাড়া পেতে চায়, তুমি চাও না কেন? কি হয়েছে আমাকে সব খুলে বলো।
2: আমি কান্দি আমার নিজের লাগা। এখান থেকে ছাড়া পাইলে আমি কই যামু, কার কাছে যামু? আমি হইলাম গিয়া জেল ফেরত আসামি। সুন্নি গইয়া মুহে থুথু দেব। আমারে কেডা জায়গা দিব গো পুলিশ আপা? কুরবান আমারে কইছে টেকা আর গয়না আমি চুরি কইরা তোর নামে দিয়া তোর এখানে রাইখা গেলাম। বইন রে, বাপ মা মরা মাইয়া তুই, তোরে দেখিয়া বড় মায়া হইছে। এটা তোর নিরাপদ জায়গা, ইহা থেকে বাইর হইলে কালামাস্তান তোরে সিজা খাইব। কোরবান আমার এই কথা কইয়া এখানে রাইহা গেছে।
0: কদিনই ওর সাথে আমার ভাব জমে গেল। ওকে সাহস দিলাম, বললাম তুমি নিশ্চিন্তে থাকো,

0: থেকে ছাড়া পেলেও তুমি আমার সঙ্গে থাকবে। মেয়েটি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠল। লক্ষ্য করলাম পড়াশোনায় ওর ভীষণ ঝোঁক। জেলখানাতেও আসামি কয়েদিদের পড়াশোনার ব্যবস্থা ছিল, সেখান থেকে বই এনে ও রোজ আমার কাছে পড়ত। একদিন সন্ধ্যায়
1: ছোট পাখি ছোট পাখি কিসিমিসি ডাকি ডাকি, কোথা যাও যাও ভাই বলি, এখন নাকাবো কথা আনি আসি তৃণলতা, আপনার বাসা আগে বুনি।
0: আপনার বাসা? আমার বাসা এখন কারো পায়ের চিহ্ন নেই, শ্যাওলায় ভরে আছে উঠোন, যেন শ্রাবণের নিশীতে বৃষ্টি ভেজা নেতিয়ে পড়া কাশফুলের পাপড়ি। হীরামণি?
1: জি পুলিশ আপা।
0: পুলিশ আপু নয়, এখন থেকে আমাকে আপামণি বলেই ডাকবি।
1: জি আপামণি।
0: কবিতা এখন থাক, নামতা পড়।
1: দুই একে দুই, দুই দুগুণ চার, তিন দুগুণ ছয়, সাত দুগুণ আট।
0: আজ সকাল থেকে বাবার কথা খুব মনে পড়ছে। বাবা তুমি কেমন আছো? কত কাল দেখিনি তোমায়। আমার জন্য ভেবো না বাবা, আমি ভালো আছি। বাবা তোমার সাথে থাকতে আমার খুব ইচ্ছে করে বাবা।
1: আপামনি, আপামনি গো, আপনি কান্দেন কেন?
0: আজ বাবার কথা খুব মনে পড়ছে।
1: ভাসানের কথা মনে কইরা আমার মনে কষ্ট দিন না গো আপামনি। আপনার কথা মতো সব বইলা আসি, কান্দি না। কখন দেখি আপনিই কান্দেন, চোখের পানি বন্ধ করেন, বন্ধ করেন কইলাম। আপনি বন্ধ না করলে আমিও কিন্তু কান্দুম।
0: চোখের পানির স্রোত বড় তীব্র রে, কোনো শক্তি পারে না তার পত্রত করতে। আচ্ছা সে যাগে, তুই পড়।
1: এখন কোনটা পড়ুম আপামনি?
0: তোর যা ইচ্ছে।
1: আমার না খুব স্কুলে পড়ার শখ আছিল আপামনি, কিন্তু স্কুলের নাম শুনলেই মায় রাইগা যাইতো।
0: কেন?
1: কয় মাইয়া মানুষের স্কুলে পড়ানোর কাম কি? আমি তখন কান্দন শুরু করলাম। ওই স্কুলে ভর্তি তো আমার কাল হইল গো আপামনি।
0: কেন?
1: স্কুলে যাইতেই তো কালা মাস্তান আমার দেখে ফেলাইল।
0: তাতে কি হয়েছে?
1: ওই তাতেই তো আমার সর্বনাশটা হইয়া গেল।
0: কিভাবে?
1: তাইলে শুনেন।
2: আরে দুই বোতল খাইও আমার নেশা হইল না। আরে আমার ট্যাপ পানিতে পালাই আইছস। ওই ওই তোর বাপ কি আমার ট্যাপ কামাই করে দিচ্ছে নাকি রে?
3: হাজার
2: দিন কইছি এই ঠান্ডুমিয়ার নকল মাল আমার জন্য আনবি না, কথা শুনিস না কেন? এই হালার বেইন্নার বাচ্চা।
3: ওস্তাদ এই ব্যাটারে নাকি পুলিশ অ্যারেস্ট করছে।
2: কি কইলি? পুলিশ অ্যারেস্ট করছে? এই কোন সময়?
3: কাল রাইতে হের দোকান সার্চ কইরা নাকি হিরোইন আর ফেন্সিডিল পাইছে।
2: খাইছে আমারে হালায়। আবার কইব না তো, হিরোইন আমি সাপ্লাই দিছি।
3: হইবেন কাত, আর তিন টানে মুহে আইব মিঠা মিঠা ভাত।
2: তোর মুহে মারম লাত, হারাম যাদা বেইন্নার জাত। আমার গাঞ্জা টানবার কস? আরে আমার একটা মান সলেমান নাই
3: উস্তাদ। আরে একবার টান দিয়েই দেখেন, একেবারে খসখসা মাল, ধানি মরিচের ঝাল, এক সিলিমে খাসা, দুই সিলিমে জব্বর নেশা, আর তিন সিলিমে দিল মেরা ধারকান তেরি, নাই কোনো জারি জুড়ি, আইনা দিমু সুন্দর নারী, সুন্দর নারীর মুকুট চুল, কানে দুলবো রূপার দুল, আর গলায় মতির মালা। আমার মরিয়ম বিবির গালে থাপ্পড় মারলেন উস্তাদ।
2: মরিয়ম বিবি কেডা? আমি তো মারলাম হালা তোর গালে থাপ্পড়।
3: মরিয়ম বিবি হইল গিয়া আমার আপন হবুইস্তারি, এই গাল আমার মরিয়ম বিবির গাল, আমার মরিয়ম বিবি এই গালে
2: বাচ্চা তোরে না হাজার দিন কইছি, কোন সেকেন্ড হ্যান্ড মাইয়া মানুষ আমারে আইন্না দেবি না। আমি খাবো কচি ডাবের পানিয়া।
3: খাইছে আমারে কচি ডাব কই পামু উস্তাদ? উস্তাদ পাইছি।
2: কি পাইছস রে বেইনার বাচ্চা?
3: কচি ডাব তুকু, এই একদম কচি মাইয়া ইস্কুলে যাইতাছে।
2: মাইয়া কষ্কেন মন্দির বাচ্চা,
3: কইতে পারিস না?
2: টিয়া ঘুঘুর বাচ্চা, শালিক পাখির চাও। এই আমার দূরবীনটা দে তোতেহি।
3: এই এই লন উস্তাদ।
2: ও দে, এই লন তো এবারে কচি রে, তো এর মধ্যে জব্বর সুন্দর এক মাল পাইছি,
3: জব্বর সুন্দর মাল।
2: এই মন্দির বাচ্চা, তোর কিসের খুশি? ফুর্তি করুম আমি।
3: হা হা হা, সত্যই কইছেন, আমি ফুর্তি করনের কিডা।
2: পেচাল পড়তো সুস্কেন, তোর মনে কি ফাল পড়তাছে নাকি? হ্যাঁ
3: জি জি না উস্তাদ, জি না।
2: এই যে লাল জামা পরা, লাল গোলাপ ফুলডারে আমার সামনে ধইরা হন,
3: আমি ওখানে যাইতাছি উস্তাদ। গোলাপ ফুল বানু, আপনার নাম কি?
1: নাম দিয়ে আপনার কাম কি?
3: কাম আমার কিসের কাম? কাম হইল গিয়া আমার উস্তাদের।
1: আমার নাম হীরামণি। উস্তাদ কিডা?
3: ইশ্বরে একরে হীরা মণি মুক্তা, রঙে টকবগি কুয়ায় কুয়ায় রস। কি কইলা উস্তাদ? চিনবা চিনবা, আমার উস্তাদের নজর খুব বড়, কষ্ট কইরা ধৈর্য ধরো। আমার ময়না টিয়া কইতুরি।
2: আরে ওই হলা কুরবানের বাচ্চা কুরবান, আরে হ্যার লগে পিট করতেছস না হিরে, আরে নাম জিগাইছো?
3: হ্যাঁ উস্তাদ জিগাইছি।
0: উস্তাদ যে কি কয়, পিরিত করুম কেন, আমার মরিয়ম বিবির মাথায় হাত দিয়া কিরা কাটছি না?
3: উস্তাদ বইলা কথা, উস্তাদের নজর যেই হানে আমি কানা হমু সেই হানে।
1: রাস্তা সারেন, স্কুল যামু।
3: আরে
2: বাপের নাম জিগা, এই কুরবানের বাচ্চা
1: সরেন, আমার স্কুলের বেল হইছে।
3: আরে আরে আরে আরে, যাও কই, তোমার আব্বা জানের নামটা কইয়া যাও।
1: ধলা মাঝি।
3: ও ধলা মাঝির মাইয়া তুমি? আচ্ছা যাও যাও যাও যাও, স্কুলে যাও। ধলা ধলা মাঝি মানুষটা খুবই ভালা, আমার সাথে তার অনেক খাতির, এমন সুন্দর তোতা পাখির বাচ্চার মতন মাইয়াটা কালা মাস্তানের কোন নজরে পড়লো? ধলা মাঝি হেরে বাঁচাইব কেমনি? ধলা মাঝি, তুমি চিন্তা কইরো না, তোমার মাইয়ারে বাঁচাইতে আমি সাধ্যমতো চেষ্টা করুম।
2: ওই হালার বেন্নার বাচ্চা কুরবান, আরে আমার গোলাপ ফুল দেখি চলে যাইতেছে।
4: আহে না ওস্তাদ, আমারে গালি গালাজ কইরা চইলা গেল।
3: হালার কালার বাচ্চা কালা, খালি মাইয়া মানুষের দিকে নজর। আমার মরিয়ম বিবি কইছি, হ্যার লগে আমি থাকলে আমার বিবাহ করব না। এতদিন এই কালা মাস্টারের লগে থাইক্কা অনেক পাপ কাজ করছি, আর করুম না। এইবার এইবার তোমারে বাঁচাইয়া একখান পুণ্য কাজ করুম।
0: আর ভয় নেই তোর, তুই এখন আমার হেফাজতে, স্বয়ং আল্লাহ তোর অক্ষত শরীরটা বাঁচিয়েছে।
5: তুমি রিটায়ার্ড করার পরে মেয়েটাকে কোথায় রাখলে?
0: অসহায় মেয়ে দুটোকে আর ছেড়ে আসতে পারিনি, ওদের সঙ্গে নিয়ে এসে ঢাকার ফ্ল্যাটে উঠলাম। হীরামণিকে নিয়ে আমার সময়গুলো ভালোই কাটছিল। 3 মাস পর হীরামণির বয়সী আরও একটি মেয়ে এলো জেলে, ওর নাম বাসন্তী। একদিন দুপুরে দেখতে পেলাম কড়া রোদে ট্যাপকল ছেড়ে দিয়ে মাথায় পানি ঢালছিল। কাজল, কটা বাজে?
5: 1টা।
0: 1 কাপ চা পেলে অবশ্য ভালো হতো।
5: স্টেশনে গাড়ি দাঁড়ালে দুজনে খেয়ে নেব।
0: দুজনে? এতদিন কিন্তু আমরা দুজন ছিলাম না, এই জার্নিতে আমার একা যাওয়ার কথা ছিল।
5: হ্যাঁ, আমি অন্য বগিতে যাত্রীদের সঙ্গে বসে ঝিমুতে ঝিমুতেই হয়তো চলে যেতাম।
0: 6টি মাস যদি আমার জন্য অপেক্ষা করতে, তাহলে 32 বছর পর তোমার সঙ্গে আমার দেখা হতো না। ইংল্যান্ডে যাওয়া তোমার এত জরুরি হয়ে পড়েছিল? আমি চেয়েছিলাম 6 মাস, তুমি ফিরিয়ে দিলে 32 বছর।
5: নিয়তির পরিহাস, নইলে হিসেবে এতটা ভুল হওয়ার কথা ছিল না।
0: আমি বিশ্বাস করি না, নিয়তির দোহাই দিয়ে পার পেতে চাইছো? গোধূলি বেলায় নয়, আমি তোমার কাছে গিয়েছিলাম যৌবনে, পারবে আমার যৌবন ফিরিয়ে দিতে? তুমি জানো না, পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ ছিল না। একা চলার কষ্ট সহ্য করতে করতে আমি অভ্যস্ত। চুপ করে আছো যে, আছের উত্তর তোমার কাছে? তোমার জন্য আমি আমার জীবনের মূল্যবান সময়গুলো হারিয়ে ফেলেছি।
5: শুধু আমাকেই দায়ী করছো? তোমার কি কোনো অপরাধ ছিল না? আমরা বোধহয় বেশি ইমোশনাল হয়ে পড়েছি। তারপর কি হলো?
0: হ্যাঁ, বাসন্তীর কথা বলছিলাম। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, বাসন্তী?
6: নমস্কার ম্যাডাম।
0: মাথায় পানি দিচ্ছ কেন, শরীর খারাপ?
6: না। হ্যাঁ
0: দেখি, না জ্বর তো আসেনি।
6: মাথাটা ঝিমঝিম করছে গো ম্যাডাম।
0: তাই নাকি, আগে কখনো এরকম হয়েছিল?
6: না গো ম্যাডাম, এই প্রথম। আমার মন বলছে,
0: বলো।
6: অপরাধ মার্জনা করলি কব?
0: মার্জনা করেছি, বলো।
6: আচ্ছা গো, এখানে কি গান করা যাবে?
0: তুমি গান জানো?
6: জানি গো জানি, বাবার কাছে শিখছিলাম।
0: কি গান?
6: লালনের গো লালনের। ম্যাডাম গো, গান আমার নেশা গো, গান আমার পেশা, গান আমার রক্তের সাথে মিশে আছে। তাহলে এখন একটা গান আপনাকে শুনিয়ে দিই গো ম্যাডাম।
0: এখন? অনেক কাজ পড়ে আছে। ম্যাডাম নয়, আমাকে দিদিমণি বলে ডেকো। এই গানগুলো আমার অনেক দিনের চেনা। ছোটবেলা থেকেই আমি লালনের গানের ভীষণ ভক্ত। এই গান আমার শৈশব কৈশোরের দিনগুলোকে স্মরণ করিয়ে দেয়। সেই জগাই কাকা কোথায় থাকতো জানি না, আমার বাড়ির পাশের রাস্তা দিয়ে একতারা বাজিয়ে গান গেয়ে যেত। আমি ছুটে গিয়ে বাড়িতে ডেকে এনে গান শুনে ভিক্ষে দিতাম। কত যে বাবার বকুনি খেয়েছি, কোথায় হারিয়ে গেল আমার সেই সোনালি দিনগুলো। জগাই কাকার একটি ছোট্ট মেয়ে ছিল, বাবার গানের সঙ্গে জোরে বাজাত, কখনো নাম জিজ্ঞেস করিনি।
6: জগাই আমার বাবা।
0: তুমি এখানে কি করে এলে?
6: সে অনেক কথা গো, বড় শকুনটা নেশা কইরা মইরা গেল, আর সবাই ভাবলো আমি মাইরে ফেলেছি, পুলিশ ধরে এনে এখানে রাইখে গেল। তুমি কও দিদিমণি, গানের মানুষ কি মানুষ মাইরে ফেলতে পারে?
0: তার মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
6: বাবা মরে গেল, আমাকে মালিনী বৈষ্ণবীর হাতে তুলে দিয়ে গেল।
0: জগাই কাকা মরে গেছে? বড় ভালো মানুষ ছিল। আচ্ছা, মালিনী বৈষ্ণবী কে?
6: ওই গড়াই নদীর তীরে আমাদের বস্তিতে থাকতুকু, তিন কুলে কেউ নেই বুড়ির।
0: তারপর?
6: বাবা মরে যাবার পর ওই বুড়ি হারামজাদি তো আমাকে পদ্মলোচন বাবুর কাছে লেলাইয়ে দিল। বুড়ি বলল, বাসন্তী, তোর গান শুনিনি বাবুর নেশা ধরে গেছে, বাবু তোকে বিয়ে করবে।
0: আর অমনি বুঝি তুই রাজি হয়ে গেলি?
6: আমি কি করব বলো? আমি কি জানতাম বুড়ি আমাকে দ্বীপ দেহ ব্যবসা করাচ্ছে?
0: কখন বুঝলি? সব শেষ হয়ে যাবার পর?
6: আমার স্বর্গ কেউ বাঁচতে দিল না।
0: স্বর্গ কে?
6: আমার ছেলে গো, ছেলে।
0: কি বলছিস তুই? বিয়ে না হতেই এই বয়সে তোর ছেলে হয়েছিল?
6: হ্যাঁ গো দিদিমণি, আমি নিজে ওর নাম রেখেছিলাম স্বর্গ।
0: চুপ কর পোড়ামুখী, এসব কথা বলতে তোর লজ্জা করছে না?
6: ও কথা বলো না গো দিদিমণি, আমি ন মাস ওকে পেটে রাখেছি, বড় হলে যে আমাকে মা বলে ডাকত।
0: বড় কিভাবে মারা গেল?
6: বউ মরে যাবার পর বড় দিন রাত মদে নেশে ডুবে থাকত।
7: আমার পোড়া অঙ্গ কি পোড়াবি তোরা সখিল, ও সখিল আমি মোলে পোড়াস রে তোরা সখিল। এই হারামজাদি বুড়ি, দরজা খোল বলছি, নইলে দরজা ভেঙে ফেলবো, খোল
6: বলি। রেতের বেলা তো চিৎকার কিসের?
7: আমার মক্ষী রানী, তুই কেন কষ্ট করে উঠে এলি? ওই বুড়ি হারামজাদি কোথায়? তোর দাসী, সে দরজা খুলে দিতে পারে না?
6: পুরো ঢং দেখে আর বাঁচি না, সোহাগ একেবারে উতলে উঠেছে, বুড়ি জ্বর, ঘুমের মধ্যে ভুল বকছে।
7: জ্বর তাই নাকি? মরক মরক বুড়ি, কোনো আফসোস নেই, শুধু বসে বসে আমার কামাই খাচ্ছে। তুই আবার মুখটা আমার হাঁড়ির মতন করে আসিস কেন? ছেলেটার জন্য বড় কষ্ট হচ্ছে না? কষ্ট পাস না মোটে, কষ্ট পাস না। ও মরে ভালোই হয়েছে, বিয়ে না হতেই বাচ্চা। লোকে যে তোর কলঙ্ক রটাত, তোর কলঙ্ক আমি কি করে সহ্য করি বল?
6: 80 বছরের বুড়ো ঠেমনার রস কেন না, মিনছের কথা শুনলে গজ হইলে যায়। কলঙ্কিটার বাকি রাখিসে, বস্তি সব মানুষের আমার 9 মাসে পেট দেখল, ছেলে খালাস করল।
7: তুই কিচ্ছু জানিস না, আমি এই আমি টাকা দিয়ে বস্তির সব মানুষের মুখ বন্ধ করেছি, আগে বিয়েটা হোক ততটাই পাবি, দুঃখ করিস না। দে দে গ্লাসে মাল ঢেলে দে। প্রাণ জুড়িয়ে যাচ্ছে, অমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? খাবি খাবি নাকি একটু?
6: না
7: না কেন রে, একবারে তোপা আমার, একটু খেয়েই দেখ না মাইরি, ছেলের দুঃখ একদম ভুলে যাবি।

0: বাবু মরে গেল, সবাই ভাবলো আমি মারি ফেলেছি, কেউ আমার কথা বিশ্বাস করলো না গো দিদিমণি। এখন আমার কি হবে গো দিদিমণি? এই পৃথিবীতে আমার কেউ নাই দিদিমণি গো, আমারে কে বাঁচাবে দিদিমণি? আমারে কে বাঁচাবে গো দিদিমণি?
1: একদম কাঁদবি না, কে বলেছে তোর কেউ নেই? আমি আছি, আমি তোকে বাঁচাবো। কাজল,
2: বলো,
1: তুমি সত্যিই কি আমার কথাগুলো শুনছো? আমি কিন্তু নিজের থেকে বলতে চাইনি, তুমি জানতে চেয়েছিলে তাই।
2: মানে?
1: আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি জানালার বাইরে তাকিয়ে আছো, অন্ধকারে অন্ধকার দেখছো। তুমি কি ভাবছো আমার সঙ্গে তোমার দেখা হওয়াটা ঠিক হয়নি?
2: তোমার কথার মধ্যে দুটো প্রশ্ন আছে, আমি দেখছি এবং শুনছি। অন্ধকার নয়, ভালো করে তাকিয়ে দেখো শরতের মধুময় যামিনী, চাঁদের আলোর সঙ্গে অন্ধকারের কি দারুণ প্রতিযোগিতা। আর দেখা হওয়াটা, আমরা কোনো একদিন আমাদের জীবনের সব কিছু একে অপরকে উৎসর্গ করেছিলাম, এটা তারই প্রতিচ্ছবি। এখানে তোমার আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না। তুমি বলো, আমি শুনছি।
1: জানালাটা বন্ধ করে দাও, নইলে ঠান্ডা লেগে যাবে। আর আমি তো মাত্র দুটি মেয়ের গল্প বলছি, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মেয়ের গল্প, কোথায় শুরু আর কোথায় শেষ তা আমাদের সবার অগোচরে। চাঁদটা দেখো, গাড়ির সাথে সমান তালে ছুটে চলেছে। গাড়ির একটা গন্তব্যস্থান আছে, কিন্তু এর কোনো গন্তব্যস্থান নেই।
2: আছে, গাড়িটা থেমে গেলে সেও থেমে যাবে, সে শুধু চলার সাথে চলে। আচ্ছা চেতনা, তোমার মনে আছে ক্যাম্পাসে একদিন ঝালমুড়ি খাচ্ছিলাম, ওই ঝালমুড়ির ঠোঙায় কয়েক লাইনের একটা কবিতা লেখা ছিল?
1: হ্যাঁ, কিন্তু কবির নাম লেখা ছিল না। আরও একদিন কুড়িয়ে পাওয়া একটি কাগজে চমৎকার ছোট্ট একটি কবিতা পেয়েছিলাম, সেখানেও কবির নাম লেখা ছিল না। সে সময় আমরা খুব কবিতা পাগল ছিলাম, কবিতা আবৃত্তিতে ইউনিভার্সিটিতে আমাদের একটা সুনাম ছিল। হঠাৎ কবিতার কথা মনে পড়ল কেন?
2: প্রাকৃতিক দৃশ্য কখনো কখনো মনে করিয়ে দেয়। ইউনিভার্সিটির ফাংশনে মঞ্চে এই কবিতাটা তুমি আমি আবৃত্তি করেছিলাম। ভালোবাসি শরতের মধুময় যামিনী,
1: ভালোবাসি দূর বনে রাত জাগা কামিনী,
2: ভালোবাসি দূর নভে জল জল তারাটি,
1: ভালোবাসি ঝরে পড়া দেবদারু পাতাটি। বাকিটা থাক, স্মৃতিকে মনে রাখতে নেই, সে শুধু কাঁদায় ফিরে না পাওয়ার কষ্টে।
2: সত্যি তাই, জানালাটা খোলা থাক, বাতাসটা খুব ভাল লাগছে। হ্যাঁ, তুমি বাসন্তীর কথা বলছিলে।
1: জেল থেকে বাসন্তীকে মুক্ত করলাম, অফিসের কোয়ার্টারে আমার সঙ্গেই ওদের রাখলাম। দেড় বছর পর আমার চাকরির মেয়াদ শেষ হলো, ওদের সঙ্গে নিয়ে এসে উঠলাম ঢাকার ফ্ল্যাটে। কিন্তু কিছুতেই এই দুটিকে পোষ মানাতে পারলাম না।
2: কেন?
1: কি করে পোষ মানাবো বলো? একজন গানের পাখি আর একজন বনের পাখি, আমার যান্ত্রিক জীবনের সঙ্গে ওরা ওদের জীবন মেলাতে পারছিল না।
2: তারপর কি হলো?
1: এভাবেই টেনে হেঁচড়ে দুবছর পেরিয়ে গেল। এত কষ্ট করে ওদের সেভ করলাম, এখন কার হাতে ওদের ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ একদিন লালনের আখড়া থেকে একদল বষ্টম আমার বাড়ির দরজা নক করল, বলল ওর দেখভাল আমরা করব দিদি, আমাদের সঙ্গে ওকে যেতে দিন।
2: তারপর
1: ওদের পেয়ে বাসন্তী উৎফুল্ল হয়ে উঠল, ওদের সঙ্গে সে যাবেই। আমি আর বাধা দিতে পারলাম না, ছেড়ে দিলাম ওদের সঙ্গে, কারণ ওটাই ওর আসল ঠিকানা।
2: উফ, একটু গন্ধ পেলে?
1: হ্যাঁ, এক ঝাঁক সুগন্ধ জানালা দিয়ে ছড়িয়ে দিয়ে গেল। গাছটা রেল লাইনের ধারে কাছে কোথাও ছিল, ছাপিং ফুল।
2: এই গাছ ছিল আমাদের বাড়ির পাশে, রাস্তার ঠিক অপোজিটে।
1: এখনো আছে গাছটি?
2: না, আর ওই যে আরেকটা মেয়ে বনের পাখি।
1: হীরামণির কথা বলছো? সত্যিই ও বনের পাখি, তাই ওকে বনেই বনবাস দিয়েছি।
2: মানে?
1: মানে বাসন্তী চলে যাবার পর আমি আর কিছুতেই ওকে ধরে রাখতে পারছিলাম না। কটা বাজে কাজল?
2: 4টা, আর ঘন্টা তিনেকের মধ্যে আমরা কমলাপুর স্টেশনে পৌঁছে যাব।
1: আর কিছু সময় বাদে ঘুম ভেঙে জেগে উঠবে সূর্য, আলো ছড়াবে, একটা নতুন দিনের সূচনা হবে, শুরু হবে একটা যান্ত্রিক জীবনের ব্যস্ততা। আজকে রাত হবে অতীত, চারিদিকের কোলাহলে হারিয়ে যাবে এই রাত। এতটা বছর পর তোমার সাথে আমার কেন দেখা হলো কাজল?
2: দেখা না হলে যে তোমার অতীত আমার জানা হতো না, দুষ্টা আমার, তুমি বলতে চাওনি। আমি জানতে চেয়েছিলাম, দেখা হওয়া না হওয়ার জন্য তো আমরা কেউ দায়ী নই, এটা ভাগ্যে এভাবেই লেখা ছিল আমাদের। হাসছো যে?
1: হয়েছে বললি, অতীত জানা হতো না, শুধু অতীত, আমি বলবো কিছুই জানা হয়নি। যদিও আমরা একসঙ্গে জীবন কাটাইনি, তবুও বলবো একটা গোটা জীবন একসঙ্গে কাটানোর পরেও কত কথা না বলাই থেকে যায়, একটা রাত কি যথেষ্ট? সেসব অব্যক্ত মান অভিমান, অভিযোগ, পাওয়া না পাওয়ার কষ্ট জীবন যাপনের জন্য?
2: আমি জানি আমরা দুর্গম পথ পাড়ি দিয়েছি, এই পথের সূক্ষ্ম বিষয়গুলো তুলে ধরা অসম্ভব। পথ যত দুর্গম হোক, পারবো না বাকি পথ একসঙ্গে পাড়ি দিতে?
1: আমি জানি না কাজল।
2: আমি জানি, আমি জানি তুমি পারবে। তোমার সুখে আমি সুখী হতে চেয়েছিলাম, সময়ের সাথে জীবন বদলে গেছে। সময় বড় নিষ্ঠুর, সময় আমাদের কেড়ে নিয়েছে আলো ঝলমলে যৌবন, কেড়ে নিয়েছে তোমার স্বামী সন্তান সংসার, তোমার আমার ভালোবাসা, চেতনা।
1: বলো,
2: সময়ের কাছে পরাজিত হবে?
1: জয়ী হবার কৌশলটা জেনে বলছো তো, শুধু সময় কেন, কোনো কিছুতেই কি কেউ পরাজিত হতে চায়?
2: আমাদের জীবন যেখানে শুরু হয়েছিল সেটা হারিয়ে গেছে, যে কোনো সময় জীবন শুরু করা যায়, কোথায় শেষ করব এটাই আসল ব্যাপার। আমরা যে বয়স সেখানে দাঁড়িয়ে আছি, আমি বলবো এটা একটা আলাদা সৌন্দর্য, একটা আলাদা আর্ট। আমরা চাইলে এখান থেকে শুরু করতে পারি। আমি আর তোমাকে হারাতে চাই না চেতনা, আমি তোমাকে হারাতে চাই না।
1: এটাই বুঝে জয়ী হবার কৌশল?
2: অফকোর্স, অফকোর্স।
1: সারাটা জীবন শুধু কষ্টই করেছি একা একা, কখনো এমন দিন আসবে ভাবিনি। এত সুখ, এত সুখ আমার সইবে কি, সইবে কি এত সুখ?

0: আন্তর্জাতিক নাট্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রংপুর কেন্দ্রের নাটক চেতনার অতীত, রচনা হোসনে আরা বেগম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হীরামণি, নাসরিন সুলতানা, বাসন্তী, নূর হাওয়া, পদ্মলোচন বাবু, মাহবুবুর রহমান, কুরবান, আবদুল্লাহ আল মামুন, কালাচাঁদ, মাহতাব উদ্দিন লিটন, জামান, জাহাঙ্গীর কবির, মাতাল, নিপুণ রায়, চেতনা, নুজহাত শারমিন সাথী। শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন মনির হোসেন সবুজ। কাজলের চরিত্রে অভিনয় ও নাটকটি প্রযোজনা করেছেন জোবায়দুল ইসলাম।
1: নাটকটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশাত্মবোধক গান শিল্পী এন্ড্রু কিশোর, গানের গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার আলী আকবর রূপু।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন এন্ড্রু কিশোরের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: হয় ইমাম সাহেব,
2: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন, কোন বলেন।
2: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হয় ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই। আমার নাতিটার টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জাবেদ কারদার। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে বেইজিং এ পৌঁছেছেন। তিনি আজ স্থানীয় সময় বিকেল ৫:৩৫ বেইজিং এর চমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় চমিং রেল স্টেশনে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টি কমিটি সেক্রেটারি সুং মেইজুং তারেক রহমানকে অভ্যর্থনা জানান। এ সময় শিশু কিশোররা প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। রেল স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের রাষ্ট্রীয় অতিথিভবন দিয়াউইতাইং গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। এর আগে তারেক রহমান স্থানীয় সময় দুপুর ১:৫৮ দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে দ্রুতগতি বুলেট ট্রেনে করে বেজিং এর উদ্দেশ্যে রওনা হন। এছাড়া আজ সকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর প্রেসিডেন্ট ও সিইও অ্যালিস জুয়িংলির সভাপতিত্বে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পূর্ণাঙ্গ অধিবেশনে অংশগ্রহণ করেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং সহ দক্ষিণ কোরিয়া, কাজাকস্তান, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো ও গিনির প্রধানমন্ত্রী অধিবেশনে যোগ দেন। ৯০টিরও বেশি দেশ থেকে ১,৭০০ বেশি প্রতিনিধি, নীতি নির্ধারক, ব্যবসায়ী এবং প্রযুক্তি উদ্যোক্তা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের দ্বিতীয় পর্বে গত সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে দালিয়ানে পৌঁছান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেক্তেনভ। আজ স্থানীয় সময় সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের WEF গ্রীষ্মকালীন দাভোসের সাইডলাইনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুদেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থানীয় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত বলে মত দেন তারা। কাজাখস্তানের প্রধানমন্ত্রী উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন বলে জানান। বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুদেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এছাড়া পানি কূটনীতিক নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন দেশটির প্রধানমন্ত্রী ওলজাস বেক্তেনভ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানান। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সুরক্ষা এবং অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নকে সরকার ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে। তিনি আজ জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে একথা জানান। সংসদে বৈঠক আজ বিকেলে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী অপর এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, সর্বজনীন পেনশন স্কিম গ্রামীণ পর্যায়ে জনপ্রিয় করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ মেলা ও সচেতনতা ক্যাম্পেইন চলমান রয়েছে। শিক্ষামন্ত্রী ড আনোয়ার এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে আগামী বছর থেকে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের সকল আবশ্যিক ও সাধারণ বিষয়ে পরীক্ষা একই দিনে এবং অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। তিনি আজ রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন HSC ও সমমানের পরীক্ষা ২০২৬ উপলক্ষে চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মত বিনিময় সভায় একথা জানান। শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২২ সাল থেকে আটকে থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতার বকেয়া আগামী ২ বছরের মধ্যে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবলে খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলে ভ্যাঙ্কুভারে আজ রাত ১টায় কানাডা সুইজারল্যান্ডের এবং ওয়াশিংটনে একই সময়ে কাতার বসনিয়া হার্জেগোভিনার মোকাবেলা করবে। এছাড়া ফ্লোরিডায় ব্রাজিল স্কটল্যান্ডের এবং আটলান্টায় মরক্কো হাইতির মোকাবেলা করবে। উভয় খেলা আগামীকাল ভোর ৪টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। সকাল 6টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ লিয়াকত হোসাইন। পথ ও পাথে অনুষ্ঠানে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব সম্পর্কে বলবেন মুফতি মোহাম্মদ ফয়েজুল্লাহ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20।
2: ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে সকাল 11টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ।
1: এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল 7:30। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। নাটক মা শুনবেন বেলা 3:05। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ শুনবেন বিকেল 3:35। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো বড়ি ছোট পরিবার বিকেল 4:05।
2: ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05 শুনতে পাবেন। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন শুনবেন রাত 10:00।
1: এছাড়া FM 90 মেগাহার্টজে রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক অন্য দিনের প্রতীক্ষায় রচনা এম এ মান্নান, প্রযোজনা কাজী জাকির হাসান।
2: শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টজে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতা বন্ধু, জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 90%, সন্ধ্যে 6টায় 77%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:12, অস্ত যাবে সন্ধ্যে 6:50। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, ১১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মুহররম ১৪৪৮ হিজরি, ২৫শে জুন ২০২৬ খ্রিস্টাব্দ।
0: সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টস, এফএম ৯০, এফএম ১০৬ এবং এফএম ১০২ মেগাহার্টসে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
1: এই মুহূর্তে স্টুডিওতে আপনাদের সাথে আছি আমরা দুজন, মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি চমচমি দেওয়ান। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফের ১১০ ও ১১১ আয়াত তেলাওয়াত করছেন قاري محمد لياقوت حسين
3: اعوذ بالله من الشيطان الرجيم